আমাদের আরও শক্তিশালী, আরও ধৈর্যশীল এবং আরও লক্ষ্যনিষ্ঠ মানুষ করে তোলে। যে মানুষ নিজের অপূর্ণতাকে সাহসের সঙ্গে গ্রহণ করতে পারে, একদিন সেই মানুষই নিজের স্বপ্নকে পূর্ণতার আলোয় ভরিয়ে দেয়। আর সেদিন থেকে ওই গ্রামের শিশুদের কাছে অর্ক শুধু একজন সফল মানুষ নয়, বরং সে এক জীবন্ত উদাহরণ, যে তা জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে জীবনের কিছু কমতি কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আর এ কথাই অনেকটা মুখে মুখে বলা হয়, আর তার প্রমাণ হিসেবে যেন অর্কর চেষ্টায় তৈরি আধুনিক একটা লাইব্রেরি, বিনামূল্যে পড়ার একটা কেন্দ্র, বই, কম্পিউটার আর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সব কিছুই ও নিজের স্বপ্ন পূরণ করেছে আর স্বপ্ন পূরণ করতে চলেছে ভবিষ্যতের অর্কদের, যারা অর্কের মতো, যারা সূর্যের মতো, আর যারা দু চোখে স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে স্বপ্ন পূরণ করতে। এভাবেই বোধহয় একজন মানুষের ভেতরকার আলো সকলকে জ্বালিয়ে দেয়, সকলের মনের আলো জ্বালিয়ে তোলে। আহা, এমন করেই চিরন্তন একটা সত্য, চিরন্তন একটা মুহূর্ত চলতে থাকে, চলতেই থাকে, এ চিরপ্রবহমান। তাই তো বোধহয় জগৎ সংসার এভাবে চলছে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো।

0: চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হৃদয় ভৌরে দাও রিজওয়ানা চৌধুরী বন্যার গলায়। আর গল্প শেষ, কেননা এই গল্পের শেষ হয় না। অর্কুরা সকলের মধ্যে মেচে থাকে, স্বপ্ন হয়ে, উপলব্ধি হয়ে। তাই তো জনে জনে, প্রজন্মে প্রজন্মে অর্কুরা ফিরে ফিরে এসে স্বপ্ন পূরণ করে, নিজের অপরের। আজকের এই গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 তে। চটপট লিখে চটপট করে চলে আসবেন, কেমন? প্রথমে চলে যাই মেসেজে। দেখছি কে লিখেছেন প্রথম। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ার ইন চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টু বি কমপ্লিট বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং, একদম তাই। আজকে আজকে কেন, কয়েকদিন ধরে না আসলে চিরন্তনীর জন্য নানান রকম বিষয় ভাবা, নানান রকম গল্প ভাবতে গিয়ে অনেক রকম ভাবনা আসে। আজকেই হয়তো দেখবো আকাশবাণী থেকে বেরিয়ে যখন হাঁটতে হাঁটতে যাব বাইরে, তখনই মনে হবে আচ্ছা চারপাশের এত কিছুর মধ্যে এরকম একটা মেসেজ আছে। এই যে গাছের পাতাগুলো এক এক রকম, না সূত্র বলে দেব না, অনেক অনেক গল্প আমাদের চারপাশের প্রকৃতিতে ছড়ানো থাকে, আর সেই কথাগুলোই গল্প হয়ে, বিশেষ কিছু বার্তা নিয়ে চিরন্তনের গল্প হয়ে আসে। চলে যাই এরপরে, কে লিখছেন? রঞ্জন কি লিখেছেন? এটা গৌরাখে। আচ্ছা আমি বোঝার চেষ্টা করছি, আপনি শর্টে লেখেন কিন্তু এটাতে আপনি কি লিখেছেন? এটা রঞ্জন জল থেকে আমি খুব অসুপ্ত, তবু কিছু না, আপনি এতটাই মানে অ্যাব্রিভিয়েশন করেছেন, ওটা একমাত্র আপনার পক্ষেই পড়াশো, মানে এত ছোট করে লিখলে আবার বোঝা খুব মুশকিল। অনেকেই আছেন AS6I আছি, মানে এটা প্রথম প্রথম বেশ অসুবিধে হতো যে কোথার থেকে কোথায় মানে লেটার্স এবং ডিজিট এক হয়ে গিয়ে কিছু যে কথা হতে পারে, বাট তারও একটা কিন্তু মোটামুটি মিনিমাম একটা সূত্র দিতে হয়, হোয়াট এভার মেবি। এরপরে দেখি কে লিখছেন। ভোরের আকাশে তুমি প্রিয় চিরন্তনী, ভালো লাগা তুমি মোদের বেতারের ইন্দ্রাণী, চিরতরুণ ছায়াসঙ্গী সদা চির চঞ্চল, সপ্তাহে তিন দিন সমুজ্জ্বল উজ্জ্বল। গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আপনাকেও গুড মর্নিং। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, তোমার টোটাল পরিবেশনা মন ভালো করে দিয়েছে, আজ ন্যাশনাল সিম্পলিসিটি ডে, অনেক শুভেচ্ছা। একদম ঠিক বলেছেন, প্রত্যেকটা দিন আমরা হয়তো পালন করি আজকে সিম্পলিসিটি ডে, ঠিক কথাই, কিন্তু চিরন্তনীর প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা বার্তা, একটা গল্পকে সত্যি সত্যি একদম খুব সিম্পলি আমাদের কাছে কিছু একটা বক্তব্য নিয়ে উপস্থিত হয়, তাই না? আচ্ছা দেখছি এবার কে আছেন, না এবার একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে আচ্ছা অনেকে লিখেছেন, ফলে তাড়াতাড়ি করে পড়তে শুরু করে দিই। রাইট, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, সামনেই রথ, পূরণ হোক সবার মনোরথ, গল্পে গানে চিরন্তনী আমাদের দেখায় যে পথ। বাহ, ছন্দে ছন্দে ছোট্ট করে লিখেছেন, থ্যাংক ইউ। উত্তর পাউলি থেকে সুভাষ চক্রবর্তী, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দিদি, শুরু হলো চিরন্তনী গল্প গান, ভরে গল্প গান, ভরে উঠবে চিরন্তনী, বিশেষ করে গল্পগুলো অসাধারণ বার্তা দিয়ে যায়, আজও তাই হবে। সৌভিক ঢাকুরিয়া, নিশ্চয়ই বার্তা তো অবশ্যই দিয়েছে, শুধু একা সম্পূর্ণ হওয়া নয়, বাকি সবাইকে পরিপূর্ণ করার প্রচেষ্টা। শুভ সকাল দিদি ভাই, সাথে আছি, শুনছি আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকবো। শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল, হাওড়া থেকে।

একটু একটু করে একটা একটা দিন পেরোতে পেরোতে আবার চলে আসবে শুক্রবার, হয়ে যাবে অপেক্ষার অবসান। আচ্ছা এবার কে লিখছেন, সুপ্রভা দিদি ভাই, অর্কের মতো আমার জীবনে ছিল অভাব অনটন, তবু কোথাও আমার বাবা মা কারো কাছে সাহায্য বা সহযোগিতা চাননি। আমাদের চাহিদা বেশি ছিল না, কিন্তু কল্পনা শক্তি ছিল অপার। হ্যারিকেনের আলোয় রাত জেগে বই পড়া, মনের মধ্যে ঐশ্বরিক শক্তি পেতাম, কিন্তু এই প্রজন্ম সব কিছু হাতের কাছে সব রকম সুযোগ সুবিধা পেয়ে সামান্য সম্মানটুকুও দিতে জানে না। আজকের গল্প বেশ ভালো লাগলো, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, থ্যাংক ইউ আপনাকে সুপ্রভাত। আসলে তাই আমাদের সত্যি সত্যি ভেতরে একটা শক্তি যোগায় এই অভাব বা এই কমতি ঘাটতি, যেভাবেই একে ব্যাখ্যা করি না কেন, কম আছে বলেই মন চায় যা কিছু কম আছে বলে সে ভাবছে সেটাকে পূরণ করার। তাই এক একজন এক এক রকমভাবে তার স্বপ্নকে পূরণ করতে চায়, তার অভাব বোধকে পূরণ করতে চায়। যদিও একটু হালকা চালের ছোট্ট একটা দু লাইনের গল্প, কিন্তু শুধু লিঙ্ক করার জন্যই বললাম, মানে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যে সরস্বতী পুজোর সময় প্রণাম করার পর বাবা যখন জিজ্ঞেস করছে পুত্রকে যে পিতা পুত্রের কথোপকথন, বাবা বলছেন যে কি চাইলি মায়ের কাছে, জ্ঞান ভক্তি শিক্ষা, তাই তো? তো সে বলল, না আমি অনেক টাকা চেয়েছি। বাবা বলছেন, সে কি জানিস না মায়ের কাছে কি চাইতে হয়, বিদ্যার দেবী উনি। বলে, না না ওসব ছাড়ো, যার যেটা কম থাকে সে সেটা চায়। তো এখানে হয়তো মজা করে কথাটা বলা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবন বোধ দিয়ে জীবন দর্শন দিয়ে এটাই উপলব্ধি করি, আমার এইটা কম আছে আমাকে এটা দাও। মানে ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি, আমাদের প্রার্থনা এটাই থাকে যে আমরা কম বলে নিজের যা কিছুকে ভাবছি সেইটা আমরা চাহিদা বলে নিজের মনকে জানাই, আর মন সেটা পূরণ করার জন্য একদম তেড়ে ফুড়ে ওঠে, আমাদেরকে দিয়ে চালিয়ে নেয়, করিয়ে নেয়। চলে আসি পরের লেখায়। সুপ্রভাত ইন্দ্রাণী দিয়ে অর্কের জীবন সংগ্রামের কথা শুনছি, তার অভাব মূল্যবোধ গড়ে তোলে, অভাব মূল্যবোধ গড়ে তোলে, বা খুব ভালো লাগছে। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন, সুপ্রভাত আপনাকেও। এরপর কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমাদের এখানে আকাশ মেঘলা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মর্নিং ওয়াকে যেতে পারিনি, ঘরে বসে ব্যায়াম করছি আর চিরন্তনী শুনছি। আজ সপ্তাহের শেষ চিরন্তনীর আসরের গল্পটা শুনছি, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। এইটা একটা ব্যাপার, বর্ষাকালে মর্নিং ওয়াক করাটা না একটুখানি মুশকিলের, কখনো কখনো সত্যি সম্ভব হয় না, বা কখনো হ্যাঁ ছাতা নিয়েও অনেককে দেখেছি মর্নিং ওয়াক করতে। যাই হোক, আপনি এত দূর থেকে লেখেন প্রত্যেক দিন, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মেঘলা এখানেও, আমি হয়তো আকাশবাণী থেকে বেরোনোর পর বুঝতে পারবো বাইরে মেঘলা না ঝলমলে। যাই হোক, খুব ভালো থাকবেন, আবার সামনে শুক্রবার শনিবার রবিবার আপনাদের সঙ্গে কথা হবে। এবার কে লিখছেন, অরিজিৎ দাস অধিকারী, সেনজ্যোতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। বাড়িধারার সাথে শুরু আজকে রবির প্রাতে, তাই বুঝি? আচ্ছা, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে, অভাবের সংসারে অর্কের গল্প অপূর্ব নিবেদন, নিবেদনের অভিনবত্বে ভরেছে প্রাণ মন, জাগরণের গল্প হতে জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ, অর্কের অভাব শিক্ষক। আমার জীবনেও তাই, নিজের জীবনকে গল্পে যেন ফিরে ফিরেই পাই, পাওয়া নয় চাই অপূর্ণ থেকে পূর্ণ ক্রমে আসা, একেবারে গল্পকথন আজকের গল্পকথন একেবারে খাসা, শিক্ষাই তো আলোর জ্যোতি, অভাবকে ছড়ায় দূরে, আজকের গল্প মানবাত্মার সেই রূপটিকেই ধরে। বৃষ্টির সাথে সুধাকণ্ঠী অপূর্ব সমাপতন, সপ্তাহের শেষ নিবেদনে প্রাণ করেছ হরণ, চারাইবতী চিরন্তনী, বেশ লাগলো বেশ, না পাওয়ার অনন্য সুধা, থাকবে মননের রেশ। বেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সুন্দর করে বলার জন্য। ঠিক, কত কথা, কত কিছু ভাবনা, কত দর্শন আপনাদের লেখার মধ্যে দিয়ে চলে আসে, আর তারই মধ্যে আবার থাকে ছন্দের ব্যবহার, আহা অপূর্ব। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর আজ খামতি বা কমতি বা ঘাটতি নিয়ে গল্প শুনছি। সত্যি পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের গল্প, গান আর আপনার অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগছে। রথযাত্রার আগাম শুভেচ্ছা জানাই সকলকে। ভালো থাকবেন, মাধবী শীল, রহিমপুর, হুগলি। একেবারে সত্যি তো, কত কিছু ভাবনা, ছোট্ট ছোট্ট বিষয়ে কত রকমের এক্সপ্রেশন, কতজনের কত রকম ভাবে কথা বলার ভঙ্গি, এই সব কিছু আমাদের মনের মধ্যে না অসংখ্য অসংখ্য দর্শন তৈরি করে, এবং ওই দর্শনগুলো থেকে অনায়াসে গল্প তৈরি হয়ে যায়। আপনারা কি সুন্দর করে বলেন, এটা আরও ভালো লাগে জানেন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনী নেহাত গল্প তো নয়, সুস্থ মনের দিশা, গল্পে গানে নানান কথায় জাগায় মোদের আশা। আজকের প্রসঙ্গে ইন্দ্রাণী ম্যামের সুরে সুর মিলিয়ে বলি, জীবনে কিছু খামতি উন্নতির চাবিকাঠি, সহজেই সব কিছু পেয়ে গেলে পাওয়াটা মূল্যহীন হয়ে যায়। আজকের গল্প চরিত্রে অর্কের বিদ্যা বুদ্ধি চেতনায় বড় হয়ে ওঠার মূলমন্ত্র তার অভাব ও মায়ের সহযোগিতার হাত। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। বাহ, ঠিক বলেছেন যে কিছু খামতি আসলে কি হয় জানেন তো, আমরা দেখবেন প্রত্যেকেই, আমার যে একটা প্রয়োজন আছে, একটা জায়গা আছে, একটা মূল্য আছে, আমার অস্তিত্বের একটা দরকার আছে, এইটা সবাই প্রুফ করতে চাই। এটাই আমাদের জীবনের একটা বড় মোটিভেশন। এবং সেই জায়গাটায় দাঁড়িয়েই যখন দেখি একটা কোনো প্রবলেম হয়েছে এবং আমি সেটাকে সলভ করছি, এবং সেই সলিউশন শুধু আমার জন্য নয়, আরও অনেকের জন্য অনেক রকমের দিশা এনে দেয়, সত্যি তখন নিজেকে মনে হয় যেন ধন্য, সত্যিই যেন ধন্য হয়ে গেলাম।

আর এরপরে কি লিখছেন, এরপর লিখছেন, আজ ইন্দ্রাণীর অপূর্ব একটি বিষয়ে এত সুন্দর বলা মুগ্ধ করল। অভাব আমাদের সত্যিকারের মানুষ তৈরি করে। ভালো থেকো সংযুক্তাদি। থ্যাংক ইউ। আমরা মাঝে মাঝেই সংযুক্তাদির গান শুনি। তো আজকে দিদি একটা গান আমার এই মুহূর্তে খুব জাস্ট মনে আসছে, কিন্তু ঘড়ি যা বলছে মনে হচ্ছে আজকে শোনানো যাবে না। আগেও শুনিয়েছি, পরে হয়তো শোনাবো। আমরা এমনি এসে ভেসে যাই। আমরা সত্যি সত্যি এই তো ছোট থেকে বড় হলাম, ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে স্কুলে গেলাম, স্কুল জীবন একটা একটা করে পেরিয়ে গেল, তারপর কলেজ জীবন, ইউনিভার্সিটি জীবন, হোয়াট এভার মেবি, এরকম আর কি করে করে করে করে একটা জীবনে আমরা মানে সেই কৈশোর থেকে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এমন করে আমরা আমাদের জীবনটা অতিক্রম করে ফেলি। কিন্তু সেই জীবনের নানান কিছু আমাদের এত কিছু শেখায়, সত্যি সত্যি আমার যেন মনে হয়, অর্ক যেমন বলেছে যে অভাবই ওর বড় শিক্ষক, আমার যেন মনে হয় আমাদের জীবনই আমাদের সব থেকে বড় শিক্ষক। আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, থিওরিটিক্যালি থিওরি দিয়ে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু জীবন আমাদের বাস্তবতা বোধ আমাদের এত কিছু শেখায়, যার মুখোমুখি না হলে ওই শিক্ষাটা অপূর্ণ থেকে যায়। থ্যাংক ইউ সংযুক্তাদি, ভালো থাকবেন। এবারে কি লিখছেন দেখি, এবারে লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে। আজ রবিবারে চিরন্তনী গল্পে গানে ভরে উঠেছে, শুনে মনও ভরে গেল। অপূর্ব ভঙ্গিমায় দিদিভাইয়ের কণ্ঠে শুনতেও ভালো লাগে। বৃষ্টি ভেজা প্রভাতী শুভেচ্ছা জানাই সকলকে। আচ্ছা, সব জায়গায় বৃষ্টি চলছে, তার মানে আজকে ঘরে ঘরে খিচুড়ি, ডিম, ইলিশ ইত্যাদি প্রভৃতি। এবার কি লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকের আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষামূলক গল্প শুনে খুব ভালো লাগলো। নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে কাজ করলে একদিন না একদিন সাফল্য অর্জন করা সম্ভব। ভবানী

শঙ্কর রায় চক ঝাউডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এবার কি লিখছেন সুপ্রভাত? চিরন্তনীর আসরে অভাব থেকে উত্তরণ এবং প্রেরণা হয়ে ওঠার গল্প সুকণ্ঠিন রানী ম্যাডামের উপস্থাপনায় ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী, অর্কের সংগ্রামের গল্প খুব ভালো লাগলো। আমি ভাবি এক্ষেত্রে অর্কের মার ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ ওর মা ওকে পথ না দেখিয়ে দিলে হয়তো পথভ্রষ্ট হয়ে যেত। অর্কের পরিশ্রমেরও প্রশংসা করতে হবে। ধন্যবাদ আলপনা মণ্ডল, কল্পাড়, আসাম। অনেক ধন্যবাদ সেই আসামে বসে বসে গল্প শুনছেন, মতামত জানাচ্ছেন, থ্যাংক ইউ। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, গতকাল বিকেলে বাজার থেকে ফেরার পথে আমার বাইকের পেছনে একটা টোটো সজোরে আঘাত করে হাঁটুতে বেশ চোট লেগেছে। শুয়ে শুয়ে তোমার অনুষ্ঠান শুনছি। এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। ইস, কি মুশকিল এই। আসলে তাই, মানে বিভিন্ন সময় আমরা এমন কিছু অবস্থার মুখোমুখি হই যেটা অনভিপ্রেত, কিন্তু কিছু করার থাকে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি, ভালো হয়ে উঠুন। আর চিরন্তনী তো সঙ্গেই আছে, সুতরাং ভালো হতে হতে গল্প শুনবেন আর মন ভালো করবেন, কেমন? আর বাড়ি খামতি আছে সবার, এক একজনের এক এক ধরনের। তবে আমার খামতি লেখাপড়া নিয়ে, ছোট্টবেলায় অভাবের সংসার, কিন্তু তবু চালিয়ে যাচ্ছি। আপনার মাধ্যমে অনেকজন আসে আমাদের বাড়িতে, তথ্য নিয়ে যায়। দিদিভাই দিয়ে দি। আচ্ছা, বাহ, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। আপনি যে কত বড় কাজ করেন আমাদের চিরন্তনীর জন্য, আকাশবাণীর জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। রবিবারের সকালে চিরন্তনী, যা সত্যি অভাব শেখায়, যেমন শিক্ষা করে শিক্ষিত এবং মেরুদণ্ডকে সোজা রাখতে। আমি শিবশঙ্কর সাঁত, পোয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। শুভ সকাল, শুভ রবিবাসরীয় সকাল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এরপরে কে রয়েছেন হোয়াটসঅ্যাপে? সম্ভবত কেউ নেই, একবার চেক করে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ পড়া হয়েছে দেখছি, একটু দেখে নি মেসেজে আর কেউ। হ্যাঁ, মেসেজে পাঠিয়েছেন। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনীর আজকের বার্তা সকলের হৃদয়ে ভরে দিল। অনেক অর্কর জীবন গড়ে দেবে। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, আমাদের অনেক পুরনো শ্রোতা, অনেক দিনের শ্রোতা, থ্যাংক ইউ আর গুড মর্নিং। আজকে আর কে লিখেছেন দেখছি, হ্যাঁ লিখেছেন হৃদয়তুল্য পাল, এই ভোরের আলোর আদে আবেশে মন যেন হারিয়ে গেল মায়াবী এক দেশে। দূর আকাশে আজ শুধু মেঘের মায়া খেলা, হৃদয় পায়ে বৃষ্টি এলো, হৃদয় পাড়ায়, আচ্ছা হৃদয় পাড়ায় বৃষ্টি এলো আজ এই ভোরবেলা। বাহ, সবুজ ঘেরা কাননে আজ পাখির কূজন শুনি, প্রকৃতির এই মায়ায় আজই ছন্দের জল বুনি, জাল বুনি। পায়েল ব্যানার্জি, বেলঘরিয়া থেকে। পড়তে পড়তে মাঝখানে আর কি আবার অন্য একটা মোড়ে চলে গিয়েছিল, তাই একটু হোঁচট খেতে হলো। খুব ভালো লাগলো সবারই, আপনাদের প্রত্যেকের লেখা, প্রত্যেকের মানে মেসেজ বা হোয়াটসঅ্যাপ বুঝিয়ে দেয়। আপনারা প্রত্যেকে অত্যন্ত মননশীল এবং প্রতিটি ভাবনা আপনাদের ভেতরে গিয়ে নাড়া দেয়, তাই এভাবে বলতে পারেন। এবার কে লিখলেন বলতে বলতে, মানে আমি ভেবেছিলাম শেষ করব। হাই ইন্দ্রাণীদি, চিরন্তন কথায় সাজানো চিরন্তন অনুষ্ঠানে অর্কের কথা শুনলাম, সাথে উপভোগ করলাম আজকের অনুষ্ঠান ও রথযাত্রার আগাম শুভেচ্ছা উত্তল মাইতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি জানিয়েছিলেন। যাই হোক, আর কেউ কি রয়েছেন? জাস্ট একবার লাস্ট একবার চেক করে নিই। হ্যাঁ, বলতে বলতেই চলে এসেছেন। আচ্ছা, 5:55, হ্যাঁ আর কেউ পাঠাবেন না প্লিজ, হ্যাঁ আবার সামনের সপ্তাহে কথা হবে। গুড মর্নিং দিদিভাই, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে। সোনালী ঘোষ, দেবগ্রাম, নদিয়া থেকে। বেশ, খুব ভালো লাগলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবেই চিরন্তনী নানান গল্প নিয়ে, নানান ভাবনা নিয়ে আমাদের মনের মধ্যে আলোড়ন তুলুক। চিরন্তনীর সঙ্গে আপনারা সব।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா.

12 জুলাই রবিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:58 হয়ে 58 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 25 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে, মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন আজ শুনবেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজেই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদয় প্রভেদ বিলীন করিতে চাহে

তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই। এ দুয়ের মধ্যে কোনো এক গুণ ও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড় বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক, তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোন বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে, তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোন বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিদের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী।

শুরু হচ্ছে প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন ধ্রুপদ, পরিবেশনায় পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া। রাগ ভৈরব এবং যোগিয়ায় ধ্রুপদ পরিবেশন করছেন পণ্ডিত ফাল্গুনী মিত্র।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন ধ্রুপদ, পরিবেশন করলেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া। অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। সাদামটনে পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতকে 56 রানে হারিয়ে সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

0: হয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছেন। অকল্যান্ডের স্পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইয়াহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হওয়ায়ে হমারে সাথ হমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হচ্ছা শক্তি কা নীলা আসমান হমারে সাথ হ পানে কো কাফি কুছ হর মে জানতা হুম হম সফল হোগে।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সেনকে ধন্যবাদ জানান এবং বলেন, এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মান্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসির চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা এবং উন্নত প্রযুক্তি উভয়কেই শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, কিন্তু চূড়ান্তভাবে সেই যুদ্ধে জয়লাভ করবে জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তি। বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌবহরের ষষ্ঠ প্রজেক্ট 17A দেশীয় স্টেলথ ফ্রিগেট আইএনএস মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে শ্রী রাজনাথ সিং ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এই অন্তর্ভুক্তিকরণ ভারতের সামুদ্রিক শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইলফলক।
2: সমুদ্র হমারে সিকিউরিটি কে সাথ সাথ হমারে ট্রেড, হমারে ব্যাপার, হমারি সাপ্লাই চেইন, হমারি এনার্জি সিকিউরিটি আর হমারি ইকোনমিক প্রোগ্রেস কি ভি এক লাইফ লাইন। আজ কে সময় মে পুরি দুনিয়া কি নিগাহে ইন্ডো প্যাসিফিক রিজন পর আর ইস ক্ষেত্র মে ভারত কি ভূমিকা বহুত হি মহত্বপূর্ণ হ্যায়। ভারত ইস পুরে ইন্ডো প্যাসিফিক রিজন মে এক নেট সিকিউরিটি প্রোভাইডার কে রূপ মে এক ভরোসেমন্দ সাথী কে রূপ মে উভরা হ্যায়।
0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারাদেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষ মিত্রর সঙ্গে মতবিনিময় করবেন এবং সক্রিয় জন অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে একটি দেশব্যাপী গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানাবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তারা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযান

0: অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে নটি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ পচে যাওয়া দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকুয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 13 জন পুরুষ ও 2 জন মহিলাসহ মোট 15 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ুর, 3 জন কেরালাম এবং 2 জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে 36 জন যাত্রীর মধ্যে 32 জনই ভারতীয় বলে খবর। 17 জন যাত্রী ও 4 ক্রু সদস্য সহ 21 জনকে বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আনথোই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিয়েতনামের নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি বলেছেন, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনসুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে, ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ভিয়েতনামে ভারতীয় দূতাবাস এবং কনসুলেট সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করে চলেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 1 জন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদাম্পটনে গতকাল 5ম ও শেষ টি-20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। জবাবে ভারত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফুটবল বিশ্বকাপে আজ ফ্লোরিডায় মিয়ামি স্টেডিয়ামে নরওয়েকে 2-1 গোলে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। উল্লেখ, স্পেন ও ফ্রান্স ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। অন্যদিকে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হতে চলেছে ভারতীয় সময় সকাল 6:30। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। অভিন্ন দেওয়ানিবিধি UCC-র খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী, শাশ্বত ভারত। আজ শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগত রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হল, বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। চমৎকার শিক্ষক ছিলেন, ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এঁর কাছে ঋণী। ছোট ছোট ইংরেজি কথা বলানো ও লেখানো এই তার রীতি ছিল। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি স্কুলে আসতেন রোজই, তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। যারা এর সুযোগ নিয়েছিল তাদের বড় হয়ে ইংরেজি বলা ও লেখার বিষয়ে কখনো ভাবতে হয়নি। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে, লোকদের রাগিয়ে দিতে একটু একটু মারপিট করতে ভালোই লাগত। অন্য ভাইদের যা হবে আমার তা চাই, তা না হলে খুব রাগারাগি করতাম। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশু পাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খ্যাপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগত না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। বাড়ি ফিরে কখনো বড় ক্লান্ত হয়ে পড়তাম। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু, এসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন আর আমাদের মন আঁকড়ে বসতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। 1908 সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, তা ইতিহাসে লিখিত আছে। কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সেরূপ প্রসিদ্ধ বা ধনবানের বংশজাত না হলেও সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, MAITREBANDHU maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, MAITREBANDHU maitribandhu23@gmail.com।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে সুবিনয় রায়। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামীণ শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা বিভাগ ডক্টর অভিজিৎ ঘোষাল।
2: বেগুন চাষের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে বেগুন স্বাভাবিকভাবেই হচ্ছে ক্রেতা এবং যিনি চাষ করছেন কৃষক তাদের কাছে দুজনের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বেগুন একটা অর্থকরী ফসল এবং স্বাদে গুণে ভরপুর হওয়ার কারণে ক্রেতাদের কাছে আম বাঙালির কাছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি হিসাবে চিহ্নিত। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বেগুন চাষ কিন্তু একটা আমাদের কাছে বেগুন চাষের সাথে সাথে বেগুন কিন্তু একটা ভয়ানক শত্রুও হয়ে উঠছে। তার কারণ বেগুন চাষে যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত হচ্ছে কীটনাশকের ব্যবহার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কেন এই বিপুল পরিমাণ কীটনাশকের ব্যবহার করা হচ্ছে। আমরা যারা বেগুন চাষের সঙ্গে যুক্ত কৃষক রয়েছে তাতে সাথে সাথে যারা কৃষি বিজ্ঞানীরা রয়েছেন তারা জানেন যে বেগুন এমন একটি ফসল যেখানে

নানাবিধ হচ্ছে রোগ এবং পোকার আক্রমণ ঘটে থাকে। এই আক্রমণগুলোর মধ্যে সর্বাধিক যে আক্রমণটা হচ্ছে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ। এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ স্বাভাবিকভাবে কৃষক তার বৃদ্ধির দশায় যখন গাছটি তিনি লাগাচ্ছেন জমিতে, তখন ঠিক তার এক মাসের মধ্যে যখন গাছ এক থেকে দেড় ফুটের কাছাকাছি হচ্ছে, নতুন ডগা বেরোতে শুরু হচ্ছে, সেই ডগাতে দেখছেন কি না ডগাগুলি হচ্ছে ঢলে পড়ছে, তখন তিনি বুঝতে পারেন যে ওই ডগা ঝিমিয়ে পড়া ডগা থেকে যখন হচ্ছে আমরা কাটছি, দেখছি ভেতরে গোলাপি রঙের একটি লেদা এখানে ভিতরে কিন্তু রয়েছে, যা ওই ভেতরের মজ্জা

0: রকমের পোকা পাওয়া যাচ্ছে, গোলাপি রঙের পোকা। এবং স্বাভাবিকভাবে এইটা যখন আমরা দেখছি আমরা কিনে আনছি, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষকরা প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কীটনাশক ককটেল ব্যবহার করছেন, 4-5 রকমের কীটনাশককে মিশিয়ে তারা কিন্তু স্প্রে করছেন তার ফসলটাকে রক্ষা করার জন্য। এই ডগা ও ফল ছিদ্রকারী লেদা ছাড়াও কিন্তু বাঘা পোকা রয়েছে, পাতামোড়া পোকা রয়েছে, কাণ্ড ছিদ্রকারী পোকা রয়েছে। নিয়ন্ত্রণটা কিভাবে করব? প্রথমে যেটা খেয়াল রাখতে হবে কৃষক দাদা দিদিদের, সেটা হচ্ছে যখনই ঝিমিয়ে পড়ছে যে ডগাটি, সেই ডগাটি ঝিমিয়ে পড়া অংশ থেকে 1-1.5 ইঞ্চি নিচে আমাদেরকে কেটে নিয়ে সেটাকে মাঠ থেকে দূরবর্তী স্থানে মাটিতে পুঁতে দিতে হবে বা সেগুলোকে নষ্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা যখন জমিতে এই চারা বসাবো সেই সময় যদি আমরা কোন সর্বাঙ্গবাহী কীটনাশক যেমন ইমিডাক্লোপ্রিড 70WS বা থায়ামিথক্সাম 70% এইগুলোকে যদি আমরা ব্যবহার করি জলে গুলে শিকড়গুলোকে ভিজিয়ে নিয়ে তারপরে আমি যদি জমিতে লাগাই, তাহলে প্রাথমিক অবস্থার একটা প্রোটেকশন কিন্তু গাছ পেতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে ঠিক জমিতে যখনই আমার 30 দিনের কাছাকাছি যখন ফসল চলে এসছে তখন আমরা লিউসি লিওর বলে একটা ফেরোমন ফাঁদ পাওয়া যায়, যেটা একটা সবুজ পাত্রের মতো, সেখানে এই ফাঁদটাকে দিয়ে দিলে এর যে পুরুষ পোকাগুলোকে আকৃষ্ট করে আমরা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে চিহ্নিত। এবং এইটা কৃষক বন্ধুরা যদি এটাকে ব্যবহার করেন তাহলে তার জমিতে কিন্তু অনেকখানি ফসলকে তার রাসায়নিক কীটনাশক ছাড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে বিভিন্ন বায়োকনকশন বেসড হচ্ছে যে প্রোডাক্টগুলো রয়েছে বাড়িতে তৈরি করা যায়, নিমাস্ত্র, অগ্নিাস্ত্র, এগুলোকে আমরা শুরু থেকে হচ্ছে আমরা ব্যবহার করব। যখন গাছ 4-5 পাতার উপরে চলে গেছে তখন থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে 5-6 দিন অন্তর অন্তর নিজেরা বাড়িতে তৈরি করেছি এগুলো, সুতরাং এগুলোর বিশেষ খরচা নেই, এগুলোকে আমরা যদি স্প্রে করতে থাকি। এর পরে যখন হচ্ছে গাছ বড় হয়েছে তারপরে যখন ফল দেওয়া শুরু হতে থাকবে তখন বিভিন্ন রকম কীটনাশকের ব্যবহার আমরা করতে পারি, তার মধ্যে ল্যামডা সাইহ্যালোথ্রিন রয়েছে, লুফেনিউরন রয়েছে, নোভালিউরন রয়েছে, এগুলোকে আমরা ব্যবহার করতে। এইভাবে যদি আমরা একটা সুসংগত পদ্ধতি মেনে চলি তাহলে কিন্তু কীটনাশকের ব্যবহার কমিয়েও কিন্তু আমি আমার বেগুনটাকে সুন্দরভাবে চাষ করতে পারব।
1: এতক্ষণ শুনলেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা ডক্টর অভিজিৎ ঘোষাল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজ বাংলাদেশের রাঙামাটি গন্তব্য, উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 কবিকণ্ঠে কবি সুদেশনা মিত্রের সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 9:00 ষোলো আনা বাঙালি, প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি কুনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নীলাদ্রি সেন, প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় উৎসব সিনহা। 10:30 ভক্তিগীতি, পরিবেশনে সংঘমিত্রা মিশ্র। ভারতীয় সময় সকাল 10:45 লোকগানের আসর, বেলা 11:00 অতিথি অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণী থেকে অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় বীতশোক চক্রবর্তী। 12:30 যাত্রাপালা বিনোদিনী, রচনা আশিস বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:28 ভারতীয় সময় বিকেল 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, শুনবেন রসময়ী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক ও চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি, প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি কুনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নীলাদ্রি সেন, শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ইনা বাগচি, 5:50

ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। এশিয়ান গেমসে ভারতীয় টেনিস তারকা সিন্ড্রেলা দাসের সঙ্গে আলাপচারিতায় যশবন্ত বিশ্বাস। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা, বাড়িতেই বানান জৈব কীটনাশক, এ বিষয়ে বলবেন ডক্টর অনুত্তম পারিয়ারি, তার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বর্ষায় পোকামাকড়ের উপদ্রব, এ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক লাহিড়ি। সন্ধ্যে 7:00 বেতার নাটক দরজা, রচনা দেবব্রত চৌধুরী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। সন্ধ্যে 7:45 নান্দনিক, প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্তর সঙ্গে আলাপচারিতায় পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, রচনা দিলীপ কুমার রায়, পাঠ পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, পরিবেশনায় তরুণ কুমার চক্রবর্তী, রাগ বাগেশ্রী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন মলয় বসু। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান সুফি গানের আসর। সুফি গানের আসরে প্রথমে শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় সাধনা রায়। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার শ্রোতা বন্ধুদের, মূলত ভ্রমণ পিপাসু শ্রোতা বন্ধুদের সকালের এক রাশ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান। আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের রাঙামাটি জেলা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, বর্ণময় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং তাদের সমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমৃদ্ধ এই রাঙামাটি জেলাটি, বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই রাঙামাটি জেলা। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। তখন এর নাম ছিল কার্পাসমহল। 1981 সালে বান্দরবান এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলার সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ব্রিটিশ আগমনের আগে এই কার্পাসমহল ছিল ত্রিপুরা মুঘল এবং চাকমা ও আরাকান রাজাদের যুদ্ধক্ষেত্র। অবশেষে মুঘলদের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে চাকমা রাজা এই অঞ্চলে রাজ্য স্থাপন করেন। 1666 সালে যুদ্ধে ব্যবহৃত কামানের মধ্যে ফতে খাঁ নামের কামানটি এখন রাঙামাটি রাজবাড়িতে সংরক্ষিত আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সরকার 80-এর দশকে এই অঞ্চলে 4 লক্ষ ভূমিহীন বাঙালিকে পুনর্বাসন করেন। বর্তমানে তারা এই অঞ্চলের অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছেন। বাঙালি ছাড়াও এই অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এবং মানুষেরাও বসবাস করেন। রাঙামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী ভারতের

কংসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠোগা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। নদীটি এছাড়াও রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী কাগজ কল, রয়েছে দেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও এই অঞ্চলের গুরুত্বপূর্ণ আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রথমেই আসে উপজাতীয় জাদুঘর। রয়েছে বাঁশ ও বেতের হস্তশিল্প এবং হাতির দাঁতের শিল্প। রয়েছে ঘাগড়া বস্ত্র কারখানা এবং উপজাতীয় মেইন শিল্প। অত্যন্ত সমৃদ্ধ এই জাদুঘরটি রাঙামাটি তথা সমগ্র বাংলাদেশের এক ঐতিহ্য বহনকারী দর্শনীয় স্থান। রয়েছে রাজভবন বিহার, বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান এই রাজভবন বিহার। এখানে রয়েছে প্রার্থনালয়, একটি প্যাগোডা, বৌদ্ধ ভিক্ষুদের বনভাণ্ডার, আস্তাবল এবং ভোজনালয়। রাজভবন বিহার থেকে কাপ্তাই হ্রদের মনোরম সৌন্দর্য বেশ উপভোগ্য। রাজবাড়ী রাজভবন একটি দ্বীপ জুড়ে রয়েছে চাকমা রাজবাড়ী। এখানে অনেক উপজাতির মধ্যে এখনও রাজপ্রথা চালু আছে। আঁকাবাঁকা সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছে, গাছের ছায়ায় ঘাট বাঁধানো পথ রয়েছে, পথের মাথায় রয়েছে এই রাজবাড়ি, আর এখানে রয়েছে চাকমা সার্কেলের প্রশাসনিক দপ্তরও। রাঙামাটি অঞ্চলের ব্যস্ততম অঞ্চলটি হল রিজার্ভ বাজার। নানা সামগ্রীর পসরা সাজিয়ে রয়েছে এই বাজার। এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু। এর কাছেই রয়েছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স ও ঝুলন্ত সেতু। তবলাছড়ি বাজারের খুব কাছেই এই পর্যটন কমপ্লেক্স, দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। রাস্তা দিয়ে যাবার সময় দুধারে দৃশ্য অত্যন্ত মনোরম। আর রাঙামাটির কথা বললেই আমাদের কল্পলোকে যে ছবিটি সবার আগে ভেসে ওঠে, সেটি পাহাড়ের কোলে রঙিন একটি ঝুলন্ত সেতু। এই ঝুলন্ত সেতু ধরে যতই আপনি এগোবেন, প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে হাতছানি দেবে। ইচ্ছে করবে কাপ্তাই হ্রদের ভেতরে দূর পাহাড়ি কোনো দ্বীপে চিরদিনের জন্য থেকে যেতে। সেতু পেরিয়ে সামনের পাহাড়ে উঠে ইচ্ছে মতো ঘুরতে পারেন আপনি। রয়েছে নৌভ্রমণের সুবন্দোবস্ত। ইঞ্জিন চালিত নৌকোয় চড়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারেন প্যাদা টিংটিং কিংবা শুভলং ঝর্নার কাছে। এটি রাঙামাটি সদর ও বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এছাড়াও রয়েছে সাজেক ভ্যালি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অবস্থিত এটি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই পর্যটন স্থানটি ইতিমধ্যেই দেশে বিদেশের হাজারো পর্যটক প্রতিদিন এখানে ঘুরতে আসেন। চরম আকর্ষণেরও একটি জায়গা হয়ে গেছে এই সাজেক ভ্যালি।

শুনলে অবাক হবেন, এই সাজিক ভ্যালি থেকে ভারতকে খুব সুন্দর দেখা যায়। ভোরের আকাশ দেখলে মনে হবে যেন একেবারে মেঘের সঙ্গে আপনি খেলা করছেন। সূর্যোদয়ের আগেই যেন মেঘগুলো আলতো আলিঙ্গন করে সরে সরে যায়। তবে এই বর্ষায় যদি

যান, ঝকঝকে আকাশ ঝলমলে রোদ্দুর দেখতে পাওয়াটা হয়তো সবসময় সম্ভবপর হবে না, কিন্তু তাতে কি, রাঙামাটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে অনবরত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। চাইলে তার নিবিড় ঘন সবুজের আড়ালে আপনি হারিয়ে ফেলতে পারেন নিজেকে কয়েক মুহূর্তের জন্য। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে পাখির কলকাকলি। পাহাড়ের স্নিগ্ধতা অবশ্যই আপনার মনকে ছুঁয়ে যাবে। সব মিলিয়ে এই রাঙামাটি ভ্রমণ পর্যটকদের মনে এক চিরস্থায়ী রেখাপাত করবে, এটুকু হলফ করে বলতেই পারি।

তাহলে বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের দর্শনীয় স্থান এই অনুষ্ঠান থেকে আপনাদের জানালাম বাংলাদেশের রাঙামাটির কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের কথা। আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দর্শনীয় স্থান সম্পর্কিত তথ্য নিয়ে, জানা অজানা নানান তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরে বেড়ানোর জন্য সুন্দরভাবে নিজেকে সুস্থ রাখুন, কারণ ঘুরতে গেলে সুস্থ থাকতে হবে। ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি বাংলাদেশের দর্শনীয় স্থান। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
1: ভারত আর নিউজিল্যান্ড কে রিশতে মে ইয়াদে ভি হ্যায়, দোস্তি ভি হ্যায়, ভ্যালুজ ভি হ্যায় আর এক কমিটমেন্ট ভি হ্যায়। ভারত নিউজিল্যান্ড কি ইহি ওয়াকা এক নই যাত্রা পর নিকলনে কে লিয়ে তৈয়ার হ্যায়। হমারে সামনে অবসরো সে ভরা খুলা সমুদ্র হ্যায়, হওয়ায়ে হমারে সাথ হ্যায়, সমন্দর কি বিশাল লহরে হমারে সাথ হ্যায়, ইচ্ছা শক্তি কা নীলা আসমান হমারে সাথ হ্যায়, পানে কো কাফি কুছ হ্যায়, আর মে জানতা হুঁ হম

0: সফল হোঙ্গে।
1: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাকসেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যে 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়, লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসি চেয়ারম্যান আরও জানান, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়ক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 মহিলা সহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারাদেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তারা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন।
2: 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see, from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated.
1: ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। ইরানের বিরুদ্ধে।

নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সেদেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে, এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদামটানে গতকাল পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বার্বোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নাস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়।

নমস্কার। এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। সকালের আড্ডার শুরুতেই জানিয়ে দিই আজকে আমরা কি কি নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেব, গল্প করব। প্রথমেই আমরা জানিয়ে দেব ইতিহাসের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা। এরপর থাকবে একটি বিশেষ কথা, স্মার্টফোনের দিন প্রায় শেষ, সে নিয়ে কিছু তথ্য আপনাদের দেব। জানাব খেলা কেমন দেখলেন আমাদের বিভিন্ন ফুটবল প্রেমী মানুষের মন্তব্য এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে।

আর সঙ্গে থাকবে দৃষ্টিকোণ জানা অজানা, আর অবশ্যই মন ভালো করা বেশ কিছু গান। তাহলে গানে গানে শুরু করি আজকের সকালের আড্ডা। শুরুতেই হৈমন্তী শুক্লার কণ্ঠে রইল এই গানটি।

0: জানিয়ে দিই সমাজ সচেতনতামূলক কয়েকটি বার্তা।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন, প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
0: জানিয়ে দিই আজকের দিনের গুরুত্ব ইতিহাসের পাতা থেকে। চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিমল রায়ের জন্মদিন আজ। আজ জন্মদিন নোবেলজয়ী কবি পাবলো নেলুদার। আন্তর্জাতিক বালি ও ধূলিঝড় মোকাবিলা দিবস আজকে। আজকের দিনেই আন্তর্জাতিক আশা দিবস, মালালা দিবস এবং জাতীয় সরলতা দিবস। প্রতিবছর 12ই জুলাই পালিত হয় আন্তর্জাতিক আশা দিবস। এটি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবিত একটি দিবস যা একতা, শান্তি এবং স্থিতিস্থাপকতাকে অনুপ্রাণিত করে। জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি পালনের প্রস্তাব দেয় যা বিশ্বজুড়ে আশা, শান্তি ও একতার গুরুত্ব তুলে ধরে। আজ সেই আন্তর্জাতিক আশা দিবস। চলে যাই আজকে সকালের আড্ডার পরের গানে, কণ্ঠে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেন।

আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিমল রায়ের জন্মদিন। অধুনা বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই থানার সোয়াপুর গ্রামে এক জমিদার বাড়িতেই তাঁর জন্ম। তাঁর প্রথম বাংলা ছবি উদয়ের পথে মুক্তি পায় 1944 সালের নিউ থিয়েটার্স থেকে। এই ছবিটি ভূয়সী প্রশংসা পেয়েছিল চলচ্চিত্র সমালোচকদের কাছে এবং জনপ্রিয়তাও লাভ করেছিল ভীষণভাবে। ঠিক তার পরের বছরেই হিন্দি ছবি হামরাহি আবারও চরম সফলতা। এরপর সফলতা আসে 1953 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কাহিনী অবলম্বনে পরিণীতা ছবিটি নিয়ে। দুই প্রতিবেশীর মিষ্টি প্রেমের ছবি এই পরিণীতা। তারপর নিজের কোম্পানি খোলেন বিমল রায় প্রোডাকশন। এই বিমল রায় প্রোডাকশনের প্রথম ছবি দো বিঘা জমিন। সলিল চৌধুরীর লেখা গল্প রিক্সাওয়ালা অবলম্বনে ছবিটি নির্মাণ করে চরম সফলতা অর্জন করেন। দো বিঘা জমিন 1953 সালে কান চলচ্চিত্র উৎসব, ভেনিস চলচ্চিত্র উৎসব এবং কার্লো ভিভেরি থেকে পুরস্কার লাভ করে। এরপর একে একে বহু ছবি বাণিজ্যিকভাবে চরম সফলতা অর্জন করে। অঞ্জনগড়, মধুমতি, প্রেমপত্র, বন্দিনী, দেবদাস চূড়ান্ত সফল ছবি। রইল তাঁরই চলচ্চিত্রের একটি গান অঞ্জনগড় ছায়াছবি থেকে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল গানটি।

সেখানেই গান, সেখানেই কথা। 12 জুলাই অর্থাৎ আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই জান্নার ধার। আপনাদের সঙ্গী পৌলমী ভট্টাচার্য। এখন সময় দৃষ্টিকোণের। আকাশবাণী মৈত্রী সংবাদের প্রযোজনায় আজকের দৃষ্টিকোণ, অভিনেত্রী টুনটুনের স্মরণে।

আসল নাম ছিল উমাদেবী খাত্রে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি টুনটুন নামে। বলা যেতে পারে ভারতীয় চলচ্চিত্রের প্রথম কৌতুক।

1923 সালের 11 জুলাই উত্তরপ্রদেশে জন্ম। খুব ছোট বয়সে বাবা মা মারা যাওয়ায় কাকার কাছে মানুষ। সে সময় মেয়েদের লেখাপড়ায় খুব একটা গুরুত্ব ছিল না, তিনিও তার ব্যতিক্রম নন, কিন্তু ছোট থেকেই রেডিওর প্রতি ছিল আকর্ষণ।

এক বন্ধুর সঙ্গে প্রথম তার মুম্বাই আসা। পরিচয় হয় সঙ্গীত নির্দেশক নওশাদের সঙ্গে। সেই থেকেই গানের জগতে উমার পথ চলা শুরু।

0: সবসময়ই চাইতেন সঙ্গীত শিল্পী হতে। নাজির ওয়াজিক আজরা ছবিতে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ 1946 সালে। 1947 সালে তার বেশ কয়েকটি গান বিপুল জনপ্রিয় হয়, কিন্তু শুধু সঙ্গীত শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা ক্রমশই কঠিন হয়ে পড়ছিল। শুরু করলেন অভিনয়, দিলীপ কুমারের বিপরীতে প্রথম ছবি বাবুল।
1: আমি আমার বাড়ি আনে বালা
2: মানে কাহানে যা আমার বাত না
1: তুমি ইয়া বাত নি করেন তুম উস পিঞ্জড়ে মে বাত নি করেন হ্যাঁ মেরে কো অভি মাংতা হ্যায়।
0: গান বা অভিনয়ের প্রতি আকর্ষণ থাকলেও বয়সের সঙ্গে সঙ্গে নতুনদের জায়গা ছেড়ে দিতে পিছপা হননি তিনি। তার নিজের কথাতেই উঠে এসেছে তরুণদের প্রতি আস্থা।
3: জমানা হামারা পিছে রে গিয়া উনকা আগে আ রহা হ্যায় জো নয়ে কলাকার হ্যায়। জেসে আপ কমেডি মে পুছনা চাহে কে আজকাল কি কমেডি কেসি হ্যায়, ইতনে জো কলাকার হামারে কমেডি কর রহে হ্যায় জো ভি হ্যায়, টিভি পর দেখ লো, পিকচারো মে দেখ লো, তো ইয়ে উনকা জমানা হ্যায়, ইয়ে উনকা এক শানদার জমানা হ্যায়। इससे पहले हमारा जमाना भी ऐसे ही, तो जमाना हर एक का साथ थोड़ी देता है, आज ये है कल वो है परसों वो ऐसे चलता।
0: প্রায় 5 দশকের কর্মজীবনে বিভিন্ন ভাষার 198টি চলচ্চিত্রে কাজ করেছেন টুনটুন। সমসাময়িক কৌতুক অভিনেতা ভগবান দাতা, আঘা, জনি ওয়াকার প্রত্যেকের সঙ্গেই পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি।
4: মজা কে রাখবি
5: হম পুজতে

1990 সালে হিন্দি ছবি কসম ধন্দেকিতে শেষ কাজ। তার স্থূলতা ও নাম মিলেমিশে একাকার। ভালোবেসে দেশের অনেক পৃথুলাকেই বলা হয় টুনটুনি।

0: রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় এবারের গানটি অনির্বাণ ভট্টাচার্য এবং নীলায়ন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

সত্যি স্মার্টফোন বিভাগী হয়ে চলে গেছে। হ্যাঁ, স্মার্টফোনের দিন প্রায় শেষ, তার বদলে আসতে চলেছে স্মার্ট চশমা। এখন আর আঙুল দিয়ে টাইপ করতে হবে না, মানুষের মস্তিষ্কই তো কম্পিউটার, তাই মস্তিষ্কে একটু ভাবলেই হবে, আর চোখ দিয়ে সবটাই করে ফেলা যায়।

হবে, চোখে দেখা বা চিন্তা করাই যথেষ্ট। ঘরের যন্ত্র চালু হয়ে যাবে মনে মনে নির্দেশ দিলেই। যদি মস্তিষ্ক সরাসরি যন্ত্রের সঙ্গে কথা বলতে পারে, তাহলে আলাদা করে কেন ফোনের দরকার পড়বে? চলছে সেই গবেষণা। স্বাস্থ্য ও মানব দেহ কেন্দ্রিক এই প্রযুক্তির গবেষণাকে সমর্থন করেছেন বিল গেটস। এই গবেষণায় ত্বকের উপর লাগানো যায় এমন ডিজিটাল ট্যাটু বা অতি পাতলা সেন্সর ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। এ ধরনের সেন্সর তাত্ত্বিকভাবে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে, পরিচয়পত্র হিসেবেও কাজ করতে পারে, তারবিহীন তথ্য আদান প্রদান করতে সক্ষম, অর্থাৎ ফোন থাকবে মানুষের শরীরে। এই নতুন ভবিষ্যৎ এক অভূতপূর্ব চশমার আবিষ্কার হতে চলেছে খুব শীঘ্রই। শুনলে অবাক হবেন, এই চশমা চোখে পড়ে থাকলে কারো সাথে কথা বলার সময় স্ক্রিনে যেমন দেখা যায়, তেমনি সেই ব্যক্তির নাম, প্রয়োজনীয় নানান তথ্য চোখের সামনে ভেসে উঠবে। বিদেশে গিয়ে কোনো লেখা দেখলে তা যদি অনুবাদ করতে অসুবিধা হয়, আপনার চশমা সেই অনুবাদ করে দেবে আপনার চোখের সামনে। তাহলে বন্ধুরা, খুব শীঘ্রই আমরা আমাদের শরীর জুড়ে পেতে চলেছি ফোন এবং স্মার্ট চশমা। ব্যাপারটা বেশ মজার হবে, তাই না? অবশ্যই মজার হবে। বন্ধুরা, আমরা রয়েছি সকালের আড্ডায়। আর এই সকালের আড্ডায় আমি আপনাদের মৈত্রী বন্ধু সাধনা রয়েছি আপনাদের সঙ্গে। এখন একটু ভাগ করে নেব আপনাদের সঙ্গে সেই সব বন্ধুদের মতামত, অভিমত বিশ্বকাপ ফুটবল নিয়ে। তারা খেলা কেমন দেখলেন সে নিয়ে কি জানিয়েছেন,

প্রথমেই যে বন্ধুর মতামত আপনাদের শোনাবো তিনি হলেন শুভাশিস মাইতি, দুর্গাপুরের এজন থেকে তিনি লিখেছেন। আমরা বিশ্ব ফুটবলের চিন্তায় যখন মত্ত, তখন অচিরেই আমাদের দেশ শেষের দিকে অবস্থান করছে। অথচ আমাদের 150 কোটি লোকের দেশ, যে দেশের ক্রীড়া খাতে ব্যয় প্রায় নেই বললেই চলে, সেই দেশ ভালো ফুটবল খেলবে এটা ভাবায় দিবাস্বপ্ন। যাক, সে কথা আসি এবারের 2026 বিশ্বকাপের খেলায়। সত্যি বলতে ফ্রান্স এবং স্পেন ছাড়া কাউকেই আমার খুব ভালো লাগলো না। অনেক খেলায় তুল্যমূল্য হয়েছে, কিন্তু চোখে ধরার মতো কাউকে তেমন লাগলো না স্পেন ছাড়া, স্পেনের ইএমএল ছাড়া। গত বিশ্বকাপের থেকেই ফিফার নানান রকম কাজ এবং আর্জেন্টিনার পক্ষপাতিত্ব লোক চোখে পড়ে গেছে। ফুটবলের জন্য এটি ক্ষতিকর এবং দুর্ভাগ্যজনক। গতবারের মতো এবারও চুরি হয়ে যেতে পারে ফুটবল, পরাজয়ের আশঙ্কা তাই থেকেই যায়। কিন্তু জানিয়ে দিই বন্ধু, এই আশঙ্কা থাকার কোনো অর্থই নেই, কারণ কোনো রকম কারচুপি কিন্তু এখানে হচ্ছে না। আমরা চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর কাছে। পরবর্তী বন্ধু আমাদের লিখে পাঠিয়েছেন দেবোত্তম রায়চৌধুরী, 28/20 দয়ানন্দ রোড, এজন, দুর্গাপুর 4 থেকে। বিশ্বকাপের সৌন্দর্যটাই এখানে, এখন কোনো স্ক্রিপ্ট চলে না, চলে শুধু সাহস আর 90 মিনিটের যুদ্ধ। ব্রাজিলের সাম্বা থেমেছে, পর্তুগালের স্বপ্ন থেমেছে, বেলজিয়াম বিদায় নিয়েছে, অথচ নরওয়ে, মরক্কো, সুইজারল্যান্ড, এমনকি মিশর, ইজিপ্টও দেখিয়ে দিয়েছে নামের চেয়ে জার্সির ভেতরের হৃদয়টাই বড়। ফ্রান্স ও স্পেন ইতিমধ্যেই সেমিফাইনালে, আর মেসির আর্জেন্টিনা ও হল্যান্ডের নরওয়ের সামনে ইতিহাস লেখার সুযোগ রয়েছে। এটাই বিশ্বকাপ, যেখানে কিংবদন্তীরা অনুপ্রেরণা দেয়, আন্ডার ডগরা ইতিহাস লেখে, আর শেষ পর্যন্ত জিতে যায় ফুটবল। ট্রফি তুলবে একজন, কিন্তু কোটি কোটি হৃদয় জিতে নেবে এই অসাধারণ টুর্নামেন্ট। খুব সুন্দর লিখেছেন দেবোত্তম রায়চৌধুরী, 28/20 দয়ানন্দ রোড থেকে।

শোনাব বিপ্লব ভট্টাচার্যের মতামত। 2026 বিশ্বকাপ এক কথায় নতুনত্বের সমাহার। বিশ্বজুড়ে ফুটবল খেলায় রয়ে গেছে অনেক পরিবর্তন, সেই সহজের অনুমেয়। ছোট দেশগুলি ফুটবলে এগিয়ে গিয়েছে অনেক, ফুটবল এসেছে অভিনবত্ব নিয়ে। বলের মধ্যে রিচার্জেবল অত্যাধুনিক চিপ বসেছে। এই প্রথম খেলা শুরুর আগে ফুটবলে দিতে হচ্ছে ইলেকট্রিক চার্জ। এর সঙ্গে বিশ্ব ফুটবলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার রেফারির লাল কার্ড দেখানো নিয়ে কোনো রাষ্ট্রপ্রধানের মাঠে নামা অভিনবত্ব অনেক ক্ষেত্রেই। 2026 বিশ্বকাপ ফুটবলের এক কথায় সব দিক দিয়েই নতুনত্বে ভরা। তাহলে বন্ধুরা, খেলা কেমন দেখলেন এ নিয়ে বেশ কিছু মন্তব্য আপনাদের শোনালাম। আমরা আবারও ফিরে আসছি আজকের সকালের আড্ডায়। গানে গানে ফিরি, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি নিয়ে আমরা আবারও ফিরছি আপনাদের সঙ্গে।

0: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: জানিয়ে দিই আজকের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মধ্যে হালকা থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮% এবং সর্বনিম্ন ৭৮%। মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এখন সময় জানা অজানার।
2: জানা অজানায় ধারাবাহিক কথিকা মাটি কেন কাঁদছে আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর অশোক কান্তি সান্যাল।
3: এই বিষয়টি একটু অদ্ভুত লাগছে, তাই না? সবাই মনে হয় কম বেশি অবাকও হচ্ছেন। মনে হচ্ছে মাটি আবার কাঁদে নাকি? হ্যাঁ, কাঁদে, অশ্রু ঝরে, তবে নিঃশব্দে। সশব্দে বা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না সে তো দেখা যায় মানুষের ক্ষেত্রে। মানুষ ছাড়াও কাঁদে অনেকে, যেমন পশু পাখির অভিমান হয় কাঁদে। অর্থাৎ যাদের প্রাণ আছে তারাই হাও হাও করে বা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তাহলে তো গাছও কাঁদে, ওদেরও তো প্রাণ আছে। হ্যাঁ, কাঁদে তো। ইদানিং বিজ্ঞানীরা বলছেন গাছেরা কথাও বলে। তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে মাটির যেহেতু প্রাণ নেই, সুখ দুঃখের অনুভূতি তারা অনুভব করতে পারে না, সুতরাং মাটির কান্নার কোনো সত্যতা নেই। না, তা নয়। মাটি অবশ্যই একটি জীবন্ত প্রাকৃতিক বস্তু। কেন, কি কারণে? কারণ মাটিতে উপস্থিত অসংখ্য অসংখ্য অনুজীব, উদ্ভিদ ও প্রাণী জীবনযাপনের জন্য পূর্ণ বা আংশিক সময় মাটির ভিতরে বাস করে। এরা মাটির ভেতরে উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে যাতায়াত করে, ফলে তৈরি হয় অতি সূক্ষ্ম নালিকা। মাটির ভিতরে এই সূক্ষ্ম নালিকাগুলি জালের আকারে বিস্তৃত থাকে। এই নালিকা দিয়ে জলও সরবরাহ হয় মাটির ভিতরে নানা জায়গায়। এই বাতাস, জল ও জীবের উপস্থিতিতে মাটিকে বলা হয় জীবন্ত প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাণবন্ত মাটি কি অন্যদের মতো কাঁদে? এই কাঁদা কাঁদির ব্যাপারটা সত্যাসত্য বিচার করতে হলে আগে জানা দরকার মাটি তৈরি হয় কিভাবে, মাটির উপরতলে ও নিচতলে কোন কোন জীব রাজত্ব করে তার তল্লাশি করতে হবে, আরো জানতে হবে কিছু আনুষঙ্গিক তথ্য, তবেই গিয়ে বোঝা যাবে মাটি জীবন্ত না মৃত। এর সাথে সাথে আরেকটি অতি প্রয়োজনীয় বিষয়, যেমন মাটি যদি সত্যি কাঁদে তবে কান্নার কারণটা কি? মাটির কিসের এত কষ্ট যে সে কাঁদবে? মানবজাতির ইতিহাস সর্বদা প্রাকৃতিক সম্পদের ব্যবহারের সাথে সম্পর্কিত ছিল, বর্তমানেও একই অবস্থা বিরাজমান এবং ভবিষ্যতেও থাকবে। সভ্যতার সাফল্য বা উত্থান এবং ব্যর্থতা নির্ভর করে কিভাবে বায়ু, জল এবং মাটির মতো প্রাকৃতিক সম্পদকে টেকসইভাবে পরিচালনা করা যায় এবং পরিশেষে কিভাবে মানুষের সচেতনতা মাটির ক্ষয় বা অবক্ষয় রোধে প্রধান হাতিয়ার হতে পারে। খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দের কৃষি ও বনায়নের উত্থানের পর থেকে মাটি এবং তার ব্যবস্থাপনা সম্পর্কে একটি বাস্তব সচেতনতা প্রয়োজনের ভিত্তিতে তৈরি হয়েছে। ১৮ এবং ১৯ শতকে বিপ্লবজাত চাহিদাকৃত কাঁচামাল উৎপাদন

0: করার জন্য মাটির উপর ক্রমাগত চাপের সৃষ্টি হয়। এই সময় পরিমাণগত বিজ্ঞানের বিকাশ উন্নত মাটি ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ দেয়। মাটি ভূমির অন্যতম অপরিহার্য উপাদান। এটি শিলা, বালি এবং কাদামাটির কণা, সেই সঙ্গে জৈব উপাদান যেমন উদ্ভিদের দেহাংশ, মাটিতে বসবাসকারী প্রাণী এবং জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ও মাটির ছিদ্রে অবস্থিত বাতাস, জল প্রভৃতি প্রাকৃতিক উপাদান দিয়ে গঠিত। এই মাটি হল পৃথিবী পৃষ্ঠকে আচ্ছাদিত করার উপাদান সমূহের পাতলা স্তর। আপাতভাবে ভূত্বকের অংশ হিসাবে মাটির ভূমিকা তুচ্ছ মনে হলেও পৃথিবীর সমস্ত কৃষিজাত ফসলের সঙ্গে মাটির ঘনিষ্ঠতম সম্পর্ক রয়েছে। এই কথাটি সম্পূর্ণভাবে সত্য যে মাটির উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করেই এই পৃথিবীর সমস্ত মানুষের খাবারের যোগান সম্ভবপর হচ্ছে। বর্তমান পৃথিবীতে ভাবা হয় খাবারের বিকল্প উৎস হল মহাসমুদ্র, কিন্তু বাস্তব ঘটনা হল খাবার উৎপাদন এবং যোগানের মূল উৎস হল মাটি নির্ভর ফসল। বেশিরভাগ গাছপালা মাটি থেকে তাদের পুষ্টি পায় এবং তারাই মানুষ ও পশু পাখির খাদ্যের প্রধান উৎস। 95% খাদ্য তৈরি হয় মাটিতে, অতএব ভূমির অধিকাংশ জীব তাদের অস্তিত্বের জন্য মাটির উপর নির্ভর করে। পৃথিবীর 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মাত্র ভূমি, বাকি 3 ভাগ জল। আবার ওই 1 ভাগে আছে বিস্তৃত মরুভূমি, 2 মেরু অঞ্চল এবং বরফ ঢাকা পাহাড়ি এলাকা। এভাবে মাটির কতটা পরিমাণ আমরা ব্যবহার করতে পারি তার হিসাব বলছে সেই পরিমাণটা খুবই কম। সুতরাং মাটির চাহিদা যখন আকাশ ছোঁয়া এবং ব্যবহারযোগ্য মাটি পরিমাণে কম, তখন মাটিকে সুসংহত সুস্থিতভাবে ব্যবহার করতে হবে। মানুষ এবং গ্রহের বর্তমানের ও ভবিষ্যতের শান্তি এবং সমৃদ্ধির জন্য 2015 সেপ্টেম্বরে সমস্ত জাতিসংঘের সদস্য রাষ্ট্র নিউ ইয়র্কে মিলিত হয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 ঘোষণা করে। এর কেন্দ্রীয় ভাবনা 17টি টেকসই উন্নতির লক্ষ্যমাত্রাকে উপলব্ধ করার মাধ্যমে রাষ্ট্রসংঘের ঘোষিত 2030 এজেন্ডাকে সার্থক করা। বৈশ্বিক উন্নয়নকে সফলতার সাথে অর্জনের জন্য জাতীয় এবং আঞ্চলিক মাপকাঠিতে মাটির বৈশিষ্ট্য এবং প্রক্রিয়া সম্পর্কে গবেষণা ও প্রয়োগ অত্যন্ত অপরিহার্য কার্যক্রম হিসেবে বিবেচিত হয়েছে। বিষয়টির বিশ্লেষণে দেখা গেছে আজকের মাটির স্বাস্থ্যের সাথে 11টি টেকসই উন্নতির লক্ষ্য জটিলভাবে জড়িত।
1: মাটি কেন কাঁদছে, ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন, বললেন ডক্টর অশোক কান্তি সান্যাল। জানা অজানা আজ এই পর্যন্তই।
2: আমরা রয়েছি সকালের আড্ডায়। আজ নোবেলজয়ী কবি পাবলো নেরুদার জন্মদিন। তারই একটি ছোট্ট কবিতার বাংলা অনুবাদ আপনাদের শোনাই। সমুদ্রের তীরে এলে অন্য সব কিছু মনে হয় অর্থহীন, চারদিকে আজ অশুভ ইচ্ছায় দিন, কিন্তু যারা চেয়ে আছে ভবিষ্যতের দিকে তাদের নয়ন অন্যরকম। তারা সময়কে মাপে শুধু নিজস্ব আঙ্গিকে, জীবন মৃত্যুর সন্ধিতে দাঁড়িয়েও আমি বলবো নির্ভয়ে যে মানুষ তাকে আমি প্রণাম জানাই।

আজ আন্তর্জাতিক মালালা দিবস। প্রতিবছর 12 জুলাই নোবেলজয়ী পাকিস্তানের শিক্ষাকর্মী ও মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের জন্মদিনে মালালা দিবস পালিত হয়। 2013 সালে জাতিসংঘ তাঁর সাহসী সংগ্রাম এবং বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষার অধিকারের প্রতি সম্মান জানাতে এই দিনটিকে মালালা দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমরা আজকের সকালের আড্ডার একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত। যেতে যেতে এই গানটি রেখে গেলাম আপনাদের জন্য।

রূপকাহিনীর গল্প শুনতে শুনতে না হয় আমরা আজকের সকালের আড্ডা শেষ করি। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাধনা।

সকালের আড্ডা এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কবি কণ্ঠে। কবি সুদেষ্ণা মৈত্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা সেহনাজ আব্দুর রাউফ।

0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র, তার সঙ্গে আলাপচারিতায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: স্পর্শ বিকেল ভেঙো না কালিন্দি, তাহাদের শান্ত জলছাপে শুয়ে আছে করতল দুই, আঙুলে কিরণ লেগে চুপ, ভেসে যাক অদেখা পাগল। না পাওয়ার রিক্ততা গান ধরুক পুরনো আবেগে, যেন সব গাছে ফুটেছিল ফুল, তাহাদের বকুল চিনিতে ভুল হয়নি কোথাও। এ পথে নিয়ম মেনে অস্ত যায় দিন, অস্ত যায় অতর্কিতে ছুঁয়ে ফেলা দুর্বা কোমল, বাকলে রুমাল জড়িয়ে লুকিয়ে ফেলা আলাপ নীরবতা চায়। তবু দুমুঠো জল উঠুক অছিলায়, একে অপরের দিকে চেয়ে থাকা মুহূর্তের ঝোঁকে একটু আলো থাক। আহা মরা নদী, সোনা মন, জেগে থাকো সামান্য কাল।
0: যার কণ্ঠে কবিতা পাঠ শুনতে শুনতে শুরু করলাম আজকের কবি কণ্ঠে অনুষ্ঠান। তিনি আমাদের এবারের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র। গত পর্বে শুনেছেন তার কবিতা যাপনের কথা, তার কণ্ঠে বেশ কিছু কবিতা, এখনো অনেক গল্প করা বাকি। কবিতা নিয়ে তো আপনার ঘর সংসার, কবিতার পেছনের গল্প আপনি জানিয়েছেন, কবিতা কিভাবে আসে আপনার কাছে। আচ্ছা, এই যে সাহিত্য চর্চার বিভিন্ন দিক, তার মধ্যে কবিতা যেমন আপনার অনেকটা জুড়ে আছে, অন্যান্য কোন কোন দিকে আমরা আপনাকে পাচ্ছি বা পেতে চলেছি?
1: লেখালেখির ভিতরে কোনো গল্প বা কোনো উপন্যাস যখন আমার ভালো লেগে যায়, তখন তুলনামূলক সমালোচনা করতে আমার বেশ ভালো লাগে। তো সেই ধরনের বেশ কিছু লেখা যেহেতু এখনো অবধি লিখে ফেলেছে, তাই সেখানে আমি রয়েছি। পাশাপাশি

0: মাঝে মাঝে গল্প লেখা স্পর্ধা দেখিয়ে ফেলি, সেই স্পর্ধার জায়গা থেকে কিছু গল্প লিখেছি। উপন্যাসে এখনো হাত দিইনি, কারণ ভয় পাই।
1: তবে ভবিষ্যতে নিশ্চয়ই আপনাকে উপন্যাসিক হিসেবে আমরা পাব, কেননা শব্দের সংসারে যেহেতু আপনার নিত্য যাতায়াত, আপনি রোজ কিছু না কিছু লেখেন এবং গল্প ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এবং প্রশংসিত হয়েছে। আচ্ছা, আপনার এই যে প্রবন্ধের কথা বললেন, সেই প্রবন্ধের বইয়ের কি কোনো নাম আপনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন?
0: একখানা বই বের করেছিলাম, সেটা হচ্ছে নিজে এডিটর ছিলাম সেক্ষেত্রে, সেখানে আমিও লেখা দিয়েছি বেশ কিছু, সেটা স্বপ্নময় চক্রবর্তীর কথা সেলাই। হ্যাঁ, আর অপর একটি লেখার বই, নিজেরই বেশ কিছু লেখাকে সংগ্রহ করে লেখা, সে বইটির নাম দিয়েছিলাম নির্বাচিত কিছু গদ্য প্রবন্ধ। তার মধ্যে মূলত গল্পকার ঔপন্যাসিক রবিশঙ্কর বলের বেশ কিছু লেখা নিয়ে আমি চর্চা করেছিলাম।
1: আচ্ছা, এই যে আপনি আপনার যে লেখা গত পর্বেও আপনি পড়েছেন এবং যেটাকে আপনি কবিতা বলতে চাইছেন না সেই লেখায়, আমি নিজেও যখন পড়েছি আমার মনে হয়েছে যে কেমন একটা মন কেমনের সুর, কেমন কোথাও যেন একটা হারিয়ে যাওয়ার ডাক। তো আপনার যে গদ্য যখন আরো বেশি করে আসবে, কোথাও গিয়ে কি সেই কবিতাই তার মধ্যে লুকিয়ে থাকবে?
0: হ্যাঁ, এটা আমি লক্ষ্য করেছি এবং আমার মাঝে মাঝে মনে হয়েছে এটা বোধহয় এমনি আসছে, পরে বুঝতে পেরেছি না এটা আসলে আমিই দিচ্ছি, আমিই করছি সচেতনভাবে। আমার লেখার ভিতরে আমি লেখা এমনভাবে লিখি যে তার ভিতর পাঠক না বুঝতে পারুক, কবিতা লিখছি না গদ্য লিখছি, মানে এটা আমার থাকে পরিকল্পনা। অবশ্য সমস্ত তথ্য থাকবে লেখার ক্ষেত্রে, যখন সেটা সমালোচনামূলক কিছু লেখা হচ্ছে, তুলনামূলক কিছু লেখা হচ্ছে, অবশ্যই তার মধ্যে সমস্ত তথ্য থাকবে, যাবতীয় যা রান্নার উপকরণ সমস্ত কিছুই থাকবে, কিন্তু রান্নার মধ্যে আমার এই নিজস্বতাটুকু আমি রাখতে চাই।
1: বেশ, আচ্ছা, আপনি অন্যান্য লেখা তো লিখছেন, এই যে কবিতার কথা বারবার আসছে, যেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠান কবি কণ্ঠে এবং কবিতাই আপনি মূলত লিখছেন, কবিতা লেখার মধ্যে কি সব থেকে বেশি তৃপ্তি আছে বলে আপনি মনে করেন?
0: একটা ভালো কথা বলবো, একটা খারাপ কথা বলবো। ভালো কথাটা আগে বলি, সেটা হচ্ছে যে হ্যাঁ, কবিতা লেখার ভিতর এমন অনেক অনেক বড় পরিসর আমি কবিতার মধ্যে এঁটে ফেলতে পারি, মানে ভাবনার বিস্তৃতি বহুক্ষণ, কিন্তু তার আঙ্গিক হচ্ছে 16 লাইনের বা 20 লাইনের। ফলে এটা তো একটা দারুণ ব্যাপার যে আমি এত কিছু কথা আমি এইটুকু একটা পরিসরের মধ্যে বলে ফেললাম। আর খারাপ কথাটা বলি যে কবিতা বোধহয় একটু যারা অলস বেশি তারা লেখে, কারণ খুব সহজে অনেক, মানে শব্দের যদি দক্ষতা থাকে এবং তার যদি ঠিকভাবে সেই সময় ইচ্ছে হয় লেখার, তাহলে ওই অতটা স্বল্প সময়ের মধ্যে এত বিস্তৃতির একটা আভা ছড়িয়ে দেওয়া সম্ভব। সেটা অলস না হলে কে কে এরকম
1: না, সেটা আমাদের একেবারেই মনে হচ্ছে না। তা আপনার এই অল্প সময়ের মধ্যে যেভাবে কবিতার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিঃসন্দেহে প্রতিষ্ঠিত করা, তো তা কখনোই প্রমাণ করে না যে কবিতা বা শব্দের ক্ষেত্রে আপনার কোনো রকম আদর্শ আছে। তবে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, আপনি নিজেও একটু আগে বলেছেন, গত পর্বে বলেছেন যে কবিতার পাঠক খাঁটি হোক, কম হোক কিন্তু খাঁটি হোক, এই রেশ ধরে আমি জিজ্ঞেস করি যে পরিমাণ গল্প উপন্যাস পড়া হয় বা তার বই বিক্রি হয়, কবিতার বই বিক্রি বা কবিতার পাঠক তুলনামূলকভাবে অনেক কম, অথচ একজন কবি তাকে তো জনপ্রিয় হতে হবে, মানে প্রাথমিকভাবে একজন কবিতা যখন লিখছেন শুধু নিজের জন্য লিখছেন, কোথাও প্রকাশিত হচ্ছে না সে এক কথা, যখন সেই কবিতা বই হিসেবে প্রকাশিত হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে তার মনের মধ্যে তো এই ভাবনা থাকবে যে আমার বই অনেক পাঠকের কাছে পৌঁছে যাক, তাদের ভালো লাগুক বা না লাগুক আমার লেখা তাদের কাছে পরিচিতি পাক। তো সেক্ষেত্রে শুধুই কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো সেই জায়গাতেও একটা সীমাবদ্ধতা তৈরি হয়।
0: আচ্ছা, আমার ভীষণভাবে বিশ্বাস যে যারা সত্যি সত্যি খুব মগ্নভাবে কবিতা চর্চা করে, বক্তব্য প্রধান কবিতা নয়, অনুভূতির ঘরে টোকা মারার জন্য কবিতা চর্চা করে, তারা আসলে জনপ্রিয় হতে চায় না, তারা আসলে মনপ্রিয় হতে চায়। আর তারই পাশাপাশি তারা এমন পাঠককে খুঁজতে চায় যার হয়তো মুখ চেনে না, নাম জানে না, কিন্তু নিভৃতে কোথাও বসে সে তার কবিতাটা পাঠ করছে, পড়ছে, মূলত পাঠ নয় পড়ছে মনে।

0: মনে পড়ছে, এই প্রসঙ্গে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা তো সকলেই জানি যে জীবনানন্দ দাশ তার জীবিতকালে কোনো স্বীকৃতি পায়নি, সেই অর্থে কিছুই পায়নি প্রায়। বুদ্ধদেব বসু যতটুকু যা চেষ্টা করেছিলেন, বাদ বাকি আর কিছু হয়নি। মৃত্যুর পর প্রায় 20 বছর পর তাকে নিয়ে হইচই, তা জীবনানন্দীয় স্কুলে যাপন বৃত্ত শুরু হলো যাকে বলা যেতে পারে। তো সেক্ষেত্রেও আমরা জানি এই সময় দাঁড়িয়ে থেকে জীবনানন্দ দাশের কবিতা সাধারণ পাঠকরা কখনোই পড়তে চাইবে না, কোনোদিনও চাইবে না। এবার যেহেতু পেশাগতভাবে আমি শিক্ষকতা করি, তো আমাকে তার কবিতা পড়াতে হয়, এবং ক্লাসরুমে পড়ানোর সবচেয়ে কি বলবো খারাপ ব্যাপার হচ্ছে যে কবিতা পড়ার পরে তাকে বুঝিয়ে দিতে হয়। এটা সত্যি খুব মানে কি বলবো খুব দুরারোগ্য ব্যাধি, যে কবিতাটা পড়ার পরে তাকে শব্দ ভেঙে ভেঙে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে হয়, কারণ তাদের তো পরীক্ষা হলে পরীক্ষার খাতায় লিখতে হবে সেই জন্য। তো আমার মনে পড়ে যে আমি যখন কোনো এক সময় জীবনানন্দ দাশের কবিতা আমি আমি পুরো মনস্থ করে এসেছি যে আমি বোঝাবো না, আমি আগে পড়বো, এবং পড়বো তাদেরকে একটা সিচুয়েশন সেট করে দিয়েছি ক্লাসরুমের ভিতরে যে তারা সব ব্যাগে মাথা দিয়ে ঘুমোবে, মানে ওইভাবেই পড়ে থাকবে আর কি, এবং আমি কবিতাটা পাঠ করতে করতে তাদের চারপাশ দিয়ে যাতায়াত করবো এরকম একটা। তার আগে অবধি ক্লাসরুমের সিচুয়েশন অন্যরকম ছিল, কারণ আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছিলাম কার কবিতা ভালো লাগে, এবং প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে কবিতা ভালো লাগে না। এটা সবচেয়ে বড় কথা, কবিতা ভালো লাগে না। এখনও আমি জানি যে 10 জনের মধ্যে 7 জন বলবে কবিতা ভালো লাগে না, হ্যাঁ 3 জন বলবে কবিতা ভালো লাগে, তার মধ্যে 2 জন বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে, আর 1 জন যে আসবে সে হয়তো বলবে জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে। তো সেইখানে দাঁড়িয়ে 2-1 জন উঠে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে, আমাকে খুব ভালো কথা কোন কবিতাটা ভালো লাগে। তো তখন অনেক অনেক ভাবনা চিন্তা করে প্রশ্ন কবিতাটা তাদের স্মৃতিতে এলো, মা গো আমায় ছুটি দিতে বল। তো আমি বুঝলাম যে অনেকদিন আগে ভালো লেগেছিল, হয়তো ছুটি চেয়েছিল। তো তারপরে আমি 8 বছর আগের একদিন কবিতাটা ওই রকম একটা পরিস্থিতি তৈরি করে শোনাই, শোনানোর পরে শোনানো হয়ে গেল এবং আমি তাদের সাথে একটি কথাও বললাম না, বেরিয়ে গেলাম। পরের দিন আবার এসে ওই একই কবিতা, আমি আমি কিছুতেই ভাঙছি না কবিতাটাকে, মানে বোঝানোর স্তরে যাচ্ছি না, আমি শুধু শোনাচ্ছি শুধু শোনাচ্ছি। 3 দিনের মাথায় একটি ছেলে হঠাৎ করে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো আমার অস্বস্তি হচ্ছে ভীষণ, খুব জেনুইন ওর চোখে মুখে দেখা যাচ্ছে অস্বস্তি হচ্ছে। আমি কিসের অস্বস্তি হচ্ছে? তো বলছে যে আমি আমি নিতে পারছি না কবিতাটা, আমার আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি একটু বাইরে হেঁটে আসবো ম্যাডাম। আমার না কি ভালো লেগেছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যে এই যে অস্বস্তিটা ভেতরে হচ্ছে সেই অস্বস্তিটাই তো জীবনানন্দ দাশ 8 বছর আগের একদিন কবিতাটার ভিতর দিয়ে দিতে চেয়েছিলেন। তার মানে প্রবেশ করা যায়, সব দরজা খোল বন্ধ নয়। আসলে আমরা প্রথম থেকেই এত সস্তা দরের বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ি না, আমরা খাঁটি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সময় চলে যায়
1: না, সেই চেষ্টাটুকু আমাদের এই শিল্প মাধ্যমকে বাঁচিয়ে রাখতে গেলে তো রাখতেই হবে, সেই ইচ্ছেটা তো থাকবে এবং সেই বিষয়ে আরো কথা হবে। তবে আপাতত মনোপ্রিয় একটা কবিতা আপনার থেকে।
0: বিরহ কাতর তুমি শীত, সঙ্গসূত্রে হিম, ছুঁলেই কপাট খুলে দাও, এলো হাওয়া সারাদিন ওড়ে, বাতিল দালানে থমকায়, মাঠ নয় মাঠের নীরবতা, কুয়াশা আসলে গত প্রেম, চেয়ে থাকি ক্রমশ জড়তা, আমাকে করছে অশরীরী, ছিল আছে না থাকার নদী, মরা পার অসমাপ্ত চুপ, মুখের আদল ফেলে আসি, চলায় শোকের গতিকার, হাওয়ায় দুলতে থাকা হাত, এ ডানা দারুণ নির্ভার, পালকে শিশির দাও মেঘ, বিরহে সামান্য জল থাক।
1: সামান্য জলের আশীর্বাদ সঙ্গে নিয়ে আরো এগিয়ে যাই আমাদের আজকের কবিকণ্ঠে। অনুষ্ঠানের অতিথি কবি সুদেষ্ণা মৈত্র, তার কণ্ঠে আপনারা কবিতা শুনছেন, শুনছেন কবিতা নিয়ে তার ভাবনার কথা। জীবনানন্দের প্রসঙ্গ বারবার এসেছে আপনার কথায়, নিঃসন্দেহে বুঝতে পারছি জীবনানন্দ আপনার ভীষণ পছন্দের কবি। তো জীবনানন্দের কি কিছু প্রভাব আছে আপনার লেখার মধ্যে বা আপনার মননে?
0: হ্যাঁ, আমি একটা জিনিস নেওয়ার চেষ্টা এখনো করছি, ভবিষ্যতে হয়তো করে যাবো।

0: কতটা তো দক্ষতা নেই, অসাধারণ একজন কবি, মানে কি বলবো, আমি এখনো পড়ি, এখনো চমকে যাই, হয়তো সারা জীবন চমকে যাব। সেটা হচ্ছে যে ইন্দ্রিয়জাত যে অনুভূতি, ভয়ঙ্কর অনুভূতি, মানে কাকের আকাঙ্ক্ষা, কাকের আকাঙ্ক্ষার মতন ঘরে ফিরে আসার ইচ্ছে, কি তীব্র, মানে নাক কান ত্বক জিভ স্বাদ সব মিলেমিশে এই যে এতটা তীব্রভাবে বাঁচা, এইটা তো, এটা হাজার চেষ্টা করলেও যতই জীবনানন্দে স্কুলে গিয়ে ঘুরে ফিরে আসি নিতে পারা যাচ্ছে না, চেষ্টা করছি।
1: নিশ্চয়ই আপনার চেষ্টা জারি থাক। আপনি আপনার ছাত্র ছাত্রীদের কথা বলছিলেন যাদেরকে আপনি জীবনানন্দের কবিতা শুনিয়েছেন, মানে শোনার অভ্যেস তৈরি করার একটা চেষ্টা করছেন। এই প্রসঙ্গে আমার বেশ কয়েকটা বিষয় জানার ইচ্ছে। প্রথমত যে আপনার যে ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে আপনি এই সময়কার কবি, আপনি ভবিষ্যতের কথা যদি ভাবতে চান তাহলে কি মনে হয় আপনার যে এদের মধ্যে কেউ কবিতা চর্চা করবে বা কবি হবে বা কবিতাকে তাদের জীবনযাপনের অঙ্গ করবে বলে মনে হয়?
0: আচ্ছা, এই প্রশ্নটার উত্তরে ভীষণভাবে জড়িয়ে থাকে ভৌগোলিক অবস্থান, আমি কোথায় থাকি, আমি কোথায় পড়াই। কারণ ওই ঘামে ভরা দুপুরে যে ছেলেটা সদ্য বাবার আলুর জমি থেকে, আলুর চাষের পরে পরে উঠে এসেছে, পরের দিন ক্লাস করতে এসেছে, তাকে কিন্তু আমি যত চেষ্টা করি কোলরিজের কুবলা খান বোঝাতে পারবো না। তো ফলে আমার জীবনানন্দ দাশের সঙ্গে যদি আমি সম্পৃক্ত করার চেষ্টা করি, সেখানে আমি কিছু কিছু অবকাশ খুঁজে পাই। কেন খুঁজে পাই, কারণ হচ্ছে তার লেখাগুলো অনেক বেশি, যেহেতু ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়, এবং সেই অনুভূতির যে সমস্ত শব্দভাণ্ড, সেই সমস্ত শব্দভাণ্ডর সঙ্গে গ্রামীণ একটা যাপন বা প্রকৃতিজাত একটা যাপন ভীষণভাবে জড়িত থাকে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করাতে পারি। কিন্তু কখন পারছি, আমি এম এতে পড়াচ্ছি জীবনানন্দ দাশ, তারা জীবনের একুশখানা বছর কাটিয়ে চলে এসেছে, সেই জীবন কাটিয়ে আসার মধ্যে যদি কবিতা না থাকে, তাহলে আমি যে সময় থেকে তাদেরকে শুরু করছি সেই সময় থেকে তাদের মধ্যে আমি একটা মনোবীজ গঠন করতে পারবো হয়তো, কিন্তু পরবর্তীতে তারা কবিতার কাছাকাছি থাকতে চাইবে কি না তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। আর তবে হ্যাঁ, আমি এমন বেশ কিছু ছাত্রছাত্রীকে পেয়েছি যারা কবিতা, মানে যখন শুনছে আমার কাছ থেকে তখন তারা কিন্তু কবিতা লিখছেও, এমনও পেয়েছি, ফলে এমনও পেয়েছি তার প্রথম কাব্যগ্রন্থ আমাকেই উৎসর্গ করেছে, এমনও পেয়েছি ছাত্রছাত্রীর মধ্যে থেকে, ফলে সেটা তো আমার কাছে সত্যি পাওয়া। কিন্তু এই পাওয়ার আশায় বসে থাকাটা আমার মনে হয় বোকামো হয়ে যাবে একটা। আর একটা কথা বলি, সেটা শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নয়, কোভিড পেরোনোর পর একটা অদ্ভুত অন্ধকার মনোজগতে বাসা বেঁধেছে, সেই অন্ধকারটা এখনো অবধি ছাত্রছাত্রীরা কাটিয়ে উঠতে পারেনি, এবং না পারার যে শূন্য দৃষ্টি সেটা ভীষণ রকমভাবে, আমি কেন, যারা ক্লাসরুমে যায় প্রত্যেকে অনুভব করতে পারবে যে যারা ছাত্রছাত্রীরা সামনে বসে থাকে তাদের মধ্যে একটা অদ্ভুত শূন্য দৃষ্টি আছে। সেই শূন্য দৃষ্টির মধ্যে যখন তাকে পড়া বোঝানো হয় সে শুনছে কি না তারও কোনো নির্ভরতা নেই, কোনো নিশ্চয়তা নেই। সেই ছাত্রকে বা সেই ছাত্রীকে আমি কি করে নিশ্চয়তা দেব যে তাকে আমি কবিতার পথ ধরে হাঁটাবো, তার আগে তো তার ঘরে আলো জ্বলতে হবে।
1: সেই এখানে আবার ওই সুকান্ত ভট্টাচার্যকে মনে পড়ে গেল, ক্ষুধার রাজ্যে আসলে পৃথিবী গদ্যময়। তবে একথাও সম্পূর্ণ সত্য নয় যে যেখানে, হ্যাঁ যেখানে খিদের সমস্যা আছে সেখানে অবশ্যই আগে খিদের সংস্থান, কিন্তু যে কথা আপনি বললেন যে একটা বড় সংখ্যায় ছাত্রছাত্রীদের মধ্যে শূন্যতা, তারা কি করবে তারা জানে না, তারা দিশেহারা, অথচ তারা তাদের জীবনের, তারা প্রত্যেক দিনের একটা দীর্ঘ সময় একটা ছোট চারকোনা ডিভাইসের সঙ্গে কাটিয়ে দিচ্ছে। এবার আপনি গত পর্বে একটা মজার কথা বলেছিলেন যে আপনার কাছে একটা লেখার ফরমাইশ এসেছে এবং আপনি একবার, আপনার হঠাৎ করে মনে হয়েছে আপনি কি চ্যাট জিপিটির সাহায্য নেবেন। এইবার দেখুন যে যারা এই সময়ের ছেলে মেয়ে তাদের কাছে তো চ্যাট জিপিটি জাস্ট একটা ক্লিক, তো সেক্ষেত্রে কোনো শিল্পচর্চাই কি এই ডিভাইস বা এই যে মাধ্যম তার হাত থেকে রক্ষা পাবে, স্বকীয়তা বা মৌলিকতা কি থাকবে, আপনার কি মনে হয়?
0: আচ্ছা, আমার কাছে কিন্তু চ্যাট জিপিটিটা অভিশাপ নয়, আশীর্বাদ, এটা আগে বলি।

0: এআই আমার কাছে আশীর্বাদ, কারণ এআই এমন অসংখ্য কানাগলির ভিতর ঢুকে গিয়ে পথের সন্ধান করে দেয় যেগুলো আমরা সচরাচর আজ অবধি হাতড়ে পাইনি। সেইখানে দাঁড়িয়ে চ্যাটজিপিটি অবশ্যই ভীষণ পজিটিভ একটা ভাইব। তারই পাশাপাশি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে মৌলিকতা, স্বকীয়তা, যে মানে যা শুরু থেকেই নিজের কোনো মানে সৃষ্টি নেই, যার নিজের শুরু থেকেই যার প্রতিটি চরণ প্রতিটি পংক্তি অন্যের থেকে নেওয়া, সে চ্যাটজিপিটির আগেও তাই করত, চ্যাটজিপিটির পরেও তাই করবে। এবং চ্যাটজিপিটি আজকাল কবিতা লিখছে এবং ভালো লিখছে, ভালো লিখছে।
1: তাহলে কি কবি হিসেবে কোথাও গিয়ে আপনার একটা ইনসিকিউরিটি হচ্ছে যে কে জানে কোনোদিন হয়তো কবিদের আর কোনো অস্তিত্বই থাকবে না, চ্যাটজিপিটিতেই এক একজনের মানে কবিত্ব শক্তি প্রকাশ পাবে, বা চ্যাটজিপিটিই কবি?
0: না, আমার ইনসিকিউরিটি থাকছে না, এই কারণেই থাকছে না। কারণ হচ্ছে ওই শুরু থেকে এই একটা কথা বলেছিলাম না, যে কবিতাটাই আমার ঘরবাড়ি, মানে আমাকে যদি পুরস্কৃত নাও করা হতো আমার তো যাওয়ার কোথাও ছিল না, আমি তো কোথাও যেতেও পারতাম না, আমাকে তো এখানেই ফিরতে হতো। ফলে চ্যাটজিপিটি আমার খ্যাতি কেড়ে নিতে পারে না, আমি তো খ্যাতি চাইছিলাম না সেই মুহূর্তে। হ্যাঁ, এখন ভীষণ এনজয় করছি, মিথ্যা কথা বলে লাভ কি, তবে খ্যাতির জন্য তো কবিতা লিখিনি কখনো, কোনোদিনও লিখিনি। আর আরেকটা জিনিস হচ্ছে চ্যাটজিপিটি যাই করে নিক, বাংলা ভাষাটা খুব কঠিন সত্যি বলতে গেলে। জীবনানন্দ দাশের কবিতাগুলোকে অনেকে ইংরেজি অনুবাদ করেছে, কিন্তু জীবনানন্দ দাশের কবিতা যে একবার পড়ে ফেলেছে সে কোনো দিনও অন্য কোনো অনুবাদের কাছে যাবে না।
1: আসলে আমাদের এই বাংলা ভাষা বা প্রত্যেকটি মাতৃভাষায় যে মধু আছে, যে রস আছে, তাকে যদি আত্মস্থ করতে হয় তাহলে অবশ্যই সেই ভাষার একেবারে অন্তে যেতে হবে, তার মূলে যেতে হবে। তাই সেই ভয় আমরা রাখছি না, তবে আপাতত আরো বেশ কিছু আলাপচারিতার বিষয় আসবে, তবে একটা কবিতা শোনার পর।
0: আবর্ত, মেপে তোলা সুখ, মেপে তোলা অসম্পূর্ণ দায়, যে গলায় লেগে আছে এখনো ফেরার ডাক, সেখানে মাপের ভয় বেশি। দূরে ক্রমে দূরে টিলাগড়, বিবর্ণ হাত পাখা রোজ রাতে একা নড়ে ওঠে, অভ্যেসে সান্ত্বনা দেয়, মেপে রাখি খিদে, কিছুটা গড়িয়ে গেলে শরীরে আবার আচমন, যেন কেউ কিছুতেই ফুরোতে দেবে না চাওয়া পাওয়া।
1: চাওয়া পাওয়ার হিসেবে যাব না, তবে তার থেকে আরো কিছু কথা আপনার সঙ্গে বলে নিতে পারলে আমাদের শ্রোতা বন্ধুদের কবি হিসেবে আপনাকে একটু বেশি জানা হবে, এবং অবশ্যই কবিতা নিয়ে আপনার পথ চলার বিষয়েও আরো কিছু কথা যেটুকু সময় বাকি আছে তার মধ্যে জেনে নিতে চাইব। খুব অল্প বয়স থেকেই লেখালেখি করছেন, আপনি বললেন যে জনপ্রিয়তার জন্য তো আপনি লিখতে শুরু করেননি এবং আপনি সেটা ভাবেনও না, আপনার লিখতে ভালো লাগে, লিখতে হবে তাই আপনি লেখেন। তো পুরস্কার পেয়েছেন এরকম বড় একটা সম্মান, একে যদি আমি পাশে রাখি তাহলে পুরস্কারের বাইরে বেরিয়েও এমন কি কোনো প্রশংসা আপনি পেয়েছেন যা শুনে আপনার মনে হয়েছে কোনো খ্যাতির থেকে কম কিছু নয়?
0: এই প্রশংসাটাই আমার ভালো লাগে এবং এই প্রশংসার জন্য আমি মুখিয়ে থাকি। যারা অসংখ্য পেয়েছি, অসংখ্য শব্দটাও আবার খুব কন্ট্রাডিক্টরি শব্দ, হাতে গোনা পেয়েছি, এবং সেই হাতে গোনা প্রশংসাগুলো যারা করেছেন, যেখানে মনে হয়েছে আমার প্রশংসাগুলো অসাধারণ, দারুণ, আহা কি লিখলে, এই রকম নয়, খাঁটি, তাদেরকে আমি মানে নত মস্তকে আবারও প্রণাম জানাই, কারণ এই পাঠককেই আমি চাইছি।
1: কবিতা ছোটবেলা থেকে লেখা, আপনার মার আপনার লেখালেখির বিষয়ে বা আপনার কবিতা আপনার মায়ের কেমন লাগে কখনো জানতে চেয়েছেন?
0: আমার মায়ের কাছে আমি কখনো বসে থেকে আমার নিজের কবিতা শোনাইনি, সত্যি শোনাইনি। আমার প্রতিটা কবিতার সঙ্গে আমার মায়ের গন্ধ মিশে আছে, ভীষণভাবে মিশে আছে। আমার কবিতা লেখার সময়ে, যে আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার মনে হচ্ছে মা আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার মায়ের তাকানোটা না এত এত কোমল একটা জিজ্ঞাসু চাওয়া, যে সে চাবার ভিতর মায়া আছে, কৌতূহল আছে, আমার কোনো খ্যাতির জন্য একটা আনন্দ আছে, কিছুটা ভয় মেশানো আছে, এই সবটা আমি মানে দূরে দাঁড়িয়ে থেকে পান করি, ঘ্রাণ নিই, এবং সেগুলো আমার কবিতা

0: এর ক্ষেত্রে কবিতার শরীর, কবিতার আত্মা তৈরির ক্ষেত্রে এতটা এতটা প্রভাব ফেলে যে আমার কখনো মনেই হয়নি যে মাকে আমি আলাদা করে মায়ের কবিতা শোনাবো।
1: মা কখনো বলেছেন যে
0: মা পড়েছে, বা আমার নিজে কোনো একটা বই টেনে নিয়ে পড়েছে, পড়তে পড়তে মাকে দেখেছে কখনো একটু মিচকি হেসে উঠল, মানে শব্দহীন হাসি যেগুলোকে বলে, তারপরে দেখলাম একটু চোখটা একটুখানি জলজল করে উঠল। কিন্তু মা আমাকে কখনো, মা আমার আনন্দে, দুঃখে, কান্নায়, রাগে সব সময়ের সঙ্গী না, আমার মনে পড়ছে না যে মা আমাকে কখনো তোর এই কবিতাটা দারুণ হয়েছে বলেছে, দা এবার আমি জিজ্ঞাসা করবো।
1: আসলে আমাদের মায়েরা মোটেই বলেন না, মায়েরা প্রশংসা করেন, কি জানি করেন কি না, মনে মনে আশীর্বাদ সবসময়ই থাকে, তবে বোধহয় তারা বিশ্বাস করেন যে মা বাবা যদি প্রশংসা করে দেয় তাহলে বোধহয় মানে ওইটাই তো একমাত্র জায়গা যেখানে আমরা শাসনটা পেতে পারি, সঠিক আমরা দিশা পেতে পারি, যাদের থেকে তারা আমাদের মা বাবা।
0: ঠিক, সেই লুকোনো পকেটটা,
1: একেবারেই সেই লুকোনো পকেট আমাদের প্রত্যেকের জন্য থাক, প্রত্যেকের মতো করে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। এবার একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে, যদিও আপনি এই সময়ের একজন কবি এবং সাহিত্যিকও বটে, ছোটদের জন্য লেখা, ছোটদের জগৎটা, এই যে আপনি বলছিলেন না যে পড়ার মধ্যে একটা কল্পনার পৃথিবী তৈরি হয়, সেই পড়ার জগৎ তো ধীরে ধীরে কমে আসছে, এখন আমরা সবই প্রায় দেখছি, যা দেখার কথা নয় তাও আমরা দেখছি, তাহলে এই কল্পনার জগৎটা কোথায় যাবে? তো ছোটদের জন্য লিখতে ইচ্ছে করে না?
0: না, ছোটদের সঙ্গে আমার কথা বলতে খুব ইচ্ছা করে, লিখতে চাওয়ার অপেক্ষা আমার খুব ইচ্ছা করে যে তাদেরকে সঙ্গে নিয়ে বসে তাদের মধ্যে একটা করে, ওই রকম বলে না যে একটা করে শব্দের বীজ বুনে দিই, নতুন নতুন শব্দ, তারপরে তারা ওই শব্দগুলোকে নিয়ে একটুখানি খাবি খাক, তারপরে একটুখানি মাথা চুলকোক, তারপরে শব্দটার মানে জেনে নেওয়ার পর সেই শব্দটার মধ্যে ঘুরে বেড়াক। মানে আমার ইচ্ছে করে যে ওদের মতো করে ওদেরকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু কিছু মানে তারা কার মধ্যে ঘুরে বেড়াবে সেটা আমাদেরকে তৈরি করে দেওয়া উচিত। এবং সেই জন্য আমার লিখতে নয়, আমার তাদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে। হঠাৎ করে ধরুন একটা এমন শব্দ উচ্চারণ করলাম যে শব্দটা ওকে অনেকক্ষণ ধরে ভাবাচ্ছে, ভীষণ ভাবাচ্ছে, তারপরে একটু বড় হোক না, তারপরে না হয় কবিতা পড়বে।
1: বেশ, আমরা আশা করে থাকবো ছোটদের জন্য আপনার কলম থেকে অনেক কবিতা, অনেক গল্প, উপন্যাস বেরোতে পারে।
0: ছোটরা ছড়া পড়ুক, ছোটদেরকে এখন কবিতা পড়তে হবে না।
1: বেশ, ছোটরা ছড়ার জগতে থাক, তবে গল্প উপন্যাস আপনি শিশু কিশোরদের জন্য নিশ্চয়ই ভবিষ্যতে লিখবেন, সেটুকু ইচ্ছে অন্তত ছোটদের হয়ে আমি রেখে গেলাম।
0: আচ্ছা,
1: একদম শেষে চলে এসেছি, শেষ কবিতাতে যাব।
0: ভয় কি বিবর্ণতায় হাঁটে চোখ, যেন কোনোখানে নেই কিছু ধুলোরও আস্ফালন, সারি সারি বড় মেঘ মাথা ভর্তি লোক চলে যায়, কাকে ডেকে নামাবো পশার, আমারে মাংসের ঝুলি, মৃত কোষ, ঝাপটানো ডানা, প্রাণের পরেও থাকা ঝুটোপুটি প্রাণ, ওটুকু দেখিয়ে যা কেনা বেচা, এমন অভাব রোদের ঢালেও বসে অসুখের কথা বলে নবদম্পতি, এই গোলযোগ পেরিয়ে দূরের নদী মিঠি চলে যায়, কুয়াশায় যাব, সেখানে ব্যবসা নয় চোরাবালি ওঁত পেতে বসে, কোথায় হারাব নদী তুমি জল দিতে জানো, বিবর্ণ সানাই ভেজা জল।
1: ছোট্ট করে জানতে চাইব কবিতা নিয়ে আপনার ভবিষ্যতের ভাবনা।
0: কবিতা নিয়ে অবশ্যই লিখে যেতে চাই, তবে যেটা আমি আগে বললাম যে কবিতাকে বেশ নির্মাণের ভূমিকা থেকেই বলছি যে গদ্যের মধ্যেও এমনভাবে জায়গা দিতে চাই যাতে পাঠক একই সঙ্গে কবিতা এবং গদ্যের আনন্দ নিতে পারে, তৃপ্তি নিতে পারে। আর কবিতাকে তো কোনো নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রিকভাবে গড়ে তুলতে পারবো না, তাই যতদিন আমার এই যুগের সঙ্গে তাল মেলানো সম্ভব ততদিন আমি কবিতাকেই আমার প্রধানতম আশ্রয়ের জায়গা হিসেবে মান্যতা দিচ্ছি।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আকাশবাণী মৈত্রীর কবিকণ্ঠে অনুষ্ঠানে আপনি এলেন, ভাগ করে নিলেন আপনার কবিতা এবং কথা। আবারও অন্য কোনো সময় নিশ্চয়ই আপনাকে অতিথি হিসেবে পাব। আপনার কবিতা

ভট্টাচার্য। অনুষ্ঠানটি পরপর দুটি পর্বে প্রচারিত হল, আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি। ষোলো আনা বাঙালিতে আজ আছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি কুনহার সাক্ষাৎকার, তাঁর সঙ্গে আলাপচারিতায় নীলাদ্রি সেন। আজ দ্বিতীয় পর্ব
1: ষোলো আনা বাঙালি। ফিরে এলাম আলভিটো ডি কুনহাকে নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আলাপচারিতায়। আলভিটো, আমরা শুনছিলাম গতদিন আসিয়ান কাপের সেই সাফল্য নিয়ে, এবং সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিলেন সুভাষ ভৌমিক প্রশিক্ষক হিসেবে। তো কলকাতায় দুজন খুব লেজেন্ডারি প্রশিক্ষক ছিলেন, পি কে ব্যানার্জি এবং অমল দত্ত। তারপরেই আমরা সুভাষ ভৌমিকের কথা বলতেই পারি। তো এই যে বিভিন্ন কোচেদের তুমি দেখেছো এখানে, এবং এদের অনেকেই ভোকাল টনিক দিতেন, বিশেষ করে পি কে ব্যানার্জি, এবং এটাও কিন্তু একটু বেঙ্গল স্পেসিফিক বলা যায়, বাঙালি কোচরা এই ধরনের ভোকাল টনিকে খুব বিখ্যাত ছিলেন। সুভাষ ভৌমিকে তো এইরকমভাবে এনকারেজ করতেন
2: না? অবশ্যই, আমি যেটা বললাম মানে প্লেয়াররা হয়তো মাঠে লড়াই করেছে, কিন্তু কোচ যেমন প্লেয়ারদেরকে লড়াই করতে শিখিয়েছে, আমার মনে ওই কারণেই কিন্তু আমরা এই টুর্নামেন্টটাকে জিততে পারলাম। কারণ একটা কোচ যখন একটা প্লেয়ারকে কনফিডেন্স করে, বুস্ট আপ করে, এনকারেজমেন্ট করে, তো দ্যাট ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি 90% ফুটবলকে নিয়ে 10% রাখতে হয় ফর দ্য আদার ডিপার্টমেন্টস, যেটা হচ্ছে মানে কমিউনিকেশন স্কিলস কিংবা মোটিভেশন স্কিলস, তো এই জায়গায় সুভাষ ভৌমিক যেভাবে আমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, হাম লোক কিসি সে কম নেই আর হাম লোক হার নেই সকতে হ্যায়। তো প্রত্যেক ম্যাচ মানে স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড ম্যাচ কিংবা প্রথম ম্যাচ অব দি ব্যাক্তারো সাসানার সাথে আমরা এক গোলে হেরেছে, কিন্তু আমরা অসাধারণ ফুটবল খেলেছে। তারপরের ম্যাচ আমরা তো 6-0 না 6-1 আমরা মার্জিনে জিতলাম, কোয়ালিফাই করলাম। তারপর থেকে ও একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছে, উই ডোন্ট নো হু উইল বি আওয়ার নেক্সট অপোনেন্ট, বাট অল আই নো ইজ অ্যাবাউট টুডেজ ম্যাচ। আজকের ম্যাচ যেভাবে না আমাকে বার করতে হবে, যদি আমাদের ফাইনাল যেতে হয় এভরি ম্যাচ, ইচ ম্যাচ বাই ম্যাচ আমাদেরকে নিতে হবে। ও কোনোদিন এর পরের ম্যাচ কারা ওপোনেন্টস, কার সঙ্গে পড়বে, কে কেমন খেলে না পড়ে, ও কোনোদিন এই নিয়ে চিন্তা করতো না। ও ডে অফ দ্য ম্যাচ সেই মান জিনিসটা একটা মাঠের মধ্যে ঢুকিয়ে দিত। খাবারের টেবলে আসলে ও এতটা ফুটবল পাগল ছিল, ধরো খাবারের টেবলে আসছে, হয়তো হঠাৎ করে ওখানে এসে কিছু বলবে, তোমাকে এইরকম খেলতে হবে, ওদের ডিফেন্সের এই প্রবলেম আছে, তুমি আমার মনে হয় এদিকে চলে গেলে ওখানে সেন্টার করতে পারবে, শুটিং করতে পারবে, মানে অল টাইম মানে সুভাষ ভৌমিক ইউজ টু থিঙ্ক অ্যাবাউট ফুটবল, ফুটবল অ্যান্ড ফুটবল। তো হি ওয়াজ সো প্যাশনেট অ্যাবাউট ফুটবল, তো এই কারণে কিন্তু ভগবান ওকে এই রিওয়ার্ডটা দিয়েছে, সফলতাটা।
1: এই যে প্যাশন ফুটবলের, বাংলায় এই প্যাশনটা অন্যান্য যে কোনো জায়গার থেকে বেশি, তুমি তো জানোই, তুমি তো এখন বাংলার ঘরের ছেলে, ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে। সাফল্যের কথা তো আমরা গতদিন আলোচনা করেছি, মোহনবাগানের বিরুদ্ধে তোমার গোল, ডার্বি ম্যাচে তোমার সাফল্য, কিন্তু অনেক সময় ব্যর্থতারও তো স্বাদ পেতে হয়, সবসময় তো আর সফল হওয়া যায় না। কিন্তু কলকাতায় দর্শকরা খুব ডিমান্ডিং, ব্যর্থ হলে কিন্তু সেখানে একটা সাংঘাতিক তার রিপারকেশন হয়, তো সেরকম অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে?
2: না, হয়েছে, অনেকবারই হয়েছে। কিন্তু আমার মনে হয় একটা প্লেয়ারকে কিংবা যে কোনো মানুষকে একটা কথা বুঝতে হবে, ভালো সময় সবসময় যায় না, তার মধ্যেখানে একটা খারাপ সময় যেতে পারে, কিন্তু ওই খারাপ সময়কে কীভাবে কাটাতে হয় প্রত্যেক মানুষকে রিয়েলাইজ করতে হবে। আমার যখন খারাপ সময় যেত, আমি সবসময় একটাই জিনিস করতাম, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক অ্যান্ড হার্ডওয়ার্ক। আমি মাঠে যেতাম, আলাদা করে প্র্যাকটিস করতাম, যে যে জায়গায় আমার উইকনেসটা ছিল, শুটিং যদি আমি একটু পাচ্ছিলাম না, শুটিং প্র্যাকটিস করতাম, ড্রিবলিং প্র্যাকটিস করতাম, সবসময় ম্যাচ দেখতাম, মানে রাত্রিবেলা ধরো ইপিএল কিংবা স্প্যানিশ লিগ এইগুলো চলতে থাকলে আমি ওই ম্যাচগুলোকে ফলো করি। আমি নিজে

0: যতটা পারি আমি চেষ্টা করতাম টু ডু মাই বেস্ট, কারণ দেখো একটা ফুটবলার লাইফ কিংবা স্পোর্টসম্যানের লাইফ সবসময় কিন্তু ভালো সময় নাই যেতে পারে। গ্রাফ আমাদের ইটস অলওয়েজ লাইক ওয়েভস, আমাদের যেমন বিচে যেমন একটা ওয়েভস হয়, আমাদের লাইফ ইজ অলসো লাইক দ্যাট, সবসময় তো উপরের দিকে যায় না, ইট ফ্লাকচুয়েটস। তো এই জায়গায় আমি অনেকবারই আপস অ্যান্ড ডাউন হয়েছে, মাঝে মাঝে একটা প্লেয়ারের ইঞ্জুরিতে তোমার ফর্ম ডাউন যেতে পারে, কিংবা অনেক কিছু মানে পার্সোনাল লাইফের জন্য সময় খারাপ যেতে পারে, এগুলো আমি অনেকবারই ফেস করেছি, কিন্তু আই হ্যাভ অলওয়েজ ট্রাই টু কাম ব্যাক স্ট্রংলি। আর এই জায়গায় আমি কিন্তু আমাদের অফিসিয়ালস কিংবা কোচিং স্টাফ কিংবা প্লেয়ারদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, আজকে যেটাই আমি পেয়েছে একটুখানি যদি আমি কিছু একটা রেসপেক্ট কিংবা নাম কিংবা অ্যাজ এ লেজেন্ড ফুটবলার সবাই যদি বলে, ইটস বিকজ অফ অল দেয়ার সাপোর্টস। আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি ইন্ডিভিজুয়ালি, কিন্তু প্লেয়ার্স থেকে শুরু করে ম্যানেজমেন্ট, সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফ, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।
1: বাঙালিদের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা জিনিস, সেটা হলো আড্ডা। তো আমি অনেকের কাছেই শুনেছি, দীপঙ্কর, ষষ্ঠী, যে তুমি আড্ডা কিন্তু বেশ ভালোই দিতে পারো। তো তোমরা যখন প্র্যাকটিস করতে সকালে ক্লাবে, 10:30-11টার মধ্যে প্র্যাকটিস হয়ে যেত, কিন্তু তারপর তোমরা 12:30-1:30 পর্যন্ত ক্লাবে থাকতে এবং সেখানে চলতো আড্ডা। তো এই আড্ডাটা কবে থেকে শুরু করেছো, মানে বাংলায় আসার পরে নাকি আগেই ছিল?
0: না না না না, এটা এটা সত্যি কথা বলতে আমরা ইস্ট বেঙ্গল সিদ্ধ আমি ড্রেসিং রুম পেয়েছে, সালগাঁওকারে যখন আমি ছিলাম তখন কিন্তু কোনো ড্রেসিং রুম ছিল না। আমরা রাস্তার পাশে একটা জায়গা ঠিক থাকতো, ওখানে চেঞ্জ বেঞ্জ করে স্নান করার অবধি জায়গা ছিল না, কোনোভাবে না একটা টাওয়েল নিয়ে মুছিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে যেতাম। আড্ডার কোনো গল্পই নেই,
1: কোনো সুযোগ ছিল না।
0: যতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আড্ডা মারবো সেটাই আড্ডা ছিল, সেটাই ট্রেনিং ছিল, সেটাই সবকিছুই ছিল। কিন্তু ইস্ট বেঙ্গল এসে যেভাবে আমরা ড্রেসিং রুম পেয়েছে, ট্রেনিং এর আগে, ট্রেনিং এর পর যেভাবে আমরা সবাই মিলে আড্ডা মারতাম, এইটা প্র্যাকটিসের আগে যেমন কি হতো, একটা প্রি সিজন, প্রি সিজন এমন একটা খতরনাক জিনিস যে মানে ইট ইজ নোন এজ এ সাপ্লিমেন্ট ফর থ্রু আউট দ্য ইয়ার। কোচিজরা প্রচুর খাটনি করতো, মানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় এই 3 সপ্তাহ কিংবা 4 সপ্তাহে, কিন্তু আমাদের এই ড্রেসিং রুমে আড্ডাতে আমরা মাঠে যাওয়ার আগে কিছুই বুঝতে পারতাম না, কোচ আজকে কি মেনু দেবে, ভেজ দেবে না নন ভেজ দেবে, কি দৌড় করাবে না বল ওয়াক দেবে, আমরা কোনো চিন্তাই করতাম না। আমরা বলতাম চলো ঠিক আছে একটা আড্ডা দিয়ে মাঠে যাই, যা হবে হবে। কিন্তু তারপরে ওই টায়ার্ডনেস নিয়ে এসেই বা আবার যে এর লেগ পুলিং, ওর লেগ পুলিং, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এই দীপঙ্কর, এই ষষ্ঠী, এই চন্দন, এরা কিন্তু কার্টুন ক্যারেক্টার ছিল, যতটা বড় প্লেয়ার ছিল তার থেকে মানে কার্টুন ক্যারেক্টারই ছিল। এরা ভীষণ মজা করে, সবাইয়ের সাথে মিশতে পারে। আর আরেকজনে আমি কোনোদিন ভুলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের দীপক মণ্ডল। দীপক মণ্ডল আরেকজন ছিল, মানে হি ওয়াজ লাইক এ লিডার ইন দ্য গ্রুপ, একটা হাসাহাসি করতো, সবই করতো। অ্যান্ড মাঠের যেমন ম্যাচের টাইমে সিরিয়াসনেস, ড্রেসিং রুমে ক্যাজুয়ালনেস, তো হাসাহাসি করতো, অ্যান্ড হি ওয়াজ লাইক এ ক্যারেক্টার উইথ অল দ্য রোলস ইন হিম।
1: তুমি এখানে যখন ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে তখন তারকা ফুটবলার হয়ে গেছো, খবর কাগজে প্রতিদিন তোমার খবর বেরোচ্ছে, তোমার ছবি বেরোচ্ছে, তো রাস্তাঘাটে বেরোলে আজও, মানে ওটা শুধু সেই সময় নয়, আজও তোমায় অনেকে ভক্তরা ঘিরে ধরে, মানে সামটাইমস ইউ আর বিং মবড বাই পিপল। তো এই এইটা কিরকম লাগে, মানে এই যে এটা এটা বাংলায় বোধ হয় একটু বেশি, গোয়াতে ফিরে গেলে তুমি বোধ হয় এতটা পাও না?
0: না, গোয়াতে ওরা রিকগনাইজ করে, যেমন ওরা রিকগনাইজ করলে আলভিটো কেমন আছে এইটা জিজ্ঞেস করবে, কিংবা এটা ওরা কাউকে হয়তো বলবে এই দেখ আলভিটো যাচ্ছে, ও ফরমার ফুটবলার, কিন্তু কেউ এতটা মানে ইম্পর্টেন্স দেবে না, কেউ এসে
1: এতটা আবেগপ্রবণ হয় না,
0: কেউ এসে অটোগ্রাফ নেবে না, কেউ এসে ছবি নেবে না, খুব কম, ভেরি রেয়ার বলা যায়। কিন্তু কলকাতায় কেউ যদি তোমায় চিনতে পারলে ওরা কোনোভাবে ওরা একটা ছবি কিংবা অটোগ্রাফ নেবেই নেবে। আমি এখন অবধি কিছু ছেলেদের কাছ থেকে আমি আমার ফেসবুকে আমি মেসেজগুলো পাই, স্যার আই এম আ বিগ ফ্যান অফ ইউ, আমি তোমার সাথে একটা ছবি তুলতে চাই, স্যার কোথায় দেখা করবো, স্যার পারলে প্লিজ আমাকে বলো তোমার বাড়ি কোথায়, আমি আসবো। সো দিস মেক্স ইউ ফিল গুড, মানে আমি একজন গোয়ানিজ ছেলে কলকাতায় এসে মানে এতটাই ভালোবেসে পেয়েছে আমাদের প্রত্যেক সাপোর্টারের কাছ থেকে। এমন নয় কি তারা কিন্তু শুধু ইস্ট বেঙ্গল সাপোর্টার, কিছু কিছু মোহনবাগান সাপোর্টার্স অব দি অনেক জায়গায় আমার কাছ থেকে ছবি নিয়েছে, অ্যান্ড দ্যাট মেক্স মি ফিল গুড। কারণ আমি সবসময় মনে করি রাইভালরি ইজ ওনলি অন দ্য ফিল্ড ফর দোজ 90 মিনিটস, অফ দ্য ফিল্ড ইস্ট বেঙ্গল প্লেয়ার বলো কিংবা মোহনবাগান প্লেয়ার, আমরা সবাই এক। তো ইয়েস, ইট মেক্স মি ফিল গুড যখনই বাইরে কোথায় বেরোলে লোকরা চিনতে পারে, মানে এক একবার প্রেশারই হয়ে যায়, কারণ সব জায়গায় তো ওপেনলি যাওয়া।

0: যাই না, বাট ইয়েস আই এম এনজয়িং মাই লাইফ।
1: একে বাংলায় বলে খ্যাতির বিড়ম্বনা, মানে বেশি খ্যাতি হলে সমস্যার কিছু থাকে অনেক সময়। তো এই বাংলায় থাকতে থাকতে তুমি তো অবশ্যই ষোলো আনা বাঙালি হয়ে গেছো, তো বাংলা খাবার দাবার নিশ্চয়ই তোমার পছন্দ হয়। আমি কিন্তু এটা শুনেছি, এই দীপঙ্করের কথা বলি, দীপঙ্করের সঙ্গেই সেদিন কথা হচ্ছিল, ও বলছিল যে অ্যালভিটো কিন্তু খুব মিষ্টি খেতে পারে, বাইরের অনেক খেলোয়াড়ই মিষ্টি খেতে চায় না, কিন্তু অ্যালভিটো ইজ আ মিষ্টি লাভার।
0: এটা ঠিকই বলেছো, আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে একটু অ্যাভয়েডই করি, কারণ আমি হচ্ছে খুব মানে ফ্যাটি পার্সন, আমি একটু যদি খাবার বেশি খাই কিংবা মিষ্টি বেশি খাই আর প্র্যাকটিস যদি একটু কম করি, তো আমার একটা টেন্ডেন্সি আছে ওয়েট গেইন করা, তো সেই কারণে আমি কিন্তু যতটা পারি অ্যাভয়েড করি। কিন্তু বাঙালির মিষ্টি এমন মিষ্টি তোমাকে মানে গিভ আপ করতে ইচ্ছা করে না, সবকটাই মিষ্টিগুলোকে টেস্ট করতে ইচ্ছা করে, তো সেই কারণে মাঝে মাঝে একটু অনেক বেশি হয়েছিল, একটু কম খেতে চেষ্টা করি, কিন্তু এই মিষ্টি দই বইকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না।
1: মিষ্টি দই যেটা বাংলার বাইরে পাওয়াই যায় না প্রায়
0: একদম, আমি তো অনেকবার এখান থেকে গো অব্দি ক্যারি করেছি।
1: আর এছাড়া রসগোল্লা,
0: রসগোল্লা প্রথমে আমি রসগোল্লা একদমই খেতাম না, খেতে ভালোই লাগতো না, কিন্তু এখন আমি রসগোল্লার বড় একজন ফ্যান হয়েছে, এটা অনেক বছর লেগেছে আমার, কিন্তু এখন রসগোল্লা খেতে বেশ ভালোই লাগে।
1: বাংলার খাবারের কথা শুনলাম, বাংলার খাবারের সঙ্গে বাংলার বিভিন্ন উৎসব বিভিন্ন পার্বণ জড়িয়ে রয়েছে, তো এখানে তো তুমি সারা বছরই থাকো, তো এখানে একটা বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব বা দুর্গাপুজো, তো এখানে কিরকম লাগে, মানে এখানেই কাটাও নাকি সেই সময় ছুটিতে গোয়াতে যাও?
0: না প্রথমে আমি গোয়ায় যেতাম, কারণ আমি যেটা বললাম আমি হোমসিক, তো কিংবা ডেজ গুলো কাউন্ট করতাম, কবে যা দিনগুলো শেষ হবে কিংবা কতটা ডিম কমবে আর আমি গোয়ায় চলে যাব, সেই টাইমে সবসময় ছুটি পেলেই, সেটা পাঁচ দিন হোক কিংবা পনেরো দিনের ছুটি হোক, আমি গোয়ায় যেতে ইচ্ছা করতো, আমি যেতামই। কিন্তু ধীরে ধীরে এই কালচারটাকে আমি অ্যাডজাস্ট করে ফেললাম, আর এখন সত্যি কথা বলতে আমার ছুটি থাকলেই বা আমার মনে হয় এখন দুর্গাপুজোর টাইমে আমি কলকাতায় থাকতে বেশি পছন্দ করি, কারণ ওই টাইমে ওই আড্ডা বলো, প্যান্ডেল হপিং বলো, খাওয়া দাওয়া বলো, এই জিনিসকে এখন গিভ আপ করা যাবে না, তো আই এম কোয়াইট এনজয়িং মাই দুর্গাপুজো টাইম ইন কলকাতা।
1: এবং অনেক সময় দুর্গাপুজো ওপেন করতে ডাকা হয়,
0: হ্যাঁ সেটা তো আরো বেশি ভালো লাগে, অবশ্য একটু ট্রাফিক নিয়ে একটু চিন্তা তো থাকে, কারণ একদিনে তো একটা প্রোগ্রাম থাকে না, অনেকবারই এমন হয়েছে অনেক দু চারটে অবধি করতে হয়েছে, কিংবা কিভাবে আমি অ্যাডজাস্ট করব, কারণ ট্রাফিক সেই টাইমে তো মানে ভেরি ডিফিকাল্ট, কারণ সব জায়গায় প্যান্ডেল হয়, ট্রাফিক কনভার্টেড হয়, তো যেভাবে না চেষ্টা করেছে সব জায়গায় যাতে সবাইকে খুশি করতে পারে, কারণ ওদেরই তো একটা প্রচার হয় কি আমাদের পাড়ায় অ্যালভিটো আসবে, তো আমি যদি ধরো চারটে ধরো নিয়ে নিলাম, কিন্তু সেইখান থেকে আমি দুটো করলাম, দুটো করিনি, তাহলে আমার নিজেরই একটা খারাপ লাগতো, কিন্তু আমি অনেকবার এমনই করেছি আমি বেশি নিতাম না, কারণ যদি আমি কভার আপ করতে না পারলে আমি একজনকে খুশি করবো একজনকে ডিপ্রাইভ করবো, এটা আমি আমার নিজেরই ভালো লাগতো না।
1: ক্রিসমাসের সময় কোথায় থাকো?
0: ক্রিসমাস ডিপেন্ড করে কি চলছে না চলছে, কি যেমন একটা মানে খেলার টাইমে আমি বলবো ম্যাক্সিমাম টাইম কলকাতায় তো ছিলাম, কারণ হচ্ছে তখন তো আর কোনো অফ ছিল না, ইট ওয়াজ আ পিক সিজন টাইম, ক্রিসমাস টাইমে ম্যাচ ব্যাচ দেওয়া হতো, কিন্তু এএফএফ যদি কোনোদিনই ভাবতো কি ক্রিসমাস টাইম চলো কিছুদিন আমরা লিগটাকে বন্ধ করে, আই লিগ বা আইএসএল ওই সময়টা বন্ধ থাকে, যদি কিছুদিন যদি বন্ধ করতে থাকতো, তাহলে কিন্তু আমাদের কোচিজরা আমাদেরকে ছুটি দিয়েছে কয়েকদিনের জন্য, আর আমরা গোয়ায় কাটালাম কিংবা এখানেই কাটালে কোনো অসুবিধা ছিল না, কারণ বাট ইয়েস দ্য বেস্ট টাইম টু স্পেন্ড ক্রিসমাস ইজ ইন গোয়া অ্যান্ড স্পেশালি উইথ দ্য ফ্যামিলি।
1: তোমার ফ্যামিলি তো কলকাতাতে থাকতো একটা সময়, তোমার ছেলে ওইখানে স্কুলে ভর্তিও হয়েছিল, কিন্তু এখন আবার তারা গোয়ায় চলে গেছে।
0: ইয়া আমার যখন মা মারা গেছে 2019 বিফোর দ্য কোভিড, তখন অবধি আমার ছেলে এখানেই পড়তো, 2020 যখন কোভিড কেসেস অনেক বেড়ে গেছে, সবকিছুই বন্ধ ছিল, ওয়ার্ক ফ্রম হোম কিংবা অনলাইন ক্লাসেস, তারপরে আমার মার কাজ ছিল এক বছরের কাজ, তখন আমরা ঠিক করলাম না এখন যাওয়া আসা করতে পারবো না, প্রত্যেক বাড়ি যেতে হবে মার কাজের জন্যে, তখন ঠিক করলাম না আমি, তারপর থেকে আমি গোয়ায় নিয়ে যাই ছেলেকে, তো সেই ডিসিশনটা আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ নাও স্টাডিং ইন গোয়া স্কুল।
1: তোমার ছেলে তো আমি যতটা জানি কিছুটা বাংলা বলতে পারে বুঝতেও পারে, তবে তোমার স্ত্রী বাংলা জানে না, তুমি তাকে বাংলা শেখাওনি?
0: না না না, আমার ছেলে ওর স্কুলে যখন ও যেত আমার মনে হয় কিছু বাঙালিদের সাথে মিশিয়ে, কিংবা ক্লাবে অনেকবারই আমার সাথে ও যেত, ওখানে অনেকজন ম্যাক্সিমাম জন ওর সাথে একটু বাংলায় কথা বলতো। তারপরে ও খুব ছোট ছিল তখন, ও নিজে অবধি চেষ্টা করতো আমি বাংলায় কথা বলতে।

0: এখন অব্দি যদি কলকাতায় আসে, অনেকজনের সাথে ও বাংলায় চেষ্টা করে, ফানি লাগে শুনতে, কিন্তু মানে অ্যাটলিস্ট আই এম হ্যাপি দ্যাট মাই সান ইজ ওয়ান্টিং টু লার্ন বেঙ্গলি। তো হ্যাঁ, বাট আমার ছেলে আমার মনে হয় বেশি একটু বাংলা বলে, মানে মানে আমার বউ থেকে।
1: তো আস্তে আস্তে সেও বাঙালি হতে পারে ভবিষ্যতে, তবে তার মাকে তুমি বাংলাটা শেখাওনি, এটা কিন্তু খুবই অন্যায় কাজ। আশা করব যে তিনিও বাংলা শিখে যাবেন। তবে ফুটবল খেলছে কি ছেলে?
0: পাগল, পাগল মানে পাগল, ভীষণ ভালোবাসে ফুটবলকে। কিন্তু আমি জানি একটা জিনিস, কি শুধু ফুটবল খেললে হবে না, তার সাথে সাথে প্রচুর লড়াই করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আজকালের মডার্ন ফুটবলে যদি কাউকে সার্ভাইভ করতে হয়, লড়াই ছাড়া সার্ভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট। প্রত্যেক পজিশনে তাদেরকে অনেক দৌড়তে হবে, অনেক কিছুই করতে হবে, কারণ আজকালের মডার্ন ফুটবলে কোচেসরা তাদেরকেই বেশি পছন্দ করে যারা শেপ মেনটেন করে, যারা হার্ডওয়ার্ক করে, টিমের জন্য উপর নিচে করে। আমার ছেলের স্কিলস ওয়াইজ ভেরি গুড, শুটিংয়ে প্রচুর পাওয়ার আছে, কিন্তু আমার মনে হয় একটু এক্সট্রা প্র্যাকটিস দরকার আছে। তো সেটা যদি ও নিজে থেকে করতে পারে, আমি হয়তো জুনিয়র আলভিটোকে ইন ফিউচার দেখতে পাবো।
1: অবশ্যই আমরাও দেখার অপেক্ষায় রইলাম, তার কারণ শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই জানেন এবং অনেকেরই মনে আছে যে আলভিটো ডিকুনহা একজন অত্যন্ত স্কিলফুল খেলোয়াড় ছিলেন। তার বাঁ পায়ের কাজ আজও আমরা মনে রাখি এবং তিনি যেভাবে রাজত্ব করেছেন একটা সময় মাঝমাঠ, সেটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য। আমরা ইস্ট বেঙ্গলের কথা বললাম, কলকাতার কথা বললাম, ভারতের হয়ে খেলা, ন্যাশনাল টিমের হয়ে খেলা, এটা তো একটা আলাদা অনুভূতি।
0: না অবশ্যই, এটা এটা একটা ড্রিম কাম ট্রু। আজকে হয়তো যারা যারা টিমে চান্স পায়, তারা আগে থেকে জানে কারা চান্স পাবে, একটা প্রাইজ টিমের সিলেকশন হয়ে থাকে। কিন্তু তখনকারের দিনে মানে আমাদেরকে ওয়েট করতে হতো পরের দিন, যখন কাগজে নাম কার উঠবে কার উঠবে না, কে ড্রপড হবে, কেউ ইনক্লুড করা হবে, এগুলো ভীষণ মানে টেন্সড মোমেন্ট ছিল। রাত্রিবেলা ঘুম হতো না, কিংবা যখন আমরা ধরো ক্যাম্পে যেতাম, তখনই অবধি মানে বোঝা যেত না কোচ কাকে সিলেক্ট করবে কাকে করবে না। সো আমার মনে হয় একদিকে এটা ভালো, কারণ একটা প্রেশার সবসময় থাকা উচিত। আজকে যেমন সব কিছু কাগজ কেন, আগের দিনই তুমি দেখবে ফেসবুক কিংবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে টিম অ্যানাউন্স করা যায়। তো এটা একটা স্পেশাল ফিলিং, যে কোনো প্লেয়ার নিজের কান্ট্রিকে যদি রিপ্রেজেন্ট করতে পারে, ইট ইজ আ বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর হিম। কারণ এত বড় দেশের মধ্যে আমি যদি কয়েক বছর যাই দেশকে রিপ্রেজেন্ট করতে পারলাম, তাতে বোঝাই যাচ্ছে আউট অফ দ্যাট মিলিয়ন্স অফ পিপল আমি হয়তো ওই 20 জন কিংবা 25 জনের মধ্যে একজন। তো সের থেকে বড় আর কি পাওনা হতে পারে।
1: তোমার নিশ্চয়ই মনে আছে প্রথম দেশের হয়ে খেলা?
0: ইয়েস, আমার এখন অব্দি মনে আছে। আমার মনে হয় রাজীব গান্ধী গোল্ড কাপ ছিল গোয়ায়, এটা টুর্নামেন্ট ছিল আন্ডার 21। সেই বছর আমরা প্রথম ম্যাচ ছিল আমাদের ইরাকের এগেনস্টে, তো আমি যখন একটা গোল করলাম, 5-1 গোলে আমরা হেরেছে, বাট যাই হোক ওই ম্যাচটা প্রথম ম্যাচে আমি কিন্তু গোল অব্দি করেছে। সো এইরকম করে করে ফ্রম দ্য জুনিয়ার্স টু দ্য সিনিয়র টিমে আমি চান্স পেয়েছি। তারপরে বিজয়ন থেকে শুরু করে বাইচুং ভুটিয়া, জোপল এনচারি, সব এদের তো আমি আইডল ছিলাম। আই ওয়াজ লাইক দে আর লাইক গডস টু মি। তো যখনই ওদেরকে দেখতাম কিংবা ওদের সাথে আমি চান্স পেয়েছি, ইন্ডিয়া টিমে একসাথে খেলছি আমরা, ইট ওয়াজ এ ড্রিম কাম ট্রু ফর মি। সো ধীরে ধীরে বাইচুং যখন এসছে, আমার এখন অব্দি মনে আছে আমরা বেঙ্গালুরুতে ক্যাম্প করছিলাম, বাইচুং তখন বারি এফসিতে এসছে, অ্যান্ড দ্য ওয়ে হি হাগড মি, লাইক তার মানে বোঝাই যাচ্ছিল বাইচুং ওয়াজ ফলোয়িং দ্য ইন্ডিয়ান ফুটবল ফ্রম বারি এফসি। তো আই ফেল্ট রিয়েলি প্রাউড মোমেন্ট অন দ্যাট ডে, কারণ বাইচুং যাকে আমরা উপর নিচে দেখি অ্যাজ এন আইকন অফ ইন্ডিয়ান ফুটবল, সেই এসে আমাকে জুড়িয়ে বলছে ইউ হ্যাভ গট আ ব্রাইট ফিউচার, ইউ ক্যান গো আ লং ওয়ে, ইউ আর ডুইং ওয়েল, কিপ ইট আপ। তো এই জিনিস আমার লাইফে আমার মনে হয় সব থেকে বেশি পাওনা ছিল।
1: হ্যাঁ, তুমি যেখানে থাকতে অর্থাৎ গোয়াতে এবং গত 24 বছর যেখানে আছো বাংলায়, এই দুটো জায়গাতেই কিন্তু একটা ফুটবল কালচার রয়েছে। এছাড়া আরও দু একটা জায়গা রয়েছে, কেরল রয়েছে, ব্যাঙ্গালোরে অনেক বছর আগে, অনেক দশক আগে ছিল, এখন আবার হয়েছে বেঙ্গালুরু এফসি এখন বড় দল, পাঞ্জাবে একটা ফুটবল কালচার ছিল এখনও রয়েছে, হরিয়ানায় আস্তে আস্তে হচ্ছে। তো এত কিছু সত্ত্বেও আই লিগ ছিল, আই লিগ আবারও বড় হয়েছে, আই লিগ সেকেন্ড ডিভিশন, আই লিগ থার্ড ডিভিশন, আইএসএল, এত কিছু সত্ত্বেও ভারতীয় ফুটবল সেরকমভাবে এগোতে পারছে না, কি কারণে বলে মনে হয়?
0: এটা সত্যি দুঃখের কথা, কিন্তু আমি নিজেই এক একবার বুঝতে পারছি না কেন যে এগোচ্ছে না। আজকে তুমি দেখো ওয়ার্ল্ড কাপে কেপ বার্দে, কুরাকাও, হাইতি, এই দেশগুলো এত ছোট ছোট দেশ, উজবেকিস্তান, জর্ডান, এরা কিন্তু কোয়ালিফাই করে। এই জর্ডানকে আমরা এক বছর, আমি যখন ইস্ট বেঙ্গলে ছিলাম ক্লাব ফুটবলে, আমরা ওদেরকে 4-2 হেরেছিলাম, কিংবা তার মধ্যে আমার একটা গোল আছে।

0: কিন্তু আজকে এই দেশগুলো দেখো কোন জায়গায় পৌঁছে গেছে, আর আমরা যেখানে ছিলাম ওখানেই আছে। এখন অবধি আমরা জানি না কি আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে কি করবে না। আশা করি যত তাড়াতাড়ি কোয়ালিফাই করতে পারে তাহলে ভালো, কিংবা আমাদের বেঁচে থাকতে যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে তাহলে আরো ভালো হবে। বাট স্টিল ইট লুকস ডিফিকাল্ট। তার কারণ আমি বলি, আমরা এই যে এজ ডিপার্টমেন্টগুলোকে যেখানে আমাদের মানে আসল বয়স ছেলেদেরকে খেলাতে পারি, সেই জায়গায় কিন্তু একটু এজ কমিয়ে যারা খেলছে সেইগুলোকে আগে বন্ধ করতে হবে। হেরে যাক কিন্তু ওই প্লেয়ারগুলো দে আর দ্য ফিউচার্স। তুমি বেশি বয়সের ছেলেকে কম বয়স করিয়ে ওদেরকে যদি খেলায়, তা একটা টাইমে যখন ওই জায়গায় ওরা ওই বয়সের জন্য ওই জায়গায় চলে আসে তখন আর ওদের কোনো দম থাকে না, আর এটা করেই বা আমাদের কোনো সফলতা আমরা পাইনি। সো দ্য বেস্ট ইজ হোয়াট মোটিভেট ও এনকারেজ দোজ কিডস হু আর দ্য এজ অফ মেবি 10 or 11 years, ওদের ধীরে ধীরে গ্রুম করে এমন একটা জায়গায় রেখে দাও যাতে 4 or 5 years টুগেদারনেস, ডোন্ট রিলিজ দেম, কোনো ক্লাব ক্লাবকে দেওয়ার দরকার নেই, কিপ দেম টুগেদার। ট্যালেন্ট প্রচুর আছে,
1: একাডেমি
0: ইয়েস। কেউ যদি বলে ইন্ডিয়াতে ট্যালেন্ট নেই, আমি কোনোদিন বিশ্বাস করবো না। কালিম্পং দার্জিলিং এ যে স্কিলস দেখে যা ফুটবল ট্যালেন্ট দেখেছে 10 থেকে 11 বছর ছেলেদের মধ্যে, ইফ উই ক্যান প্রোটেক্ট দেম, ইফ উই ক্যান গিভ দ্য রাইট গ্রুমিং ফর দেম, কে বলবে কি ওদের ফিউচার নেই।
1: আচ্ছা, তুমি তো এখন একটি স্কুলের সঙ্গে যুক্ত হয়েছো এবং বাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছ, তো কি দেখছো মানে বাচ্চাদের মধ্যে কতটা ফুটবল নিয়ে আগ্রহ রয়েছে, কতটা উন্মাদনা রয়েছে এবং কতটা দক্ষতা বা স্কিল রয়েছে?
0: না, সবই আছে, কিন্তু আমি সেটাই বলছি, আমরা ওদেরকে ঠিকভাবে প্ল্যাটফর্ম দিতে পারছি না। আজকে তুমি কলকাতা যে কোনো জায়গায় যাও, প্রত্যেক জায়গায় পাড়ায় বলো, স্ট্রিটস বলো, কিংবা কোনো ছোট মাঠ পেলেই বলো, সব জায়গায় দেখবি শুধু ফুটবল কিংবা ক্রিকেট দেখা যাবে। এই জিনিসগুলো তুমি তাই কিছু কিছু কান্ট্রিজতে দেখবে কোনো কিছুই নেই, কিংবা ব্রাজিলেই তুমি দেখো হয়তো এত জায়গায় জায়গার মধ্যে হয়তো এত ফুটবল কেউ খেলে না। হ্যাঁ, তাহলে আমাদের তার মানে কি একটা ইচ্ছা আছে, মানে জেদ আছে কি আমি ফুটবলার হতে চাই, কিন্তু তারা হয়তো সেই প্ল্যাটফর্ম পাচ্ছে না, তারা হয়তো সেই জায়গা পাচ্ছে না, কেউ তাদেরকে দিচ্ছে না। তো আমি আশা করি এরকম যদি কেউ একটা 20 থেকে 25 কিংবা 30টা বাচ্চাকে নিয়ে আমরা একটু ভালো গ্রুমিং করতে পারে, ডেফিনেটলি উই হ্যাভ আ ফিউচার। উই আর মিলিয়ন্স অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, কেন কেন আমাদের 30টা বাচ্চা কিংবা 50টা বাচ্চাকে আমরা একসাথে রাখতে পারবো না? কেন, ওয়াই, ইন হোয়াট আর উই ল্যাকিং? উই আর নট এ পুয়ার কান্ট্রি, তো ওয়াই ডোন্ট উই জাস্ট ডেভেলপ দিস বয়েজ?
1: তুমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছ, তাদের দেখছো, এছাড়া আর কিভাবে যুক্ত হচ্ছ নিজে, মানে কোচিং, সরাসরি কোচিং করা বা এ ধরনের কিছু নিজস্ব একাডেমি তৈরি করা, এরকম কিছু চিন্তা ভাবনা?
0: এটা সবসময় ছিল, নিজের একটা একাডেমি কিংবা ফুটবল ক্যাম্প ব্যাম চালানোর একটা ইচ্ছা ছিল, কিন্তু আমি সবসময় দেখি অনেকজনেরই ফুটবল ক্যাম্প আছে, আমি কাউকে নাম মেনশন করতে চাইছি না, কিন্তু ওই ফুটবল ক্যাম্প থেকে যারা নাম করা লোক বলো কিংবা সাধারণ জন ফুটবলের ফুটবল ক্যাম্প বলো, কত প্লেয়ার্স কত ক্লাবে চান্স পেয়েছে। আজকে যদি আমরা এরকম একটা ক্যাম্প করি, মাসে হয়তো আমি একটা কিছু ভালো ইনকাম পাবো, কিন্তু তাদের ফিউচার যদি ব্রাইট না করতে পারে, আমি ধরো ভুলবাল একটা কোচ দিয়ে দিলাম কিংবা একটা এমনি একটা কোচকে দাঁড় করিয়ে রাখলাম, বললাম তুমি চলো প্র্যাকটিস করো, আমি আমার নামে ক্যাম্প শুরু করলাম কিন্তু আমি মাসে কোনো দিনই যাই না, হয়তো বছরে একবার দুবার করে যাই, তাতে বাচ্চাদের লাভ কিসে? আমাকে তো নিজে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, কারণ আমার যে চোখ আমার কোচের হয়তো সেই চোখটা নাই থাকতে পারে, আমার যে সেন্স অফ ফুটবল সেই আমার কোচের হয়তো সেন্স অফ ফুটবল নাই থাকতে পারে। তো এই জায়গায় আমি বলবো প্রত্যেক যারা একাডেমি করে যারা ক্যাম্প করে, নিজের কোচেসদের যদি একটু কিছু লাইসেন্স বাইসেন্স যদি থাকে তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো হবে, বাচ্চাদের জন্য ভালো হবে, যাতে তোমার ব্যাংক ক্যাম্প ভালো চলবে আর ওদের ফিউচারটাই ব্রাইট হয়ে যাবে।
1: অ্যালবিটো, তুমি 24 বছর বাংলায় রয়েছো, বাংলার ফুটবল কালচারের সঙ্গে যথেষ্ট পরিচিত, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাও, তো বাংলা গান বাংলা সিনেমা এগুলো শোনা বা দেখা হয়
0: না? অনেক আগে আমি আমার এখন অব্দি একটা মুভির মানে নামটা মনে আছে, গানগুলো অটোগ্রাফ বলে একটা মুভি অনেক বছর আগে, সেই মুভির কিছু গানগুলো আমার খুব পছন্দের গানগুলো ছিল, আমার মনে হয় আমাকে আমার মতন থাকতে দাও, এই এই গানটা কি ওই ওই ওই মুভির কি গান? অটোগ্রাফেরই গান, ইফ আই এম নট রং, তাই তো? আমার ওই যে বাচ্চা যখন আমি ইস্ট বেঙ্গলে প্রথমে এলাম তখন সবাই অটোগ্রাফ অটোগ্রাফ মুভি নিয়ে কথা বলছিল, আর প্রত্যেক বাড়ি যখন শুনতাম অনেকজনের মুখ থেকে শুনতাম কি অটোগ্রাফ মুভি নাকি ভালো, তারপর আমি ধীরে ধীরে একটা দেখতে শুরু করলাম গানগুলো। তো এই গানগুলো আমার মনে আছে, একটা গান বোধ

0: আমাকে আমার মতন থাকতে যাও,
1: একটা লাইন একটু হয়ে যাবে,
0: এই একটা লাইনই তো, আমাকে আমার মতন থাকতে দাও। তারপরে আরেকটা কিছু গান ছিল, সেটা আমার খেয়াল করতে পারছি না, বাট যত গানগুলো ওই মুভিতে ছিল যথেষ্ট আমার ভালো লেগেছে।
1: আচ্ছা, আর এমনি সিনেমা দেখা, বাংলা সিনেমা দেখার
0: খুব কম দেখেছে, কিন্তু কিছু কিছু সিনেমা দেখেছে, না তো বলবো না, বাট যত মুভি দেখেছে সবকটাই মুভি ভালো লেগেছে।
1: আর আমরা তো মিষ্টি খাওয়া নিয়ে আলোচনা করলাম, তোমার মিষ্টি দই ভালো লাগে, রসগোল্লা ভালো লাগে, এছাড়া বাঙালি খাবার আরও তো অনেক কিছু আছে, যেমন শুক্তো আছে, টিপিক্যালি বাঙালি খাবার যেগুলো, সেরকম খাবার কিছু তোমার পছন্দের তালিকায় আছে?
0: আমি যখনই আমার বাঙালি খাবার খেতে ইচ্ছা করলে আমি সিক্স বালিগঞ্জে যেতাম। আগে তো একটাই বাঙালি খাবার ছিল, সেটা হচ্ছে সিক্স বালিগঞ্জ, অনেকগুলো রেস্টুরেন্ট খুলেছে। যাই হোক, আমার একটা ফেভারিট আইটেম সেটা হচ্ছে ডাব চিংড়ি।
1: আচ্ছা,
0: দো আমি ইস্ট বেঙ্গল, ইলিশ খাওয়া উচিত, কিন্তু আমি চিংড়ি খেলে সবসময় মনে করতাম চিংড়িকে খেয়ে চিংড়িকে মারবো, তো একটা যা ডাব চিংড়ি আমার ভালো লাগতো, তার সাথে সাথে একটা কষা মাংস।
1: আচ্ছা,
0: তো এই জিনিসটা আমার খুব ফেভারিট জিনিস ছিল সিক্স বালিগঞ্জ স্পেশালি,
1: মানে একেবারেই বাঙালি খাবার যেগুলো
0: একদম।
1: তাহলে বাঙালি খাবার, বাঙালি সিনেমা, বাঙালি গান, বাঙালি পোশাক, এই যে তুমি দুর্গাপুজোতে যাও, দুর্গাপুজো অনেক সময় ওপেন করতে যাও, ফিতে কাটতে যাও বিভিন্ন জায়গায়, তো বাঙালি পোশাক পরো, মানে ধুতি পাঞ্জাবি পরেছো কখনো?
0: অনেকবার অনেকবার। আমার মনে হয় আমি আর এইসব জিনিস আমার মধ্যে নেই, কি আমি একজন ক্যাথলিক, আমি এইসব ট্রেডিশন ফলো করব না, আমি কোনো নমস্কার করব না, এই জিনিসগুলো আমার মধ্যে নেই। আমি সবকিছু, আমি মনে করি গড ইজ ওয়ান, আমি যদি মন্দিরে যাই আমি নমস্কার করি সবকিছু, কিছু জন আছে চাচিয়ে যায় না, কিংবা টেম্পলে যায় না, আই ডোন্ট বিলিভ ইন অল দ্যাট। একটা টাইম যখন ইস্ট বেঙ্গলে খারাপ সময় যাচ্ছিল, আমি নিজে দায়িত্ব নিয়ে আমি বললাম চল আমরা দক্ষিণেশ্বরে যাই, আমরা তখন সবাই মিলিয়ে আমরা দক্ষিণেশ্বর গিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে আমরা সেই বছর রেলিগেশন অব দি সেফ করেছে। তো আমি এই সপ্তাহে আমি খুব একটা বিলিভ করি না কি আমি ক্যাথলিক হয়ে আমি শুধু চার্চেই যাব, মন্দিরে যাব না, না, ফর মি গড ইজ ওয়ান অ্যান্ড আই বিলিভ ইন অল দ্য গডস।
1: ওই যে ইস্ট বেঙ্গলের যে খেলোয়াড়দের সঙ্গে তুমি খেলতে, তাদের সঙ্গে তো আজও যোগাযোগ আছে এবং আজও তুমি বিভিন্ন জায়গায় খেলতে যাও, এই ধরো ইস্ট বেঙ্গল লেজেন্ডস বনাম মোহনবাগান লেজেন্ড, এই ধরনের খেলা বিভিন্ন জায়গায়, আমিও তোমাদের সঙ্গে গেছি একটা জায়গায়, তো কেমন লাগে এখন এই পুরনো বন্ধুদের সঙ্গে খেলতে?
0: দারুন, বিকজ ইউ নো এই ফিলিংসটা আমার মনে হয় যারা রিসেন্টলি রিটায়ার করেছে কিংবা যারা রিটায়ার করবে তারা আর ফুটবলকে আর কোনোদিন পায়ে দেবে কিনা আমার জানার নেই। আমরা যেভাবে ফুটবলটাকে এখন অবধি ভালোবাসি, খেলতে যাই একসঙ্গে, আড্ডা মারি, এই আমাদের গ্রুপটা আমার মনে হয় উই আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপস। আমরা দেখবো এখন অবধি আমরা ক্লাবে যাই, আড্ডা মারি সবাই, যখন একটা ম্যাচ, এক্সিবিশন ম্যাচ, লেজেন্ডসদের ম্যাচ, আমরা জাস্ট ওয়েট করি। অনেকজন হয়তো ভাবছে এরা হয়তো পয়সার জন্য সব জায়গায় খেলতে যায়, আমাদের অনেকজন জিজ্ঞেস করে কে রে তোরা এখন অবধি কেপ খেলছিস, কেউ যদি বলে এটা কেপ, আমার মনে হয় নিজেকে একটু ফুটবলটাকে আরো বেশি বোঝা উচিত,
1: আনন্দ করে খেলো।
0: ইয়েস, কারণ আমরা মনে করি আমাদের যে খেলাকে এখন অবধি কারা যে যারা ভালোবাসে কিংবা তারা কিন্তু মাঠে আমাদেরকে দেখতে চায়, তো এটাই আমাদের কাছে সব থেকে বেশি পাওনা।
1: এবং আমি দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে প্রচুর দর্শক,
0: আমরা অনেক জায়গায় যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলি, লেজেন্ডস ম্যাচ, এক্সিবিশন ম্যাচ, আমরা তখন বয়স ভুলে যাই, আমাদের কি বয়স আমরা ভুলে যাই, আমরা মাঠে শুধু লড়াই করি। আমরা এমন একটা সিচুয়েশন অবধি হয়েছে, আমি আর নবী ধরো আমরা একই পাড়ায় থাকি, ও আমার বাড়িতে রোজ আড্ডা মারে, আমি ওর সাথে আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারি, সবই করি, কিন্তু ও যদি মোহনবাগান জার্সি পড়ে না, আমি ইস্ট বেঙ্গল জার্সি, এমন একটা দিন অবধি হয়েছে আমি আর ও প্রচুর লড়াই করেছে, ও আমাকে মারতে এসে আমি ওকে মারতে, ম্যাচের পর আমরা দুজনে বললাম ভাই আমি সরি, তুমি সরি বলো, গল্পটাকে শেষ করো। রাইভালরিটা আমাদের মধ্যে এখন অবধি আছে, বাট আফটার দ্য ম্যাচ উই আর ফ্রেন্ডস।
1: আর সেখানে এই দলগুলোতে কয়েকজন বিদেশি খেলোয়াড়ও তো আছে, ব্যারেটো খেলতে যায়,
0: ব্যারেটো তো এনজয় করছে, মুসা ডগলাস যখন কলকাতায় ছিল কিছু ম্যাচ খেলেছে, ব্যারেটো এখন অবধি খেলছে, তো এরাই কিন্তু খুব এনজয় করছে। আমাকে ব্যারেটো নিজেই একদিন বললো আলভি তোরা যেভাবে খেলছে, যেভাবে তোরা জুড়িয়ে আছে, সবাই একসঙ্গে আছে, দ্য গ্রুপ হোয়াট ইউ আর ফর্মড, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপস। তো ওর জন্যই ও কিন্তু অনেক জায়গায় আমাদের সাথে যায় যাতে ও এনজয় করছে বলে।
1: এবং আমি এটাও জানি যে এই যে গ্রুপটার নেতৃত্বে তুমি রয়েছো, মানে তোমাকে বললে তুমি সকলের সঙ্গে যোগাযোগ করো এবং বিভিন্ন জায়গায় যাও, আনন্দ করো, আনন্দ করে ফুটবল খেলো, বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে সেই এই যে তোমার যে ষোলো আনা বাঙালি আনা, এইটা তুমি আবার প্রমাণ করো। এবং তুমি কলকাতায় রয়েছো, আমরা জানি ভিন রাজ্য থেকে বহু খেলোয়াড় এসেছেন যারা এখানে খেলেছেন, ক্যারিয়ার শেষ করে তারা ফিরে গেছেন, কিন্তু তুমি রয়ে গেছো বাংলায়, বাংলারই একজন হয়ে, ষোলো আনা বাঙালি হয়ে। আমরা আশা করব তুমি

0: বাংলায় সারা জীবন থাকবে, তোমার পরিবারও এখানে আসবেন, এবং বাংলার ফুটবলের উন্নতিতে তুমি ঠিক যেভাবে অনুপ্রেরণা দিয়েছ, যেভাবে নিজে খেলেছ, ঠিক সেরকমভাবেই অনুপ্রেরণা দেবে, এবং বাংলার এবং ভারতের ফুটবলের উন্নতির ক্ষেত্রে তুমি একটা বড় অবদান রাখবে এবং আনন্দ করবে এবং ষোলো আনা বাঙালি হিসেবে উপভোগ করবে বাংলায় থাকা, বাংলার সংস্কৃতি, বাংলার মানুষকে। আমাদের সঙ্গে কথা বলার জন্য অ্যালভিটো অনেক অনেক ধন্যবাদ।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমাদের সঙ্গে ষোলো আনা বাঙালিতে অ্যালভিটো ডিকুনা ছিলেন, আমাদের সকলের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই।
2: ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ পরপর দুটি পর্বে শুনলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অ্যালভিটো ডিকুনহার সাক্ষাৎকার। তাঁর সঙ্গে কথা বললেন নীলাদ্রি সেন। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটির প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
3: শেষ হল অনুষ্ঠান ষোলো আনা বাঙালি আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী দুই বাংলা শ্রোতা বন্ধুদের অনেক নমস্কার, শুভেচ্ছা জানিয়ে সপ্তাহান্তের মনের মতো গান অনুষ্ঠান নিয়ে আমি উৎসব সিনহা রয়েছি আপনাদের সাথে। আকাশে আজ মেঘের ঘনঘটা, একটা রীতিমতো বর্ষার দিনের আবহ দিয়ে শুরু হয়েছে আজকের দিনের পথ চলা। আকাশের মুখ হয়তো ভার, কিন্তু আমাদের মন ভার কি থাকতে পারে? একদমই না। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের মনের মতো কিছু গান দিয়ে সাজানো অনুষ্ঠান মনের মতো গান নিয়ে আমি উৎসব সিনহা উপস্থিত হয়েছি আপনাদের সাথে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন। আজ যে গানগুলি নিয়ে কথা বলবো সেই গানগুলি একই সুরকারের গাওয়া কিছু বাংলা গান এবং বাংলা গানের সুরে হিন্দি গান বা উল্টোটা, এরকম হয়ে এসেছে। এরকম বাংলা গানের যে দুনিয়া বা হিন্দি গানের যে দুনিয়া, যাই বলি না কেন, গানের দুনিয়ায় এরকম গানের বহু উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। সেরকমই কিছু ধারণার, ভাবনার, আবেগের কোলাজ দিয়ে সাজিয়ে রেখেছি আজকের অনুষ্ঠান। শুরু করব একটু পুরনো দিনের এরকম কিছু গান দিয়ে। যেমন এই যে প্রথা বা ধারা, এটা তো নতুন নয়, প্রবীণ রায় পথ দেখিয়েছেন আজকের দিনের সুরকারদের। প্রথমেই যে গানটির কথা বলবো সেই গানটি গেয়েছেন এবং গানের সুর দিয়েছেন শচীন দেব বর্মণ স্বয়ং। বাংলা গানটি লিখেছিলেন রবি গুহ মজুমদার। বাংলা গানটি আগে তৈরি হয়েছিল, সময়টা 1956, এবং সেই একই সুরে নতুন করে লিরিক্স অর্থাৎ গানের কথা লিখলেন সাহির লুধিয়ানভি। 1957 সালে মুক্তিপ্রাপ্ত ছবি পেয়াসার জন্য এখানেও সুর দিলেন শচীনকর্তা, যেমনটা তিনি বাংলা গানেও দিয়েছিলেন জাস্ট এক বছর আগে যেটা রিলিজ হয়েছিল। এবং হিন্দি গানটি পেয়াসা ছবির জন্য সাহির লুধিয়ানভির কথায় গাইলেন গীতা দত্ত। কোন গানের কথা বলছি? হিন্দি গানটি জানে ক্যা তুনে কাহি। দেখুন তো বাংলা গানটির সাথে মেলাতে পারছেন কিনা।

অনুষ্ঠান শুরু করলাম শচীন কর্তার গান দিয়ে। বাবার কথা হবে, ছেলের কথা হবে না, তা কি হয়? তিনি তো আর এক মহিরুহ বাংলা গানের জগতে, রাহুল দেব বর্মনের কথা বলছি। তখন মানে ধরুন 60-70-80 দশকে, এই সময়টায় পুজো রিলিজ বলে একটা বিশেষ ধরনের গানের কিন্তু প্রচলন ছিল, যে গানগুলো পুজোর সময়তেই প্রকাশ করা হতো এবং সেই গানগুলি শুনলেই মনে হতো পুজো চলে এসেছে। এখন যে বাংলা গানটির কথা বলছি সেরকমই একটি বাংলা গান। আগে তার প্যারালালে, অর্থাৎ সেই গান থেকে যে হিন্দি গানটি সুর করা হয়েছে, লেখা হয়েছে, সেই গানটির কথায় আসি। বাংলা গানটি প্রকাশিত হয়েছিল 1969 সালে, হিন্দি গানটি 1972 সালে মেরে জীবন সাথী এই ছবির জন্য ব্যবহার করা হয়। সেই তনুজা এবং রাজেশ খান্নার হিট জুটি আমরা কি ভুলতে পারি? তো সেই জায়গায় যে গানটি ব্যবহার করা হচ্ছে, অবশ্যই সুরকার রাহুল দেব বর্মনের কথা বলছি এক্ষেত্রে, গানটি লিখেছেন, হিন্দি গানটি লিখেছেন গীতি জগতের আর এক মহিরুহ, তিনি মরজু সুলতানপুরী। ১৯৭২ সালের মেরে জীবন সাথী এই ছায়াছবিতে যে গানটি ব্যবহার করা হচ্ছে সেই গানটি শুরুটা এরকম, চলা যাতা হু কিসি কি ধুন মে ধড়কতে দিলকে তরহানে কে লিয়ে, কোন হৃদয়ের সাথে তার স্পন্দনে সৃষ্ট যে সুর, সেই সুরের সাথে ভেসে যাওয়ার একটি আবেগ দিয়ে শুরু হচ্ছে এবং বাংলা গানটি গাইছেন কিশোর কুমার। তিনি বলছেন তিনি একা চলছেন, ব্যাপারটা কীরকম? 1969 সালে গানটি রিলিজ করা হচ্ছে, গানটি লিখছেন মুকুল দত্ত। কিশোর কুমারের কণ্ঠে সেই গানটি শুনে নেব।

রাহুল দেব বর্মণ আর কিশোর কুমারের এই কম্বিনেশনে পুজো রিলিজের গানের কথা বলছিলাম। এই গানটি শুরুর আগে আরও একটি পুজো রিলিজের গানের কথাই বলবো। এবারও 1968 সালে তৈরি হলো বাংলা গানটি, লিখলেন গৌরীপ্রসন্ন মজুমদার, এবং একই সুরে হিন্দি গান লিখলেন আনন্দ বক্সি, এবং 1970 সালে রিলিজ হলো কাটি পতঙ্গ ছবি। সেই কাটি পতঙ্গ ছবিতে ব্যবহার হলো হিন্দি গান ইয়ে শাম মস্তানি, আর ছাপ রয়ে গেল 1968 বাংলায় রিলিজ হওয়া পুজোর সময়ের, পুজোর আবহ বয়ে আনা কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

এবার সলিল চৌধুরীর সুর করা গান আপনাদের শোনাব। বাংলা গানটি 1969 সালে প্রকাশিত। গাইছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং একই বাংলা গানের কাউন্টারপার্ট হিন্দি গানটি 1971 সালে মুক্তিপ্রাপ্ত ছবি আনন্দের জন্য ব্যবহার করা হচ্ছে। ছবির পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এবং অভিনয় করছেন রাজেশ খান্না। সুরকার সলিল চৌধুরী, হিন্দি গানটি লিখছেন যোগেশ জি এবং গেয়েছেন মুকেশ জি। কহি দূর জব, এখন এই গানের বাংলা ঠিক 2 বছর আগে প্রকাশিত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের জন্য রাখলাম।

বিখ্যাত ছবি 1971 সালের আনন্দ। এই হিন্দি সিনেমায় ব্যবহৃত একই সুরের বাংলা গান আপনাদের শোনালাম, আরও একটি গান শোনাব। এই গানটি গেয়েছেন হিন্দি ছবির জন্য গেয়েছেন মান্না দে। গানটি লিখেছেন যোগেশজি এবং সুর দিয়েছেন অবশ্যই সলিল চৌধুরী, এবং বাংলা গানটি গেয়েছেন সুবীর সেন। সেই গানটি আপনাদের শোনাব। হিন্দি গানের কথা এরকমভাবে শুরু হয়, জিন্দগি ক্যাসি হ্যায় পহেলি, আর বাংলাটা এরকম।

সত্যি রমাদি, তুমি না থাকলে কি হতো বলো তো? এখানে আমি বলছি সুচিত্রা সেনের কথা এবং তার সাথে সঞ্জীব কুমার অভিনীত বিখ্যাত ছবি আধির কথা, যেটা মুক্তি পেয়েছিল 1975 সালে এবং লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে গুলজার সাহেবের লেখা, রাহুল দেব বর্মনের সুর করা সেই বিখ্যাত গান তেরে বিনা জিন্দগিসে। এবং একই গানটি তৈরি হয়েছিল রাহুল দেব বর্মনের গাওয়া এবং সুর করা গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা বাংলা গানটির আদলে। সেই গানটি এবার রেখে গেলাম আপনাদের জন্য।

সালের পর যে নতুন গানগুলি তৈরি হয়েছে সেই গানগুলির দিকে এরকমভাবেই এরকম দৃষ্টিতেই আমরা নজর রাখি, একটু হিন্দির দিকে এবং একই সাথে সেই একই সুরের বাংলা গানের দিকে। এখন 2012 সালের দুটো ছবির কথা আমি বলবো, একটি হিন্দি, অবশ্যই একটি বাংলা। হিন্দি ছবিটি 2012 সালে রিলিজ হয়েছে, ব্লাড মানি, যেটাতে অভিনয় করেছেন কুণাল খেমু এবং অমৃতা পুরী, এবং যে গানটির কথা বলছি গেয়েছেন রাহাত ফতেহ আলী খান, সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং গানটি লিখেছেন, হিন্দি গানটি, সাইদ কুয়ার্দি। ম্যায় তো বাস তেরি চাহত মে, কাউকে চেয়ে আমরা কত দূর যেতে পারি, স্বপ্নই আমাদের পথ দেখায়। গানটির বাংলা কাউন্টার পার্ট লিখছেন চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়, গানটি সুর দিয়েছেন এবং গাইছেন নিজে জিৎ গাঙ্গুলি, এবং গানটি ব্যবহার করা হচ্ছে 2012 সালে মুক্তিপ্রাপ্ত ছবি 100% লাভ এই ছবিতে। বাংলা গানটি এখন আপনারা শুনবেন জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

শোনালাম 2012 সালে মুক্তিপ্রাপ্ত 100% লাভ ছায়াছবির গান, যে গানের একই সুরে তৈরি করা হিন্দি গান ম্যায় তো বাস তেরি চাহত মে ব্যবহার করা হয়েছে 2012 সালের ব্লাড মানি ছবিতে। এবং একইভাবে 2012 সালের এই ব্লাড মানি ছবিতে ব্যবহার করা হয়েছে আরও একটি গান, জো তেরে সঙ্গ, যেটি গেয়েছেন শিল্পী মুস্তাফা জাহিদ এবং গানটি লিখেছেন সাইদ কোয়াদ্রি। এবং এই হিন্দি গানের সুরে যে বাংলা গানটি তৈরি হয়েছিল সেটি বছর দুয়েক আগে অর্থাৎ 2010 সালে জোশ নামের একটি বাংলা ছায়াছবিতে ব্যবহার করা হয়েছে, যে গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় নিজে এবং এই গানটি লিখেছেন গীতিকার প্রসেন। শুনে নেব সেই বাংলা।

প্রসেনের লেখা, জিৎ গাঙ্গুলির নিজের গলায় গাওয়া এবং সুর করা গানটি শুনলাম জোশ ছায়াছবি থেকে, যেটি মুক্তি পেয়েছিল 2010 সালে। এই সেই জিৎ গঙ্গোপাধ্যায়, আমাদের অনেকের ছোটবেলার, অর্থাৎ সেই কিনা ব্লুটুথ যুগের, এই গান আমাদের অনেকের ছোটবেলাকে সংজ্ঞায়িত করেছে। একটা অদ্ভুত রকমের নস্টালজিয়া ফ্যান্টাসি কাজ করেছে আমাদের অনেকের মধ্যেই এই সুরগুলো শুনে, এই গানগুলো শুনে। আর এই সেই জিৎ গঙ্গোপাধ্যায় যিনি সুরকে বাঁচানোর জন্য নিজের মোবাইল অবধি বদলে ফেলেছিলেন যাতে সুর হারিয়ে না যায়, এরকম অনেক গল্প কিন্তু আমরা জানতে পারি। প্রসেনের লেখা গান আপনাদের শোনালাম, আরও একটি প্রসেনের লেখা গানই শোনাবো, এবং অবশ্যই মিউজিক অর্থাৎ সুরকার সেই দায়িত্ব সামলেছেন জিৎ গঙ্গোপাধ্যায় এই ছবিতেও, যে ছবির কথা বলছি 2013 সালের বাংলা ছবি রংবাজ। এবং এই যে গানটি আপনাদের শোনাবো অবশ্যই এখন, সেই গানটির হিন্দি গানটি 2014 সালে ব্যবহার করা হয়েছিল ইয়ংস্তান ছবিতে। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গেয়েছিলেন অরিজিৎ সিং এবং গানটি লিখেছিলেন কৌসর মুনির। সুনো না সঙ্গ মরমর কি এ মিনারে কুছ ভি নেহি হ্যাঁ আগে তুমারে, সেই মার্বেলের স্থাপত্যের কথা এখানে উঠে এসেছে, যেটি তার ভালোবাসার মানুষের কাছে হয়তো কিছুই নয়। হিন্দি গানটি এরকমই একটি ভাব দিয়ে শুরু হয় এবং বাংলা গানটি জিজ্ঞেস করতে হয় যে কিভাবে বলা যেতে পারে সেই কথা, যে কথা রয়েছে আমাদের মনের মাঝে। সেরকমই তো লিখেছেন প্রসেন এবং জিৎ গঙ্গোপাধ্যায় সুরে গিয়েছেন অরিজিৎ সিং। আপনারাই শুনে দেখুন না।

এরা সেই সময়ের গান যে সময় নিজের ভালোবাসার মানুষকে, অর্থাৎ এই গানের ক্ষেত্রে প্রেমিকাকে, তুই সম্বোধন করা শুরু হচ্ছে। একটা ভাবনার কি বলবো, ভেঙে একটা ভাবনাকে ভেঙে একটা নতুন ধারণার জন্ম দেওয়া, একটু ডিকনস্ট্রাক্ট করা আবার রিকনস্ট্রাক্ট করা, এই রকম ভাঙা গড়ার খেলা কিন্তু গীতিকারেরা এই সময় দেখিয়েছেন। তবে 2016 সালে প্রসেনেরই লেখা এই গানটি কিন্তু একটু অন্যরকম। গানের শুরুর লাইনগুলো একটুখানি এদিক ওদিক করে নিলে এই গানটি হয় কি করে বলবো তোমায়। জিৎ গঙ্গোপাধ্যায় সুর করছেন এবং একই নামের সিনেমাতে ব্যবহার করা হচ্ছে। 2016 সালে মুক্তি পাচ্ছে বাংলা ছবি কি করে বলবো তোমায়। এবং 2016 সালেই যে হিন্দি ছবিতে এই গানটির সুরে হিন্দি গান ব্যবহার করা হচ্ছে, বিক্রম ভাট এবং মুকেশ ভাটের রাজ ফ্র্যাঞ্চাইজির সিনেমা রাজ রিবুট ছবিতে জিৎ গাঙ্গুলী সুর করছেন, গাইছেন অরিজিৎ সিং এবং গানটি লিখছেন, হিন্দি গানটি লিখছেন রশ্মি ভিরাগ। এখন এই হরর রোমান্স রাজ রিবুটের যে হিন্দি গান, সেই হিন্দি গানটি রাজ আঁখে তেরি, চোখের জাদুর কথা এখানে তুলে ধরা হচ্ছে, তুলে ধরছেন রেশমি ভিরাগ। এবং একই সুরে বাংলা গানটি লিখেছেন প্রসেন, সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় এবং গাইছেন পলক মুচ্ছল এবং পাপন। সেই গানটি শুনে নেব এখন।

জিৎ গাঙ্গুলির সুর করা গান আপনাদের শোনাচ্ছি। এখন এই রাজ ফ্র্যাঞ্চাইজিরই একটি অন্য সিনেমায় ব্যবহার করা হয়েছে যে গানটি, সেই গানটির কথা বলবো। 2012 সালের সিনেমা রাজ থ্রি, এখানে রফতা রফতা এই শীর্ষক একটি হিন্দি গান রয়েছে, যেটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত ছবি প্রেম আমারের এই গানটির, বাংলা গানটি যেটা শোনাবো সেই গানটির আদলে তৈরি। হিন্দি গানটি গেয়েছেন কৃষ্ণ কুমার কুন্নাথ, কে কে আমাদের সকলের প্রিয়, এবং গানটি লিখেছেন সঞ্জয় মাসুম। এবং বছর তিনেক আগে যে বাংলা সিনেমাটি অর্থাৎ প্রেম আমার রিলিজ হয়েছিল, অরিজিনাল সেই গানটির গীতিকার গৌতম সুস্মিত, সুরকার অবশ্যই জিৎ গঙ্গোপাধ্যায় এবং গানটি গেয়েছেন জুবিন গর্গ। সেই গানটি এখন আপনাদের জন্য।

অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে গানটি দিয়ে শেষ করব, সেই গানটির আদলে তৈরি হিন্দি গানটি 2013 সালের মুক্তিপ্রাপ্ত আশিকি টু ছায়াছবির। লিখছেন ইরশাদ কামিল এবং গাইছেন অরিজিৎ সিং, মিললে হ্যায় মুঝসে আই। এবং একই সুরের বাংলা গান 2012 সালের ছবি আওয়ারায় ব্যবহার করা হচ্ছে। গানটি লিখছেন প্রসেন এবং গাইছেন সুর দিচ্ছেন জিৎ গঙ্গোপাধ্যায় নিজে। এই গান দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।

আকাশবাণী মৈত্রী। শেষ হলো অনুষ্ঠান মনের মতো গান। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ভক্তিগীতি, পরিবেশনায় শিল্পী সংঘমিত্রা মিশ্র।

শেষ হল ভক্তিগীতি, পরিবেশন করলেন সংঘমিত্রা মিশ্র। আকাশবাণী মৈত্রী, এখন লোকগানের আসর। প্রথম গান সঞ্জয় মণ্ডলের কণ্ঠে।

0: শেষ হলো লোকগানের আসর, আকাশবাণী মৈত্রী, এখন অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি পরাণ বন্দ্যোপাধ্যায়, আলাপচারিতায় কৌশিক সেন।
2: অতিথি অনুষ্ঠানে দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের অতিথি পরাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার পরাণদা।
3: নমস্কার।
2: পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমাদের এই অতিথি অনুষ্ঠানের প্রথম পর্বের পর আজ দ্বিতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। প্রথম পর্ব আমরা শেষ করেছিলাম সে পরাণদার ছোটবেলা, তার বাবার স্মৃতি, তাঁর দাদার গাওয়া গান, এবং এইভাবে তাঁর যে গান সেই গান শুনতে শুনতে আমরা বিদায় নিয়েছিলাম। আজকে যখন উপস্থিত হয়েছি তখন পরাণদার সেই দমদম সেখানকার কৈশোর যৌবনের কথা দিয়ে শুরু করব। সেখানে স্কুল, তারপরে কলকাতার সিটি কলেজ পড়াশুনো, তারপরে সরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর মধ্যেই বিষয়টা যদি এরকম দাঁড়ায় যে পরাণদা আপনার যখন বয়স 12-14 বছর, পাড়া নিমাই সরকার তার মাধ্যমে নাটকের অভিনয় শুরু, এবং সেখানে একটি নাটকে বৃদ্ধের চরিত্রে অভিনয় করে মেডেল পাওয়া আর কি, তো সেখান থেকে নাট্যচর্চা, নাটক করা, অফিস ক্লাবে নাটক করা, সেখান থেকে আস্তে আস্তে পরিচিতি পাওয়া, পরবর্তী সময়ে আইপিটিএ, কখনো গ্রুপ থিয়েটার, পেশাদারী মঞ্চ, দূরদর্শন, পর্দা, ছোট পর্দা, বড় পর্দা, এই যে যাত্রা, এর মধ্যে কিছু কিছু সময়, কিছু কিছু ঘটনা তো আপনাকে বোধহয় নাড়া দেয় আর কি, তো সেই জায়গাগুলো একটু শুনবো আর কি। সেরকম দুই একটা গল্প যদি আমাদেরকে বলেন আর কি, যদি আপনার ভাষায় সেই কেলো হওয়ার গল্প হয়।
3: আমার তখন 12-13 বছর বয়স, কি 14 বছর ম্যাক্সিমাম। তো নিমাইদা, আমাদের নিমাই সরকার, উনি অকৃতদার, নাটক ভালোবাসেন, গান ভালোবাসেন, নিজে ছবি আঁকতে পারেন, সংস্কৃতি মননের মানুষ। তিনি প্রতি বছরে আমাদের দিয়ে 2-3টে নাটক করাতেন, আমরা যারা কিশোর ছিলাম। তো সেই সময় এটা খুব হই হই করে হতো, খুব অনুষ্ঠানের মধ্যে দিয়ে হতো। আমাদের ওখানে জিমনাস্টিক ক্লাব ছিল, তার যে মাঠটা, সেই মাঠটায় মঞ্চ তৈরি করে সেখানে, আমাদের ফণীদা ছিলেন ওই মাঠের ক্লাবের যিনি মালিক প্রতিষ্ঠাতা, তিনি ওই ক্লাবের সমস্ত পাঠাতন দিয়ে নিজেরাই মঞ্চ করে দিয়ে সেইখানে হতো। তো সেইখানে একটা নাটক আমি প্রায় প্রতি বছরই করি একবার, আর বেশ প্রাণিত হতাম, প্রশংসা। ওখানে আমি মানে সোনার মেডেলও পেয়েছি একবার বৃদ্ধের অভিনয় করে। তবে ভাবলাম যে কি আনন্দ, কি পুরস্কার টুস্কার, প্রশংসা আগে শুধু শুধু পড়াশুনো করে কি দরকার তখন ভাবছি। তো নিমাইদাই বলেছিল, দেখ পরাণ, পড়াশুনো না করলে না গাঁট কাটাও যায় না। হ্যাঁ, তো সেটা আমাদের খুব মনে আছে। তো তারপরে আর একটা ঘটনা, ওই যে গোল্ড মেডেল পেলাম যেদিন, তার পরের দিন শনিবার ছিল, রবিবার দিন পরের দিন আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে এই মার্বলের গুলি খেলার জন্য বেরোই। তো আমি তো পড়াশোনার প্রতি আমার আকর্ষণ খুব ছিল না, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি একা, অন্যান্যরা সব আসবে একসঙ্গে খেলবো। তো নিমাইদার এক বন্ধু, সবর 2 ইঞ্চির মতো লম্বা, বিরাট চেহারা, হঠাৎ আমি যখন খুব রোগা ছিলাম আমাকে কোলে তুলে নিল, নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে। তাহলে কী হলো, কালকে তো লোকটা ভালো ছিল, আজকে পাগল হয়ে গেল, আর আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, ওখানে যে আমাকে আজ দিল রে, ছোটকে ফুটকে দিল, অসহায় হয়ে আমি তাকিয়ে আছি। আর নিমাইদার বাড়িটা ছিল একদম মানে আমাদের রাস্তার উপরে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি রাস্তাটা পার হয়ে একটা মাঠ। তো নিমাইদার সেই সময় বেরিয়েছে আর কি, ওইসব দেখে ডেকে না, এমনি বেরিয়েছে, বেরিয়ে তোকে ডেকেছে, কি নাম ছিল আমার মনে নেই, ভদ্রলোকের। তো বুঝি কে ওফ কি করেছে ছেলেটা, সত্যি মানে তখন বুঝলাম আমাকে আদর করছিল ওটা। কি করেছে ছেলেটা, আহা সত্যি, আমার ও বলছে আমার মাথায় যত চুল ও তত পরমাই হোক। পরে বুঝলাম যার জন্য আমার মাথায় চুল উঠে গেল। কিন্তু আমার ওইগুলো মনে আছে। তারপরে আসলে অভিনয়টা ভালোবেসে ফেললাম। তারপরে পাড়ায় পর্যন্ত প্রতিবারই হতো,

0: তারপরে এমনকি কলেজে বিকম পাস করার পরও রেজাল্ট বেরোয়নি, তখনও পাড়ায় ওই নিমাইদার তত্ত্বাবধানে ক্ষুধা করেছিলাম মনে আছে। তারপরে কলেজ লাইফ গেল, তারপরে চাকরি জীবন সেখানেও করেছি, সেখানে করেছি মানে সমস্ত আগে তখন অফিসে রিক্রিয়েশন ক্লাব থেকে বৎসরান্তে একবার রিপু দমন হতো, তো সেই রিপু দমনে আমিও যুক্ত হতাম সদস্য হিসেবে। তারপরে এই চাকরি করতে করতে আমি আইপিটিতে আসি। তার আগে অফিস ক্লাবে কাজ করতে করতে আমি আর গ্রুপ থিয়েটারে আহ্বান পাই, যিনি পরিচালক ছিলেন অমল কর, তার একটি গ্রুপ ছিল প্রাচী তীর্থ, সেখানে গেলাম। সেখানে গিয়ে ওখানে মনে আছে ঋত্বিকদার সাঁকো করেছিলাম, সাঁকো করেছিলাম। তো তারপরে ওখান থেকে
1: সেই সাঁকোর সংলাপ যা পড়তে গেলে আপনার,
0: হ্যাঁ হ্যাঁ, মোনাজাত ছিল সেটা এখন আমার মনে পড়ে না, কিন্তু অসাধারণ সেই। আর আসলে কি তখন তো বুঝতে পারিনি যে যে বাংলাটা ভাগ হয়ে গেল, এটা ঋত্বিকদার হৃৎপিণ্ডের উপর দিয়ে ছুরিটা উপর থেকে বরাবর নিচের দিকে নামিয়ে আনা হয়েছিল, আর এইটাকে জোড়া লাগাবার জন্যে ঋত্বিকদার সমস্ত লেখায়, হ্যাঁ মানে প্রবন্ধে, নাটকে, সব জায়গায় এক কথা, মানে দুটো বাংলা এক হবে। তো পরে বুঝতে পেরেছিলাম ওই গেছিল, মানে কি বলবো ওটাকে, মোনাজাত অসাধারণ, অসাধারণ।
1: তো এই যে নাটক, নাটকই তো আপনার প্রথম প্রেয়সী আর কি, তো পরবর্তী সময়ে তো আপনার সতীনের সঙ্গে ঘর করতে আপনার বিবাহিত স্ত্রী এলেন আর কি। সংসার, নাটক, অফিস, এই তিনটের মাঝে পড়ে আপনার কি অবস্থা হলো?
0: তিনটের মাঝে মাঝে তছনছ হয়ে গেছিলাম আমি, এবং তছনছ করেও দিয়েছিলাম। বাইরে নাটক করতে যেতাম, আইপিটিএর নাটক, সেটা তো প্রফেশনাল নয়, সেখানে অর্থ উপার্জনের কোনো ব্যাপার নেই, আবেগ তাড়িত হয়ে মানুষের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, ভালোবাসার টানে, নাটককে ভালোবেসে সব কিছু ফেলে রেখেই চলে যেতাম। আর ইটস সো হ্যাপেন্ড আমি সেই সময় যখন মানে এইটা তুঙ্গে যখন, সেই সময় আমি বেলঘরিয়াতে থাকি, বেলঘরিয়াতে যেখানে থাকতাম আর কি, সেই যে ল্যান্ডলেডি মানে বটবৃক্ষ ছিল, আমি সব কিছু তার উপরে ফেলে দিয়ে চলে যেতাম। তো ওইটা করতে গিয়ে হলো কি, মানে আমার অফিসে মাইনেপত্র খুব কম পেতাম তখন, কারণ ছুটি হারিয়ে যেত, মার্চের মধ্যেই সব ছুটি শেষ হয়ে যেত, ফলে দেখুন উইদাউট পে হয়ে যেত। আর উইদাউট পে হওয়া মানেই মানে বউয়ের গয়না খুলে বন্ধক দেওয়া, প্রায় একবার নিঃশেষ করে দিয়েছিলাম সব কিছু, মানে নিয়াত কপালে সিঁদুর টিপটা থাকে তাই তাকে সদভাব মনে হয়, নইলে একবারে বিধবার মতো লাগতো। কিন্তু শুধু তাই নয়, এমন আঘাতও তাকে দিয়েছি, মানে এমন যন্ত্রণাও দিয়েছি,
1: এটা কোনো গৌরব,
0: হ্যাঁ এটা কোনো গৌরবের নয়, এই ক্ষত আমার চিরকাল থাকবে, আজও আছে, টিল ডেথ। আর সে মুখ বন্ধ করে আমাকে যে উৎসাহ দিয়ে গেছে সেটা মনে থাকবে, আমার প্রথম সন্তান হবে, ডেটটা দিয়ে দিয়েছিল আমাকে, কিন্তু আমি মনে রেখেই গেলাম বাইরে। আমি যখন ফিরলাম, আমার প্রথম সন্তান হয়ে গেছে, তার একদিন বাদে ফিরলাম, কিন্তু ওই মহিলা, সে আমার মানে কি মা, বোন, গার্জেন, দিদি, সব কিছু, মানে আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না। আমি বাড়ির দিন ঢুকলাম যখন সকালবেলায়, তোমল জি, ঠাকুরবো আপনার মেয়ে হয়েছে, এই তখন ওর ভাবনা শুরু হলো, মেয়ে হয়েছে মানে তার মানে ওসব যন্ত্রণা ওটা শুনেছি কঠিন। হ্যাঁ সেই সময় তাহলে আমার স্ত্রীর নাম ছিল পার্বতী, তাহলে আর তোমরা নিশ্চয়ই জানো পার্বতী নাম থাকলে স্বামীরা কী নামে ডাকে, হ্যাঁ অবশ্যই। তো আমি ভাবলাম যে তাহলে ও তো সেই সময় সবচেয়ে কাছের মানুষটাকে খুঁজছে, ওই যন্ত্রণার সময় সে আমাকে পাচ্ছে না, তখন ভীষণ অপরাধী মনে হতো আমাকে, ভীষণ আজও আমার অপরাধী মনে হয়। তো এইবার আমি সকালবেলা একটু রান্না করলাম, ভাত করলাম, তারপর মাছের ঝুলের রান্নাটা একটু বৌদির কাছ থেকে জেনে নিলাম, নিয়ে আলু সেদ্ধ এসব করে টরে নিয়ে ক্যানে করে নিয়ে গেলাম, তো লোকালি আর কি, নিয়ে যখন ওই ওর ঘরের সামনে দাঁড়ালাম, তাকেই ছিল দরজার দিকে, তার মুখটা ঘুরিয়ে নিল, মানে একদম সিনেমাটিক, আমি যে মুখটা ঘোরালো এতে কত কষ্ট আছে, কত অভিমান আছে, আমি সঙ্গে সঙ্গে হিসেব করে ফেললাম, নিজেকে আরও অপরাধী মনে হলো। তারপরে কাছে গেলে বসলাম, মেয়ের মুখ

0: লাগলাম। তো এগুলো সবই তো আমি যে এই যে নাটক করতাম এ তারই তো ফসল, এটা এই কষ্ট পাওয়াটা, এই এই সব কিছু, এই চিত্রায়ন, এগুলো আছে, এগুলো জীবনে ভোলার নয়, আরও আছে।
1: বেশ পরনদা, এই তো গেল ঘর সংসারের কথা, কিন্তু আপনাকে তো অফিসও সামলাতে হয়েছে। আপনি আপনার কর্মকুশলতা দিয়ে একবার আপনার বসকে আপনার উপর নির্ভরশীল করে ফেলেছেন।
0: ওরে বাবা, আমি তো ছিলাম মানে মোস্ট আনওয়েলকাম এমপ্লয়ি ইন দ্য ডিপার্টমেন্ট, কারণ চাকরিটা আমার মননে কোনোদিন প্রভাব ফেলেনি। চাকরির সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক ছিল না। মাসান্তে দুটো রুটির ব্যবস্থা হতো বলে আমি কৃতজ্ঞ, এবং আমি দেরি করে অফিসে যেতাম, এটা কোনো গৌরবের নয়। হ্যাঁ, আমি মানে অপরাধী হিসেবেই বলছি, দেরি করে অফিসে যেতাম, তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়তাম। সুতরাং অফিসের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। এইটা আমি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হতে একজন এমন একটা অফিসে গেলাম, সেই অফিসের যে বড়োবাবু আর কি, তিনি অলমোস্ট আমাকে শাস্তি দেওয়ার জন্য একটা এমন সাবজেক্ট আমাকে দিলেন যেটা অফিসে কেউ করে না। যারা আসে ট্রান্সফারে সেটা আলমারিতে তুলে রাখে অথবা লুকিয়ে রাখে, সেটা কেউ হাত দেয় না, সাইট অ্যাকাউন্ট বলে নাম তার, সেইটা আমাকে করতে বললেন আর কি। এবার আমি দেখলাম যে ওটা করতে তো পারবো না, কিন্তু করতে তো হবে। আমি জানি নাটক থেকে আমাকে সরাবার জন্যে, আমাকে একটু ফাঁদে ফেলার জন্যে এটা করতে দেওয়া হয়েছে। আমি শুধু জেনে নিলাম যে এটা কি, হোয়াট ইজ হোয়াট, জেনে নিয়ে আমি অনেক ভেবেচিন্তে একটা কোথাও আবিষ্কার করলাম সিস্টেম। সেই সিস্টেমে দেখা গেল যে সব কিছু একটা জায়গা থেকে পাওয়া যাবে, ওটা অনেক ফাইল খুঁজতে হতো। আমি নিজের মতো করে একটা সিস্টেম তৈরি করে ফেললাম, যে সিস্টেমে হলো কি মানে হাই অফিসিয়াল যারা, তারা তো হতবাক হলো, কারণ তাদের অফিসে ওগুলো পড়ে আছে, কিন্তু একমাত্র আমার অফিসের যে বস সোনির ইঞ্জিনিয়ার, তিনি ওটা দেখে ভীষণ মুগ্ধ হলেন, হয়ে তখন আমাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বলছেন যে বরণবাবু, আপনাকে অন্য অফিস থেকে ডাকছে, আপনি যাবেন না। আমি বলেই চাচ্ছি আমি কথা বলে দেখব, আপনি যাবেন না। তখন বুঝলাম যে উনি যেটা অর্জন করেছেন, ওনার হায়ার অফিসারের কাছে উনি যে গুডবুকে চলে গেছেন, এটা সহজে কেউ যাক এটা উনি চান না, এতকাল কেউ যায়নি, উনি গেছেন। এইবার হলো কি, আমি অন্য জায়গায় ট্রান্সফার হলাম, সেখানেও এরকম জানতে পারলো যে এরমটা করেছি, আমি সেখানেও গিয়ে পরিষ্কার করে দিলাম এরকম। ফলে ভীষণভাবে খুশি, আমি যে আমি কোনো কাজ করি না, কিন্তু ঘটনাচক্রে এমন একটা কাজের দায় এলো আমার, মানে নিজেকে বাঁচাবার জন্যে সহজ উপায় অবলম্বন করে এমন একটা জায়গায় গেলাম যে সারা ডিপার্টমেন্ট জানতে পেরে গেল যে সাইট অ্যাকাউন্টটা পরনবাবু ক্লিয়ার করে দিয়েছে। যার যার অফিসে হয়েছে তারা গুডবুকে চলে গেছে, চিফ ইঞ্জিনিয়ারের গুডবুকে চলে গেছে। এইবার আমার অফিসে যে নতুন যেখানে এই এই আমাদের স্প্যানিশ, ওখানে তো ভীষণ খুশি, এবং তাই না, তখন একটু চাপা জশ হয়েছে আমার। তো অফিসেও সব এরা আসে, যাদের মুখ দেখতে পাওয়া যায় তারা সব আসে। এবার আমার অফিসার যে আর কি মানে সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার, তিনি বলছেন একদিন আমার ডেকে বললেন যে পরনবাবু, আপনাকে একটু আমার বাড়িতে যেতে হবে। আমি কেন? না মানে আমার স্ত্রী আপনার সঙ্গে আলাপ করবে। আমি কিছু আলাপ করবো মানে আপনি কি বলেছেন যে পরম বন্দ্যোপাধ্যায় আমরা বিশেষ আমার সাবর্ডিনেট এসে বলেছেন? বলে হ্যাঁ একটু বলে ফেলেছি। তাহলে ও আমি বলছি আপনি কি ভাই মানে মিসেসের কাছে একটু আসপাতাল দেখিয়েছেন যে পরম বন্দ্যোপাধ্যায় আমার অফিসে সাবর্ডিনেট, আমার সাবর্ডিনেট বলেছেন বুঝি? বলে হ্যাঁ একটু করে ফেলেছি, আপনাকে একটু যেতে হবে, নইলে আমাকে বহুদিন ধরে বলছে, কিন্তু আপনাকে আমি বলতে পারিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম, কেননা আজকে বেরোবার সময় বলেছে, বলি যদি তুমি ওনাকে আজকালের মধ্যে না আনতে পারো তাহলে আমি কিন্তু অফিসে গিয়ে হাজির হবো, আপনি যদি যান। ঠিক আছে, আপনার এটি করে ফেলে যায় কী করা যাবে। তা আমি সেখানেও গিয়েছিলাম, সেখানে গিয়েও ফলে উনি ভীষণ সন্তুষ্ট হলেন। মানে অফিসে তখন দেখলো শুধুমাত্র সাইট অ্যাকাউন্টটা আমি করতে পেরেছি বলে, আর কোনো কাজ আমার দ্বারা হতো না। তারপরে যখন প্রমোশন হলো তখন আমার দু তিনজন অ্যাসিস্ট্যান্ট এলো, তারা করে দিত, আমার শুধু সইটা, তারপর অফিসারের সই, মানে খুব অলসের মতো আমি চাকরি জীবন।
1: কিন্তু আপনার টেবিলে ফাইল পড়ে থাকতো না, সেটা আপনি ক্লিয়ার?
0: হ্যাঁ একদম।
1: আচ্ছা, এইবারে একটা জায়গা, এই যে অফিস হলো আপনার নাটক, তারপরে নাটক থেকে আপনার এই চলচ্চিত্রে আসা, সেখানেও বোধহয় এই বেতারের একটা জায়গা রয়েছে, তাই না? মানে যে সময় সূর্য সরকার অধিকর্তা ছিলেন,
0: বাবা সব জানে,
1: তো সেই সময় একটু বিষয়টা একটু শুনবো।
0: মানে তোমার জানা জিনিস শুনবে তো,
1: মানে আরো

0: যারা জানেন না,
1: জানে না তাদের জন্য,
0: তাদের জন্য।
1: অজিত গাঙ্গুলি বলে একজন পরিচালক ছিলেন, হংসরাজ যার, উনিও রেডিতে অভিনয় করতেন, আমার খুব প্রিয় মানুষ, আমাকে ভালোবাসতেন। তো একদিন ওনার বাড়িতে বসে আর রেডিও নাটক শোনা হচ্ছে, শুনতে শুনতে আমাকে বললেন যে পরাণ তুমি কালকে একটু রেডিও স্টেশনে যাও, গিয়ে সূর্যবাবুকে বলো তোমার সঙ্গে আলাপ আছে, আমার নাম করে বলো যে এই যে আজকে যে নাটকটা এইটা উনি আমি ছবি করবো। তা আমি চলে এলাম, পরের দিন গিয়ে সুজিতাকে বললাম যে এরম অজিতদা বলেছে ছবি করবে, এটা আপনি কালকে দেবেন না। বলে আচ্ছা, তারপরে কি হয়েছে না হয়েছে আমি জানি না, অজিতদের সঙ্গে যখন দেখা হলো তখন বলছে হ্যাঁ সূর্যবাবুটাকে অনুমতি দিয়ে দিয়েছে, তবে আমাকে বলেছিল এতে পরমবাবু থাকবে তো।
0: আচ্ছা,
1: তো সেইখানে একটা পাঠ করেছিলাম আমি,
0: বিচার,
1: বিচার। মনিদা ছিল, সন্তু ছিল, বিচারের আগে একটা ছবি করেছিলাম, সেটা অজিতদারই, লাট্টু না কি যেন নাম দিয়ে করেছিলাম, তাতে আমার নাম ছিল, পরাণী ছিল, চায়ের দোকানের একটা বয় আর কি, সে জাস্ট একটা ভালোবেসে মুখ দেখানোর একটা হয় না, ওইটা হয়েছিল। আর বিচারে একটা ক্যারেক্টার পেয়েছিলাম। তো এই হচ্ছে রেডিও, শুধু তো আমাকে নাটক করার জন্য ডাকেনি, আমি যদি বাইরে নাটক করতে পারি সে সুযোগ এখান থেকেই পেয়েছি,
0: এখান থেকেই শুরু। আচ্ছা পরাণদা, অভিনেতাদেরকে নানাভাবে ভাগ করি, কৌতুক অভিনেতা, সিরিয়াস চরিত্রের অভিনেতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি কি মনে করেন অভিনেতা তো অভিনেতাই, এই যে ভাগগুলো, এই যে চিহ্নিত করা, এটা সম্পর্কে আপনার কি মত?
1: আসলে কি এর চিহ্নিত কারা করে? সাধারণ দর্শক যারা তারা করে, যারা একটু সিরিয়াসলি ইনভলভড, যারা একটু গভীরে ডুব দিয়ে মুক্ত খোঁজার চেষ্টা করছেন বা এটাকে বেশি ভালোবাসেন, একটু গভীরে চলে গেছেন, তারা কিন্তু হট করে কমেডিয়ান ওই সিরিয়াস অ্যাক্টার এর বলবে না। এই যে ভানুদাকে যেমন কমেডিয়ান বলা হতো, আচ্ছা জহরদাকে কমেডিয়ান বলা হতো, কমেডিয়ান বলে কোনো অভিনেতা নেই। যাদের কমেডিয়ান বলা হতো, পৃথিবী বিখ্যাত কমেডিয়ানের নাম তো জানা আছে আমাদের সবার, লিটল স্ট্যাম্প, হ্যাঁ, তো তাকে তো কমেডিয়ান বলা হতো না। কমেডিয়ান কোনো অভিনেতা হয় না, যাকে কমেডিয়ান বলা হয় তিনি হচ্ছেন একটা সর্বাঙ্গীন অভিনেতা, পূর্ণ অভিনেতা, যিনি সমস্ত ধরনের অভিনয়গুলো করতে পারেন, সিরিয়াস, তারপরে স্থূল অভিনয়, এই সব যিনি করতে পারেন, পূর্ণাঙ্গ অভিনেতা। কিন্তু যারা কমেডিয়ান বলেন তাদের কাছে আর সব শব্দ নেই বলে কমেডিয়ান বলেন।
0: ঠিক। আচ্ছা পরাণদা, আপনি বেশ মজা করে হাসির মধ্যে দিয়ে আপনি কোনো কথা রূঢ়ভাবে না বলে সেটাকে পৌঁছে দেন আর কি, যে কোনো বার্তা, এটা আপনার লেখা নাটকেরও একটা বিশেষ ধর্ম, যে বিশেষ বার্তাকে আপনি পৌঁছে দিচ্ছেন খানিকটা চিনির মোড়কে, ভেতরে বাদাম যেরকম শক্ত সেরকম শক্ত বিষয়ও থাকে। কিন্তু একটা সময় তো আপনি ব্যক্তি জীবনে খুব রাগী ছিলেন আর কি, মানে দুটো তিনটে কথার পরই আপনার হাত চুক,
1: লজ্জা পাই
0: তো। কিন্তু এই যে পরিবর্তনটা, মানে এখান থেকে আপনার এই যে অনুভূতির জায়গাটা এলো, মানুষকে ভালোবেসে কিছু বললে, একটু মজা করে বললে সে শুনবে, সে প্রয়োগ করবে, এটা কিভাবে হলো আর কি?
1: এটা হচ্ছে আইপিটি এর আদর্শ, সেই জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে ওই আইডিয়ালিজমটা।
0: আচ্ছা,
1: ওইটা আমাকে ভীষণভাবে শাসন করেছে এবং সঠিকভাবে পথ চলতে সাহায্য করেছে, কতটা চলতে পেরেছি জানি না, কিন্তু এটা আমার, এবং প্রয়োগ করে দেখেছি যে অসাধারণ একটা পদ্ধতি। এই পদ্ধতি সব মানুষ যে তাহলে কারোর সঙ্গে কলহ হতো না, ঝগড়াঝাটি হতো না, যদি এই পদ্ধতিতে মানুষ পথ হাঁটতে পারত। এটা আমি অফিসেও করেছি, ব্যক্তি জীবনেও করেছি।
0: তো আপনার যে অভিনয়, আমরা বিশেষ করে যদি ছোট পর্দা বড় পর্দা বলি, আপনাকে আমরা যে চরিত্রের রূপায়ণ আপনি করে থাকেন আর কি, সেই সমস্ত চরিত্রের রূপায়ণ করার ক্ষেত্রে প্রত্যেকটা সময় কি আপনাকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়?
1: না, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না। এই জন্য প্রথম কথা হচ্ছে যে আত্মজিজ্ঞাসায় যদি এতে চ্যালেঞ্জ কেন, আমি একটা চরিত্রে অভিনয় করবো, চ্যালেঞ্জ কেন হবে? আমি চরিত্রকে বুঝবো, করবো। আর তাছাড়া আমার কৈশোর থেকে আমার একটা অবজারভেশন পার্ট ছিল, তখন যা দেখতাম আমি নকল করতাম।
0: আচ্ছা।
1: এবং সঙ্গে সঙ্গে প্রয়োগ করতাম, শুধু শুধু, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কিন্তু পরবর্তীকালে দেখলাম যেটা আমার খুব কাজে লাগছে। তেমনি এমনও কিছু আছে, ধরো নাটকে যেমন অ্যাডাপটেবিলিটি বলে

0: বস্তু আছে, সেগুলো প্রথম জীবনে আমার কাছে খুব অগ্রাহ্য ছিল, বিরক্তিকর ছিল, কিন্তু আমি ভুলিনি, আমি মেমোরিতে রেখে দিয়েছি। পরবর্তীকালে দেখলাম যারা ওই অঘটনগুলো ঘটাতেন আর কি, দূর থেকে তাদের স্যালুট করি আমি, কারণ দে গেভ মি এ গুড লেসন ইন মাই রানওয়ে। চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই।
1: আপনি সন্দীপ রায়ের অনেকগুলো ছায়াছবিতে কাজ করেছেন, অপর্ণা সেনের পরিচালনায় গয়নার বাক্স ইত্যাদি ইত্যাদি, কিন্তু কারুর নির্দেশনায় কাজ করতে পারেননি বলে এরকম কোনো দুঃখ বা আক্ষেপ রয়েছেন?
0: না,
1: এরকম কারু না। অনেকের কাছে যে একটা সত্যজিৎ রায়ের,
0: হ্যাঁ বুঝতে পারছি, আমি তুমি যেটা বলছি আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওর ওখানে আমি সুযোগ যখন খবর পেলাম তখন উনি রেগুলার চেক আপে যাচ্ছেন, তারপরে তো হলো না ওটা। তো সে যে কেন হলো না, মহাকালের নিয়মে যেটা হবার সেটা হয় না, নিয়ম মতো হয় ওটা, নিয়ম মতো। আমি ওই কপাল ভাগ্য ভগবান যাব করেন ওই সময় বিশ্বাস করি না, ওটা হয়নি। উনি উনি যখন ভাবলেন আমার কথাটা, উনি ব্যাপার হচ্ছে আমার কোনো তো বাধা মঞ্চ ছিল না, যে ঠিক থেকে ওখান থেকে সঙ্গে একটা ছবি দেখেছিলেন উনি আমার, আমি খবর পেলাম যে আমাকে উনি পেলেন কোথায়, আমাকে তো পাওয়ার কথা নয়, যারা মঞ্চে অভিনয় করছে তাদের উনি নাটক দেখতে এসে তাদের খুঁজে পান, আমারটা পেলেন কি করে? আমি একটা ছোট ছবি করেছিলাম, তার থেকে উনি আমাকে দেখে বলল যে ওনাকে ডাকো, ছবিতে দেখে বলেছিল। আর সুমিত্র তখন ঘর জামাই না কি যেন করছে ইয়েতে, বিবাহ বিভ্রাট,
1: বিবাহ
0: বিজনে, তো ওইখানে একটা ছেলে অভিনয় করতো, তাকে দিয়ে খবর পাঠিয়েছে, কারণ সে দমদমে থাকে, বলে গিয়ে পরাণকে একটু খবর দাও, মানিতা ডেকেছে, সে এসে খবরটা দিয়েছিল। যাই হোক, যোগাযোগ হলো না, কিন্তু বাবু ফিরিয়ে দিয়েছে।
1: আপনি আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে, বয়সের মধ্যে দিয়ে অনেকগুলো প্রজন্মকে, অনেকটা সময়কে পার করে করে এলেন, সময়ের পরিবর্তনগুলো দেখতে দেখতে এলেন, তার সঙ্গে এই যে খাপ খাইয়ে নেওয়া, সেইখানে আপনার অভিজ্ঞতা কিরকম?
0: হ্যাঁ, আইপিটিতে আমাকে সমৃদ্ধ করে, আমি দুরন্ত ছিলাম তো, কিন্তু যে কোনো মানুষ যদি একটু সৃজনশীল হয়, একটু স্থিতিশীল হয়, ভাবনার জগতে যদি একটু রেস্ট্রেইন হয়, তাহলে কিন্তু বোঝা যায় যে মহাকালের নিয়মে, এই যে আজকে আমরা এখানে বসে কথা বলছি, আজ থেকে হাজার বছর আগে কি ছিল, কিন্তু মানুষ যখন সেই গুহা মানব ছিল তখন থেকে আজকের এই মানব, এই মাঝখানের যে জায়গাটা মানুষ শুধু আবিষ্কার করে গেছে, মানুষ শুধু আবিষ্কার করে গেছে, প্রকৃতির মধ্যে সব আছে, সব আছে, শুধু মানুষ আবিষ্কার করে গেছে। তাহলে আজকে যা নতুন আগামীকাল সেটা অবসোলেট হবে, সেটা একদিনের তফাতে হতে পারে, একশো দিনের তফাতে হতে পারে, একশো বছরের তফাতে হতে পারে। আমি বর্তমানে আছি, যে কোনো একটা বর্তমানে আছি, আমি বর্তমানের কাজটা কি, অতীতের যা সুন্দর তাকে বর্তমানের সঙ্গে মিশিয়ে সুন্দর ভবিষ্যতের দিকে এগোনো, এই তো প্রসেস। তাহলে আমি যখন বর্তমানে আছি তখন আমার কপাল চাপানোর দরকারটা কি, কেন কবে, আমি যেটা আছি সেইটা নিয়ে তোমাকে বাঁচতে হবে। অনেকে বলেন না ওল্ড ইজ গোল্ড, না আমি এটা বিশ্বাস করি না, প্রেজেন্টের মতো অনেক গোল্ড আছে, আগামী দিনেও গোল্ড থাকবে। অতীতে কি অসুন্দর কিছু ছিল না? ছিল তো, সেইখান থেকে সুন্দর যা ছিল সেটা আমি বর্তমানে নেব, বর্তমানে যা সুন্দর তাতে আমি আনন্দ পাব, উইথ দ্য ফিলিংস যে আমি সুন্দরটাকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়াবো। ব্যাস,
1: ঠিক ঠিক। তো ধরুন চলচ্চিত্রের ক্ষেত্রে সেই অজিত গঙ্গোপাধ্যায়ের ওখান থেকে শুরু যদি আমরা করি, পরবর্তী সময়ে বুদ্ধদেব বাবু, মন্দমের উপাখ্যান, পরবর্তী এই প্রজন্মের যারা বিশিষ্ট প্রযোজক অনিক দত্ত, ভূতের ভবিষ্যৎ, এই যে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করছেন আর কি, কাজ করতে করতে এই যাত্রাটাকে আপনি কতটা এনজয় করেন?
0: আমি শুধু এই যাত্রা কেন, যে কোনো কাজে আমার এনজয়মেন্টটা থাকে, তোমার সে কথা বলছি, আমি তো এনজয় করছি, তো ভালো না বসলে এনজয়মেন্টটা পূর্ণ হয় না।
1: সেই তো আপনার এই যে হজবরলর নিয়ম বা সুকুমারের দেওয়া যে নিয়ম আর কি, বয়সের সেই পিছন দিকে ঘোরা আর কি, তো এই যে আপনি এগিয়ে না গিয়ে আবার পিছন দিকে আসছেন এবং আপনার মনটাকে বাইশে ধরে রেখেছেন।
0: আমি কিন্তু পিছিয়ে যাওয়া নাই,
1: না
0: আমার এগিয়ে যাওয়াই হচ্ছে লক্ষ্য।
1: হ্যাঁ,
0: এগিয়ে গেলে আমি যৌবনকে মিট করছি তো,
1: হ্যাঁ,
0: তো যৌবনকে মিট করলে আমাদের যৌবন চাই মানসিক ভাবে,
1: সেইটাই।
0: হ্যাঁ,
1: সেই চাবিকাঠিটা কি?
0: চাবিকাঠিটা হচ্ছে কি, বয়সটা আমার কাছে একটা ডিজিট আর কি, আমি যতদিন বাঁচি

0: মহাকালে নেমে চিরকাল কেউ বাঁচে না, তো আমি যদি না জন্মাতাম মৃত্যুর কোনো প্রশ্নই ছিল না। এই যতদিন বাঁচব ততদিন শুধু শুধু ওই মৃত্যুর কথা ভাবতে যাবো কেন? বাঁচার মধ্যে আমি তাকে এন্ট্রি দিয়ে তাকে আজকাল দিয়ে আমার লাভটা কি?
1: কিন্তু এই যে ধরুন এত শুটিং, আপনার সময়ের টানাটানি, এর মাঝে শরীরটাকে সুস্থ রাখার জন্য তো কিছু ব্যবস্থা নিতে হয়, সেই দিকটা কিরকম, মানে খাওয়া দাওয়া?
0: হ্যাঁ, ওটা যতদূর সম্ভব করি।
1: আচ্ছা,
0: আলটিমেটলি তো একটা হবে কিছু।
1: হ্যাঁ,
0: কিন্তু ওইটাকে মানে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সেগুলো করবো এবং করছিও। কিন্তু তাই বলে এমন একটা কিছু হলো যে না আজকে আমার কথা বলা বন্ধ, আমি কৌশিকের কাছে যাবো না, ওইরকম কোনো ব্যাপার নেই।
1: বেশ, তো একটা জিনিস আপনার সেই আমরা আগের যে পর্ব সেই পর্ব শেষ করেছিলাম আপনার গানের মধ্যে, তো এই যে গান, এই গানও তো আপনার একটা ভালো লাগার ভালোবাসা।
0: হ্যাঁ, ভীষণ।
1: আপনাকে যদি কেউ সেই যে থিওরিটিক্যাল ব্যাপারে বলে, আপনি তখন বলেন যে আপনি পরাণ রাগে গান।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আমরা পরাণ রাগের একটা গান শুনতে শুনতেই আমরা আজকের এই আসর থেকে বিদায় নেব।
0: হ্যাঁ, বলছি তোমাকে কি মানে, ঠিক আছে, আমার মেয়ে ভালো গান গায়, ছেলেও ভালো গান গায়, বাবা ভালো গাইতো, আমি গানটা গাইলে হতো হয়তো, কিন্তু যে কোনো একটা সেন্সেশনই করা উচিত, থিয়েটারটা, অভিনয়টা। কিন্তু আমার থিয়েটারে, আমি গান ছাড়া কোনো থিয়েটার আমার নেই।

0: দুটি পর্বে আমাদের অতিথি ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণদার নাটক, ব্যক্তিজীবন, ছাত্রজীবন সমস্ত জায়গা থেকে আমরা টুকরো টুকরো অংশ পেলাম এবং সেখান থেকে জীবনের যে মন্ত্র, সেই মন্ত্র আমরা কিন্তু জানতে পারলাম যে মন্ত্রকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। আমরা সকলে তারই সাথী হব এবং আমাদের প্রার্থনা কামনা, পরাণদা ভালো থাকুন, ভালো রাখুন। দুটি পর্বের অতিথি অনুষ্ঠানে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পরাণ বন্দ্যোপাধ্যায়কে। নমস্কার পরাণদা।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। আলাপচারিতায় ছিলেন কৌশিক সেন। প্রযোজনা অনন্যা মজুমদার।
3: শেষ হল অনুষ্ঠান অতিথি। আকাশবাণী মৈত্রী।

শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আজকের রম্যগীতি অনুষ্ঠানের প্রথম গানটি প্রচলিত কথা এবং সুরে শিল্পী পরেশ দেব।

প্রচলিত কথা ও সুরে রমগীতির অনুষ্ঠান শুনছেন। এর পরবর্তী গানটি পরিবেশন করবেন শিল্পী মীনা কাপুর।

শেষ হলো আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী এখন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী।

কেমন হতো বলতো যদি তোমাকে কেউ এরকম বলতো যে ঘুরে ফিরে জীবন কাটাও, কোনো টেনশন নেই, যেখানে ইচ্ছে চলে যেতে পারো এবং সেইভাবেই সারাটা জীবন কাটাও? না, এই কথাটা শুনলে একটুখানি কিন্তু তোমরা হাসবে, কেউ সামনে হাসবে, কেউ পেছনে হাসবে, কিন্তু এইটাই বলবে যে এটা তো কেবলমাত্র সিনেমাতেই হয়। আর নয়তো এটাও বলতে পারো যে আমার সঙ্গে আর যাই হোক এইটা হবে না। তার কারণ এই যে আমি ঘুরে ফিরে জীবন কাটাবো, এটা বললে বাড়িতে যে পরিমাণ ঝাড় খাবো, যে পরিমাণ ঝাড় খাবো, তারপরে মনে হবে এ গৃহ আমার কাছে পৃথিবী। সত্যি বলতে কি জানো তো, দিন আজকে কিন্তু অনেকটাই বদলেছে। আজকের দিনে এই যে ঘোরাঘুরি, সেটা কিন্তু আর কেবলমাত্র একটা নেশা নেই।

0: অ্যাভালান ট্যুরিজম এর বিষয়টা ঠিক কীরকম, এর ইতিহাস এবং এর গুরুত্ব?
1: নমস্কার, আমি শঙ্কর কুমার মুখার্জি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট একটা নতুন ধরনের কোর্স। এখন ছেলেমেয়েরা প্রচন্ড ইন্টারেস্ট নিয়েছে সাবজেক্টটার উপরে, কিন্তু এই সাবজেক্টটা বিগত 25-30 বছর ধরে কিন্তু ভারতবর্ষে রয়েছে। আমাদের এই পূর্ব ভারতের দিক থেকে বলতে গেলে এই সাবজেক্টটা অনেক পরের দিকে এসেছে। আমি বলতে পারবো যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ানো শুরু হয়েছে 98-99 সালের পর থেকে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের কিছু বিশেষ গুণ আছে, সেই গুণগুলোর মধ্যে সব থেকে আগে যেটা বলতে হয়, এটা প্রচন্ড ভাবে জব ওরিয়েন্টেড কোর্স। এই কোর্সটা যদি কোনো ছেলে মেয়ে করে, সেটা আপনি বলতে পারেন যে সে ব্যাচেলার্স লেভেলে একটা গ্র্যাজুয়েশন করলো, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করলো, বা সাধারণভাবে একটা ডিপ্লোমা করলো বা একটা সার্টিফিকেট কোর্স করলো, তাহলেও কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা যায়। তার কারণ হচ্ছে, আপনি হয়তো ভালো করেই জানেন যে আমাদের ভারতবর্ষে সার্ভিস ইন্ডাস্ট্রি একটা বড় জায়গা দখল করে বসে আছে। ভারতবর্ষের ক্ষেত্রে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এতটা ইম্পর্টেন্ট কেন, তার কারণ হচ্ছে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা আনার জন্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কিন্তু বিরাট একটা রোল প্লে করে। আমাদের 5000 বছরের সভ্যতা, এটা কিন্তু পৃথিবীর লোকেরা দেখতে চায়। আমাদের দারুণ দারুণ শহরগুলো, আমাদের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমাদের নদী, আমাদের সমুদ্র, আমাদের দ্বীপগুলো, এগুলো কিন্তু পৃথিবীর লোকেদেরকে ভীষণ ভাবে টানে। তাই জন্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আমাদের ভারতবর্ষে প্রচুর লোক কিন্তু বেড়াতে আসে। এবং যত আমাদের ভালো কানেক্টিভিটি হচ্ছে, ভারতবর্ষ যত আরো বিশ্ব আঙিনায় উঠে আসছে, তত বেশি কিন্তু লোকেরা ভারতের প্রতি আরো ভীষণ ভাবে ভারতবর্ষকে দেখার জন্য তারা কিন্তু খুব উদগ্রীব। ভারতবর্ষ এই সুযোগটাকে এনক্যাশ করেছে। ধরুন আজ থেকে 30 বছর আগে আমাদের হয়তো ভালো রাস্তা ছিল না, সেরকম ভালো ভালো শহরে ভালো ভালো হোটেল ছিল না, সেরকম ভালো হাই স্পিড ট্রেন ছিল না, আমাদের এয়ার কন্ডিশন বাস ছিল না, কিন্তু বিগত 30 বছরে কিন্তু আমরা আমাদের দেশকে অনেকটা উচ্চতায় নিয়ে গেছি, যার জন্য পৃথিবী থেকে প্রচুর লোক আমাদের এই ভারতবর্ষ বেড়াতে আসে। শুধু পৃথিবীর কথা বললে তো হবে না, আমাদের ভারতবর্ষের যে 140 কোটি মানুষ আছে, তারাও কিন্তু ভারতবর্ষকে দেখতে উদগ্রীব। আমি বলতে চাইছি আমাদের আভ্যন্তরীণ পর্যটন বা ডোমেস্টিক ট্যুরিজমের কথা। আমাদের ডোমেস্টিক ট্যুরিজমও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তাহলে সত্যি কথা বলতে কি, আমাদের এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স কিন্তু বিভিন্ন ভাবে লোকেদেরকে কিন্তু স্বনির্ভর করতে সাহায্য করে, তাদের চাকরির বাজারে কিন্তু তাদের একটা রোজগারের ব্যবস্থা করে দেয়।
0: কারা কারা পড়তে পারে এই বিষয়টা, কি কি বিষয় থাকে এর মধ্যে এবং কোথায় কোথায় পড়া যেতে পারে, শুনে নিয়েছিলাম স্যারের থেকে।
1: দেখুন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা সকলের জন্য। একজন উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেও কিন্তু সে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়তে পারে, একটা গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেও কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ে আরো হায়ার এডুকেশন নিতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন করার পরেও কিন্তু তার কাছে পড়ার অনেক সুযোগ আছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কথাটার মধ্যে ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, তার মানে আমাকে কিন্তু ম্যানেজমেন্টটা শিখতে হবে। তাহলে আমার বেসিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে আমি কি কি শিখবো? আমি ট্যুরিজম সম্বন্ধে একটা আইডিয়া আমার তৈরি হবে, সেটা আমার ভারতবর্ষের পর্যটন নিয়েও তৈরি হতে হবে, এবং আমার বিদেশের যে পর্যটন স্থলগুলি আছে সেগুলো নিয়েও হবে। আমাকে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটাও কিন্তু ভালো করে একটু শিখতে হবে, আমাকে ট্রান্সপোর্টেশনটা শিখতে হবে, আমি ট্যুরিজম প্ল্যানিংটা একটুখানি শিখবো, আমি এথিক্স শিখবো, আমি এন্টারপ্রেনারশিপটা শিখবো, আমি ইন্টারন্যাশনাল ট্যুরিজম সম্বন্ধে একটু জানবো। আমরা আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থায় আমরা যখন উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করি, তখন কিন্তু আমরা সায়েন্স, কমার্স এবং আর্টসে আমরা আমাদের সাবজেক্টকে ভেঙে নিই, এবং সেভাবেই আমরা আমাদের ভবিষ্যতের ফিল্ড অফ স্টাডিটাকে আমরা তৈরি করি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটা কিন্তু ক্লাস 8, 9 এবং 10 এর ছেলে মেয়েদের কোর্স সিলেবাসের মতেও দিয়ে রেখেছে, CBSE দিয়ে রেখেছে, NIOS দিয়ে রেখেছে, এবং বিভিন্ন রিজিওনাল বোর্ড তারা কিন্তু এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটা রেখেছে। CBSE-তে 11-12 এও কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে 11-12 একটা সাবজেক্ট নেওয়া যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ

0: ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন যে সংস্থা রয়েছে যারা ভোকেশনাল ট্রেনিং দেয়, তারা কিন্তু হার্ডকোর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট উচ্চ মাধ্যমিক লেভেলে আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরকেও পড়াচ্ছে। তার মানে আজকে ভারত সরকার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে স্কুলের ছেলে মেয়েরাও কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটা নিয়ে তাদের স্কুল ডেজ থেকে নিজেদেরকে তৈরি করতে পারে। উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় তারা কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সের ডিগ্রি কোর্স করায়। এর মধ্যে আমি বলতে পারি কয়েকটা খুবই ভালো আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে, এছাড়া আরো বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও কিন্তু একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্স আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের একটা কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স করানো হয়। বিভিন্ন ছোট ছোট ইনস্টিটিউট আছে যারা কিনা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর উপর জব ওরিয়েন্টেড কোর্স করায়। সত্যি কথা বলতে কি, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন বেড়ে চলেছে, আমাদের খুব বেশি ম্যান পাওয়ারের দরকার হয়ে পড়েছে, তা সেই ম্যান পাওয়ারটা কিন্তু এন্ট্রি লেভেলের ক্লাস 12 এর পরেও আমাদের দরকার, এবং হায়ার লেভেল ম্যানেজমেন্ট চালানোর জন্য কিন্তু গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লোকও দরকার। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আজকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এমন ভাবে গ্রো করেছে যাতে পশ্চিমবঙ্গ সরকারও ভীষণভাবে চেষ্টা করছে যাতে এই কোর্সটাকে আমাদের প্রত্যন্ত জেলা স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, যাতে সেখানকার মানুষেরা যারা 12 পর্যন্ত পড়েছে বা যারা গ্র্যাজুয়েশন কিভাবে করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে, সেই সকল লোকেদের যদি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সটা তারা করতে পারে, তাহলে কিন্তু তাদের কাছে একটা সুন্দরভাবে প্রথমত চাকরি করার সুযোগ থাকে বড় বড় কোম্পানিতে যারা ইন্ডাস্ট্রি কাজ করছে, তাছাড়া সে নিজেরও কিন্তু একটা ছোট ট্রাভেল এজেন্সি খুলে, ছোট একটা ব্যবসা খুলে, যেখান থেকে সে এয়ারলাইন টিকিটিং বুক করে দিচ্ছে, যে ট্রেনের টিকিট বুক করে দিচ্ছে, সে হোটেল বুক করে দিচ্ছে, এইভাবেও কিন্তু সেটা জীবন চালাতে পারে। তাহলে এটা গেল একটা কোর্সের আউটলাইন নিয়ে আমি বললাম। তাহলে এখন এরপরে বিভিন্ন ভাবে ছেলেমেয়েরা আমাদের কাছে প্রশ্ন করে যে স্যার, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট যেহেতু একটা ওপেন এন্ডেড কোর্স, যে কোনো স্ট্রিম থেকে যেতে পারি আমি, তাহলে স্যার আমরা কি কি সাবজেক্ট পড়লে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টটা আমার কাছে আরো সহজ হয়ে যাবে, আমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমটাকে আমি খুব আনন্দ করে উপভোগ করে পড়াশোনা করতে পারবো? সেদিক থেকে বলতে গেলে জেনারেল নলেজ কিন্তু একটা বড় জায়গায় থাকে, তাই জন্য আমাদের নিজেদের জেনারেল নলেজটাকে গ্রো করতে হবে, কারণ জেনারেল নলেজ থাকলে আমাদের ভালো ইন্টারেস্ট আছে। এছাড়া ইতিহাস, ভূগোল, ওয়ার্ল্ড জিওপলিটিক্স, এইগুলো কিন্তু একটা সাবজেক্টের মধ্যে থাকে, এইগুলোর উপর ধ্যান ধারণা থাকলে কিন্তু ছেলেমেয়েরা খুব ভালো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্টটাকে নিতে পারে। এবং আমরা যেহেতু জানি যে এটা তো এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সারা বিশ্বের কাছে ওপেন, তাই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা যদি থাকে তাহলে কিন্তু খুবই ভালো। এছাড়া ফরেন ল্যাঙ্গুয়েজ থাকলে, ফরেন ল্যাঙ্গুয়েজ যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ, আমি প্রেফারেবলি বলবো না যে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা আমাদের চাইনিজ, জাপানিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ফরেন ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে কিন্তু সে অগ্রাধিকার পাবে ইন্ডাস্ট্রিতে আরো ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য।
1: চাকরির সুযোগই বা কিরকম এই বিষয় নিয়ে পড়লে টেকনোলজি কিভাবে সাহায্য করছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে, আর সর্বোপরি এই বিষয় নিয়ে পড়ার চ্যালেঞ্জটাই বা কি?
0: এবারে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট, বিগত লাস্ট বছর 20 ধরে ছেলেমেয়েরা এই সাবজেক্টের উপর নজর দিয়েছে, আগে আমি যা দেখেছি তার থেকে আরো বেশি পরিমাণ ছাত্রছাত্রীরা এই সাবজেক্টটা নিয়ে পড়তে আসছে। তার কারণ হচ্ছে যে তারা দেখছে যে তাদের পরিবারে কেউ এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্টটায় পড়াশুনো করে আজকে সে একটা ভালো জায়গায় রয়েছে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ থেকে সে একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারে। তার কারণ হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে প্রচুর জব ভ্যাকেন্সি আছে, থাকবে। তার কারণ হচ্ছে ট্যুরিজম এমন একটা ফিল্ড যে ফিল্ডটা কিন্তু দিন দিন বেড়েই চলবে। আমাদের কাছে আমাদের এই টেকনিক্যাল লাইফে আমরা নিজেরা এতটাই ব্যতিব্যস্ত থাকি, আমাদের সবসময় মনে হয় যে অন্তত সপ্তাহে অন্তত 2 দিন আমরা কাছে পিঠে থেকে কোথাও ঘুরে আসি, কেউ লম্বা ছুটিতে আমাদের মধ্যে আমাদের পরিবারের মধ্যেই লোকজন বেড়াতে যায়। এই বেড়াতে যাওয়ার প্রবণতাটা যত বাড়বে তত কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্সে জব ভ্যাকেন্সি বা কাজের সুযোগও দিন দিন বাড়বে। তাই বলে কি আমাদের এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম।

0: ইন্ডাস্ট্রিতে কোনো চ্যালেঞ্জেস নেই, কোনো কি অসুবিধার সম্মুখীন হয় না ছেলে মেয়েরা? অনেক ক্ষেত্রে হয়, মফস্বলের ছেলে মেয়েরা আমার কাছে বহুবার বলে যে স্যার আমার ইংরেজিটা একটু কাঁচা, তাই জন্য আমি হয়তো ইন্টারভিউ গুলো ভালো জায়গায় ক্র্যাক করতে পারছি না। সেটা একটা চ্যালেঞ্জ আমার কাছে, কিন্তু সেই চ্যালেঞ্জটা যদি সে নিজেকে ঠিক করে নেয় তাহলে কিন্তু সে অনেক দূরে যেতে পারে। এছাড়া যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের প্রত্যন্ত জেলাতে যে সকল স্কুল কলেজ ইনস্টিটিউট আছে, সেই সকল স্কুল কলেজ ইনস্টিটিউটে কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্স এখনো সেইভাবে ঢোকেনি। সারা পৃথিবীতে এখন লোকেদের কিন্তু এখন ট্রাভেল করার একটা মনোবৃত্তি চলে এসেছে। তার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ হয়তো তার কাছে রোজগারের সুযোগ অনেক বেশি বেড়েছে। আজকাল আমাদের রোজগারের সুযোগ বেড়েছে, আমরা আমাদের সংসার চালানোর পরেও আমাদের কিছু সেভিংস হচ্ছে, সেই সেভিংস দিয়ে আমরা পৃথিবী বেড়াতে বেরিয়েছি। এরকম প্রচুর উদাহরণ আছে যার জন্য কিন্তু লোকেরা এখন খুব বেশি ট্রাভেল করছে। টেকনোলজি আমাদের ভীষণভাবে ট্রাভেল করাচ্ছে। কিরকম ভাবে? আজকে এয়ারলাইন ইন্ডাস্ট্রি প্রচুর প্রগতি হয়েছে। আজকে আমরা চোখের পলকে একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে আমরা উড়ে যেতে পারি। 4-5 ঘন্টা ট্রাভেল করলেই আমরা একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে চলে যাচ্ছি। টুরিস্টরা সিকিউর এবং সেফ প্লেসে বেড়াতে যাচ্ছে, তাহলে সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা বড় কারণ হয়ে গেছে যার জন্য টুরিস্টরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেড়াতে যাচ্ছে। সেই দেশের সরকারও নজর রাখছে যে টুরিস্টরা যেন এখানে ভালোভাবে ঘুরতে পারে, টুরিস্টদেরকে বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে, এই জন্য প্রচুর টুরিস্ট বেড়াতে আসছে। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতে পারি, ঘরে বসে নিউ জার্সির হোটেল বুক করতে পারি, আমি আমেরিকা যাবার ফ্লাইট বুক করতে পারি। আজকে ইন্টারনেটের মাধ্যমে আমার কাছে সেই দরজা খুলে গেছে যে কোনো সাধারণ লোক আজকে তার নিজের ট্রাভেল কিন্তু প্ল্যান করতে পারে।
1: এই বিষয় নিয়ে পড়ে কোথায় কোথায় চাকরি হতে পারে, সর্বোপরি এর ভবিষ্যৎ কেমন হতে পারে?
0: যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করে তারা খুব ভালোভাবেই জানে আমি ভবিষ্যতে কোথায় যেতে পারবো। তাহলে এই বিষয়ে একটু আলোচনা করে নিই যে আমি যদি আমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে গ্রাজুয়েশন করি, পোস্ট গ্রাজুয়েশন করি বা একটা ডিপ্লোমা কোর্সও যদি থাকে, আমি কোথায় কোথায় যেতে পারবো? আমি যে কোনো ট্রাভেল এজেন্সি জয়েন করতে পারবো, যে কোনো ট্যুর অপারেশন হাউস জয়েন করতে পারবো, এবং সেই জয়েন করার ফলে আমার যদি পায়েতে সর্ষে থাকে এবং আমি যদি বেড়াতে ভালোবাসি তাহলে আমি পৃথিবী জুড়ে বেড়াবো। আমার প্রচুর ছাত্রছাত্রীরা আছে যারা এরকম পৃথিবী ঘুরে বেড়াচ্ছে ট্যুরিস্টদের নিয়ে। এটা একটা বড় মোটিভেশন ট্যুরিজম পড়ার জন্য। তুমি যদি বেড়াতে ভালোবাসো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পড়ো, তোমাকে কোনো খরচা করতে হবে না, বরঞ্চ তুমি লোকেদেরকে ঘুরিয়ে সেখান থেকে তুমি তোমার রোজগার করবে। আজকে আমি ট্রাভেল এজেন্সি খুলতে পারি, ওটা আমার নিজের ব্যবসা হবে, আমার নিজের ব্যবসা, আমি নিজের পায়ে দাঁড়াবো। আজকে বিশাল বিশাল কনভেনশন হচ্ছে, বিশাল বিশাল মিটিংস হচ্ছে, ট্রেড ফেয়ার হচ্ছে, এক্সিবিশন হচ্ছে, সারা বিশ্ব জুড়ে বিজনেস ট্যুরিজম কিন্তু এখন একটা বুম ইন্ডাস্ট্রি। এই বিজনেস ট্যুরিজমের যদি আমি পার্ট হই তাহলে আমি বিভিন্ন ফেস্টিভ্যাল আমি অর্গানাইজ করতে পারবো, আমি মিটিংস অর্গানাইজ করতে পারবো, আমি কনভেনশন অর্গানাইজ করতে পারবো। সেখান থেকে সারা পৃথিবী জুড়ে মানুষ কিন্তু আজকে আমাদের এখানে আসবে বা আমাদের এখানকার লোক সেখানে যাবে। তাই জন্য এই সমস্ত কাজের জন্য প্রচুর ম্যান পাওয়ার দরকার হয়। অনেক বাবা মারা জিজ্ঞেস করে স্যার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ে ভবিষ্যৎ, আমার ছেলে মেয়েরা আমাদের একাডেমিক্যালি সে কি খুব গ্রো করবে? আমি বলে রাখি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের যেরকম সার্টিফিকেট কোর্স থেকে শুরু, সেরকম ডিপ্লোমা কোর্স, গ্র্যাজুয়েশন কোর্স এর পরে এমএ কোর্স পর্যন্ত রয়েছে ভারতবর্ষের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়তে। কিন্তু এমএ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এমএ ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন, এমএ ট্যুরিজম ম্যানেজমেন্ট এই কোর্সগুলো পড়ানো হয়। ভারতবর্ষের যে আমাদের যে ওপেন ইউনিভার্সিটি গুলো আছে তার মধ্যে ইগনো একটা বড় ওপেন ইউনিভার্সিটি, সে বহুদিন ধরে কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, ডিগ্রি কোর্স এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স রেখে দিয়েছে। আমার পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমার কাছে কিন্তু রিসার্চেরও সুযোগ থাকে, আমি হায়ার স্টাডিজ এর জন্য পিএইচডি করতেই পারি, ইউজিসি নেট যেটা একটা খুবই ইম্পর্টেন্ট এক্সামিনেশন যদি কেউ একাডেমিশিয়ান হতে চায়, ইউজিসি নেটে কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে, তাই জন্য হায়ার এডুকেশনের প্রচুর অপশন রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে। আমি যদি খুব ভালো রিসার্চ

0: ডিরেক্টর হই, তাহলে আমি সরকারকে সাহায্য করব আমার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আমার দেশে যাতে গ্রো করে। তাই জন্য এখানে রিসার্চেরও প্রচুর স্কোপ আছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে। তাই জন্য এক কথায় বলতে গেলে আমি এটুকু অবশ্যই বলবো, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট একটা ওপেন এন্ডেড কোর্স, যে কোনো ছাত্র বা ছাত্রী পড়তে পারে। মধ্য মেধা, উচ্চ মেধা, নিম্ন মেধা এখানে কোনো কাজই করে না, কারণ কোর্সটা কমপ্লিটলি নতুন। আমি প্রথম থেকে শুরু করে কোর্সটা আমি পড়ব। তাই জন্য এই কোর্স যদি কেউ কমপ্লিট করে তাহলে তার জন্য কিন্তু বিশ্ব বাজারে চাকরি অপেক্ষা করছে, বিশ্ব বাজারে কাজের সুযোগ অপেক্ষা করছে। সে কোনো কোম্পানি জয়েন করে কাজ করতে পারে, বা নিজেই নিজের মতো স্বাবলম্বী হয়ে এন্টারপ্রেনারশিপের মাধ্যমে কিন্তু সে আরেকটা নতুন কোম্পানি জন্ম দিতে পারে, এবং সেই কোম্পানিতে সে আরো 4-5 জন লোককে নিয়োগ করতে পারে। এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স অত্যন্ত ভালো কোর্স। যারা একটু আউট অফ দ্য বক্স ভাবছে, যারা ভাবছে আমি রেগুলার কোর্স, জেনারেল কোর্স করব না, এমন একটা ম্যানেজমেন্ট কোর্স যে কোর্সটা একটা মানুষকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে। খুব বেশি খরচ সাপেক্ষ কিন্তু কোর্সটা না, কিন্তু প্যাশন থাকতে হবে। আমার যদি বেড়ানোর ইচ্ছা থাকে, আমার যদি পৃথিবী দেখার ইচ্ছা থাকে, আমার যদি সেবার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট সেই সকল ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত একটি ভালো কোর্স হবে। এখানে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার। আমি ইংরেজি খুব ভালো জানি না, আমি কাজ করতে করতে খুব ভালো ইংরেজি শিখে নেব। আমি অতটা ভালো স্মার্ট নই, আমি মফস্বলের ছেলে মেয়ে, আমি অত ভালো শহরের ছেলে মেয়েদের মতো স্মার্ট নই, কিন্তু আমি যখন কোর্সটা পড়ব আমি ধীরে ধীরে কিন্তু সেরকমই হয়ে যাব।
1: কিরকম খরচা হতে পারে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পড়তে গেলে, এবং চাকরির পর কিরকম স্যালারি পাওয়া যেতে পারে সেটাও স্যার আমাদের জানিয়েছিলেন।
0: ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স, আজকে আমি এত কথা বললাম, অনেকের মনে এটা হতে পারে যে তাহলে কোর্সটা কি খুব কস্টলি কোর্স হবে, আমরা তো মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা আমরা কি কোর্সটা পড়াশোনা করতে পারবো। সত্যি কথা বলতে, যে সকল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট কোর্স সরকারি বিশ্ববিদ্যালয়ে করানো হয়, সেখানে কিন্তু আর সাধারণ যে সকল কোর্সের জন্য যেরকম কোর্স ফি নেওয়া হয় সেরকমই কোর্স ফি নেওয়া হয়। যদি কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে যদি সেটা সেলফ ফান্ডেড কোর্স থাকে তাহলে সেখানে একটু কোর্স ফিটা বেশি পড়ে। সাধারণত আমাদের এই কোর্স ফি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স তো অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে, আর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং রিসার্চ এটাও কিন্তু যদি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে করা যায় তাহলে কিন্তু সেটা আমাদের সাধ্যের মধ্যেই চলে আসে। এবারে বলবো যে আমার এই কোর্সটা করার পরে আমার কিরকম মাইনে চাকরি হতে পারে বা কিরকম আমি ইন্টার্নশিপ পেতে পারি। তাহলে ইন্টার্নশিপের কথাটা আগে বলে নিই। যারা 3 বছরের বা 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করছে বা 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছে, তাদের জন্য ইন্টার্নশিপ কিন্তু একটা মাস্ট এই কোর্সের মধ্যে। সেটা কিভাবে হয়? সেটা হয় যে আজকে যে কলেজে বা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু ব্যবস্থা করে দেয় বিভিন্ন ট্রাভেল হাউসের কাছে যে তুমি এখানে যাও, 3 মাস কি 6 মাসের একটা ইন্টার্নশিপ ট্রেনিং নাও। এই ইন্টার্নশিপটা হচ্ছে গেটওয়ে টু দ্য ইন্ডাস্ট্রি। আজকে যদি আমি ভালোভাবে ইন্টার্নশিপ কমপ্লিট করতে পারি তাহলে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে অর্গানাইজেশনে আমি ইন্টার্নশিপ করেছি সেই অর্গানাইজেশন কিন্তু আমাকে ডেকে নিচ্ছে ইন্টারভিউতে, আমি পাস করি কি আমার ফাইনাল ইয়ার অফ স্টাডিতে। তাই জন্য ইন্টার্নশিপ একটা ভীষণ ইম্পর্টেন্ট সাবজেক্ট এরিয়া আমাদের এই ট্রাভেল ট্যুরিজমে, কারণ হচ্ছে ইন্টার্নশিপের মাধ্যমে আমি গেটওয়ে এন্ট্রিটা পাই আমাদের এই ইন্ডাস্ট্রিতে। একবার যদি আমি এন্ট্রি পেয়ে যাই তাহলে কিন্তু আমাকে আর ফিরে তাকাতে হবে না। তাই জন্য যে সকল বিশ্ববিদ্যালয়ে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করানো হয় সেখানে কিন্তু ইন্টার্নশিপ একটা মাস্ট। এখানে প্রশ্ন হলো যে আমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে কিরকম মাইনের চাকরি করতে পারি। এখানে আমি একটা কথা বলবো, যে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করেছে তার মাইনে নিশ্চয়ই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করা ছাত্র বা ছাত্রীর মতো হবে না। তবে এন্ট্রি লেভেল জবে সেটা ডিপেন্ড করছে আমি কোন কোম্পানিতে জয়েন করছি। আমি যদি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করি, আমি যদি কোনো স্বনামধন্য কোম্পানিতে জয়েন করি, তাহলে কিন্তু আমার স্টার্টিং স্যালারি 12 থেকে 15 হাজার টাকা হতে পারে। আর যদি আমি একটা সাধারণ

স্টার্টআপ কোম্পানি বা ছোটখাটো কোনো কোম্পানিতে জয়েন করছি, তাহলে কিন্তু আমার মাইনে 8-10,000 টাকায় শুরু হবে। এই শুরু হওয়াটা কিন্তু বড় কথা না, সমস্ত অর্গানাইজেশন দেখে নেয় ছেলে বা মেয়েটা কতটা ভালো কাজ করতে পারে। আমি যদি সেখানে নিজেকে প্রমাণ করতে পারি যে আমি ভালো কাজ করছি, তাহলে কিন্তু প্রি অর্গানাইজেশন কিন্তু তার স্যালারিটা স্টেপ বাই স্টেপ বাড়াতে থাকে। এমন একটা সময় আসে যেটা যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু ট্যুরিজম পাস করা ছেলে মেয়েদের স্যালারিটা মোটামুটি ম্যাচ করে যায়। তাতে এইটা ভাবনার কোনো কারণ নেই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট করছি বলে আমি হয়তো একটু কম পয়সার চাকরি পাবো, আমার স্যালারিটা একটু কম হবে, তা না। আমি যদি নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে পারি এবং সেই কোম্পানির জন্য রেভিনিউ আনতে পারি, সেই কোম্পানি কিন্তু ঢালাও ভাবে আমাকে কিন্তু আমার স্যালারিটা স্টেপ বাই স্টেপ বাড়িয়ে যায়। এছাড়া বিভিন্ন ইনসেন্টিভস তো আছেই, আমি যখন আউটস্টেশন গেস্ট নিয়ে যাব তার আলাদা ইনসেন্টিভ আছে, আজকে যখন আমি দেশের মধ্যে ট্যুরিস্টকে ট্রাভেল করাবো তার জন্য আলাদা ইনসেন্টিভ আছে। তাহলে স্যালারি শুধু বড় কথা না, স্যালারির সঙ্গেও কিন্তু এখানে প্রচুরভাবে ইনসেন্টিভস কিন্তু রোজগার করা যায়। এইসব করে মোটামুটি একটা ভালো রোজগারই কিন্তু ছেলেমেয়েরা করে। বছর পাঁচেক পরে মোটামুটি অন্য ছেলেমেয়েরা যারা অন্য স্ট্রিম থেকে পড়াশুনো করে অন্য এরিয়ায় কাজ করছে তাদের কাছাকাছি কিন্তু চলে আসে।

অনেক ধন্যবাদ স্যারকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সত্যি মানে বলতে গেলে এই যে ঘোরাঘুরির দুনিয়া, এই দুনিয়ার মধ্যে যে এত কিছু শেখার আছে, এত কিছু জানার আছে, সেটা কিন্তু আমার কিন্তু ভাবলেই অবাক লাগে। এবং আমি নিশ্চিত তোমরা যারা যারা আজকের অনুষ্ঠান শুনলে তাদের কাছেও কিন্তু বহু জিনিস জানা ছিল, আবার বহু জিনিস একটু অজানা ছিল, যেগুলো নাকি এই আজকের এই অনুষ্ঠানের পর কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আর যেরকম স্যার বললেন, যেটা আমার সবথেকে ভালো লাগলো, সেটা হচ্ছে কিভাবে শুরু করা হচ্ছে বা কিভাবে আমাদের কেরিয়ার শুরু হচ্ছে, সেটা কিন্তু সত্যি বড় ব্যাপার নয়। যদি আমার মধ্যে ধৈর্য, সাহস আর চেষ্টা থাকে, তাহলে সত্যি অনেক দূর যাওয়া সম্ভব। তাই কে কত জায়গা থেকে মানে কোন স্যালারি থেকে শুরু হচ্ছি, ওই শুধুমাত্র অঙ্কের ব্যাপারটা আমার মনে হয় প্রথম দিকে একটু দূরে রাখাই ভালো। তারপরে দেখা যাক আমরা আমাদের চেষ্টা দিয়ে কত দূর যেতে পারি। আর আজকের এই যে বিষয়, এই যে একটা ট্রেন্ডিং বিষয়, এই ট্রেন্ডিং বিষয় নিয়ে যারা যারা পড়তে চাইছো বা যারা যারা পড়তে চাইছিলে বা যারা একটু ভাবছিলে যে তাদের ভবিষ্যৎ কেমন হবে, বলা যেতে পারে একটু দ্বিধাগ্রস্ত ছিলে, আমি নিশ্চিত আজকের এই যে আলোচনা তারপর আর কোনো রকম কারোর কোনো চিন্তা নেই। যেতে যেতে একটা কথাই বলবো, যেটা সেটা হলো সবাই নিজের যে স্বপ্ন তার পিছনে দৌড়াতে থাকো। একটা কথা সবসময় মনে রাখবে যে একদিনে না হলেও একদিন ঠিকই পারবে। আজ তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিতোষক। আর যেরকম যুবাণীর আড্ডাবাণী প্রত্যেকবার তোমাদেরকে একটা গানে গানে রেখে যাই, তেমনি আজকেও তোমাদের জন্য দেবজিতের কণ্ঠে অ্যাম্বিশন থাকলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো যুবাণী। আজকের মতো টাটা।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন বিতোষক চক্রবর্তী, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে যাত্রাপালা।
1: যাত্রাপালা বিনোদিনী, রচনা আশিস বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় সাঁকরাইল পরিচয় গোষ্ঠী, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। যাত্রাপালা বিনোদিনী।

0: মা, মাগো, সবই তো তোর খেলা মা। এ বিশ্ব মাঝে সকাল সন্ধে সবই তো তোর লীলা মা, সবই তো তোর লীলা।
1: সত্যি তোমার মতিগতি বোঝা দেয়, অদ্ভুত চরিত্রের মানুষ তুমি। থিয়েটার দেখতে যাবেই বা কেন? আর এ নিয়ে এত হইচের কি আছে?
2: আরে তাই বলে,
1: তোমার কাণ্ড কারখানা সত্যি অদ্ভুত।
2: আরে ছাই, আগে কি জানতাম যে গিরিশ ঘোষের থিয়েটারে এমন কেচ্ছা হয়?
0: আরে রে, সাত সকালে ঝগড়াঝাটি করিস কেন বাপু?
2: এটা ঝগড়াঝাটি নয় মামা।
0: তাহলে হয়েছেটা কি?
1: কাল হৃদে কোথায় গিয়েছিল সেটা ওকে জিজ্ঞাসা করো।
0: কোথায় গিয়েছিলি রে হৃদে?
2: নরক দর্শন করতে মামা, নরক দর্শন করতে।
0: তা নরক কোথায় দেখলি রে?
1: গিরিশ ঘোষের পেশাদার থিয়েটারে।
0: থিয়েটার পাড়ায় তো থিয়েটার হয়, তুই সেখানে নরক দেখলি কোথায়?
2: তোমায় কেমন করে বোঝাই বলো তো মামা।
0: কি জানি বাপু, ছেলেবেলায় আমরাও তো কত থিয়েটার করেছি, যাত্রাপালায় গানও গিয়েছি, কই সেখানে তো নরক দেখিনি কোনোদিন।
2: এ থিয়েটার সে থিয়েটার নয় মামা, এটা হলো গিরিশ ঘোষের থিয়েটার। এ থিয়েটারে বার বনি তারা অভিনয় করে, নাচ গান করে। ওটা নরক নয় তো কি তুমি বলো?
0: বেশ করেছে বার বনি তারা অভিনয় করেছে, সে অভিনয় দেখে সবাই ভালো বলছে, খুশিও হচ্ছে। তো
1: তা অবশ্য হচ্ছে।

0: কিন্তু কিসের কিন্তু বাপু, বলি বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে তাহলে রামবাগানের হরিমতির যশোদা সাজার দোষটা কোথায়? এ অভিনয়, সেও তো অভিনয়।
1: কি জানি, তোমার হেয়ালির আমি কিছুই বুঝি
0: না। বুঝার কি আছে, রাজহাঁস দেখনি? ও তুমি যতই দুধে জল মেশাও সে দুধটা খাবে আর আর জলটা পড়ে থাকবে। যা কিছু ভালো নাও মন্দটা ফেলে দাও।
1: কিন্তু মামা,
0: যাত্রা থাকা হলো লোকশিক্ষের বাহন রে, মানুষের মন ও দুটোতে খুব তাড়াতাড়ি ভেজে।
1: ও তুমি যতই বোঝাও আমি এসব শুনছি না।
0: তোরাই তো বলিস বাপু, গিরিশ ভালো একট করে।
1: হ্যাঁ সে তো দেখলাম নিজের চোখে, ভালোকে ভালো বলতে আমার একটু দ্বিধা নেই।
0: জানিস রে, আমার বড় ইচ্ছে আমি একটু আর গিরিশের একট দেখ।
1: কি বলছো তুমি?
0: গিরিশের ভালো একটু হলে আমার একদিন নেজে আস, আমি দেখে আস।
1: তোমার তোমার কি মতিভ্রম ঘটলো? তুমি যাবে বারমণিতাদের থিয়েটার দেখতে?
0: তাতে কি হয়েছে?
1: তাও আবার ওই মদমাতাল গিরিশ ঘোষের থিয়েটার। একটা কথা নিয়ে কেবল খ্যাচ খ্যাচ করো, আমি তো তোমায় আগেই বলেছি ওই নরকে তোমার যাওয়া হবে না।
0: নরক নরক করিস কেন বাপু? আসল কথা কি জানিস, কেউ একলা খেয়ে মুখ মুছে ফেলে, আবার কেউ হাত ডাকিয়ে চিৎকার করে সবাইকে ডেকে ভাগ করে খায়। একসাথে ভাগ করে খাওয়ার আনন্দে যে আলাদা, আমার আমার গিরিশ হলো ওই ভাগ করে খাওয়ার। ওরা লেখক মানুষ, ভদ্র লোক।
1: তা আমরা বুঝি অভদ্র ছোট লোক।
0: ফুসালা সন্ন্যাসীদের আবার ভদ্র আমাদের জাতি, আমরা সবাই এক মায়ের সন্তান। মা যেমন চালায় আমরা ঠিক তেমন চলি।
1: সত্যি মামা, তুমি যে কি
0: পুকুরের পাতাল মাছ দেখনি? ও থাকে কোথায় বলতো? গভীর পাতে। কিন্তু বাপু পাতটি গায়ে লাগে। আসল কথা কি জানো, সমাজে থাকতে গেলে ভালো মন্দর সাথে থাকতে হবে, আর ভালো দিনে মন্দ দিন ঝেড়ে ফেলতে।
1: ও তুমি যেমন ভাবেই বোঝাও আমার মাথায় সব ডুববে না।
0: আরে দেহ হৃদয় দেখো দেখি দেখো দেখি
1: থাকো এখানে চললো।
0: যাই পারে বলো বাবু, হৃদয়ের আমার মনটা গঙ্গা, কখনো বেলে জল উপচে পড়ে আবার কখনো ঢেউ বিহীন শান্তটা বড় যেমন রাগ তেমনি গুলে জল হতে বেশি সময় লাগেনি গো, বেশি সময় লাগেনি।

0: আচ্ছা বৌদি, তুমি কি শুনেছো দাদা থিয়েটার করবে বলে সাহেব কোম্পানির 150 টাকা মাইনের চাকরিটা ছেড়ে দিচ্ছে?
1: তা তো জানি না।
0: চাকরিটা ছাড়লে কি সর্বনাশ হবে বলো তো? তুমি বরং দাদাকে বুঝিয়ে বলো ওই চাকরিটা না ছেড়ে মদ আর থিয়েটারটা ছাড়তে।
1: একবার ওকে এসব কথা বলে কি বিপদে যে পড়েছিলাম সে কথা আমার সারা জীবন মনে থাকবে। শেষে কি ঘটেছিল জানো?
0: কি ঘটেছিল?
1: খিদের জ্বালা সহ্য করতে না পেরে শেষে আমি পান্তা ভাত খেয়ে বাঁচি। সেদিন আমি বুঝতে পারলাম যে কত বড় অভিনেতা স্ত্রী আমি।
0: কিন্তু বৌদি।
1: কিসের কিন্তু ভাই? তুমি জানো না কিন্তু আমি জানি। আজ যারা ওকে মাতাল বলে ঘেন্না করছে দেখবে একদিন তারাই ওকে পুজো করবে, তারাই বলবে মহাকবি।
0: সে নয় হলো, পার্কার কোম্পানির চাকরি না করে থিয়েটার বাঁচলেই তার চলবে, কিন্তু সংসারটা চলবে কেমন করে? দুবেলা খাবে কি? থিয়েটার তো আজ আছে কাল নেই, তখন
1: চাকরির মর্ম তোমার আমার চাইতে সে ঢের বেশি বোঝে। তাছাড়া তোমার দাদাকে তো তুমি ভালোই চেনো, ও কি আমার

0: কথা শুনবে?
1: সুরা সাথী যার জোটে না তার জোটে না কলসি দড়ি, আমি কেন সুরের নেশায় দিবানিশি ডুবে মরি, কিছাই থিয়েটারের নেশায় ডুবে মরি আশায় আশায়, গর্ব এমন থিয়েটার এক বলবে সবাই আহামরি, ছেড়ে দেব চাকরিটাকে কেবল থিয়েটারের ঝোঁকে, বুঝবে কি আর এসব লোকে ভাববে দেখায় বাহাদুরি।
0: দাও ওগুলো আমায় দাও, তোমরা কথা বলো আমি আসছি।
2: দাদা
1: কিছু বলবে?
2: না মানে একটা কথা তোমায় বলবো বলবো ভাবছিলাম।
1: কি কথা?
2: তুমি নাকি চাকরি ছেড়ে দিচ্ছ?
1: ঠিকই শুনেছ,
2: কিন্তু
1: কোনো কিন্তু নেই, কাল সোমবার, তাই দেরি না করে আমি কালই চাকরিতে ইস্তফা জমা দিয়ে আসবো।
2: আসলে
1: আসল নকল আমার কাছে কোনো কিছুই নেই অতুল, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি চাকরি ছাড়বো তখন আমি চাকরি ছাড়বই।
2: সাহেব কোম্পানির চাকরি তো, পরে হয়তো উন্নতি হতো, বেতনও বাড়তো, তাই না?
1: হয়তো হতো, কিন্তু যদি চাকরি করি তাহলে আমার থিয়েটার করা হবে না অতুল।
2: কিন্তু থিয়েটার করে
1: অনেক বেশি আমার উন্নতি হবে অতুল।
2: থিয়েটারে তোমার লাভ?

0: তোমার ব্যাপার স্যাপার তুমি বোঝো, ওসব আমার মাথায় ঢুকবে না।
1: অতুল, যে জাত যত সভ্য তার আসন তত উন্নত।
0: হ্যাঁ, সে কথা হয়তো ঠিক, কিন্তু
1: জানো অতুল, অভিনয় করার জন্য আমাদের কোন পেশাদার মঞ্চ ছিল না, সে অভাব আমরা পূরণ করেছি। আমাদের কোনো ভালো নাটক নেই, নেই কোনো ভালো অভিনেতা অভিনেত্রী, সর্বক্ষণের কোনো শিল্পী নেই বলেই আমাদের এই চরম দুর্দশা। আমি হ্যাঁ হ্যাঁ আমি সেই অভাব পূরণ করবো অতুল।
0: দাদা,
1: থিয়েটারকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি অতুল।
0: তাহলে সংসারটা চলবে কি করে?
1: প্রতাপ জহুরি বলেছে, আমি চাকরি ছেড়ে সর্বক্ষণের থিয়েটারের কর্মী হলে সে আমায় 100 টাকা বেতন দেবে।
0: মাত্র 100 টাকা?
1: হয়তো 50 টাকা কম, কিন্তু ওই পার্কার কোম্পানির বুককিপারের চাকরি 50 বছর করলেও গিরিশ ঘোষকে কেউ চিনবে না অতুল, কেউ চিনবে না।
0: দাদা, যা ভালো বোঝো তাই করো।
1: গিরিশ ঘোষ বেঁচে থাকবে চিরকাল এই থিয়েটারের মধ্য দিয়েই।
2: নমস্কার, আপনি কি নাট্যাচার্য গিরিশ ঘোষ?
1: হ্যাঁ, আমাকে কি দরকার?
2: আগে আমাদের ঠাকুর আপনাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আপনার কাছে পাঠালেন, আপনার সঙ্গে জরুরি দরকার আছে।
1: তা তোমাদের ঠাকুরটি কে?
2: দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।
1: কিন্তু তিনি আমায় ডেকে পাঠালেন কেন? থিয়েটারে তো তোমার

0: চাকরি হবে না?
1: আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি।
0: তবে কিসের জন্য তুমি এসেছো? থিয়েটারের পাস চাই? সেটাও তো হবে না। তুমি এখন আসতে পারো, তোমাদের ঠাকুরকে বলে দিও ওসবের কোনটাই সম্ভব নয়।
1: কিন্তু
2: তুমি আমায় নির্ভয় বলো বাবা, কি বলতে এসেছো?
1: আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সুরেন মিত্রের বাড়িতে এসেছেন, তাই।
0: ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, রামদত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে।
2: ওগো শুনছো, তুমি এখনই যাও, ঠাকুরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে।
0: ওসব ভণ্ডামি তো আমি বিশ্বাস করি না সুরত, আমি সেখানে যাব না। কেনই বা যাব? আমি কি তার মাইনে করা চাকর যে ডেকে পাঠালেই যেতে হবে?
2: এসব কি বলছো তুমি?
0: সুরত,
1: আমি তাহলে আসি।
2: এসো বাবা।
0: সুরত,
2: এক একটা এমন কাণ্ড ঘটাও লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যায়।
0: চাক ওসব কথা, আমার চাকরি ছাড়ার ব্যাপারে তোমার কোনো অমত আছে?
2: আমার মত আমাদের কি দাম আছে বলো তোমার কাছে?
0: জানো সুরত, আমি চাকরি ছেড়ে মন প্রাণ দিয়ে বাংলা থিয়েটারের জন্য যদি কাজ করি, তাহলে একটা আদর্শ মঞ্চ গড়ে উঠবে, আর সেখানে তৈরি হবে একদল প্রশিক্ষণ প্রাপ্ত অভিনেতা অভিনেত্রী। আমি নাটক লিখব, আমি নিজে অভিনয় করব সেই থিয়েটারে, তাতে কি আমার সাধনা সফল হবে না?
2: নিশ্চয়ই হবে, আমি বলছি তোমার স্বপ্ন সফল হবে। তুমি দেখে নিও, আমার কথা একদিন সত্যি হবেই। সামান্য কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি, তুমি হবে একজন দেশবরেণ্য নাট্যকার, তুমি হবে এই বাংলার রঙ্গমঞ্চের জনক।
0: তোমার কথাই যেন সত্য হয় সুরত, তোমার কথাই যেন সত্য হয়, আমার সমস্ত শক্তি দিয়ে আমি যেন করে তুলতে পারি একটা আদর্শ মঞ্চ।
3: মা, মা গো, সবই তো তোর লীলা মা, তবে কেন, তবে কেন মানুষের মন বিষে বিষময়? ইচ্ছে মই তুই তো মা, তোর ইচ্ছেতেই তো জোয়ার ভাটা, দিন রাত্রি সবই তো, সবই তো তোর খেলা মা, সবই তো তোর খেলা।
4: মামা, মামা,
3: কেন রে? আমার আবার আটকেলবে আটকেলের কি হলো?
4: বলি হওয়ার আর বাকি আছে নাকি?
3: সোজা কথাটাই সোজা করে বল না বাপু, কত প্যাঁচ পুঁচের কি আছে?
4: তুমি রাখালকে পাঠিয়েছিলে গিরিশ ঘোষের বাড়িতে তাকে ডেকে আনতে,
3: তাতে কি হয়েছে?
4: করার বাকি আছে তাই বাকি, কি চরম অপমানটাই না করলে বলতো ওই মদমাতার লোকটা?
3: তোর বাপু কথায় কথায় ঠোকাঠুকি না করলে দিন যায়।
4: ও আমার দোষটা দেখলে, বেশ তাহলে ডাকি রাখালকে, তুমি ওকেই জিজ্ঞেস করো সেদিন কি কাণ্ডটাই না ঘটেছিল।
3: অত ভোজাভুজির কি আছে বাপু? মা, মা কি বলে জানিস, যে যত চটে সে ততই পটে।
4: বাহ, সে আমাদের অপমান করবে আর আমরা তাকে পুজো করব?
3: তা করবি কেন? তবে কথা কি জানিস, মা বলে সংসারে বাস করতে গেলে ও হাঁড়ি কলসিতে ঠোকাঠুকি হবে। আসল কথা কি হলো, সংসারে সংসারতে হবে। তবে বাপু অসার ফেলে সারটা নিতে ভুললে চলবে, ও বিদ্যে বুদ্ধি যাদের বেশি আছে তাদের দিয়ে একটা গালমন্দ খেলেও দোষের নেই, তাদের কাছ থেকেই তো শিক্ষা নিতে হবে।
4: দুদু, তোমার সব কথাতেই হেয়ালি।
3: কি জানি বাপু, গিরিশকে তোরা সহ্য করতে পারিস নি কেন? আমি তো জানি ওর মধ্যে আগুন আছে, ও একটু ঠোকাঠুকি করলে ঠিক জ্বলে উঠবে তো, ঠিক জ্বলে উঠবে।
0: হঠাৎ কি মনে করে অমৃত?
4: গুরু, একটা নতুন মেয়ে আমদানি করেছি গুরু, মেয়েটির বয়স যেমন কম দেখতেও তেমন খাসা, আর গানের গলাটি ভারী মিষ্টি।
0: অনেক মেয়েই তো আনলে অমৃত, কেউ শুদ্ধ উচ্চারণ করতে পারে না, আবার কেউ ধোপে টেকে না।
4: এটা মনে হচ্ছে টিকে যাবে গুরু।
0: কার মেয়ে?
4: ওই সরকারি মেয়ে গুরু।
0: কোথায়?
4: বাইরে দাঁড় করিয়ে রেখেছি কেবল আপনার আদেশের অপেক্ষায়।
0: ডাকো দেখি।
4: বিনি, ও বিনি, ভেতরে আয়। প্রণাম কর, আগে গুরুকে প্রণাম কর।
0: থাক থাক থাক, হয়েছে। কি নাম তোমার?
5: আমার নাম বিনোদিনী দাসী।
0: থিয়েটার করতে চাও কেন?
5: থিয়েটার আমার ভালো লাগে।

0: তাছাড়া আমার মতো সমাজ বঞ্চিতা মেয়েদের এটাই একমাত্র নিরাপদ আশ্রয় বলে আমার মনে হয়।
1: আগে কখনো থিয়েটার করেছো?
0: বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে ছোটখাটো পাঠ করি, গানও গাই।
1: তোমার ভয় করে না?
0: আমি তো কারো দিকে তাকাই না। দর্শকরা যে আমার সামনে বসে অভিনয় দেখে সে কথা আমার খেয়ালই থাকে না।
1: লেখাপড়া জানা আছে?
0: একটু আধটু জানি।
1: বাড়িতে তোমার কে আছে বিনোদ?
2: কেউ নেই গুরু, একমাত্র শিব চলতে মা ছাড়া তিনকুলে আর কেউ নেই।
1: অমৃত, ওকে বলতে দাও।
2: এই মুখে কুলুপ দিলাম গুরু, আপনি চালিয়ে যান।
1: তোমার বাড়িতে
0: মা ছাড়া আমার আর কেউ নেই। এক সময় আমার মাও থিয়েটারে অভিনয় করেছে, আমিও তাই সেই পথেই পা বাড়াতে চাই।
1: অভিনয় করে দেখাতে পারবে?
0: বেঙ্গল থিয়েটারে তো হ্যাঁ হু না এইসবই বলি কেবল। আমার স্যার, আমি বড় অভিনেত্রী হতে চাই, আপনি যদি আমায় শিখিয়ে পড়িয়ে নেন তাহলে আমার সেই ইচ্ছে নিশ্চয়ই পূরণ হবে।
1: কিন্তু পারবে তো আমার আদেশ পালন করতে?
0: আমি তার জন্য প্রস্তুত।
2: কি গুরু, বলেছিলাম না একেবারে।
1: অমৃত,
2: ভালো করে বাজিয়ে নিন গুরু।
1: একটা গান শোনাও তো দেখি।
0: ঠিক আছে, আমি গাইছি।

0: চমৎকার চমৎকার, এ তো ফাটিয়ে দিয়েছে গুরু।
1: আচ্ছা অমৃত, তুমি কি কোনো কথা না রসিয়ে বলতে পারো না?
0: রসিয়ে না বললে আমায় যে বসে যেতে হবে গুরু।
1: বিনোদ,
2: আমাকে আমাকে আপনার পদতলে আশ্রয় দিন, থিয়েটারে আমাকে নিশ্চিন্তে সাধনা করতে দিন মাস্টার মশাই। এ জীবন আমি আর বইতে পারছি না, বইতে পারছি না।
1: পাছারো বিনোদ, পাছারো, ওঠো ওঠো বিনোদ, ওঠো।
0: গুরুর কৃপায় সব ব্যবস্থা হয়ে যাবে,
1: আজ থেকে আমি যা বলবো
2: আপনার আদেশ আমি মাথা পেতে নেব।
1: কথাটা মনে থাকে যেন। আর হ্যাঁ শোনো, আজ সন্ধ্যাবেলায় আমাদের থিয়েটারে এসো।
2: আপনি আমাকে বাঁচালেন মাস্টার মশাই, আমাকে বাঁচালেন।
3: দেখো মাসি দেখো, খবরের কাগজে তোমার মেয়ের অভিনয়ের কত প্রশংসা বেরিয়েছে। বাংলা রঙ্গমঞ্চে ওর জুড়ি অভিনেত্রী নেই, রিপোর্টাররা ওকে উপাধি দিয়েছেন নটিকুলো সম্রাজ্ঞী।
4: ওই সামগ্রী নিয়ে সাজিয়ে রাখতে হবে, মাইনে কত দেয় জানো? মাত্র 25 টাকা। মেয়ের তাতেও হুঁশ নেই, থিয়েটার থিয়েটার করেই পাগল। দিনে মহল্লা দিচ্ছে, রাতে শো করছে। যাগে তা হ্যাঁ গা, তোমার মামা মারা যাবার পর তুমি তো জমিদারি পেয়েছো, কত বড় জমিদারি গা।
3: খুব বড় না হলেও বছরে 5 লাখ টাকার মতো আয় হয়। তাছাড়া আমার তো কোনো ভাই বোন নেই, ফলে অংশীদারও নেই।
4: বরাত বরাত সবই আমার বরাত। তা তুমি তো বিনিকে বিয়ে করবে বলেছিলে।
3: সে তো আমি আজও বলছি মাসি।
4: তা বিনিকি বললে?
2: কার সঙ্গে কথা বলছো মা?
4: কে?
2: ও রাঙা বাবু, কখন এসেছো?
4: অনেকক্ষণ এসেছি, বলি তোর বাইরে বেরোলে ঘরে ফেরার হুঁশ থাকে না
2: মা?
4: ঢের ঢের মেয়ে দেখেছি, তোর মতো

0: একটিও নজরে আসে না, এমন ভাগ্য আমার।
1: তুমি যে রত্নগর্বা মাসি, তাই তো তোমার মেয়ের এত খ্যাতি।
0: ঝ্যাঁটামারি খ্যাতির মুখে, যার মা মাসি মূল্য বাবুদের মনোরঞ্জন করে, তার মেয়ে হবে কুল সামগ্রী।
2: দুধু, মার কথায় কিছু মনে করো না রাঙা বাবু, সবই আমার অদৃষ্ট। তা এতদিনে মনে পড়ল?
1: তোমার কি মনে হয়?
2: আসলে খবরের কাগজে যেই দেখলে তোমার বিনোদ হয়েছে নটিকুল সম্রাজ্ঞী, অমনি তাকে দেখতে ছুটে এলে, তাই না? আচ্ছা আচ্ছা, তোমার রাগ হয় না? আমাকে দেখে তোমার ঘৃণা হচ্ছে না?
1: কেন ঘৃণা হবে কেন?
2: তাও ঠিক, আসলে আমরা তো আজন্ম অভিনেত্রী।
1: অভিনেত্রীরা কি মানুষ নয়? তাছাড়া আমি তো আমার বিনোদকে চিনি, অন্যের কাছে সে যাই হোক, আমার কাছে হীরের চেয়েও খাঁটি।
2: রাঙা বাবু,
1: তোমায় পাওয়ার জন্য আমি জন্ম জন্ম অপেক্ষা করবো। তবু
2: না, না রাঙা বাবু না, আমার কথা শোনো, তোমার সমাজ আছে, সম্মান আছে, সংসার আছে, তবে তবে কেন তুমি আমার মতো একটা সমাজ বঞ্চিতা মেয়ের জন্য কলঙ্ক মাথায় নেবে?
1: বিনোদ, তোমার জন্য যদি আমার গায়ে কলঙ্কের কাদা লাগে, সে হবে আমার সবচেয়ে সুখে। আর সমাজের কথা বলছো, আমরা নিজেরাই কবে নিজেদের সমাজ থেকে বঞ্চিত হয়েছি? যে সমাজে চেতনা নেই, আত্মসম্মান বোধ হারিয়েছে, শিক্ষার হয়েছে অপমৃত্যু, তাকে তুমি সমাজ বলছো বিনোদ?
2: কিন্তু
1: তোমার সব কিন্তু শেষ আমি দেখব, আমি আরো আরো অপেক্ষা করব শুধু তোমার জন্য। তবু কোনোদিন তোমার সাধনায় আমি বাধা সৃষ্টি করব না।
2: আর সাধনা এবার বুঝি ভরাডুবি হবে।
1: কেন?
2: প্রতাপ জুহুরি আর থিয়েটার চালাতে পারছে না, নূতন করে আর কেই বা আসবে 25,000 টাকা জলে দিতে?
1: যদি আমি দি, থিয়েটারের জন্য সমস্ত টাকা আমি খরচ করি।
2: কি স্বার্থ তোমার?
1: তোমার মুখের একটু খুশির হাসি, সেই হবে আমার সবচেয়ে বড় স্বার্থ।
2: কিন্তু রাঙা বাবু, বিনোদিনী প্রতিদান না দিয়ে যে দান গ্রহণ করে না, তার চেয়ে তুমি বরং ফিরে যাও রাঙা বাবু।
1: বিনোদ,
2: আমাকে আর লোভ দেখিও না রাঙা বাবু, লোভ দেখিও না।
1: ঠিক আছে, আজ আমি যাচ্ছি।
2: যাচ্ছি নয়, বলো আসছি।
1: আজ আমি যাবার সময় তোমায় একটা কথা বলে যাই বিনোদ, আর হয়তো আসবো না, কিন্তু তোমার রাঙা বাবু অপেক্ষা করবে আজীবন তোমার পথে।
2: রাঙা বাবু,
1: সেদিন তোমার পাশে আর কেউ না থাক, এই রাঙা বাবু থাকবে তোমার, শুধু তোমারই হয়ে।

0: তোমারই নাম বিনোদ বিবি আছে?
1: বিনোদ বিবি নয়, বিনোদিনী দাসী।
0: বহুত আচ্ছা নাম আছে, অ্যাক্টিং ভি বহুত আচ্ছা করতে পারো, আর দেখনে ভি খুবসুরত।
1: ধন্যবাদ। কাকে চান আপনি, কার সাথে দরকার বলুন?
0: দরকার তো তোমারই সাথে।
1: আপনি এখন আসতে পারেন।
0: আরে ঠেরো ঠেরো, ঘুষা মাত করো বিনোদ দিদি, আমারা বাত তো শোনো।
1: বলুন কি বলতে চান?
0: আমি খুশ হোকে অমৃতলাল জি কি মারফত একটু নেকলেস ভেজ দিয়া, লেকিন তুমি নিলে না কেন?
1: ও আপনি তাহলে গুরমুখ রায়? কিন্তু রায়জি, বকশিস যদি দিতেই হয় তাহলে যার থিয়েটার সেই প্রতাপ জহুরিকেই বকশিস দিন, আমাকে নয়।
0: একটু বাদ শোনো, তুমি থিয়েটার চোখে আমারে বান যাও, আমি তোমাকে বাড়ি গাড়ি দিবে, হাজারো রুপিয়া মাস আরামি দিবে।
1: রায়জি,
0: আরে থিয়েটারে হর মহিনে মে তুমি তো সে 25 রুপিয়া পাও।
1: আমার কাছে আপনার 1000 টাকা চেয়েও থিয়েটারের 25 টাকার দাম অনেক বেশি রায়জি।
0: আমার বাদ সমঝো,
1: আপনার অনেক আছে, তাই বলে টাকার লোভ দেখি আমাকে আমার সাধনা থেকে বঞ্চিত করবেন না। আমাকে আমাকে

0: কারণ আমায় জমে ছোঁবে না। আর সেই জম কে জানো? ওই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর। লোকটা আমার পিছনে ছিনে জোঁকের মতো লেগে রয়েছে।
1: কে গো, গিরি সেছ? সারা গায়ে অমন বিষ্ঠা মেকেছ কেনে গো?
0: বেশ করেছি। তাহলে তোমার কি, তোমার কি লজ্জা সরম বলতে কিছুই নেই? তোমায় আমি এত অপমান করি তবুও?
1: তবে যে মা বললে গিরিশের কথায় রাগ করবিনি? মান অপমান কিসে? অবর ছেলে বাপকেও তো নাতি মারে, তাতে কি বাপের যার যায় গো? আমি বাপু মার কথা ফেলতে পারব?
0: তোমার লীলা আমি বুঝি না ভেবেছ? সারা ভণ্ড প্রতারক!
1: জয়মা, জয়মা, জয়মা!
0: কে কে তুমি? বলো বলো ঠাকুর, তুমি কে?
2: বিষয়টা বুঝি আজ মাত্রা ছাড়া হয়ে গেছে গুরু?
0: অমৃত, ও কোথায় গেল? অমৃত
2: কে কোথায় গেল?
0: রামকৃষ্ণ পরমহংসদেব।
2: এখানে আমি ছাড়া দ্বিতীয় তো আর কেউ নেই গুরু। আপনি আবার পরমহংসকে দেখলেন কোথায়?
0: লোকটা আমার পিছন ছাড়বে না জানো অমৃত? আমাকে ডেকে পাঠিয়েছিল বলরাম বোসের বাড়িতে, আমি যাইনি, সোজা থিয়েটারের পথে পা বাড়িয়েছিলাম, কিন্তু কে যেন আমাকে ঠেলে চোর করে তার কাছে নিয়ে যাচ্ছিল। আমি রাস্তার ল্যাম্পপোস্ট আঁকড়ে ধরলাম, পিছনে ফিরে দেখি সেই পরমহংস। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে থিয়েটারে ঢুকে দেখলাম সেই পরমহংস অমৃত, সেই পরমহংস।
2: বলেন কি গুরু?
0: ও হ্যাঁ হ্যাঁ, যাকো সব কথা, গুলমুখ রায় কি বলেছে?
2: থিয়েটার সে তৈরি করে দেবে, বিনিময়ে সে বিনোদ কে চায়।
0: সে নিজে গিয়ে বিনোদ কে সে কথা বলুক?
2: বলেছে, কিন্তু বিনোদ মুখের উপর না করে দিয়েছে।
0: তাহলে উপায়? বিনোদ কে তোমরা বোঝাও, রাজি করাও।
2: সেটা একমাত্র আপনার পক্ষেই সম্ভব।
0: পর্যন্ত আমাকে
2: আমরা আমরা নিরুপায় গুরু।
0: বেশ তাই হোক, আমি না হয় বিনোদ কে বলবো বাংলা রঙ্গমঞ্চের জন্য তোমাকেই আত্মত্যাগ করতে হবে বিনোদ।
3: কিন্তু মাস্টার মশাই,
0: বিনোদ তুমি জানো প্রতাপ জহুরিয়া থিয়েটার চালাতে পারবে না, তাই গুরমুখ রায়।
3: আবার গুরমুখ রায়?
0: সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে বিনোদ।
3: কিন্তু কিন্তু তার শর্ত তো আপনি জানেন মাস্টার মশাই।
0: থিয়েটারের স্বার্থে এটুকু তোমায় করতেই হবে বিনোদ।
3: আমি যে আর আমার অতীত জীবনে ফিরতে চাই না মাস্টার মশাই, ফিরতে চাই না।
0: বেশ, তাহলে বাংলার থিয়েটারের এখানেই ইতিহাস।
3: দাঁড়ান মাস্টার মশাই, দেশে একটা ভালো রঙ্গালয় গড়ে তুলতে আমি আমার তুচ্ছ জীবনটা আত্মাহুতি দিলাম।
0: আমি কি করলাম? শেষে বিনোদকে এই মহাযজ্ঞে আমি বলি দিলাম।
4: তোমার হাতে ওগুলো কি ভাই?
5: পোস্টার আর হ্যান্ডবিল বৌদি।
4: কিসের পোস্টার?
5: বিনোদিনী থিয়েটারের।
4: সেটা কোথায়?
5: বিডন স্ট্রিটে বাড়ি হয়ে গেছে। কিন্তু এদিকে আর এক সমস্যা, বারবনিতার নামে থিয়েটার হলে নাকি ভদ্রলোকেরা সে থিয়েটার দেখতে যাবে না, অতএব নাম বদল করতে হবে, আর সেটা নিয়ে এখানে বৈঠক বসবে।
6: আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে, তোমাদের না জানানোর কারণ আমি বিষয়টা জেনেছি মাত্র তিন দিন আগে, তাই তোমাদের বলা হয়নি। তোমাদের আপত্তি? তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক তোমরা চাও না?
3: আমারও সেই মত, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর কোন চিহ্ন থাকবে না, এই আমার শেষ কথা।
6: কিন্তু বিনোদ,
4: আমি বলি কি, রঙ্গালয় যখন গড়া হয়ে গেছে তাকে নষ্ট করে কি লাভ? বিনোদ তো আপনাদের খুব বড় অভিনেত্রী, মানে স্টার, তাহলে থিয়েটারের নামটা রাখা হোক স্টার।

যাত্রাপালা বিনোদিনী এখানেই শেষ হল। রচনা আশিস বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় সাঁকরাই পরিচয় গোষ্ঠী। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন গিরিশ দীনবন্ধু নর, অতুল রমেশ মণ্ডল, অমৃত ও হৃদয় প্রসেনজিৎ রায়, রাখাল অরিজিৎ দো।

0: মন্ডলী, রাঙাবাবু, হারাধন সাঁতরা, গুরমুখ রায়, প্রশান্ত কোলে, আমোদিনী, চৈতালি বন্দ্যোপাধ্যায়, সুরত, রূপা রায় ও বিনোদিনী, লেখা মিশ্র। সঙ্গীতে অংশগ্রহণ করেছেন দুলাল মণ্ডল ও নবনীতা মণ্ডল। যন্ত্রসঙ্গীতে বাবলু সেনাপতি, গোপাল বেরা ও গণেশ দলুই। সুর দুলাল মণ্ডল। নির্দেশনা ও রামকৃষ্ণের ভূমিকায় প্রশান্ত মণ্ডল। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়। প্রযোজনা আদিত্য নারায়ণ সেন।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 kHz-এ ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন লোকগীতি। প্রথমে শিল্পী সাত্তকী বন্দ্যোপাধ্যায়।

শুনছিলেন লোকগীতি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 6 দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রী সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন,
1: হম এক স্টেবিলাইজিং ফোর্স বনকে ইন্ডো প্যাসিফিক ওর ইন্ডিয়ান ওশন মে আজ উভর পায়ে হ্যাঁ। প্রধানমন্ত্রী জি নে আপনে পরিশ্রম সে আপনে স্টেটসম্যানশিপ সে अपने पॉलिसी को भारत में लागू करके बाकी देशों को दिखाया और सभी देशों ने एक्सेप्ट किया कि यस लेट दिस बी द फ्रेमवर्क, लेट इंडिया डिसाइड द फ्रेमवर्क। हम इस फ्रेमवर्क पे एक लॉन्ग टर्म कोऑपरेशन, आप सोचिए ये कितनी बड़ी जीत है।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয়

নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতবিঘ্নিত এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024 ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের দুদিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পিপি চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961 অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, 6 মাস এই প্রকল্পটি চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পীর মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুয়াক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তাঁর ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন।
এখন বিশ্বকাপ।

0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডোয়ো সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গত রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়াইল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। দুই বাংলা শ্রোতা বন্ধুদের নমস্কার জানাই আজকের রবিবাসরীয় দুপুরের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি উৎসব সিনহা। বাংলা ব্যান্ডের গান আবেগের কথা বলে, বাংলা ব্যান্ডের গান তারুণ্যের কথা বলে। একটু অফবিট মিউজিক ব্যান্ডের একটা বিশেষ ধরনের মধ্যে পড়ে, ঠিক সেরকম ধরনেরই একটি গান দিয়ে, প্রাণবন্ত শক্তির একটা সূচনা দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। প্রথমে বাংলা ব্যান্ড ভূমি।

শুনলাম ভূমির পরিবেশনা। এরপর যে গানটি শোনাব, ফোক রক এবং ফিউশন তাদের মূল কাজের জায়গা। বলছি 2002-এ প্রতিষ্ঠা হওয়া বাংলা ব্যান্ড কায়ার কথা। বেশ বিগত কদিন ধরে ঘ্যান ঘেনে বৃষ্টির একটা আবহাওয়া রয়েছে। শহরে বৃষ্টি পড়লে কেমন লাগে? শোনা যাক কায়া কি বলছে। ব্যান্ড মেম্বার অরিন্দমের কথা এবং পুলকের সুরে কায়ার পরিবেশনা, ব্যান্ডের গানের অনুষ্ঠানে আপনাদের জন্য।

0: শহরের বুকে এক পশলা বৃষ্টি মানে শহরের বুকে তো বৃষ্টি পড়েই, তার সাথে সাথে বৃষ্টি চলে শহরের মানুষগুলোর মনে। এখন আমি স্টুডিওতে বসে আছি, জানি না বাইরে কি হচ্ছে। বৃষ্টি যদি হয়েও থাকে সেটা আমার থেকে তো হারিয়ে গেল, আরও কত কী আমরা হারালাম। এই যেমন এই সেদিন ফেলে এলাম আমাদের শৈশব, শৈশব নিয়ে একটি গান শোনাব, ভূমি ব্যান্ডের, সুরজিতের কথায় সুরে এবং পরিবেশনায় সুরজিৎ এবং ছোট্ট অন্বেষা। এখন বাংলা ব্যান্ড ভূমি।
1: হাতি নাচে, কোলা নাচে।

শোনাবো আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গানটি, সেই ব্যান্ডের পরিবেশনায় যাদের নাম না বললে বাংলা ব্যান্ডের ইতিহাস সম্পূর্ণ।

হয় না, ঠিক ধরেছেন মোহিনের ঘোড়াগুলি। গানটি গৌতম চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে, পরিবেশনায় সুব্রত, বনি, ঋতুপর্ণা এবং চন্দ্রিমা। এখন মোহিনের ঘোড়াগুলি।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 12 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:38 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 24 ঘণ্টা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। দু এক পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 78%, বৃষ্টিপাত সামান্য। উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন শুনবেন আজকের অর্থাৎ 12 জুলাই 2026 রবিবারের মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, রয়েছে রহস্যময়ী উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ষোলো আনা বাঙালি, প্রাক্তন ভারতীয় ফুটবলার অ্যালবিটো ডি কুনহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন নীলাদ্রি সেন, আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বিকেল 5:05 অনুষ্ঠান আজ সন্ধ্যায় উপস্থাপনায় ইনা বাগচি, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রোহিত গোস্বামী, 6:20 ক্ষেত খামারের কথা, বাড়িতেই বানান জৈব কীটনাশক, এ বিষয়ে ডক্টর অনুত্তম পরিযায়ীর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী।

সন্ধে 6:50 অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। বর্ষায় পোকামাকড়ের উপদ্রব, এ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক লাহিড়ি। সন্ধে 7:00 বেতার নাটক দরজা, রচনা দেবব্রত চৌধুরী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক, প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্তর সঙ্গে আলাপচারিতায় রয়েছেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, রচনা দিলীপ কুমার রায়, পাঠ পৃথা কুণ্ডু, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শুনবেন শাস্ত্রীয়।

সঙ্গীতের অনুষ্ঠান। আজ রয়েছে বাগেশ্রী রাগে বেহালা বাদন, পরিবেশনায় শিল্পী তরুণ কুমার চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুরোধের আসর।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হল অনুরোধের আসর। এই পর্যায়ের আজ দ্বিতীয় দিন। অনুরোধের গান সঙ্গে নিয়ে স্টুডিওর এ প্রান্তে আজকের অনুষ্ঠান নিয়ে রয়েছি ইনা বাগচি। প্রথমেই শুনে নেব পান্টিবাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে প্রবীর কুমারের একটি অনুরোধের গান। অনুরোধ করে পাঠিয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি রইল শ্রোতা বন্ধুরা সকলের জন্য।

অনুরোধের আসরের পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল নর্থ উলুবেরিয়া হাওড়া থেকে। শুনতে চেয়েছেন সলিল চৌধুরীর কথায় সুরে হেমন্ত।

অনুরোধের আসরের জন্য গানের অনুরোধ নেওয়া হচ্ছে আমাদের ফেসবুক পেজে, যার ঠিকানা facebook.com/maitri21। আরেকবার বলে দিই, facebook.com/maitri21। যাব আমাদের পরবর্তী গানের অনুরোধে। এ গানের অনুরোধ করে পাঠিয়েছেন ছত্রী এগরা পূর্ব মেদিনীপুর থেকে সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা এবং সুজাতা। শুনতে চেয়েছেন সুনীল বরণের কথায় সুধীন দাশগুপ্ত সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটি রইল সকলের জন্য।

অনুরোধের আসরের পরবর্তী গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাস দেশসুরে মান্নাদের কণ্ঠে অনবদ্য একটি বর্ষার গান। এ গান শুনতে চেয়েছেন কাটোয়া পূর্ব বর্ধমান থেকে চন্দন সেন, পারুল সেন, প্রিয়াঙ্কা সেন। রইল গানটি সকলের জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুরোধের আসর। পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন শিল্পী ভাদুরী। শুনতে চেয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর ডি বর্মনের সুরে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি।

আপনাদের অনুরোধে সাড়া পেয়ে আমরা সত্যিই আপ্লুত। ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি ইমেল আইডিতেও অনুরোধ পাঠাতেই পারেন। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com। আরও একবার বলে দিই, maitribondhu23@gmail.com। আমাদের পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন দিঘল গ্রাম ইন্দাস বাঁকুড়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় এবং সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। শুনতে চেয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে এই কালজয়ী গানটি।

ডাকযোগে আমাদের চিঠি পাঠাবার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, ভারতবর্ষ। আরও একবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আপনারা আমাদের অনুরোধের গান শুনতে চেয়ে পাঠাতেই পারেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে, যার ঠিকানা facebook.com/maitri21। আরও একবার বলে দিই, facebook.com/maitri21। আর ফেসবুক এবং ডাকযোগের পাশাপাশি আপনারা আমাদের ইমেল অ্যাকাউন্টেও অনুরোধ করে পাঠাতেই পারেন আপনাদের পছন্দের গান। ইমেল আইডিটা বলে দিই, maitribondhu23@gmail.com। আরও একবার বলে দিই, maitribandhu, মৈত্রীবন্ধু 23@gmail.com। আপনাদের অনুরোধের গান অনুরোধ করে পাঠানো নেওয়া হচ্ছে আমাদের ফেসবুক পেজে, ইমেল আইডিতে এবং ডাকযোগে। আরেকবার ডাকযোগের ঠিকানাটি বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আপনারা গান শুনতে চেয়ে অনুরোধ করে পাঠাতেই পারেন, আপনারা পাঠান, আমরা আপনাদের গান শোনাব, আপনাদের সঙ্গে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরাও সে গান শুনতে পাবেন। আজকের অনুরোধের আসরের ঢালি নিয়ে ছিলাম আপনাদের সঙ্গে স্টুডিওর এ প্রান্তে মৈত্রীবন্ধু ইনা বাগচি। ভালো থাকবেন বন্ধুরা।

0: সুন্দর এই পৃথিবীর বুকে আমাদের কত না স্বপ্ন। এই স্বপ্নগুলো আমরা নিজের মতন করে সত্যি করতে চাই। সত্যি করার পথে যদি আঁকা মাকা পথ অনুসরণ করতে হয়, তখন থেমে যাই নাকি না সেই পথকেও, নিজের মতন করে বন্ধুর পথকেও আমরা সহজ করে নেওয়ার চেষ্টা করি।
1: আমাগো, আজ এই দুনিয়ায় আমাদের খোঁজ থাকে কিছু সহজ জীবন, সহজ মন, সহজ মানুষের। সেটা কই পাই সেইটা বড় আক্ষেপের বিষয়। তাই কোন একটা বিশেষ দিন আমাদের নির্ধারণ করা হয়, যাই তুই সহজ মন, সহজ সরল জীবন আর মানুষদের মনের মধ্যে, যাতে জটিলতা যত বেশি আমরা বাসস্থান দিব, ততই কিন্তু একেবারে গেড়ে বসব। সুতরাং আমাগো জীবনে যত সহজ মনগুলি আছে, প্রত্যেকের মনের মধ্যে কিন্তু সহজ একটা জায়গা আছে। সেইগুলিকে যদি আমরা জারাই নিই, সেইগুলিরে যদি আমরা একটুখানি একটু শক্তিশালী করে তুলি, আমাগো জীবনটা কিন্তু ওই সহজ মানুষের যেরকম হয় না, যে সুন্দর একদম সহজ সরল জীবন, সেই জীবনটার কিন্তু আমাদের খোঁজ থাকে। কি কও,
0: হয়তো কাঠিন্য আসতেও পারে পথে, সেই কাঠিন্যকেও কিন্তু আমরা সহজ করে নেব নিজেদের সহজিয়া মন দিয়ে।
2: দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি

0: Eh, gue itu gue. Lu kagak apa deh? Tadi ya mana?
1: বাজো মানুষের চরণ দুটি নিত্য বস্তু পাবে খাঁটি।

মলে পাব বেহেস খানা, তা শুনে তো মন মানে না।

0: এই যে ধরো সহজিয়া, এই গানে সহজ মন রে পাওয়ার জন্য কিন্তু দিব্য জ্ঞানের কাছে আমাকে কিন্তু একটা আশীর্বাদ চাই। এই মন কিন্তু নিজেরাই নিজেরা তৈরি করতে পারে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকে তোমার মনের মধ্যে যদি যত জটিলতা তত কিন্তু তোমার অশান্তি। সহজ সরল যে জীবন তার যে আনন্দ, সেইটা থেকে কিন্তু তুমি বঞ্চিত।
1: আবার দেখো, মানুষের প্রতি ক্ষোভ থাকে, রাগ থাকে, সেটাও যদি আমরা বর্জন করে ক্ষমাতে না পরিণত করতে পারি তাহলেও কিন্তু মনের জটিলতা বাড়ে, তাই না? তাই বিশেষ করে আজকে একটি বিশেষ দিন, আজকে জাতীয় সরলতা দিবস। সরল তো ইচ্ছে করে হওয়া যায় না, জীবনকে সহজ সরল পথে নিয়ে গেলে আমরা বোধহয় সহজ হয়ে থাকতে পারি, সেই চেষ্টাটা।
0: কিন্তু এখন যে জীবন আমাগো, এত গতিশীল জীবন, এত চারিদিকে একেবারে মানে মানে আমরা কই না যে ক্যাপিটালিস্ট এই মোটিভ যে আমাগো দেশে আইসে, তার মানে একেবারে বড় লোকের দিয়ে একেবারে ছাইয়া গেছে। এত ধরনের উপকরণ, এত ধরনের লাক্সারি,
1: আধুনিক প্রযুক্তি,
0: প্রযুক্তি, হ্যাঁ, এইগুলি দিয়া তো আমার মনকে একেবারে ডিস্ট্র্যাক্ট বলি বা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে রাখে, কোনটা ঠিক? এখন ও যদি এখন গাড়ি চলে, আমার যদি গাড়ি না থাকে আমাকে মনের মধ্যে বড় দুঃখ। ওর বড় বড় তিনখান বাড়ি আছে, আমাকে কিন্তু নাই। আমার একখান বাড়ি, সেইটা নিয়েও কিন্তু আমার সন্তুষ্টি নাই, কিন্তু সন্তুষ্টি সেইখানেই, সেখানেই আনন্দ।
1: আমার যেটুকু আছে সেটুকু যেন আমার জন্য যথেষ্ট হয়। যেমন অনেককেই দেখি রসময় যে হয়তো বাড়িতে মানুষ তিনজন, কিন্তু বাড়ি তিনতলা করেছেন কারণ মানুষকে দেখাতে হবে যে আমার অর্থ বা প্রতিপত্তি বেশি আছে। কিন্তু সমস্যাটা হলো সেখানে অর্থটা ব্যয় হলো, কিন্তু এই যে দুতলা বাড়ি অতিরিক্ত রয়ে গেল সেটাকে নিয়ে কি করবে, এটাও তো চিন্তার জটিলতা।
0: ডক্টর সবুজ কলি সেন, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতীর, উনি এত সুন্দর করে আমরা, এবং আমরা জানি উনি একেবারে ঠাকুর মা স্বামীজির সঙ্গে, গোলপার্ক যে মিশন আছে ওনার সঙ্গে, ওখানের সঙ্গে ওতপ্রোত ভাবে উনি জড়িত। উনি প্রিন্সিপাল অফ স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, এইটার সঙ্গে যুক্ত। এখন ওনার যে গুরুত্বপূর্ণ মতগুলি, ওনার যে অবজারভেশনগুলি, সেগুলি এত সুন্দর
1: অভিজ্ঞতা,
0: এত সুন্দর করিয়া কইছেন না, আমাকে মনে হইল গিয়া যে আপনাকে শোনা খুব জরুরি।
1: চলে
0: ডক্টর সবুজ কলি সেন আমাকে সাথে আসেন, তার কথাগুলি শুনানি মন দিয়া।
2: আজ ওয়ার্ল্ড সিম্পলিসিটি ডে, ভাবছিলাম বিশেষ দিন পালন করে পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিতে হচ্ছে সিম্পল লিভিং এর কথা। সিম্পল লিভিং বা সিম্পলিসিটির দুটি দিক আছে, একটি বহিরঙ্গ, অপরটি অন্তরের। বিষয়টি

সরল জীবন, সরলতা মানব সভ্যতার মতোই প্রাচীন। অথচ আজকের দ্রুতগামী ও ভোগবাদী সমাজে এটি আগের থেকে আরও বেশি প্রাসঙ্গিক। প্রথমেই বহিরঙ্গের কথা, অর্থাৎ বাইরের জীবনযাত্রার কথা বলি। আজকের যুগে পৃথিবী আমাদের শেখায় আরও কেনো, আরও জিনিস কেনো, আরও ভোগ করো, আরও মানুষকে দেখাও। কিন্তু ইতিহাসের মহাপুরুষরা সর্বদেশেই আমাদের কিন্তু ভিন্ন শিক্ষা দিয়েছেন। আজ আমরা ব্র্যান্ডেড ছাড়া পোশাক পরি না, ঘড়ি পরি না, ব্যাগটা নিই না, চটি পরি না। আমার উদ্দেশ্য লোককে দেখানো আমি কে। এই ব্র্যান্ডেডের দামি জিনিসের লোভ আমাদের কামনাকে, বাসনাকে আরও বাড়িয়ে তোলে, লোভ আরও বাড়িয়ে তোলে, যার ফলে সবসময় আমরা সৎ উপায়ে উপার্জনের দিকে যাই না, অনেক অসৎ উপায় অবলম্বন করি, আরও আরও আরও চাই। কিন্তু এই সমস্ত মহাপুরুষরা পৃথিবীর ইতিহাসে আমাদের শিখিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে, তার পোশাকে নয়, তার ব্যবহারে, তার প্রাচুর্যে নয়, তার প্রজ্ঞায়। আমরা দেখেছি মহাত্মা গান্ধী সুন্দর একটা কথা বলেছিলেন, লিভ সিম্পলি সো আদার্স মে সিম্পলি লিভ। অর্থাৎ আমরা এমনভাবে যেন জীবনযাপন করি যাতে অন্যেরও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ থাকে। আমি একটা এমন একটি প্রতিষ্ঠানে পড়াশুনো শিখেছি যার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এক সরলতার জীবন্ত উদাহরণ সৃষ্টি করেছিলেন। খোলা আকাশের নিচে শিক্ষা, প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক, আড়ম্বরহীন জীবনযাপন, এসবের মধ্যে তিনি দেখিয়েছিলেন যে শিক্ষা ও সংস্কৃতির প্রকাশ, বিকাশ, প্রকৃত বিকাশ বাহ্যিক জাঁকজমকের উপরে নির্ভর করে না। আমরা কয়েকজনের কথা ভাবতে পারি, আমরা সেখানে দেখি, যেমন রতন টাটা, কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। 2024 সালে অমিতাভ বচ্চন কোনবানিকা ক্রোড়পতিতে একটা জায়গায় বলছিলেন যে একবার তিনি তার সঙ্গে একই ফ্লাইটে হিথ্রোয়ে নেমেছেন। সেই সময়টা মোবাইলের যুগ ছিল না এবং রতন টাটার গাড়ি আসার কথা ছিল, কোনো কারণে সেটি এসে পৌঁছয়নি। তখন পাবলিক টেলিফোন বুথ থেকে তিনি ফোন করবার চেষ্টা করছেন, কিন্তু তার কাছে টাকা নেই, তারা উনি হাতে টাকা রাখেন না। তখন তিনি অমিতাভ বচ্চনকে বলছেন, মিস্টার বচ্চন, আপনি আমাকে একটু টাকা ধার দিতে পারেন, আমার গাড়ি আসেনি, আমাকে ফোন করতে হবে। অমিতাভ বচ্চন মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এত সরল, এত অনহংকার, এইটা হচ্ছে অন্তরঙ্গ দিকের সিম্পলিসিটি। আমরা আবার দেখেছি আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম আজাদ, তিনি যখন রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে গেলেন তার কার্যকাল শেষ হয়ে যাওয়ার পরে, সঙ্গে ছিল দুটি স্যুটকেস, তার মধ্যে কিছু বই, কয়েক সেট জামা কাপড়, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর একটি বীণা। তারাই আমাদের বোঝান, তারাই আমাদের দেখিয়ে দেন যে অহংকার যেখানে কম সেখানে সন্তুষ্টি বেশি, লোভ সেখানে ভালোবাসা বেশি, যেখানে প্রদর্শন কম সেখানে আন্তরিকতা বেশি, যেখানে লোভ কম সেখানে সন্তুষ্টি বেশি। আমরা মা শারদার জীবন থেকেও দেখতে পারি, তার একটা অসাধারণ বাণী আছে, সত্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই, সন্তোষটাই তো আসল। আজ আমরা সামাজিক মাধ্যমে প্রায় অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি। ফেসবুকে সবসময় আমার কি হলো, আমার কত সম্পদ, আমি আজ কি খেলাম, আমি আজ কি নতুন কিনলাম, সেটা দেখানোর উদ্ভব প্রতিযোগিতা। এতে অনেক লোক নিজেকে ছোট মনে করে, অথচ সুখের প্রকৃত উৎস বাইরের প্রশংসায় নয়, নিজের অন্তরের শান্তিতে। সরলতা, সরল জীবন, সে অন্তরের শান্তির পথ আমাদেরকে খুলে দেয়। একটা কথা মনে রাখতে হবে, সরলতা মানে দারিদ্র নয়, সরলতা মানে অভাব নয়, সরলতা মানে জীবন।

0: জীবনের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা নয়। সরলতা হলো, সিম্পলিসিটি হলো, সিম্পল জীবন যাপন হলো অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে, জটিলতা থেকে মুক্ত হয়ে জীবনের প্রকৃত মূল্য উপলব্ধি করা। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে মানুষ বাইরের চাকচিক্যের থেকে অন্তরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়। এটা আত্মবিশ্বাসের পরিচয়, সিম্পলিসিটি। আমি সিম্পল থাকতে পারি আমার সব থাকা সত্ত্বেও, যেটা আমরা দেখলাম শ্রী রতন টাটা এবং APJ আব্দুল কালামের উদাহরণের মধ্যে দিয়ে। যে মানুষ নিজেকে জানে, নিজের মূল্যটা বোঝে, তার অন্যের কাছে এই সমস্ত বিলাসিতা দিয়ে কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না, কারণ সে অন্তরের ঐশ্বর্য ঐশ্বর্যবান। আসুন আমরা সবাই এমন একটা অভ্যাস করে তুলি যেখানে অপ্রয়োজনীয় ভোগ নেই, দেখানোপনা নেই, আমাদের প্রকৃতিকে ভালোবাসি, মানুষকে সম্মান করি, সুন্দর জীবনযাপন করি। আমরা যেন বাহ্যিক আড়ম্বরের পরিবর্তে অন্তরের সৌন্দর্যকে বেছে নিতে শিখি, অহংকারকে দূর করি, হিংসার দ্বেষকে দূর করি, ভোগের পরিবর্তে মূল্যবোধকে প্রাধান্য দিই, প্রতিযোগিতার পরিবর্তে মানুষের সঙ্গে সহযোগিতাকে এবং জটিলতার পরিবর্তে সরলতাকে গ্রহণ করি। তাহলেই বছরে একদিন এই দিনটিকে পালন করা সার্থক হবে। নমস্কার।
1: এত সুন্দর আজকের দিনটাকে বিবৃত করার পর, ধরেন আমাগো আর কিছু বলার অপেক্ষা রাখে না। ডক্টর সবুজ কলিশান ছিলেন আমাগোর সাথে, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং প্রিন্সিপাল অফ স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস গোলপাক মিশন। এত সুন্দর করে আমাগো জীবনবোধের কথা শোনালেন এখানে, না শোনেন এই গানটি একেবারে সহজ কথা, তার কথাই হয়তো বলে।

0: সহজ কথা সহজভাবে মাজা, আজকে বিষয়বস্তু এটাই। এই সহজ কথা বলতে গিয়ে একজনের কথা আজকে খুব মনে পড়ছে, তার কথা আমরা শুনব। শুরুটা একটু বলি, তিনি সুমিতা কর্মকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের রিটায়ার্ড রিসোর্স টিচার বর্তমানে। কিন্তু আমি তার একটা ছোট্ট ঘটনা বলি, সেটা অনেক আগের ঘটনা। দিদির চোখের আলো বহু আগেই ঈশ্বর নিয়েছেন, তবু তার মনের দীপ্তি চোখের আলোকে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। আমরা এই সব প্রতিকূলতা, জীবনের প্রতিবন্ধকতা, চোখের দৃষ্টি নিভে যাওয়া বা জীবনের শারীরিক নানা ক্ষতি, সেগুলোকে কত কঠিন করে দেখি, কত জটিল মনে হয়। তো দিদির সঙ্গে প্রথম যখন কথা হয়েছিল, তখন দিদি প্ল্যাটফর্মে ছিলেন। আমি মনে হচ্ছিল দিদি দেখতে পান না, তার অসুবিধা। তার মধ্যে আমি তাকে ফোন করেছি, আমি বুঝতে পারিনি। আমি কথা বলতে বলতে দিদি দেখলাম থামছেন না, কথা বলছেন। আমি ভাবলাম বোধহয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ট্রেন তো আসেনি এখনও, তাহলে দুটো কথা বলা যেতে পারে। ট্রেন কাছাকাছি এলেই আমি ফোন রেখে দেব, কারণ তার এই প্রতিবন্ধকতা নিয়ে তিনি ট্রেনে উঠছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। তো সেটা কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে যাওয়াতে আমি বললাম, দিদি আপনার ট্রেন এখনও আসেনি, আমি কিন্তু ফোন রেখে দেব, কারণ আপনাকে তো একাই উঠতে হবে। তখন উনি চাকরি করতেন, তো উনি বললেন ট্রেন তো কখন এসে গেছে, আমি ট্রেনে উঠেও গেছি। আমি বললাম আপনি কথা বলতে বলতে ফোনে ট্রেনে উঠে গেলেন? বললেন আমি তো এইভাবেই চাকরি করছি বহু বছর, আমার এতে অসুবিধা হয় না ভাই। আমি অবাক হয়ে গেলাম, আমি সমস্ত চক্ষুষ্মান হয়ে জীবনের কোনো প্রতিবন্ধকতা ছাড়া বহু সময় কেউ ফোন করলে বলেছি যে আমি এখন ফোন রাখছি ভাই, ট্রেন ঢুকছে, কিন্তু উনি গুরুত্বপূর্ণ কথা তাই থামেননি, কত সহজভাবে সরলভাবে সেটাকে মানিয়ে নিয়েছেন এবং সহজভাবে বলেছেন এটাই তো জীবন, আমার এতে কোনো অসুবিধা হয় না। সেই মানুষটা, যে মানুষটা জীবনের কঠিন সময়কে তুড়ি দিয়ে সহজ করে নিতে পারেন, আজ তার কাছ থেকে শুনে নিই তার জীবন দর্শন, সরলতা কিভাবে জীবনের মধ্যে ছড়িয়ে রেখে দেওয়া যায়। আসুন শুনি তার কথা।
1: নমস্কার, আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার এপার বাংলা ওপার বাংলার বন্ধুদের উদ্দেশ্যে আমি কটি কথা বলবো, সেটি হলো জীবন সরল হলেই সুন্দর হয়, এই বিষয়ের ওপর। আমরা জানি সভ্যতার আদিলগ্নে মানুষ একসাথে দলবদ্ধ হয়ে বাস করত, প্রকৃতির থেকে যা ফলমূল সে সংগ্রহ করত সেটাই সবাই ভাগ করে খেত, সবাই সবাইয়ের বিপদে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু সভ্যতার যত অগ্রগতি হয়েছে, মানুষ সভ্য হয়েছে, আমরাও সভ্য হয়েছি, ফলে আমাদের জীবনযাত্রার মধ্যে একটু পরিবর্তন এসেছে। যেমন একটা বাচ্চা যখন জন্মায়, তখন সে মায়ের কোলে তার মায়ের সাহচর্য পেয়ে সে বড় হয়, বাবা মায়ের ভালোবাসা পায়, এইভাবে সে বেড়ে ওঠে। পরে যখন স্কুলে যায়, স্কুলের শিক্ষক শিক্ষিকার থেকে ভালোবাসা পায়, বাবা মায়ের ভালোবাসা পায়, এভাবেই সে বেড়ে ওঠে। কিন্তু পরবর্তীকালে কি হয়, এই বাচ্চা যখন মা বাবার থেকে শিক্ষা, সমস্ত বোধ জন্মের সমস্ত বোধ সমস্ত নিয়ে যখন সে বড় হয়, বড় হয়ে সে চাকরি বাকরি করে, তখন সে মা বাবাকে ভুলে যায়, এটাই আমরা দেখে আসছি। তখন কি হয়, তখন তার মধ্যে একটা জটিলতা চলে আসে। এমন দেখা যায় যে সে তার যখন বাবা মা বৃদ্ধ হয়, যেই বাবা মা কোলে পিঠে করে মানুষ করলো তাকেই তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর থেকে আর করুণ পরিস্থিতি কি হয় সেটা বলুন। তারপরে যেমন আমরা ধনী দেশগুলোর ক্ষেত্রে দেখি, ধনী দেশগুলো আরও ধনী হওয়ার জন্য

তাদের কিনে নিতে চায়, আর গরিব দেশগুলো গরিবই থাকে। ফলে আমাদের যে এই যে পরিবর্তন সভ্যতার অগ্রগতির ফলে সায়েন্টিফিক টেকনোলজি উন্নত হয়েছে, কিন্তু আমরা কিন্তু সরল থেকে জটিল হয়েছি। এই দেখুন না, একটা মানুষ লাইনে দাঁড়ালো, লাইনে দাঁড়িয়ে সে পাস দিয়ে টাকা দিয়ে অর্থাৎ ঘুষ দিয়ে সে তার কাজটা করে নিল, কিন্তু যে মানুষটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে গরিব মানুষ, তার তত টাকা নেই, ফলে তার হচ্ছে দেরি হয়ে গেল জিনিসটা পেতে। এটা তো আমরা সবসময় দেখতে পাচ্ছি, ধর্মস্থানে গেলেও তাই। ধর্মস্থানে গেলে বিভিন্ন লাইন হয় 500 টাকা 1000 টাকা। এবার সেখানে কি হয়, যে ওই টাকাটা দিতে পাচ্ছে সে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসছে, আর যে দিতে পাচ্ছে না সে ভোর 4টে থেকে 12টা অবধি দাঁড়িয়ে আছে। তারাপীঠেই তো এটা আমরা দেখেছি, অযোধ্যার রাম মন্দিরেও দেখেছি, আরও অনেক জায়গায় এরকম হয়। সুতরাং এটা তো চলে আসছে। ধর্মের ক্ষেত্রে কি বলেছে, ধর্মটাকে সবার মধ্যে বিলিয়ে দিতে। কিন্তু আজ কি হচ্ছে, হিন্দু মুসলমান সব আলাদা আলাদা ভাগাভাগি। ধর্ম কি তাই বলেছে? ধর্ম বলেছে যে মানুষের সাথে একজনের সাথে আরেকজন চলতে শেখায় আমাদের ধর্ম। কিন্তু বর্তমান অবস্থা আমাদের সেটা হতে দেয় না। কি হচ্ছে, যার পয়সা আছে সে হচ্ছে আগে সমস্ত ফেসিলিটিগুলো পাচ্ছে, যার পয়সা নেই সে ফেসিলিটি পাচ্ছে না। ফলে কি হলো, জীবনটা জটিল হয়ে গেল। এইভাবেই আমাদের জীবনটা সরল থেকে জটিল, জটিল থেকে আরও জটিলতর হচ্ছে। কিন্তু আমাদের তো এই জীবন কাম্য নয়, সরলভাবে সুন্দরভাবে বাঁচা একটা মানুষের, এটাই তো আমাদের মানব জাতির কাম্য। কিন্তু সেটা তো হচ্ছে না, দিন যত বদলাচ্ছে পরিবর্তন তা আরও দীর্ঘতর হচ্ছে। আর ভবিষ্যতে কি হবে সে কথা তো এখন আপনারাও বুঝতে পাচ্ছেন, আমিও বুঝতে পাচ্ছি। এইটুকুই আমার বলার, জীবন যত সরল হবে তত সুন্দর হবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই সরল সুন্দর জীবনযাপন কাম্য, তাই আমরা সরলভাবে যে জিনিসটা পাওয়া যাবে, কেউ কাউকে টপকে যাব না, কেউ কাউকে আঘাত দেব না, এইভাবে আমাদের চলা উচিত। এইভাবে চললে মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে, আমরাও শান্তিতে নির্ভাবনায় নিশ্চিন্তে বাস করতে পারবো। জি।

0: আজকের এই সহজ সরল নিয়া এতগুলি মন্তব্য এত সুন্দর কইরা বিবৃত যে কথাগুলি আমাকে মননে একেবারে খুব শক্তপোক্তভাবে ঠাঁই পাবে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই।
1: অনেক ধন্যবাদ জানাই সুমিতা কর্মকারকে এত সুন্দর করে নিজের জীবনের ভাবনাটাকে প্রকাশ করার জন্য এবং পরিশেষে একেবারে প্রাসঙ্গিক একটি গানের সুরে তার কথা শেষ করার জন্য। আমরা সুন্দর থাকব এভাবেই সরল জীবনকে আঁকড়ে ধরে, এবং ওই একটা কথা যেটা সকলের জীবন দর্শনেই বারবার শুনলাম যে নিজের জীবনকে সরল রাখবো এবং যাতে আমার পাশের মানুষটার জীবনও জটিল না হয় আমার ভোগের কারণে, আমার তৃপ্তির কারণে, সেটা দেখাও কিন্তু সরলতার সঙ্গে যুক্ত।

এতক্ষণ শুনলেন মহিলাদের আসর, আজ শুনলেন রসময়ী। উপস্থাপনায় ছিলেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি। ষোলো আনা বাঙালিতে আজ আছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো দি কুনহার সাক্ষাৎকার, তার সঙ্গে আলাপচারিতায় নীলাদ্রি সেন। আজ দ্বিতীয় পর্ব
1: ষোলো আনা বাঙালি। ফিরে এলাম আলভিটো দি কুনহাকে নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের আলাপচারিতায়। আলভিটো, আমরা শুনছিলাম গতদিন আসিয়ান কাপের সেই সাফল্য নিয়ে, এবং সেখানে একটা বড় ভূমিকা নিয়েছিলেন সুভাষ ভৌমিক প্রশিক্ষক হিসেবে। তো কলকাতায় দুজন খুব লেজেন্ডারি প্রশিক্ষক ছিলেন, পি কে ব্যানার্জি এবং অমল দত্ত। তারপরেই আমরা সুভাষ ভৌমিকের কথা বলতেই পারি। তো এই যে বিভিন্ন কোচেদের তুমি দেখেছো এখানে, এবং এদের অনেকেই ভোকাল টনিক দিতেন, বিশেষ করে পি কে ব্যানার্জি, এবং এটাও কিন্তু একটু বেঙ্গল স্পেসিফিক বলা যায়, বাঙালি কোচরা এই ধরনের ভোকাল টনিকে খুব বিখ্যাত ছিলেন। সুভাষ ভৌমিকে তো এইরকমভাবে এনকারেজ করতেন
2: না? অবশ্যই, আমি যেটা বললাম মানে প্লেয়াররা হয়তো মাঠে লড়াই করেছে, কিন্তু কোচ যেমন প্লেয়ারদেরকে লড়াই করতে শিখিয়েছে, আমার মনে ওই কারণেই কিন্তু আমরা এই টুর্নামেন্টটাকে জিততে পারলাম। কারণ একটা কোচ যখন একটা প্লেয়ারকে কনফিডেন্স করে, বুস্ট আপ করে, এনকারেজমেন্ট করে, তো দ্যাট ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি 90% ফুটবলকে নিয়ে 10% রাখতে হয় ফর দ্য আদার ডিপার্টমেন্টস, যেটা হচ্ছে মানে কমিউনিকেশন স্কিলস কিংবা মোটিভেশন স্কিলস, তো এই জায়গায় সুভাষ ভৌমিক যেভাবে আমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, হাম লোক কিসি সে কম নেই আর হাম লোক হার নেই সকতে হ্যায়। তো প্রত্যেক ম্যাচ মানে স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড ম্যাচ কিংবা প্রথম ম্যাচ অব দি ব্যাক্তারো সাসানার সাথে আমরা এক গোলে হেরেছে, কিন্তু আমরা অসাধারণ ফুটবল খেলেছে। তারপরের ম্যাচ আমরা তো 6-0 না 6-1 আমরা মার্জিনে জিতলাম, কোয়ালিফাই করলাম। তারপর থেকে ও একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছে, উই ডোন্ট নো হু উইল বি আওয়ার নেক্সট অপোনেন্ট, বাট অল আই নো ইজ অ্যাবাউট টুডেজ ম্যাচ। আজকের ম্যাচ যেভাবে না আমাকে বার করতে হবে, যদি আমাদের ফাইনাল যেতে হয় এভরি ম্যাচ, ইচ ম্যাচ বাই ম্যাচ আমাদেরকে নিতে হবে। ও কোনোদিন এর পরের ম্যাচ কারা ওপোনেন্টস, কার সঙ্গে পড়বে, কে কেমন খেলে না পড়ে, ও কোনোদিন এই নিয়ে চিন্তা করতো না। ও ডে অফ দ্য ম্যাচ সেই মান জিনিসটা একটা মাঠের মধ্যে ঢুকিয়ে দিত। খাবারের টেবলে আসলে ও এতটা ফুটবল পাগল ছিল, ধরো খাবারের টেবলে আসছে, হয়তো হঠাৎ করে ওখানে এসে কিছু বলবে, তোমাকে এইরকম খেলতে হবে, ওদের ডিফেন্সের এই প্রবলেম আছে, তুমি আমার মনে হয় এদিকে চলে গেলে ওখানে সেন্টার করতে পারবে, শুটিং করতে পারবে, মানে অল টাইম মানে সুভাষ ভৌমিক ইউজ টু থিঙ্ক অ্যাবাউট ফুটবল, ফুটবল অ্যান্ড ফুটবল। তো হি ওয়াজ সো প্যাশনেট অ্যাবাউট ফুটবল, তো এই কারণেই কিন্তু ভগবান ওকে এই রিওয়ার্ডটা দিয়েছে, সফলতাটা।
1: এই যে প্যাশন ফুটবলের, বাংলায় এই প্যাশনটা অন্যান্য যে কোনো জায়গার থেকে বেশি, তুমি তো জানোই, তুমি তো এখন বাংলার ঘরের ছেলে, ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে। সাফল্যের কথা তো আমরা গতদিন আলোচনা করেছি, মোহনবাগানের বিরুদ্ধে তোমার গোল, ডার্বি ম্যাচে তোমার সাফল্য, কিন্তু অনেক সময় ব্যর্থতারও তো স্বাদ পেতে হয়, সবসময় তো আর সফল হওয়া যায় না। কিন্তু কলকাতায় দর্শকরা খুব ডিমান্ডিং, ব্যর্থ হলে কিন্তু সেখানে একটা সাংঘাতিক তার রিপারকেশন হয়, তো সেরকম অভিজ্ঞতা তো নিশ্চয়ই হয়েছে?
2: না, হয়েছে, অনেকবারই হয়েছে। কিন্তু আমার মনে হয় একটা প্লেয়ারকে কিংবা যে কোনো মানুষকে একটা কথা বুঝতে হবে, ভালো সময় সবসময় যায় না, তার মধ্যেখানে একটা খারাপ সময় যেতে পারে, কিন্তু ওই খারাপ সময়কে কীভাবে কাটাতে হয় প্রত্যেক মানুষকে রিয়েলাইজ করতে হবে। আমার যখন খারাপ সময় যেত, আমি সবসময় একটাই জিনিস করতাম, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক অ্যান্ড হার্ডওয়ার্ক। আমি মাঠে যেতাম, আলাদা করে প্র্যাকটিস করতাম, যে যে জায়গায় আমার উইকনেসটা ছিল, শুটিং যদি আমি একটু পাচ্ছিলাম না, শুটিং প্র্যাকটিস করতাম, ড্রিবলিং প্র্যাকটিস করতাম, সবসময় ম্যাচ দেখতাম, মানে রাত্রিবেলা ধরো ইপিএল কিংবা স্প্যানিশ লিগ এইগুলো চলতে থাকলে আমি ওই ম্যাচগুলোকে ফলো করি। আমি নিজেকে যতটা পারি আমি চেষ্টা করতাম টু ডু মাই বেস্ট। কারণ দেখো, একটা ফুটবলার লাইফ কিংবা স্পোর্টসম্যানের লাইফ সবসময় কিন্তু ভালো সময় নাই যেতে পারে। গ্রাফ আমাদের ইটস অলওয়েজ লাইক ওয়েভস, আমাদের যেমন বিচে যেমন একটা ওয়েভস হয়, আমাদের লাইফ ইজ অলসো লাইক দ্যাট, সবসময় তো উপরের দিকে যায় না, ইট ফ্লাকচুয়েটস। তো এই জায়গায় আমি অনেকবারই আপস অ্যান্ড ডাউন হয়েছে, মাঝে মাঝে একটা প্লেয়ারের ইঞ্জুরিতে তোমার ফর্ম ডাউন যেতে পারে, কিংবা অনেক কিছু মানে পার্সোনাল লাইফের জন্য সময় খারাপ যেতে পারে, এগুলো আমি অনেকবারই ফেস করেছি, কিন্তু আই হ্যাভ অলওয়েজ ট্রাই টু কাম ব্যাক স্ট্রংলি। আর এই জায়গায় আমি কিন্তু আমাদের অফিসিয়ালস কিংবা কোচিং স্টাফ কিংবা প্লেয়ারদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, আজকে যেটাই আমি পেয়েছে একটুখানি যদি আমি কিছু একটা রেসপেক্ট কিংবা নাম কিংবা অ্যাজ এ লেজেন্ড ফুটবলার সবাই যদি বলে, ইটস বিকজ অফ অল দেয়ার সাপোর্টস। আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি ইন্ডিভিজুয়ালি, কিন্তু প্লেয়ার্স থেকে শুরু করে ম্যানেজমেন্ট, সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফ, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।
1: বাঙালিদের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা জিনিস, সেটা হলো আড্ডা। তো আমি অনেকের কাছেই শুনেছি দীপঙ্কর ষষ্ঠী যে তুমি আড্ডা কিন্তু বেশ ভালোই দিতে পারো, তো তোমরা যখন প্র্যাকটিস করতে সকালে ক্লাবে 10:30-11টার মধ্যে প্র্যাকটিস হয়ে যেত, কিন্তু তারপর তোমরা 12:30-12:30 পর্যন্ত ক্লাবে থাকতে এবং সেখানে চলতো আড্ডা, তো এই আড্ডাটা কবে থেকে শুরু করেছো, মানে বাংলায় আসার পরে নাকি আগেই ছিল?
2: না না না, এটা এটা সত্যি কথা বলতে আমরা ইস্ট বেঙ্গল ছিল, আমি ড্রেসিং রুম পেয়েছে সালগাঁওকারে যখন আমি ছিলাম তখন কিন্তু কোনো ড্রেসিং রুম ছিল না, আমরা রাস্তার পাশে একটা জায়গা ঠিক থাকতো, ওখানে চেঞ্জ বেঞ্চ করে স্নান করার অবধি জায়গা ছিল না, কোনোভাবে না একটা টাওয়েল নিয়ে মুছিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা চলে যেতাম,
1: শুধু
2: আড্ডার কোনো গল্পই নেই,
1: কোনো সুযোগ ছিল না,
2: যতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আড্ডা মারবো সেটাই আড্ডা ছিল, সেটাই ট্রেনিং ছিল, সেটাই সবকিছুই ছিল। কিন্তু ইস্ট বেঙ্গল এসে যেভাবে আমরা ড্রেসিং রুম পেয়েছে, ট্রেনিং এর আগে, ট্রেনিং এর পর যেভাবে আমরা সবাই মিলে আড্ডা মারতাম, এইটা প্র্যাকটিসের আগে যেমন কি হতো, একটা প্রি সিজন এমন একটা খতরনাক জিনিস যে মানে ইট ইজ নোন এজ এ সাপ্লিমেন্ট ফর থ্রু আউট দ্য ইয়ার, কোচিজরা প্রচুর খাটনি করতো, মানে প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় এই 3 সপ্তাহ কিংবা 4 সপ্তাহে, কিন্তু আমাদের এই ড্রেসিং রুমে আড্ডাতে আমরা মাঠে যাওয়ার আগে কিছুই বুঝতে পারতাম না, কোচ আজকে কি মেনু দেবে, ভেজ দেবে না নন ভেজ দেবে, কি দৌড় করাবে না বল ওয়াক দেবে, আমরা কোনো চিন্তাই করতাম না, আমরা বলতাম চলো ঠিক আছে একটা আড্ডা দিয়ে মাঠে যাই, যা হবে হবে, কিন্তু তারপরে ওই টায়ার্ডনেস নিয়ে এসেই বা আবার যে এর লেগ পুলিং ওর লেগ পুলিং, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এই দীপঙ্কর এই ষষ্ঠী এই চন্দন এরা কিন্তু কার্টুন ক্যারেক্টার ছিল, যতটা বড় প্লেয়ার ছিল তার থেকে মানে কার্টুন ক্যারেক্টারই ছিল, এরা ভীষণ মজা করে, সবাই সাথে মিশতে পারে। আর আরেকজন আমি কোনোদিন ভুলতে পারবো না, সেটা হচ্ছে আমাদের দীপক মন্ডল। দীপক মন্ডল আরেকজন ছিল, মানে হি ওয়াজ লাইক এ লিডার ইন দ্য গ্রুপ, একটা হাসাহাসি করতো সবই করতো, অ্যান্ড মাঠের যেমন ম্যাচের টাইমে সিরিয়াসনেস, ড্রেসিং রুমে ক্যাজুয়ালনেস, তো হাসাহাসি করতো, অ্যান্ড হি ওয়াজ লাইক এ ক্যারেক্টার উইথ অল দ্য রোলস ইন হিম।
1: তুমি এখানে যখন ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে তখন তারকা ফুটবলার হয়ে গেছো, খবর কাগজে প্রতিদিন তোমার খবর বেরোচ্ছে, তোমার ছবি বেরোচ্ছে, তো রাস্তাঘাটে বেরোলে আজও, মানে ওটা শুধু সেই সময় নয়, আজও তোমায় অনেকে ভক্তরা ঘিরে ধরে, মানে সামটাইমস ইউ আর বিং মবড বাই পিপল, তো এই এটা কিরকম লাগে, মানে এই যে এটা এটা বাংলায় বোধ হয় একটু বেশি, গোয়াতে ফিরে গেলে তুমি বোধ হয় এতটা পাও না?
2: না, গোয়াতে ওরা রিকগনাইজ করে, যেমন ওরা রিকগনাইজ করলে আলভিটো কেমন আছে এইটা জিজ্ঞেস করবে, কিংবা এটা ওরা কাউকে হয়তো বলবে এই দেখ আলভিটো যাচ্ছে ও ফরমার ফুটবলার, কিন্তু কেউ এতটা মানে ইম্পর্টেন্স দেবে না, কেউ এসে
1: আবেগপ্রবণ হয় না,
2: কেউ এসে অটোগ্রাফ নেবে না, কেউ এসে ছবি নেবে না, খুব কম, ভেরি রেয়ার বলা যায়। কিন্তু কলকাতায় কেউ যদি তোমায় চিনতে পারলে ওরা কোনোভাবে ওরা একটা ছবি কিংবা অটোগ্রাফ নেবেই নেবে। আমি এখন অবধি কিছু ছেলেদের কাছ থেকে আমি আমার ফেসবুকে আমি মেসেজগুলো পাই, স্যার আই এম বিগ ফ্যান অফ ইউ, আমি তোমার সাথে একটা ছবি তুলতে চাই, স্যার কোথায় দেখা করবো, স্যার পারলে প্লিজ আমাকে বলো তোমার বাড়ি কোথায় আমি আসবো। সো দিস মেক্স ইউ ফিল গুড, মানে আমি একজন গোয়ানিজ ছেলে কলকাতায় এসে মানে এতটাই ভালোবেসে পেয়েছে আমাদের প্রত্যেক সাপোর্টারের কাছ থেকে, এমন নয় কি তারা কিন্তু শুধু ইস্ট বেঙ্গল সাপোর্টার, কিছু কিছু মোহনবাগান সাপোর্টার্স অব দি অনেক জায়গায় আমার কাছ থেকে ছবি নিয়েছে, অ্যান্ড দ্যাট মেক্স মি ফিল গুড, কারণ আমি সবসময় মনে করি রাইভালরি ইজ ওনলি অন দ্য ফিল্ড ফর দোজ 90 মিনিটস, অফ দ্য ফিল্ড ইস্ট বেঙ্গল প্লেয়ার বলো কিংবা মোহনবাগান প্লেয়ার আমরা সবাই এক। তো ইয়েস, ইট মেক্স মি ফিল গুড যখনই বাইরে কোথায় বেরোলে লোকরা চিনতে পারে, মানে এক একবার প্রেশারই হয়ে যায়, কারণ সব জায়গায় ওপেনলি যাওয়া যায় না, বাট ইয়েস আই এম এনজয়িং মাই লাইফ।
1: একে বাংলায় বলে খ্যাতির বিড়ম্বনা, মানে বেশি খ্যাতি হলে সমস্যার কিছু থাকে অনেক সময়। তো এই বাংলায় থাকতে থাকতে তুমি তো অবশ্যই ষোলো আনা বাঙালি হয়ে গেছো, তো বাংলা খাবার দাবার নিশ্চয়ই তোমার পছন্দ হয়। আমি কিন্তু এটা শুনেছি, এই দীপঙ্করের কথা বলি, দীপঙ্করের সঙ্গে সেদিন কথা হচ্ছিল, ও বলছিল যে অ্যালভিটো কিন্তু খুব মিষ্টি খেতে পারে, বাইরের অনেক খেলোয়াড়ই মিষ্টি খেতে চায় না, কিন্তু অ্যালভিটো ইজ আ মিষ্টি লাভার।
2: এটা ঠিকই বলেছো, আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে একটু অ্যাভয়েডই করি, কারণ আমি হচ্ছে খুব মানে ফ্যাটি পার্সন, আমি একটু যদি খাবার বেশি খাই কিংবা মিষ্টি বেশি খাই আর প্র্যাকটিস যদি একটু কম করি, তা আমার একটা টেন্ডেন্সি আছে ওয়েট গেইন করার, তো সেই কারণে আমি কিন্তু যতটা পারি অ্যাভয়েড করি, কিন্তু বাঙালির মিষ্টি এমন মিষ্টি তোমাকে মানে গিভ আপ করতে ইচ্ছা করে না, সবকটাই মিষ্টিগুলোকে টেস্ট করতে ইচ্ছা করে। তো সেই কারণে মাঝে মাঝে একটু অনেক বেশি হয়েছিল, একটু একটু কম খেতে চেষ্টা করি, কিন্তু এই মিষ্টি দই বইকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না।
1: মিষ্টি দই যেটা বাংলার বাইরে পাওয়াই যায় না প্রায়,
2: একদম। আমি তো অনেকবার এখান থেকে গো অব্দি ক্যারি করেছি।
1: আর এছাড়া রসগোল্লা,
2: রসগোল্লা প্রথমে আমি রসগোল্লা একদমই খেতাম না, খেতে ভালোই লাগতো না, কিন্তু এখন আমি রসগোল্লার বড় একজন ফ্যান হয়েছে। এটা অনেক বছর লেগেছে আমার, কিন্তু এখন রসগোল্লা খেতে বেশ ভালোই লাগে।
1: বাংলার খাবারের কথা শুনলাম, বাংলার খাবারের সঙ্গে বাংলার বিভিন্ন উৎসব বিভিন্ন পার্বণ জড়িয়ে রয়েছে, তো এখানে তো তুমি সারা বছরই থাকো, তো এখানে একটা বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব বা দুর্গাপুজো, তো এখানে কিরকম লাগে, মানে এখানেই কাটাও নাকি সেই সময় ছুটিতে গোয়াতে যাও?
2: না, প্রথমে আমি গোয়াই যেতাম, কারণ আমি যেটা বললাম আমি হোমসিক, তো কিংবা ডেজ গুলো কাউন্ট করতাম কবে যা দিনগুলো শেষ হবে কিংবা কতটা দিন কমবে আর আমি গোয়াই চলে যাব। সেই টাইমে সবসময় ছুটি পেলেই, সেটা পাঁচ দিন হোক কিংবা পনেরো দিনের ছুটি হোক, আমি গোয়ায় যেতে ইচ্ছা করতো, আমি যেতামই। কিন্তু ধীরে ধীরে এই কালচারটাকে আমি অ্যাডজাস্ট করে ফেললাম, আর এখন সত্যি কথা বলতে আমার ছুটি থাকলেই বা আমার মনে হয় এখন দুর্গাপুজোর টাইমে আমি কলকাতায় থাকতে বেশি পছন্দ করি, কারণ ওই টাইমে ওই আড্ডা বলো, প্যান্ডেল হপিং বলো, খাওয়া দাওয়া বলো, এই জিনিসকে এখন গিভ আপ করা যাবে না। তো আই'ম কোয়াইট এনজয়িং মাই দুর্গাপূজার টাইম ইন কলকাতা।
1: এবং অনেক সময় দুর্গাপুজো ওপেন করতে ডাকা হয়,
2: হ্যাঁ সেটা তো আরো বেশি ভালো লাগে। অবশ্য একটু ট্রাফিক নিয়ে একটু চিন্তা তো থাকে, কারণ একদিনে তো একটা প্রোগ্রাম থাকে না, অনেকবারই এমন হয়েছে অনেক দু চারটে অবধি করতে হয়েছে, কিংবা কিভাবে আমি অ্যাডজাস্ট করব, কারণ ট্রাফিক সেই টাইমে তো মানে ভেরি ডিফিকাল্ট, কারণ সব জায়গায় প্যান্ডেল হয়, ট্রাফিক কনভার্টেড হয়, তো যেভাবে না চেষ্টা করেছে সব জায়গায় যাতে সবাইকে খুশি করতে পারে, কারণ ওদেরই তো একটা প্রচার হয় কি আমাদের পাড়ায় আলভিটো আসবে। তো আমি যদি ধরো চারটে ধরো নিয়ে নিলাম, কিন্তু সেইখান থেকে আমি দুটো করলাম, দুটো করিনি, তাহলে আমার নিজেরই একটা খারাপ লাগতো। কিন্তু আমি অনেকবার এমনই করেছি, আমি বেশি নিতাম না, কারণ যদি আমি কভার আপ করতে না পারলে আমি একজনকে খুশি করবো, একজনকে ডিপ্রাইভ করবো, এটা আমি আমার নিজেরই ভাল লাগতো না।
1: ক্রিসমাসের সময় কোথায় থাকো?
2: ক্রিসমাস ডিপেন্ড করে কি চলছে না চলছে, কি যেমন একটা মানে খেলার টাইমে আমি বলবো ম্যাক্সিমাম টাইম কলকাতায় তো ছিলাম, কারণ হচ্ছে তখন তো আর কোনো অফ ছিল না, ইট ওয়াজ আ পিক সিজন টাইম, ক্রিসমাস টাইমে ম্যাচ ব্যাচ দেওয়া হতো। কিন্তু AFF যদি কোনোদিনই ভাবতো কি ক্রিসমাস টাইম চলো কিছুদিন আমরা লিগটাকে বন্ধ করে, আই লিগ বা আইএসএল ওই সময়টা যদি ওই কিছুদিন যদি বন্ধ করতে থাকতো, তাহলে কিন্তু আমাদের কোচিজরা আমাদেরকে ছুটি দিয়েছে কয়েকদিনের জন্য, আর আমরা গোয়ায় কাটালাম কিংবা এখানেই কাটালে কোনো অসুবিধা ছিল না, কারণ বাট ইয়েস দ্য বেস্ট টাইম টু স্পেন্ড ক্রিসমাস ইজ ইন গোয়া অ্যান্ড স্পেশালি উইথ দ্য ফ্যামিলি।
1: তোমার ফ্যামিলি তো কলকাতাতে থাকতো একটা সময়, তোমার ছেলেও এখানে স্কুলে ভর্তিও হয়েছিল, কিন্তু এখন আবার তারা গোয়ায় চলে গেছে।
2: ইয়া, আমার যখন মা মারা গেছে 2019 বিফোর দ্য কোভিড, তখন অবধি আমার ছেলে এখানেই পড়ত। 2020 যখন কোভিড কেসেস অনেক বেড়ে গেছে, সবকিছুই বন্ধ ছিল, ওয়ার্ক ফ্রম হোম কিংবা অনলাইন ক্লাসেস, তারপরে আমার মার কাজ ছিল এক বছরের কাজ, তখন আমরা ঠিক করলাম না এখন যাওয়া আসা করতে পারবো না, প্রত্যেক বাড়ি যেতে হবে মার কাজের জন্যে, তখন ঠিক করলাম না আমি তারপর থেকে আমি গোয়ায় নিয়ে যাই ছেলেকে, তো সেই ডিসিশনটা আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ নাও স্টাডিং ইন গোয়া স্কুল।
1: তোমার ছেলে তো আমি যতটা জানি কিছুটা বাংলা বলতে পারে, বুঝতেও পারে, তবে তোমার স্ত্রী বাংলা জানে না, তুমি তাকে বাংলা শেখাওনি?
2: না না না, আমার ছেলে ওর স্কুলে যখন ও যেত আমার মনে হয় কিছু বাঙালিদের সাথে মিশিয়ে কিংবা ক্লাবে অনেকবারই আমার সাথে ও যেত, ওখানে অনেকজন ম্যাক্সিমাম জন ওর সাথে একটু বাংলায় কথা বলতো, তারপরে ও খুব ছোট ছিল তখন, ও নিজে অবধি চেষ্টা করতো আমি বাংলায় কথা বলতে, এখন অবধি যদি কলকাতায় আসে অনেকজনের সাথে ও বাংলায় চেষ্টা করে, ফানি লাগে শুনতে, কিন্তু মানে অ্যাটলিস্ট

0: হ্যাপি দ্যাট মাই সান ইজ ওয়ান্টিং টু লার্ন বেঙ্গলি। তো হ্যাঁ, বাট আমার ছেলে আমার মনে হয় বেশি একটু বাংলা বলে, মানে মানে আমার বউ থেকে।
1: আস্তে আস্তে সেও বাঙালি হতে পারে ভবিষ্যতে, তবে তার মাকে তুমি বাংলাটা শেখাওনি, এটা কিন্তু খুবই অন্যায় কাজ। আশা করব যে তিনিও বাংলা শিখে যাবেন। তবে ফুটবল খেলছে কি ছেলে?
0: পাগল, পাগল মানে পাগল, ভীষণ ভালোবাসে ফুটবলকে। কিন্তু আমি জানি একটা জিনিস, কি শুধু ফুটবল খেললে হবে না, তার সাথে সাথে প্রচুর লড়াই করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আজকালের মডার্ন ফুটবলে যদি কাউকে সার্ভাইভ করতে হয়, লড়াই ছাড়া সার্ভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট। প্রত্যেক পজিশনে তাদেরকে অনেক দৌড়তে হবে, অনেক কিছুই করতে হবে, কারণ আজকালের মডার্ন ফুটবলে কোচিসরা তাদেরকেই বেশি পছন্দ করে যারা শেপ মেনটেন করে, যারা হার্ডওয়ার্ক করে, টিমের জন্য উপর নিচে করে। আমার ছেলের স্কিলস ওয়াইজ ভেরি গুড, শুটিংয়ে প্রচুর পাওয়ার আছে, কিন্তু আমার মনে হয় একটু এক্সট্রা প্র্যাকটিস দরকার আছে। তো সেটা যদি ও নিজে থেকে করতে পারে, আমি হয়তো জুনিয়র আলভিটোকে ইন ফিউচার দেখতে পাবো।
1: অবশ্যই আমরাও দেখার অপেক্ষায় রইলাম, তার কারণ শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই জানেন এবং অনেকেরই মনে আছে যে আলভিটো ডিকুনহা একজন অত্যন্ত স্কিলফুল খেলোয়াড় ছিলেন। তার বাঁ পায়ের কাজ আজও আমরা মনে রাখি এবং তিনি যেভাবে রাজত্ব করেছেন একটা সময় মাঝমাঠ, সেটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য। আমরা ইস্ট বেঙ্গলের কথা বললাম, কলকাতার কথা বললাম, ভারতের হয়ে খেলা, ন্যাশনাল টিমের হয়ে খেলা, এটা তো একটা আলাদা অনুভূতি।
0: না অবশ্যই, এটা এটা একটা ড্রিম কাম ট্রু। আজকে হয়তো যারা যারা টিমে চান্স পায়, তারা আগে থেকে জানে কারা চান্স পাবে, একটা প্রাইজ টিমের সিলেকশন হয়ে থাকে। কিন্তু তখনকার দিনে মানে আমাদেরকে ওয়েট করতে হতো পরের দিন যখন কাগজে নাম, কার উঠবে কার উঠবে না, কে ড্রপড হবে, কেউ ইনক্লুড করা হবে, এগুলো ভীষণ মানে টেন্সড মোমেন্ট ছিল। রাত্রিবেলা ঘুম হতো না, কিংবা যখন আমরা ধরো ক্যাম্পে যেতাম তখনই অবধি মানে বোঝা যেত না কোচ কাকে সিলেক্ট করবে কাকে করবে না। সো আমার মনে হয় একদিকে এটা ভালো, কারণ একটা প্রেশার সবসময় থাকা উচিত। আজকে যেমন সবকিছু কাগজ কেন, আগের দিনই তুমি দেখবে ফেসবুক কিংবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে টিম অ্যানাউন্স করা যায়। তো এটা একটা স্পেশাল ফিলিং, যে কোনো প্লেয়ার নিজের কান্ট্রিকে যদি রিপ্রেজেন্ট করতে পারে, ইট ইজ আ বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর হিম। কারণ এত বড় দেশের মধ্যে আমি যদি কয়েক বছর যে দেশকে রিপ্রেজেন্ট করতে পারলাম, তাতে বোঝাই যাচ্ছে আউট অফ দ্যাট মিলিয়ন্স অফ পিপল আমি হয়তো ওই 20 জন কিংবা 25 জনের মধ্যে একজন। তো সের থেকে বড় আর কি পাওনা হতে পারে।
1: তোমার নিশ্চয়ই মনে আছে প্রথম দেশের হয়ে খেলা?
0: ইয়েস, আমার এখানে অব্দি মনে আছে। আমার মনে হয় রাজীব গান্ধী গোল্ড কাপ ছিল গোয়ায়, এটা টুর্নামেন্ট ছিল আন্ডার 21। সেই বছর আমরা প্রথম ম্যাচ ছিল আমাদের ইরাকের এগেনস্টে, তো আমি যখন একটা গোল করলাম 5-1 গোলে আমরা হেরেছে, বাট যাই হোক ওই ম্যাচটা প্রথম ম্যাচে আমি কিন্তু গোল অব্দি করেছে। সো এইরকম করে করে ফ্রম দ্য জুনিয়ার্স টু দ্য সিনিয়র টিমে আমি চান্স পেয়েছি। তারপরে বিজয়ন থেকে শুরু করে বাইচুং ভুটিয়া, জোপল এনচারি, সব এদের তো আমি আইডল ছিলাম। আই ওয়াজ লাইক দে আর লাইক গডস টু মি। তো যখনই ওদেরকে দেখতাম কিংবা ওদের সাথে আমি চান্স পেয়েছি, ইন্ডিয়া টিমে একসাথে খেলছে আমরা, ইট ওয়াজ এ ড্রিম কাম ট্রু ফর মি। সো ধীরে ধীরে বাইচুং যখন এসছে, আমার এখন অব্দি মনে আছে আমরা বেঙ্গালুরুতে ক্যাম্প করছিলাম, বাইচুং তখন বরি এফসিতে এসছে, অ্যান্ড দ্য ওয়ে হি হাগড মি, লাইক তার মানে বোঝাই যাচ্ছিল বাইচুং ওয়াজ ফলোয়িং দ্য ইন্ডিয়ান ফুটবল ফ্রম বরি এফসি। তো আই ফেল্ট রিয়েলি প্রাউড মোমেন্ট অন দ্যাট ডে, কারণ বাইচুং যাকে আমরা উপর নিচে দেখি অ্যাজ এন আইকন অফ ইন্ডিয়ান ফুটবল, সেই এসে আমাকে জুড়িয়ে বলছে ইউ হ্যাভ গট আ ব্রাইট ফিউচার, ইউ ক্যান গো আ লং ওয়ে, ইউ আর ডুইং ওয়েল, কিপ ইট আপ। তো এই জিনিস আমার লাইফে আমার মনে হয় সব থেকে বেশি পাওনা ছিল।
1: তুমি যেখানে থাকতে অর্থাৎ গোয়াতে এবং গত 24 বছর যেখানে আছো বাংলায়, এই দুটো জায়গাতেই কিন্তু একটা ফুটবল কালচার রয়েছে। এছাড়া আরও দু একটা জায়গা রয়েছে, কেরল রয়েছে, ব্যাঙ্গালোরে অনেক বছর আগে, অনেক দশক আগে ছিল, এখন আবার হয়েছে বেঙ্গালুরু এফসি এখন বড় দল, পাঞ্জাবে একটা ফুটবল কালচার ছিল এখনও রয়েছে, হরিয়ানায় আস্তে আস্তে হচ্ছে। তো এত কিছু সত্ত্বেও আই লিগ ছিল, আই লিগ আবারও বড় হয়েছে, আই লিগ সেকেন্ড ডিভিশন, আই লিগ থার্ড ডিভিশন, আইএসএল, এত কিছু সত্ত্বেও ভারতীয় ফুটবল সেরকমভাবে এগোতে পারছে না, কি কারণে বলে মনে হয়?
0: এটা সত্যি দুঃখের কথা, কিন্তু আমি নিজেই একবার বুঝতে পারছি না কেন যে এগোচ্ছে না। আজকে তুমি দেখো ওয়ার্ল্ড কাপে কেপ ভার্দে, কুরাকাও, হাইতি, এই দেশগুলো এত ছোট ছোট দেশ, উজবেকিস্তান, জর্ডান, এরা কিন্তু কোয়ালিফাই করে। এই জর্ডানকে আমরা এক বছর, আমি যখন ইস্ট বেঙ্গলে ছিলাম ক্লাব ফুটবলে, আমরা ওদেরকে 4-2 হেরেছিলাম, কিংবা তার মধ্যে আমার একটা গোল আছে। কিন্তু আজকে এই দেশগুলো দেখো কোন জায়গায় পৌঁছে গেছে, আর আমরা যেখানে ছিলাম ওখানেই আছে। এখন অবধি আমরা জানি না কি আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে কি করবে না। আশা করি যত তাড়াতাড়ি কোয়ালিফাই করতে পারে তাহলে ভালো, কিংবা আমাদের বেঁচে থাকতে যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে তাহলে আরো ভালো হবে। বাট স্টিল ইট লুকস ডিফিকাল্ট। তার কারণ আমি বলি, আমরা এই যে এজ ডিপার্টমেন্টগুলোকে যেখানে আমাদের মানে আসল বয়স ছেলেদেরকে খেলাতে পারি, সেই জায়গায় কিন্তু একটু এজ কমিয়ে যারা খেলছে সেইগুলোকে আগে বন্ধ করতে হবে। হেরে যাক কিন্তু ওই প্লেয়ারগুলো দে আর দ্য ফিউচার্স। তুমি বেশি বয়সের ছেলেকে কম বয়স করিয়ে ওদেরকে যদি খেলায়, তা একটা টাইমে যখন ওই জায়গায় ওরা ওই বয়সের জন্য ওই জায়গায় চলে আসে তখন আর ওদের কোনো দম থাকে না। আর এটা করেই বা আমাদের কোনো সফলতা আমরা পাইনি। সো দ্য বেস্ট ইজ হোয়াট মোটিভেট ও এনকারেজ দোজ কিডস হোয়ার এট দ্য এজ অফ মেবি 10 or 11 years, ওদের ধীরে ধীরে গ্রুম করে এমন একটা জায়গায় রেখে দাও যাতে 4 or 5 years টুগেদারনেস, ডোন্ট রিলিজ দেম, কোনো ক্লাব ক্লাবকে দেওয়ার দরকার নেই, কিপ দেম টুগেদার। ট্যালেন্ট প্রচুর আছে
1: একাডেমি,
0: ইয়েস। কেউ যদি বলে ইন্ডিয়াতে ট্যালেন্ট নেই, আমি কোনোদিন বিশ্বাস করবো না। কালিম্পং দার্জিলিংয়ে যে স্কিলস দেখে যা ফুটবল ট্যালেন্ট দেখেছে 10 থেকে 11 বছর ছেলেদের মধ্যে, ইফ উই ক্যান প্রোটেক্ট দেম, ইফ উই ক্যান গিভ দ্য রাইট গ্রুমিং ফর দেম, কে বলবে কি ওদের ফিউচার নেই।
1: আচ্ছা, তুমি তো এখন একটি স্কুলের সঙ্গে যুক্ত হয়েছো এবং বাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছ, তো কি দেখছো মানে বাচ্চাদের মধ্যে কতটা ফুটবল নিয়ে আগ্রহ রয়েছে, কতটা উন্মাদনা রয়েছে এবং কতটা দক্ষতা বা স্কিল রয়েছে?
0: না, সবই আছে, কিন্তু আমি সেটাই বলছি আমরা ওদেরকে ঠিকভাবে প্ল্যাটফর্ম দিতে পারছি না। আজকে তুমি কলকাতা যে কোনো জায়গায় যাও, প্রত্যেক জায়গায় পাড়ায় বলো, স্ট্রিটস বলো, কিংবা কোনো ছোট মাঠ পেলেই বলো, সব জায়গায় দেখবি শুধু ফুটবল কিংবা ক্রিকেট দেখা যাবে। এই জিনিসগুলো তুমি তাই কিছু কিছু কান্ট্রিজতে দেখবে কোনো কিছুই নেই, কিংবা ব্রাজিলেই তুমি দেখো হয়তো এত জায়গায় জায়গার মধ্যে হয়তো এত ফুটবল কেউ খেলে না। হ্যাঁ, তাহলে আমাদের তার মানে কি একটা ইচ্ছা আছে, মানে জেদ আছে কি আমি ফুটবলার হতে চাই, কিন্তু তারা হয়তো সেই প্ল্যাটফর্ম পাচ্ছে না, তারা হয়তো সেই জায়গা পাচ্ছে না, কেউ তাদেরকে দিচ্ছে না। তো আমি আশা করি এরকম যদি কেউ একটা 20 থেকে 25 কিংবা 30টা বাচ্চাকে নিয়ে আমরা একটু ভালো গ্রুমিং করতে পারে, ডেফিনেটলি উই হ্যাভ এ ফিউচার। উই আর মিলিয়ন্স অফ পিপল ইন আওয়ার কান্ট্রি, কেন কেন আমাদের 30টা বাচ্চা কিংবা 50টা বাচ্চাকে আমরা একসাথে রাখতে পারবো না? কেন, ওয়াই, ইন হোয়াট আর উই ল্যাকিং? উই আর নট এ পুয়ার কান্ট্রি, তো ওয়াই ডোন্ট উই জাস্ট ডেভেলপ দিস বয়েজ?
1: তুমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছ, তাদের দেখছো, এছাড়া আর কিভাবে যুক্ত হচ্ছ নিজে, মানে কোচিং, সরাসরি কোচিং করা বা এ ধরনের কিছু নিজস্ব একাডেমি তৈরি করা, এরকম কিন্তু কিছু চিন্তা ভাবনা?
0: এটা সবসময় ছিল, নিজের একটা একাডেমি কিংবা ফুটবল ক্যাম্প ব্যাম চালানোর একটা ইচ্ছা ছিল। কিন্তু আমি সবসময় দেখি অনেকজনেরই ফুটবল ক্যাম্প আছে, আমি কাউকে নাম মেনশন করতে চাইছি না, কিন্তু ওই ফুটবল ক্যাম্প থেকে যারা নাম করা লোক বলো কিংবা সাধারণ জন ফুটবলের ফুটবল ক্যাম্প বলো, কত প্লেয়ার্স কত ক্লাবে চান্স পেয়েছে। আজকে যদি আমরা এরকম একটা ক্যাম্প করি, মাসে হয়তো আমি একটা কিছু ভালো ইনকাম পাবো, কিন্তু তাদের ফিউচার যদি ব্রাইট না করতে পারে, আমি ধরো ভুলবাল একটা কোচ দিয়ে দিলাম কিংবা একটা এমনি একটা কোচকে দাঁড় করিয়ে রাখলাম, বললাম তুমি চলো প্র্যাকটিস করো, আমি আমার নামে ক্যাম্প শুরু করলাম কিন্তু আমি মাসে কোনো দিনই যাই না, হয়তো বছরে একবার দুবার করে যাই, তাতে বাচ্চাদের লাভ কিসে? আমাকে তো নিজে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, কারণ আমার যে চোখ আমার কোচের হয়তো সেই চোখটা নাই থাকতে পারে, আমার যে সেন্স অফ ফুটবল সেই আমার কোচের হয়তো সেন্স অফ ফুটবল নাই থাকতে পারে। তো এই জায়গায় আমি বলবো প্রত্যেক যারা একাডেমি করে যারা ক্যাম্প করে, নিজের কোচেসদের যদি একটু কিছু লাইসেন্স বাইসেন্স যদি থাকে তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো হবে, বাচ্চাদের জন্য ভালো হবে, যাতে তোমার ব্যাংক ক্যাম্প ভালো চলবে আর ওদের ফিউচারটাই ব্রাইট হয়ে যাবে।
1: অ্যালবিটো, তুমি 24 বছর বাংলায় রয়েছো, বাংলার ফুটবল কালচারের সঙ্গে যথেষ্ট পরিচিত, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাও, তো বাংলা গান বাংলা সিনেমা এগুলো শোনা বা দেখা হয়
0: না? অনেক আগে আমি আমার এখন অব্দি একটা মুভির মানে নামটা মনে আছে, গানগুলো অটোগ্রাফ বলে একটা মুভি অনেক বছর আগে, সেই মুভির কিছু গানগুলো আমার খুব পছন্দের গানগুলো ছিল, আমার মনে হয় আমাকে আমার মতন থাকতে দাও, এই এই গানটা কি ওই ওই ওই মুভির কি গান, অটোগ্রাফেরই গান, ইফ আই এম নট রং, তাই তো? আমার ওই যে বাচ্চা যখন আমি ইস্ট বেঙ্গলে প্রথমে এলাম তখন সবাই অটোগ্রাফ অটোগ্রাফ মুভি নিয়ে কথা বলছিল, আর প্রত্যেক বাড়ি যখন শুনতাম অনেকজনের মুখ থেকে শুনতাম কি অটোগ্রাফ মুভি নাকি ভালো, তারপর আমি ধীরে ধীরে একটা দেখতে শুরু করলাম গানগুলো। তো এই গানগুলো আমার মনে আছে, একটা গান বোধহয় আমাকে আমার মতন থাকতে যাও,
1: একটা লাইন একটু হয়ে যাবে,
0: এই একটা লাইনই তো, আমাকে আমার মতন থাকতে যাও, তারপর

0: আরেকটা কিছু গান ছিল, সেটা আমার খেয়াল করতে পারছি না, বাট যত গানগুলো ওই মুভিতে ছিল যথেষ্ট আমার ভালো লেগেছে।
1: আচ্ছা, আর এমনি সিনেমা দেখা, বাংলা সিনেমা দেখা
0: খুব কম দেখেছে, কিন্তু কিছু কিছু সিনেমা দেখেছে, না তো বলবো না, বাট যত মুভি দেখেছে সবকটাই মুভি ভালো লেগেছে।
1: আর আমরা তো মিষ্টি খাওয়া নিয়ে আলোচনা করলাম, তোমার মিষ্টি দই ভালো লাগে, রসগোল্লা ভালো লাগে, এছাড়া বাঙালি খাবার আরও তো অনেক কিছু আছে, যেমন শুক্তো আছে, টিপিক্যালি বাঙালি খাবার যেগুলো, সেরকম খাবার কিছু তোমার পছন্দের তালিকায় আছে?
0: আমি যখনই আমার বাঙালি খাবার খেতে ইচ্ছা করলে আমি সিক্স বালিগঞ্জে যেতাম। আগে তো একটাই বাঙালি খাবার ছিল, সেটা হচ্ছে সিক্স বালিগঞ্জ। অনেকগুলো রেস্টুরেন্টস খুলেছে, যাই হোক আমার একটা ফেভারিট আইটেম সেটা হচ্ছে ডাব চিংড়ি।
1: আচ্ছা,
0: দো আমি ইস্ট বেঙ্গল, ইলিশ খাওয়া উচিত, কিন্তু আমি চিংড়ি খেলে সবসময় মনে করতাম চিংড়িকে খেয়ে চিংড়িকে মারবো, তো একটা যা ডাব চিংড়ি আমার ভালো লাগতো, তার সাথে সাথে একটা কষা মাংস।
1: আচ্ছা,
0: তো এই জিনিসটা আমার খুব ফেভারিট জিনিস ছিল সিক্স বালিগঞ্জ স্পেশালি,
1: মানে একেবারেই বাঙালি খাবার যেগুলো
0: একদম।
1: তাহলে বাঙালি খাবার, বাঙালি সিনেমা, বাঙালি গান, বাঙালি পোশাক, এই যে তুমি দুর্গাপুজোতে যাও, দুর্গাপুজো অনেক সময় ওপেন করতে যাও, ফিতে কাটতে যাও বিভিন্ন জায়গায়, তো বাঙালি পোশাক পরো, মানে ধুতি পাঞ্জাবি পরেছো কখনো?
0: অনেকবার অনেকবার। আমার মনে হয় আমি আর এইসব জিনিস আমার মধ্যে নেই, কি আমি একজন ক্যাথলিক, আমি এইসব ট্রেডিশন ফলো করব না, আমি কোনো নমস্কার করব না, এই জিনিসগুলো আমার মধ্যে নেই। আমি সবকিছু, আমি মনে করি গড ইজ ওয়ান, আমি যদি মন্দিরে যাই আমি নমস্কার করি সবকিছু, কিছু জন আছে চাচিয়ে যায় না, কিংবা টেম্পলে যায় না, আই ডোন্ট বিলিভ ইন অল দ্যাট। একটা টাইম যখন ইস্ট বেঙ্গলে খারাপ সময় যাচ্ছিল, আমি নিজে দায়িত্ব নিয়ে আমি বললাম চল আমরা দক্ষিণেশ্বরে যাই, আমরা তখন সবাই মিলিয়ে আমরা দক্ষিণেশ্বর গিয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে আমরা সেই বছর রেলিগেশন অব দি সেফ করেছে। তো আমি এই সপ্তাহে আমি খুব একটা বিলিভ করি না কি আমি ক্যাথলিক হয়ে আমি শুধু চার্চেই যাব, মন্দিরে যাব না, না, ফর মি গড ইজ ওয়ান অ্যান্ড আই বিলিভ ইন অল দ্য গডস।
1: ওই যে ইস্ট বেঙ্গলের যে খেলোয়াড়দের সঙ্গে তুমি খেলতে, তাদের সঙ্গে তো আজও যোগাযোগ আছে এবং আজও তুমি বিভিন্ন জায়গায় খেলতে যাও, এই ধরো ইস্ট বেঙ্গল লেজেন্ডস বনাম মোহনবাগান লেজেন্ড, এই ধরনের খেলা বিভিন্ন জায়গায়, আমিও তোমাদের সঙ্গে গেছি একটা জায়গায়, তো কেমন লাগে এখন এই পুরনো বন্ধুদের সঙ্গে খেলতে?
0: দারুণ, বিকজ ইউ নো এই ফিলিংসটা আমার মনে হয় যারা রিসেন্টলি রিটায়ার করেছে কিংবা যারা রিটায়ার করবে তারা আর ফুটবলকে আর কোনোদিন পায় দেবে কিনা আমার জানার নেই। আমরা যেভাবে ফুটবলটাকে এখন অব্দি ভালোবাসি, খেলতে যাই, একসঙ্গে আড্ডা মারি, এই আমাদের গ্রুপটা আমার মনে হয় উই আর ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপস। আমরা দেখব এখন অব্দি আমরা ক্লাবে যাই, আড্ডা মারি, সবাই যখন একটা ম্যাচ, এক্সিবিশন ম্যাচ, লেজেন্ডসদের ম্যাচ, আমরা জাস্ট ওয়েট করি। অনেকজন হয়তো ভাবছে এরা হয়তো পয়সার জন্য সব জায়গায় খেলতে যায়, আমাদের অনেকজন জিজ্ঞেস করে কে রে তোরা এখন অব্দি কেপ খেলছিস, কেউ যদি বলে এটা কেপ, আমার মনে হয় নিজেকে একটু ফুটবলটাকে আরো বেশি বোঝা উচিত,
1: আনন্দ করে খেলো।
0: ইয়েস, কারণ আমরা মনে করি আমাদের যে খেলাকে এখন অব্দি কারা যে যারা ভালোবাসে কিংবা তারা কিন্তু মাঠে আমাদেরকে দেখতে চায়, তো এটাই আমাদের কাছে সব থেকে বেশি পাওনা।
1: এবং আমি দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে প্রচুর দর্শক,
0: আমরা অনেক জায়গায় যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলি, লেজেন্ডস ম্যাচ, এক্সিবিশন ম্যাচ, আমরা তখন বয়স ভুলে যাই, আমাদের কি বয়স আমরা ভুলে যাই, আমরা মাঠে শুধু লড়াই করি। আমরা এমন একটা সিচুয়েশন অব্দি হয়েছে, আমি আর নবী ধরো আমরা একই পাড়ায় থাকি, ও আমার বাড়িতে রোজ আড্ডা মারে, আমি ওর সাথে আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারি, সবই করি, কিন্তু ও যদি মোহনবাগান জার্সি পড়ে না, আমি ইস্ট বেঙ্গল জার্সি, এমন একটা দিন অব্দি হয়েছে আমি আর ও প্রচুর লড়াই করেছে, ও আমাকে মারতে এসেছে, আমি ওকে মারতে, ম্যাচের পর আমরা দুজনে বললাম ভাই আমি সরি, তুমি সরি বলো, গল্পটাকে শেষ করো। রাইভালরিটা আমাদের মধ্যে এখন অব্দি আছে, বাট আফটার দ্য ম্যাচ উই আর ফ্রেন্ডস।
1: আর সেখানে এই দলগুলোতে কয়েকজন বিদেশি খেলোয়াড় তো আছে, ব্যারেটো খেলতে যায়,
0: ব্যারেটো তো এনজয় করছে, মুসা, ডগলাস যখন কলকাতায় ছিল কিছু ম্যাচ খেলেছে, ব্যারেটো এখন অব্দি খেলছে, তো এরাই কিন্তু খুব এনজয় করছে। আমাকে ব্যারেটো নিজেই একদিন বলল, আলভি তোরা যেভাবে খেলছে, যেভাবে তোরা জুড়িয়ে আছে, সবাই একসঙ্গে আছে, দ্য গ্রুপ হোয়াট ইউ আর ফর্মড, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপস। তো ওর জন্যই ও কিন্তু অনেক জায়গায় আমাদের সাথে যায় যাতে ও এনজয় করছে বলে।
1: এবং আমি এটাও জানি যে এই যে গ্রুপটার নেতৃত্বে তুমি রয়েছো, মানে তোমাকে বললে তুমি সকলের সঙ্গে যোগাযোগ করো এবং বিভিন্ন জায়গায় যাও, আনন্দ করো, আনন্দ করে ফুটবল খেলো, বাংলার বিভিন্ন জায়গায় গিয়ে সেই এই যে তোমার যে ষোলো আনা বাঙালি আনা, এইটা তুমি আবার প্রমাণ করো। এবং তুমি কলকাতায় রয়েছো, আমরা জানি ভিন রাজ্য থেকে বহু খেলোয়াড় এসেছেন যারা এখানে খেলেছেন, ক্যারিয়ার শেষ করে তারা ফিরে গেছেন, কিন্তু তুমি রয়ে গেছো বাংলায়, বাংলারই একজন হয়ে, ষোলো আনা বাঙালি হয়ে। আমরা আশা করব তুমি বাংলায় সারা জীবন থাকবে, তোমার পরিবারও এখানে আসবেন, এবং বাংলার ফুটবলের উন্নতিতে তুমি ঠিক

0: প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো দে কুনহার সাক্ষাৎকার। তাঁর সঙ্গে কথা বললেন নীলাদ্রি সেন। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটির প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
1: ষোলো আনা বাঙালি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আবারও একবার আমি ইনা বাগচি হাজির আজ সন্ধ্যায় অনুষ্ঠান নিয়ে। থাকবে নানা বিষয়ে খবরাখবর দেওয়া, থাকবে গান, খুব বেশি কথা বলবো না, শোনাবো গান। তার আগে ছোট্ট করে আজকের অনুষ্ঠানের রূপরেখা আপনাদের সামনে। বর্ষা আর খিচুড়ি এ যেন একে অপরের পরিপূরক। ঘোর বর্ষাকাল চলছে, তাই থাকবে জিভে জল আনাই খাবার খিচুড়ির কথা। কবে কোথায় এর উৎপত্তি তা নিয়ে থাকবে নানা গল্প আমাদের প্রথম প্রতিবেদনে। পরিবেশকে দূষণমুক্ত করা আমাদের সভ্যতার এক বড় চ্যালেঞ্জ। তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বৃষ্টির জল সংরক্ষণ। থাকবো তাই নিয়েই আলোচনায় আমাদের পরবর্তী প্রতিবেদনে। কলকাতা তথা ভারতবর্ষের বৃহত্তর জাতীয় গ্রন্থাগার, এ বললেই মনে পড়ে আলিপুরের প্রাসাদোপম বেলভেডার এস্টেট। আজ বলবো 22 বছর পর ন্যাশনাল লাইব্রেরির রিডিং লাউঞ্জ খুলে দেওয়ার কথা। পড়তে যারা ভালোবাসেন তাঁদের জন্য সুখবর বই কি। ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, চলছে বিশ্বজোড়া ফুটবল জ্বর। এই ওয়ার্ল্ড কাপের আপডেট এবং দর্শকদের মতামত নিয়ে থাকব ফিফা ওয়ার্ল্ড কাপ বিভাগে। লোকশিল্পের মধ্যে অন্যতম মাদুর, আজ মাদুর বোনা নিয়ে বলবো নানা কথা। লিও টলস্টয় বলেছেন, এ শিল্প শুধুই হাতের কাজ নয়, এ হল শিল্পীর অভিজ্ঞতার সঞ্চার। তাই আজ থাকব মাদুর শিল্প নিয়ে। লাইফস্টাইল বিভাগ তো রয়েছেই, আজকে বলবো এক অদ্ভুত রোগের লক্ষণ নিয়ে, অকারণে জিনিস জমানো, এও কিন্তু একরকম রোগ। থাকব এর উপায় নিয়ে। তবে সবার আগে বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এই গানটি সকলের জন্য।

খিচুড়ি, খাদ্যরসিক বাঙালির বর্ষাকাল মানেই কিন্তু খিচুড়ির কাল। বৃষ্টি পড়লেই বাঙালি বাড়িতে যখন তখন বদলে যেতে পারে মেনু। কাশ্মীর থেকে কন্যাকুমারী আর সমুদ্র হিমাচলে বোধহয় এমন কেউ নেই এর স্বাদ যে কখনো চাখেনি। তুমুল হোক বা ঝিরঝিরে বাস প্রচণ্ড বৃষ্টির সঙ্গে খিচুড়ির এবং খিচুড়ির সঙ্গে বাঙালির সম্পর্ক কিন্তু আজও অটুট। বাঙালি তো তিন আইডল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র। তা রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা হবার আগে প্রথম জনের পেটুক সঙ্গ বা ওই গ্রিডি ক্লাব, এ তার গবেষণার একটি বিষয় ছিল খিচুড়ি রাঁধবার নতুন পথ। রামকৃষ্ণদেবের সঙ্গে আলাপ হওয়ার পরও তিনি এসব ছাড়েননি। বেলুড় মঠে দুর্গাপুজো আরম্ভ হওয়ার পর যে ভোগ রান্না চালু হয় তা শতভাগ বিবেকানন্দের ইচ্ছে, উদ্যোগ এবং পরিকল্পনায়। তার সেই 1800 শতকের শেষ ভাগের রেসিপি কিন্তু আজও চলছে। বলা হয় সাহিত্যিক শঙ্করের কথায়, ওয়ার্ল্ডের সেরা খিচুড়ি কিন্তু তৈরি হয় এই বেলুড় মঠেই। বিবেকানন্দর পরিকল্পিত খিচুড়িতে সমান মাপের চাল, মুগের ডাল, সবজি সব দেওয়া হয়। সবজি বলতে শুধু প্রথাগত আলু, ফুলকপি, মটরশুঁটি নয়, সব ধরনের সবজি, তা পটল থেকে কচু অবধি হতে পারে। আর বেলুড় মঠের এই খিচুড়ির সহযোগী হিসেবে তার বিশ্ববিখ্যাত টমেটো আমড়া কুমড়ো দিয়ে চাটনি, এর স্বাদ কিন্তু যারা পেয়েছেন তারাই জানেন। বিশ্ববিখ্যাত কারণ বিবেকানন্দ যখন বিদেশ যেতেন তখনও তিনি এই চাটনি নিজে রান্না করতেন। জিনিস সেখান থেকেই সংগ্রহ করতেন ঠিকই, তবে তার গেরুয়া পোশাকের পকেটে সবুজ লঙ্কা, পাঁচফোড়ন থেকে অন্যান্য মশলা সবসময় থাকত, আর সঙ্গে নিয়ে যেতেন মুগের ডাল, যা শেষ হয়ে গেলে তিনি পার্সেল করে মুগ ডাল পাঠানোর জন্য চিঠি লিখতেন। খিচুড়ির সঙ্গে ভাজা ইত্যাদি কুটনো কাটার তদারক বিবেকানন্দ নিজে দাঁড়িয়ে থেকে করতেন। আর ওই মহাভোজের জন্য অত্যন্ত পরিপাটি ও দৃষ্টিনন্দনভাবে আলুর খোসা তিনি নিজে ছাড়াতেন। চৈতন্যদেবেরও কিন্তু খিচুড়ি খুবই প্রিয় ছিল। সে আর

এখন তো আর তার মহাযোগ বলতে, মহাভোগ বলতে খিচুড়ি বোঝায়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রসাদ হিসেবে ভক্তদের যে খিচুড়ি বিতরণ করা হয় তা লোকমুখে সংক্ষেপে জগা খিচুড়ি নামে পরিচিত, যা কথ্য ভাষায় আবার তালগোল পাকানোর প্রতিশব্দ। কাশ্মীরি পণ্ডিতেরা যক্ষ দেবতা কুবেরকে খিচুড়ি ভোগ উৎসর্গ করেন, যার নাম খেত সিমাবাস। আর তামিলনাড়ুতে খিচুড়িকে পোঙ্গাল বলে, আর রাজস্থানে যে হালকা খিচুড়ি করা হয় তাকে বলা হয় তেহেরি, যা অত্যন্ত পুষ্টিকর। মহারাষ্ট্রে খিচুড়ির সাথে মেশানো হয় সর্ষের দানা। মহামুনি চড়ক বলেছেন, খিচুড়ি পোলাওয়ের থেকে কিছু কম গুণাগুণ যুক্ত নয়। আকবর হুমায়ুন থেকে সিরাজউদ্দৌলা সবারই প্রিয় ছিল এই মুগের ডালের খিচুড়ি। তাই খিচুড়ির ইতিহাস ঘাঁটাঘাঁটি করতে বসে দেখা যাবে যে এ নিয়ে বাঙালির যত আবেগই থাকুক না কেন, এ খাবারের উৎস কিন্তু বাংলা নয়, এর প্রবেশ বাংলায় খানিকটা পরেই। গ্রিক দূত সেলুকাস উল্লেখ করেছেন, তখন ভারতীয় উপমহাদেশে চালের সঙ্গে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল। আল বারুনিও তার ভারততত্ত্বেও খিচুড়ির প্রসঙ্গ বাদ দেননি। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বাতুতা খিচুড়ি প্রস্তুতি চাল ডাল নয়, নির্দিষ্ট করে মুগ ডালের কথাও বলেছেন। চাণক্যের লেখা মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের সময়কালে এর উল্লেখ মেলে। সপ্তদশ শতকে ভারত ভ্রমণকালে ফরাসি পরিব্রাজক তাভের নিয়ে লিখেছেন, সে সময় ভারতে প্রায় সব বাড়িতেই খিচুড়ি খাওয়ার রেওয়াজ ছিল। মুঘল আমলের ইতিহাস বলে, আকবর মন্ত্রী আবুল ফজল তার আইনি আকবরিতে নানা ধরনের খিচুড়ি তৈরির কথা বলেওছেন। খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল সম্রাট জাহাঙ্গীরেরও। ভারত বাংলায় প্রবেশ তবে কবে? 1200 থেকে 1800 সালের মধ্যবর্তী কোন এক সময় বাংলায় খিচুড়ি আবির্ভাব। ডাল পরিবারের গরিবের আমিষ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল একেবারে উচ্চ শ্রেণীর খাদ্য। খিচুড়ি চার ইয়ার, অর্থাৎ ঘি পাঁপড় দাহি আচার, কথাটি চালু থাকলেও বাঙালি মানেই খিচুড়ি আর পাঁপড়। তবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রন্ধনপটীয়সীরা বলেছেন, দই দিয়ে খিচুড়ি খাইতে মন্দ লাগে না। তাদের বক্তব্য, ডালে আর চালে খিচুড়ি বানায়, খিচুড়ির স্বাদ পোলায় না পায়। খিচুড়ি বৈষ্ণব ও পোলাও শাক্ত, নিরামিষ হিন্দু খিচুড়ির ভক্ত। তাই আজও খিচুড়ির একটা আলাদাভাবে নান ক্যান বিট ব্যাপার আছে বই কি, আর সে কারণে জিভের জল দুর্বলতার জন্য অনায়াসে দায়ী করায় যায় এই লাস্যময়ী পদটিকে। তা এত খাবার গল্প করলাম, একটা খাবার গান শোনাবো না? রইল এই গানটি আপনাদের সকলের জন্য।

0: আমার চাই। ললিপপের রাঙ্গাটাকে কায়দা করে খোলার পর,
1: কায়দা করে খোলার পর, কায়দা করে খোলার পর,
0: মুখের ভেতর মিষ্টিটাকে আয়েস করে জব্দ
1: করে জব্দ কর,
0: আরে আয়েস করে জব্দ কর।
1: চকলেটে আর চিকলেটে কিলেট করে কেউ এমনিতে, কেউ কি পারে, কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে,
0: আরে কেউ কি পারে, কেউ কি পারে ইচ্ছে করে কম নিতে। প্রজাপতি বিস্কুটটাও ভালোই লাগে কামড়াতে, চাটনি জমে দিব্যি ভালো আমরা নাহার আমরাতে,

তা পরিবেশকে দূষণমুক্ত করা আমাদের সভ্যতার এক বড় চ্যালেঞ্জ। তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হল বৃষ্টির জল সংরক্ষণ। জল আমাদের সম্পদ, কিন্তু আমাদের মানসিকতা কি ঠিক কিরকম? বৃষ্টির জল আমরা ঘরে ঢুকতে দিই না, অথচ পান করা ছাড়াও আমাদের নানা কাজে জলের দরকার তো হয়েই থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাটির নিচে জল বা অথবা ভৌম জল ব্যবহার করি। অনবরত তোলার ফলে ভূগর্ভে জলের স্তর খালি হয়ে যাচ্ছে। অ্যাকুইফার, আর্সেনিক, ফ্লুরাইড প্রভৃতি ক্ষতিকারক পদার্থ উঠে আসে জলের সঙ্গে, সেই জল আর কাজের উপযোগী থাকে না। আগেকার দিনে গ্রামে দেখা যেত একটি নির্দিষ্ট পুকুরে সবাই মিলে পানীয় জলের আধার হিসেবে রক্ষা করতেন। সেখানে কেউ স্নান করতেন না, পশুদেরও স্নান করতে দিতেন না, ওই জলই সবাই খেতেন। পুকুর বৃষ্টির জল ধরে রাখে, জলের একটা অংশ মাটির তলাতেও যায়, ফলে ভৌম জল বাড়ে। বৃষ্টির জল সংরক্ষণকে জটিল করে ভাবলেই কিন্তু সমস্যা। অনেকে চৌবাচ্চা তৈরি করে রাখে, তা চৌবাচ্চার জলে আবার মশার প্রজনন শুরু হয়। এই পদ্ধতি ব্যয়বহুলও বটে। তার থেকে সহজ উপায় হলো পরিবারের ঠিক কতটা জল লাগে তার হিসেব নেওয়া। ধরা যাক মাসে পাঁচজনের জন্য জল লাগে 500 লিটার। এই প্রয়োজন যে বৃষ্টির জলে মেটানোই যায়। ছোট ছোট অনেকগুলি ড্রামে একসঙ্গে নানা জায়গায় বৃষ্টির জল জমানোই যায়, তাতে খরচও কম, অল্প সময়ে অনেকটা জল ধরে রাখা যায়। গোয়াল ঘরের জল, ছাদের জল ইত্যাদিও সংরক্ষণ করাই যায়। স্কুলেও বৃষ্টির জল ধরে রাখা সম্ভব, বাচ্চাদের টয়লেট ইত্যাদিতে সেই জল কাজে লাগবে। অন্তত 100 লিটার বৃষ্টির জল আমরা সংরক্ষণ করতেই পারি। তারপর ধীরে ধীরে সংরক্ষণ বাড়ানো যায়, আমাদের ইচ্ছে এবং আগ্রহের উপরে অবশ্য সবটাই নির্ভর করে। রাস্তাঘাটে প্লাস্টিক পড়ে থাকতে সবসময় দেখা যায়, বাড়িতে প্লাস্টিক জমিয়েও রাখেন অনেকে, সেগুলো ডাস্টবিনে দেওয়া হয়। বরং অন্য একটি পদ্ধতি যদি নেওয়া যায়, আমার মনে হয় তাতে ফল অনেক বেশি ভালো পাওয়া যাবে। প্লাস্টিকগুলো আলাদা করে রেখে 2 লিটারের বোতলে ভরে দেওয়া যেতে পারে, কাঠি দিয়ে প্লাস্টিকগুলো ঢোকাতে হবে, ব্যাটারি চিকিৎসার বর্জ্য ভরে দেওয়া যায় বোতলে। এইভাবে তৈরি হয় ইকোব্রিক। এই ইটের বদলে ইকোব্রিক বাড়িঘরের গাঁথনিতে ব্যবহার করা যায়, তাতে ইটের দামও বাঁচবে আর যে মাটি দিয়ে ইট তৈরি হয় সেটাও বাঁচবে। মাটি পুড়িয়ে ইট বানানোয় দূষণও আর হবে না। বাড়ির ওয়েস্ট ম্যানেজমেন্টের এটি খুব ভালো পন্থা। গরমে পাখিদের জন্য শুধু জল রাখলেই হয় না, তাদের শরীরে ক্যালসিয়ামের অভাবও হয়। এটা আমাদের পাখিদের জন্য গ্রীষ্মকালের এক পানীয় জলের ব্যবস্থা রাখার একটি বিষয়। আবার মুরগি, জানেন তো, অনেক সময় এদের আবার ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, তখন মুরগি আবার নিজের ডিমও খেয়ে ফেলে, সেটা করে ক্যালসিয়ামের ঘাটতি মেটার জন্য। আমরা বাড়িতে যে ডিম খাই তার খোলাগুলো জমা করাই যায়, পাউডার করে ব্যালকানিতে জলের পাশে রেখে দেওয়া যায়, পাখি সেগুলো খাবে, তাতে বাড়ির আবর্জনাও কমে, আবার পাখিদেরও সাহায্য হয়। গাছেদেরও ক্যালসিয়াম দরকার, তা ওই পাউডার গাছের গোড়াতেও তো দেওয়া যেতেই পারে, পশুদের খাবারের সঙ্গে মিশিয়েও দেওয়া যায়। 100 লিটার বৃষ্টির জল কিন্তু কিছুই নয়, আমাদের পক্ষে আরও বেশি পরিমাণ বৃষ্টির জল ধরে রাখা সম্ভব। আর সেটার জন্য প্রথমেই বৃষ্টির জলকে সমস্যা হিসেবে দেখার অভ্যেসটা একেবারে বদলে ফেলতে হবে, ভাবতে হবে সম্পদ হিসেবে। বৃষ্টির কথা হচ্ছে, তাই এবার একটা বৃষ্টির গান।

কলকাতা তথা ভারতের বৃহত্তর ন্যাশনাল লাইব্রেরি বলতেই আমাদের মনে পড়ে আলিপুরের প্রাসাদোপম বেলভেডিয়ার এস্টেট। তবে এই ঠিকানাটি কিন্তু অপেক্ষাকৃত নতুন। ইম্পেরিয়াল লাইব্রেরির আদি ঠিকানা ছিল 6 নম্বর এসপ্ল্যানেড ইস্ট। স্বাধীনতার পর 1948 সালে লাইব্রেরির নতুন নাম হয় ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় গ্রন্থাগার। পুরনো ঠিকানা এসপ্ল্যানেড থেকে জাতীয় গ্রন্থাগার স্থানান্তরণের কাজ শুরু হয় ঠিক তার পরেই। নতুন ঠিকানা হয় আলিপুরের বেলভেডিয়ার এস্টেট। 1953 সালের 1 ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে যায় লাইব্রেরি। মৌলানা আবুল কালাম আজাদ আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এই নতুন ঠিকানাটির। অন্যদিকে কলেজের ছাত্র অফিস যাত্রীদের জন্য শহরের প্রাণকেন্দ্র এসপ্ল্যানেডের ঠিকানাটি থেকে যায় লাইব্রেরির সিটি হাবের ঐতিহ্যবাহী রিডিং লাউঞ্জ হিসেবে। এই ঠিকানার মূল আকর্ষণ ছিল দৈনিক ও সাময়িক পত্রের সংগ্রহ। শহর কলকাতার ছাত্র, গবেষক, বইপ্রেমী, শিল্পী ও সাহিত্যিকদের নিত্য আনাগোনা ছিল এখানে।

নিয়মিতভাবে আসতেন সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, মৃণাল সেন প্রমুখ ব্যক্তিরা। ২০০৪ সাল নাগাদ আধুনিকতর ভাষা ভবনের নির্মাণ কাজ শেষ হলে দ্বিতীয়বারের জন্য স্থানান্তরিত হয় ভারতের জাতীয় গ্রন্থাগার। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ততদিনে এসপ্ল্যানেডের রিডিং লাউঞ্জটির অবস্থা হয়ে দাঁড়িয়েছিল শোচনীয়। বেলভেডিয়ার হাউসের মূল সংগ্রহের পাশাপাশি এসপ্ল্যানেডের মজুদ যাবতীয় ইনভেন্টরি সেই সময় ভাষা ভবনের সংবাদপত্র বিভাগে স্থানান্তরিত করা হয়। তারপর এসপ্ল্যানেডের ঠিকানাটি কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ছাড়া কাঠামোগত অবক্ষয়ের কারণে প্রায় আবর্জনা স্তূপে পরিণত হয়। ঐতিহ্যবাহী ঠিকানাটির দিকে পুনরায় প্রশাসনের নজর ফেরে প্রায় দুই দশক পর শুরু হয় রেস্টোরেশনের পরিকল্পনা। ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অজয় সিং প্রতাপ সিং ২০২১ সালে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরই রিডিং লাউঞ্জটি পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার তোড়জোড় শুরু করেন। পরিকল্পনা ছিল আগের মতোই দৈনিক ও সাময়িক পত্র তো থাকবে, সঙ্গে থাকবে ২২টি তালিকাভুক্ত ভাষার রিপোজিটরি, থাকবে নতুন প্রজন্মের তথ্য অনুসন্ধানকারী ও বইপ্রেমীদের জন্য তথ্য প্রযুক্তিগত সহায়তা বা ভার্চুয়াল সাপোর্ট। সেই পরিকল্পনা অবশেষে বাস্তবায়িত হল ২০২৬ সালের ৬ জুলাই। ২২ বছর পর শহরের বইপ্রেমীদের জন্য আবার খুলেছে ন্যাশনাল লাইব্রেরি সিটি হাব। বিশেষ সূত্রে পাওয়া খবর থেকে জানা যায় যে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে পুনরুদ্বোধন করা হবে কিছুদিনের মধ্যেই। বিগত দুই দশকের প্রযুক্তিগত অগ্রগতির কারণে সমগ্র বিশ্বের পাঠাভ্যাসের পরিবর্তন ঘটেছে দ্রুত বেগে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে সাজানো হয়েছে এই ঐতিহ্যবাহী ঠিকানা। এখন পেপার ব্যাগ, হার্ড কাভারের সঙ্গে যুক্ত হয়েছে কিন্ডল, স্টাডি নোটসের জন্য হাতে লেখা নোটবইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে ট্যাব ডিজিটাল নোটবুক। চরম ব্যস্ততার মাঝে অডিও বুক এখন বইপ্রেমীদের নিত্যদিনের সঙ্গী। কাগজে ছাপা পত্রপত্রিকার পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল জার্নাল। এই অবস্থায় নতুন অত্যাধুনিক রূপে ন্যাশনাল লাইব্রেরি রিডিং লাউঞ্জটি পুনরায় অবারিত হওয়া বইপ্রেমীদের কাছে অত্যন্ত সুখকর এবং সুবিধাজনকও বটে। প্রশাসনের পরিকল্পনা মাফিক পত্রপত্রিকা সংগ্রহকে কেন্দ্রে রেখেই নির্মিত হয়েছে একটি ডিজিটাল ডেটা সেন্টার। সব বয়সের পাঠকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে উন্নত মানের আধুনিক পরিকাঠামো। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা একটি বিভাগ, রয়েছে বয়স্ক নাগরিকদের জন্য একটি আলাদা এরিয়া এবং বিশেষভাবে সমর্থ মানুষদের পড়াশোনার জন্য বিশেষ ব্যবস্থা। দ্রুতগতি ওয়াইফাই, চার্জিং স্টেশন এবং কম্পিউটার ডকের বন্দোবস্ত করা হয়েছে। রয়েছে স্মার্ট ফটোকপি মেশিন বা ডিজিটাল পেমেন্ট গ্রহণ, যা কিনা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবে। খিদে ও তৃষ্ণা মেটাতে থাকছে একটি ছোট্ট চা কফি স্ন্যাক্সের বার। এই সময় নিরিখে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মিশেলে নতুন করে সাজানো ন্যাশনাল লাইব্রেরি রিডিং লাউঞ্জ কতটা সফল হবে তা তো সময়ই বলতে পারবে। এবারে শুনুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আমরা শুধুমাত্র খবর দিই না বা গানও শোনাই না, আমরা সতর্কবার্তাও দিয়ে থাকি।
1: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

শ্রোতা বন্ধুরা, সারা বিশ্ব ফুটবল জ্বরে কম্পমান। ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা যুক্ত দেশগুলির ফুটবল দল অংশ নেয়। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখনও পর্যন্ত চার বছর পরপর অনুষ্ঠিত হয়। মাঝে অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালে এটি অনুষ্ঠিত হয়নি। মানুষের উন্মাদনা এই বিশ্বকাপ ঘিরে থাকে একেবারে প্রবল। আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে আমরা আপনাদের মতামত পেতে থাকি এই বিষয়ে এবং মতামত পড়ে শোনাব। তার আগে একটু বলে নিই যে আজকের এই আপাতত ম্যাচের যা আপডেট আছে, কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে দু গোলে হারিয়ে 3-1। নরওয়ে ইংল্যান্ডের মধ্যে ম্যাচে ইংল্যান্ড 2 গোল করেছে, নরওয়ে 1। স্পেন বেলজিয়ামের মধ্যে স্পেন 2 গোল করেছে, বেলজিয়াম 1। এবং ফ্রান্স মরক্কোয়ে ফ্রান্স 2 গোলে জিতে গেছে, মরক্কোকে হারিয়ে দিয়েছে। আগামী 15 জুলাই বুধবার ভোর 12:30 হবে সেমিফাইনাল ফ্রান্স এবং স্পেনের মধ্যে, এবং আগামী 16 জুলাই বৃহস্পতিবার ভোর 12:30 আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনালের ম্যাচ। এবার পড়ে শোনাব দর্শকদের মতামত। আজকে পড়ে শোনাব কৌশিক সেনগুপ্তর মতামত। বাঙালির হৃদয়ের জ্যামিতি এবং পরিমিতি যদি করা যায়, দেখা যাবে ফুটবল আকৃতির। 150 কোটি দেশ যারা বিশ্বকাপ খেলার যোগ্যতা কোনোদিন অর্জন করতে পারবে কি না তা নিয়ে সংশয় থাকতে পারে, কিন্তু

ফুটবল ধরে সারা বিশ্বকে বাঙালিরাই হৃদয়ের কাছাকাছি আনতে পারে। এবারের বিশ্বকাপ অনেক তারকাদের শেষ বিকেলের আলোর মতো জ্বলে ওঠা, আবার অনেক তারকা অন্ধকার মেখে ইতিহাসে সোনার অক্ষরে তার নাম, বিশ্বের মানুষের হৃদয়ের নাম লিখে অমরত্বের দাবি রাখবে। এবারের বিশ্বকাপ শিখিয়ে দিল 15 লাখের জনবসতি নিয়েও, অনন্ত অভাবের মধ্যেও ফুটবল দিয়ে বিশ্ব মানুষের হৃদয় জেতা যায়। তারকাখচিত দেশগুলোর বিদায়, আবার বহুজাতিক সংস্থার পণ্যের বিশ্ববাজার ধরতে তারকাখচিত দেশগুলোকে বাড়তি সুবিধে দেওয়ার যে গত দশক থেকে চলছে তার প্রকট রূপ আমরা এবছর দেখতে পাচ্ছি। আমাদের রাত জাগা, আমাদের প্রিয় দলকে নিয়ে গলা ফাটানো বন্ধুদের মধ্যে অভিমানের ফাটল সব ছাপিয়ে একটা গোলাকার বস্তু সে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, এটাই আমাদের কাছে বিস্ময়। বিশ্বকাপের মধ্যে এবছর প্রযুক্তির ব্যবহার অপরিসীম। প্রযুক্তি যে মেধা দিয়ে নিয়ন্ত্রণ হয়, বিশেষ কোন দলকে সুবিধে পাইয়ে দেওয়া যায়, তাও আমরা কিন্তু এবারের বিশ্বকাপে দেখতে পেলাম। ভোটের অঙ্ক থেকে বিশ্বকাপ সবকিছুই যেন বিশ্বপুঁজি নিয়ন্ত্রণ করে। তাহলে এতগুলো মানুষের আবেগ, নিজেরা সর্বশান্ত হয়ে সবকিছু বিক্রি করে নিজের দেশের খেলা দেখতে আসা, রাত্রি যাপন, এত আনন্দ, এত কান্না, এত ভালোবাসা, এত আবেগ, সবকিছু কি মিথ্যে হয়ে যাবে? এসব ভাবি মন মেঘদূত হয়। তবু এবারের বিশ্বকাপ পেরিয়ে অন্য বিশ্বকাপের দিকে প্রতীক্ষার চোখ মেলি। ফুটবল একটি সংস্কৃতি যা পৃথিবীকে এক আকাশের তলায় নিয়ে আসে। সবুজ ঘাসের মধ্যে ফুটবলের তুলিতে লেখা হয় মানুষের ভালোবাসা, লেখা হয় একটা দেশের লড়াইয়ের ইতিহাস, লেখা হয় সম্প্রীতির সুর। পড়ে নিলাম কৌশিক সেনগুপ্তর মতামত। শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের মূল্যবান মতামত দিন, লিখুন আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে, আমরা আপনাদের মতামত পৌঁছে দেব সকলের কাছে সকালের আড্ডা এবং আজ সন্ধ্যায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

এবার আসবো গৃহস্থালী টুকিটাকি বিষয়ে। আসলে হোর্ডিং ডিসঅর্ডারের নাম শুনেছেন? তা মোকাবিলা করবেন কিভাবে, তা জিনিসটা কি তা আগে বুঝি। পুরনো খবরের কাগজ থেকে ভাঙা ক্লিপ, কাটা বাল্ব সবই জমিয়ে রাখার অভ্যেস অনেকেরই। মনোবিদরা বলছেন এটাই হলো হোর্ডিং ডিসঅর্ডার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন হোর্ডিং ডিসঅর্ডার বা ডিসপোসোফোবিয়া হল এমন এক মানসিক সমস্যা যেখানে মানুষ অকারণে নানাবিধ জিনিস জমাতে থাকেন, তা ফেলতে গেলেই বাধে দক্ষযজ্ঞ। কোন নির্দিষ্ট ধরনের জিনিস নয়, এদের মধ্যে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই তা হল কোনো একটা নির্দিষ্ট ধরনের জিনিসই যে জমাচ্ছেন তা কিন্তু ব্যাপারটা নয়। এমন হয়তো জিনিস যেগুলোর আদতে কোনো বাজার মূল্যই নেই। অর্থাৎ হোর্ডিং ডিসঅর্ডারে ভোগা মানুষজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে তারা কোন জিনিস এত কেন এত জিনিস এবং কোনো জিনিস কেন এত পরিমাণে জমাচ্ছেন, তার সদুত্তর কিন্তু আপনার কাছে কোনো থাকবে না। জিনিসপত্র জমাতে জমাতে একটা সময় আসে যখন ঘরের সর্বত্র তা ভর্তি হয়ে যায়, ঘরের মধ্যে হাঁটাচলা করতেও বেগ পেতে হয়। যদি কেউ জিনিসগুলো ফেলে দিতে যায় তাহলেই হয় অশান্তি, তাদের মনে হয় জিনিসগুলো একদিন না একদিন তো কাজে আসবেই। তা কাদের হয়, কেন হয়, ঠিক কি কারণে এই সমস্যা দেখা যায় তা এখনো অবশ্য নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন হোর্ডিং ডিসঅর্ডার কি কৈশোরের পর থেকেই সকলেরই হতে পারে, তবে বয়স্কদের মধ্যে এই সমস্যা বাড়তে থাকে। জিন ঘটিত কারণেও হতে পারে, কোনো মানসিক রোগ থাকলেও এটি বাড়তে পারে। ওসিডি বা স্কিজোফ্রেনিয়া অবসাদ বা উদ্বেগজনিত রোগ এর অন্যতম, এর মধ্যে অন্যতম সমস্যা যেখানে কারণে অকারণে জিনিস জমানোর অভ্যেস কম বেশি অনেকেরই থাকে। তার মানে কি এই যে সকলেই এই সমস্যার শিকার? না, অনেক সময় প্রয়োজনের থেকে বেশি জিনিস কিনি বা আমরা জমিয়ে ফেলি, হয়তো বা গুছিয়ে ওঠাও হয় না। তবে এগুলি কেনা বা জমানোর পিছনে কোনো না কোনো ব্যাখ্যা অবশ্যই থাকে, কিন্তু এই রোগের রোগীরা কোনো ব্যাখ্যাই দিতে পারেন না। এই ধরনের মানুষ সমাজে মেলামেশা করতেও সমস্যা হয়।

না উপায় রয়েছে অবশ্যই। এই রোগে ভুক্তভোগীদের অপমানজনক কথা বললে তিনি গুটিয়ে যেতে পারেন, অবসাদ উদ্বেগ বাড়তেই পারে। মনোবিদের সাহায্য নিলে রোগ নির্ণয় করা যায় দ্রুত। এর চিকিৎসায় কাজে দেয় কাউন্সেলিং সেশন, প্রয়োজনে ওষুধও দেওয়া হয়। গৃহস্থালী টুকিটাকিতে আজ ছিল এ পর্যন্তই। এবার আপনাদের বলি মাদুর শিল্পের কথা। লিও টলস্টয় বলেছিলেন যে শিল্প শুধুই একটা হাতের কাজ নয়, তা হচ্ছে শিল্পীর অভিজ্ঞতার সম্প্রচার। তো শিল্প তখনই মর্যাদা পায় যখন তা মানুষের হাতে পৌঁছে যায়, সেই সঙ্গে ঘরে ঘরে সমাদৃত হয়। তবে বাংলার বহু শিল্প আজও প্রায় নাগালের বাইরে, অর্থাৎ দৈনন্দিন জীবনচর্চায় তার প্রচার বা প্রসার কোনোটাই তেমনভাবে ঘটেনি। বাংলায় মাদুর কিন্তু অত্যন্ত জনপ্রিয় এক শিল্প। শিল্পকে সাধারণের কাছে পৌঁছে দিতে উচিত সঠিক ডকুমেন্টের মাধ্যমে তার সর্বব্যাপী প্রচার এবং প্রসার। শিল্প তখনই মর্যাদা পায় যখন তা সমাদৃত হয় ঘরে ঘরে। বাংলার শিল্পকে ভালোবেসে ফটোগ্রাফির মাধ্যমে সংরক্ষণ করার চেষ্টা করেছেন অনেক অনেকেই, তার মধ্যে একজন তরুণ ফটোগ্রাফার নীলাভ বসু। প্লাস্টিক ব্যবহারের ফলে পশ্চিমবঙ্গে মাদুর শিল্পের লৌকিক চরিত্রের অবনতি ঘটছে, তবে সেই আদি ও অকৃত্রিম চেহারাকে ধরে রাখারও চেষ্টা করেছেন অনেকেই, যেমন মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে, বীরভূমের শ্রীনিকেতন, কোচবিহার, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা ইত্যাদি অঞ্চলে এখনও নিয়মিত মাদুর তৈরি হয়। গৃহস্থের মঙ্গল কামনা থেকে রাম রাবণের যুদ্ধ, বাংলার মাদুর বোনার কর্চায় ধরা থাকে অনেক কিছুই। বাংলার নিজস্ব শিল্প সম্ভার প্রকৃতি কেন্দ্রিক। আজকের যাত্রিক যুগে সমস্ত নকল জিনিসে ঢুকে পড়ছে শিল্প, এই তাই আজ বহু শিল্পীও কাজ হারাচ্ছেন। আর বাজারে টিকে থাকার জন্য বাধ্য হয়ে অনেকে প্লাস্টিকের ব্যবহারও করছেন, কিন্তু ক্রেতাদের সচেতন হতে হবে। একহারা দোহারা মাদুর বাংলার সম্পদ। বাংলার মাদুর শিল্প জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ব মানচিত্র। নিজেদের পণ্যে উদ্ভাবন এবং সৃজনশীল কল্পনা আনার জন্য মাদুর শিল্পীরা কাজ করছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ডিজাইন ইনস্টিটিউট ও শিল্পীদের সঙ্গে। নিজেদের শিল্পকে তুলে ধরার জন্য পাড়ি দিচ্ছেন লিথুয়ানিয়া, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, ওমান, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, সব জায়গায়। মাদুর বুননের সময় তাদের শিল্পীদের হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, সুতো টানার কাজ প্রক্রিয়া, মাদুর কাঠি ডিজাইন করে সাজানো, এই সমস্তটাই ক্যামেরা বন্দি করেছেন নীলাভ বসু। তাঁত ও পাওয়ারলুম দুটোরই অবশ্য এর ব্যবহার রয়েছে, তবে দরিদ্র গ্রামবাসীরা সাধারণত হাতে টানা তাঁত ব্যবহার করাই পছন্দ করেন। আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান তবে এ পর্যন্তই।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলাম ইনা বাগচি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় রোহিত গোস্বামী।

0: এ আপনাদের সাথে আমি রোহিত গোস্বামী। আজকের পর্বে প্রথমে বিভিন্ন খেলার টুকরো খবর নিয়ে থাকবে এক নজরে, এর পাশাপাশি আতশকাচের তলায় থাকবে বিশ্বকাপ ফুটবল, ভারত ও ইংল্যান্ডের মধ্যে হওয়া পঞ্চম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এবং উইম্বলডনের খবর। আর রোববারের ক্রীড়াঙ্গন মানেই এ সপ্তাহের খেলোয়াড়, আর তার সাথে থাকবে বিশ্বকাপে রঙ্গমঞ্চে বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাবলী। তবে সবার আগে শুনে নেব এক নজরে।
1: এক নজরে

শ্রোতা বন্ধুরা, শুরুতেই শুনে নেব বিশ্বকাপ ফুটবলের খবর। আবার ইংল্যান্ডের হয়ে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন জুড বেলিংহাম। তার জোড়া গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 গোলে পরাজিত করল ইংল্যান্ড। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল 1-1। অতিরিক্ত সময় বেলিংহাম গোল করে ইংল্যান্ডকে জয় এনে দেন। দিনের অপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল 1-1 থাকার দরুন খেলা গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে 2টি গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের সূচি ঠিক হয়ে গেল। সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম 4টি দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে 2 শক্তিধর দেশ ফ্রান্স ও স্পেন। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দিন কয়েক আগেও দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে তিনি প্রতিনিধিত্ব করেছেন। আচমকাই চলে গেলেন 25 বছর বয়সী ফুটবলার জেডেন আডামস। তার আকস্মিক প্রয়াণে বিশ্ব ফুটবলে নেমে এলো শোকের ছায়া। শ্রোতা বন্ধুরা, ফুটবল থেকে এবার চলে আসি ক্রিকেটের খবরে।

ভারত ও ইংল্যান্ডের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের পঞ্চম খেলায় ভারতকে 56 রানে পরাজিত করে 4-0 ব্যবধানে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 20 ওভারে 3 উইকেট হারিয়ে 257 রান তোলে। জবাবে 8 উইকেটে মাত্র 201 রান তুলতে সমর্থ হয় ভারত। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার জস বাটলার। তিনি 64 বলে 131 রান করেন। অপরদিকে সিরিজের সেরা খেলোয়াড় হন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

ভারত ও ইংল্যান্ডের মহিলা দলের মধ্যে হওয়া একমাত্র টেস্টের তৃতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করে 285 রান তোলে ভারত। জবাবে প্রথম ইনিংসে 170 রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের রান 4 উইকেটে 214। ভারতের মোট লিড এখন 329 রান।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠেয় পাঁচটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 49.5 ওভারে 267 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে 48.5 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শ্রোতা বন্ধুরা, ক্রিকেট থেকে এবার চলে আসি টেনিসের খবরে।

উইম্বলডনের মহিলা সিঙ্গলস বিভাগে চ্যাম্পিয়ন হলেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় নবম বাছাই লিন্ডা নস্কোভা। তিনি হারালেন স্বদেশীয় খেলোয়াড় তথা দশম বাছাই ক্যারোলিনা মুচোভাকে। খেলার ফল লিন্ডার পক্ষে 6-2, 5-7, 6-3। এটি তার প্রথম মেজর খেতাব। অপরদিকে আজ পুরুষ বিভাগের সিঙ্গলসে ফাইনালে মুখোমুখি হতে চলেছেন বিশ্বের এক নম্বর ও শীর্ষ বাছাই ইটালির জ্যানিক সিনার ও সদ্য ফরাসি ওপেন জয়ী তথা দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ। খেলা শুরু ভারতীয় সময় আজ রাত 8:30।

শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন টেবিল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাসের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার গ্রহণে যশবন্ত বিশ্বাস, সম্পাদনায় স্নিগ্ধা চট্টোপাধ্যায় এবং প্রযোজনায় বিজয় কুমার ঝা।

0: আচ্ছা, এই যে বাইরে যে যাও, সামটাইমস আমি যতদূর জানি একাও ট্রাভেল করতে হয়, সবসময় বাবা মা পারে না, তো হাউ ক্যান ইউ কোপ আপ, মানে কীভাবে মেন্টালি ফিট থাকা, ফিজিক্যালি ফিট থাকা? এবং যেটা আমি জানতে চাইবো, তুমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল তারকা, এর মধ্যে ইন্টারন্যাশনাল সার্কিট খেলছো, দের ইজ লট অফ ওয়াডা অ্যান্ড নাডা তোমার একটা প্রচুর ব্যাপার থাকে, যারা এই ডোপিং এই বিষয়টা, অর্থাৎ কী খাবে সিন্ড্রেলা, কী নেবে সিন্ড্রেলা, মেডিসিন থেকে শুরু করে খাওয়া দাওয়া, ইটস এ ভেরি খুব কিন পার্টিকুলার প্রত্যেকটা, এই বিষয়টা যদি একটু আলোকপাত করো, মানে এটা কিভাবে সামলাও, এরা তোমাদের কিভাবে ক্লাস হয় বা কি কি বলে, এরাকে কিভাবে টেক আপ করতে হয় যদি বলো একটু।
1: আমি একদম প্রথমে যখন ট্রেনিং করতে গেছিলাম অ্যাব্রড, তখন আমি মানে আমার এই ডায়েট ফাইটগুলো নিয়ে খুব একটা কনসার্ন ছিলাম, কারণ কি বাইরে সবসময় সব খাবার পাওয়া যায় না। বাট লাকি ফর মি, আমি সব কাইন্ড অফ খাবার খেতে ভালোবাসি, অ্যান্ড ইভেন আই হ্যাভ নো প্রবলেমস ইন ডুইং সো। তো আমি যখন আমার ডায়েটিশিয়ানের সাথে আমি কথা বলেছিলাম যে বাইরে গিয়ে এই অ্যাভেলেবল ওই অ্যাভেলেবল, তো আমার ডায়েটিশিয়ান বলে দিয়েছিল আমি কী কী খেতে পারি কোন টাইমে, অ্যান্ড দেন তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে আমি তখন নাডার ওয়াডার ব্যাপারেও জানি যে সবসময় সব মেডিসিন নেওয়া যায় না, সব কিছু খাওয়া যায় না, খাবারের মধ্যে কী আছে। তো তারপর থেকে আমি আমার আমার স্পন্সর ওজিকিউ, ওনাদেরকে, ওনাদের যে ডক্টর আছে ওনাকে আমি কনসাল্ট করি যদি কোনো আমার অসুবিধা হয়, ব্যথা হয় বা এইগুলো, তো কোন মেডিসিনের কী সাইড এফেক্ট থাকতে পারে ওইগুলো নিয়ে ডিসকাস করে তারপরে আমি মেডিসিনটা নিতে পারি। ইউজুয়ালি আমি মেডিসিন নিই না, বাট যদি বাই চান্স লাইক ভেরি নেসেসারি তখন ডিসকাস করে নিতে হয়। আর ডায়েটিশিয়ান, আমার ডায়েটিশিয়ান আমার ডায়েট প্ল্যান রয়েছে, আমি ওটাই মেনটেন করে চলি।
0: এই যে যোগা ডে গেল, এই যোগাটা এই মুহূর্তে ভারতবর্ষেরই তো জিনিস তৈরি করা এবং গোটা ওয়ার্ল্ডে এখন স্বীকৃত, তোমরা যারা প্রফেশনাল প্লেয়ার সিন্ড্রেলা, এটা কিভাবে তোমরা কোপা পড়ো, বা যোগাটা কতটা তোমাদের হেল্প করে, জিম, যোগা বা মেডিটেশন, সেটার থেকে কতটা হেল্পও পড়ে খেলার দিকে সেটা? কারণ রিসেন্টলি আমাদের যোগা দিবস গেল, মাননীয় প্রধানমন্ত্রী প্রচণ্ডভাবে সেটাকে করছেন, আমাদের যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও এটাকে প্রচুরভাবে, স্পোর্টস মিনিস্টার, যে সমস্ত খেলোয়াড়রা যাতে মেন্টালি ফিজিক্যাল ফিট থাকে, যে যোগাটা খুব ইউজুয়াল একটা ব্যাপার, এটা সিন্ড্রেলা কীভাবে নেয়?
1: আমি যোগা করতে খুব ভালোবাসি, অ্যান্ড ইভেন কি ছোটোবেলায় আমি যোগাও শিখতাম খুব ভালো করে, তো এভরি

0: এভরি স্যাটারডে বা সানডে এরকম আমি যোগা সেশন করতাম। অ্যান্ড এখন আই থিঙ্ক মেডিটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিল টেনিসে, বিকজ ওখানে মানে যে কোনো সিচুয়েশন থেকে যা ইচ্ছে হতে পারে। সাপোজ 10-4 আপ আছি, কিন্তু ওখান থেকেও মানুষ হারতে পারে, তো ওই টাইমে মেন্টাল গেমটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, দ্যাট টাইমে অপোনেন্ট ইউজুয়ালি ভাববে যে আমার তো এখন কিছু হারানোর নেই, তাই জন্য অপোনেন্ট গিভিং মানে পুরোটা নিজের 200% দেওয়ার চেষ্টা করবে ওই টাইমে। কারণ কি, ও জানে যে ও একটা পয়েন্ট চলে গেলেই গেল, তো ট্রাই করবে যতক্ষণ না হয়। আর অপোজিট সাইডে লোকে হয়তো ভাবে, ওই তো 10-4 আপ আছি, এখন অপোনেন্ট আমাকে পয়েন্টটা দিয়ে দেবে কোনো মতে। তো আই থিঙ্ক ওই টাইমে একটা দুটো পয়েন্ট যেতে যেতে না ওরকম আস্তে আস্তে তারপর প্রেশার চলে আসে, তারপর প্রেশারে হাত আটকে যায়। তো আই থিঙ্ক ওই টাইমে মেন্টাল কামনেস যদি থাকে, আর উইচ ইজ ফ্রম মেডিটেশন ওনলি, ওই টাইমে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করে ম্যাচটা বের করে নিতে পারে, যার বেটার হয়।
1: একচুয়ালি অন্যদিকে আসি, সিন্ড্রেলা তো একজন টেবিল টেনিস তারকা, খেলে বেড়াচ্ছে, কিন্তু সিন্ড্রেলার আর কোন স্পোর্টস পছন্দ? স্পেশালি এই মুহূর্তে এখন বিশ্বকাপ চলছে, আমরা সবাই বিশ্বকাপ জ্বরে আছি, মেসির ফ্যান, কেউ এমব্যাপের ফ্যান, কেউ CR7-এর ফ্যান, সিন্ড্রেলা কার ফ্যান, বা সিন্ড্রেলা কোন কোন দলের খেলা দেখতে বেশি পছন্দ করে যদি একটু আমাদের দর্শকদেরকে জানায়?
0: আমি রোনাল্ডোর ফ্যান বাই লাইক, আমার ডিফারেন্ট স্পোর্টস, আমার সুইমিং করতে ভালো লাগে খুব বেশি। আমি যদি টেবিল টেনিস প্লেয়ার না হতাম আমি সুইমিং চুজ করতাম, অ্যান্ড অলসো ব্যাডমিন্টন। তারপরে আমি ব্যাডমিন্টনও খুব খেলতে ভালোবাসি, অ্যান্ড লং জাম্প। লং জাম্পে জার্মানির একটা অ্যাথলিট মালাইকা মিহাম্বো, আমি ওর ভিডিওগুলো খুব দেখি, ভালো লাগে অলিম্পিক্সে হাইলাইটস দেখতে বা এরকম।
1: আচ্ছা দেখুন শ্রোতা বন্ধুরা, এই যে সিন্ড্রেলা যে সময় জন্মেছে, এই সময় তো টেকনোলজি তো একদম হাতের কাছে সবার, মোটামুটি 4G 5G ফোন, গোটা বিশ্ব কিন্তু আমরা থ্রু ইউটিউব, থ্রু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু খুব অতি সহজে সামনে পেয়ে যাই। কাজেই যাদের দ্বারা ইন্সপায়ার এই সিন্ড্রেলারা, এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প, আমার এক অজানা তথ্য আপনাদের জানলে ভালো লাগবে, আমাদের একজন বিখ্যাত ফুটবলারের আত্মীয় কিন্তু সিন্ড্রেলা। ভাবছেন তো, হিয়ালি করছি না, একদম হিয়ালি করছি না, আপনারা প্রত্যেকে কৃষাণুদের নাম শুনেছেন, আমাদের প্রিয় রন্টুদা, আমাদের ভারতবর্ষের অন্যতম ফুটবল তারকা ছিলেন, 3 প্রধানে চুটিয়ে খেলেছেন, এবং তার বাঁ পায়ের জাদু অসম্ভব দেখার মতো ছিল। হ্যাঁ, চিমা অকরি কৃষাণু, বিকাশ পাজি কৃষাণু, আমার মনে হয় এই যে ফ্যামিলিগতভাবে তোমার দিকে কিছু বোধহয় ট্রান্সফরমেশন হয়েছে, এটা কি মানবে, মানো এটা ফ্যামিলি?
0: আই থিঙ্ক স্পোর্টি ফ্যামিলি বলতে গেলে।
1: তো কৃষাণুদের মতো একজন তোমার ফ্যামিলি মেম্বার তোমার সম্পর্কে,
0: জেঠু
1: হয় হতেন, তিনি দুর্ভাগ্য আমাদের মধ্যে নেই, কিন্তু এমনি ভিডিওস দেখো কৃষাণুদের বা বাড়িতে গল্প কিরকম কি চলে?
0: বাবা দাদু তো খুব ভালোবাসতো, তো তাই জন্য আমাকে দেখিয়েছে আগে, আর আমি কাশ আমি জেঠুকে দেখতে পেতাম। আই এম সো প্রাউড অফ হিম, অ্যান্ড অলসো আই অলসো হোপ হি ইজ অলসো প্রাউড অফ মি।
1: দেখুন কৃষাণুদের বাপা যেরকম ভাই মাঠে চলতো না, একদম ছুরি চাকুর মতো, মাখনের মতো, সিন্ড্রেলারও যখন কোর্টে চলে যায়, সিন্ড্রেলার ওই ক্ষিপ্রতা, সিন্ড্রেলার ওই স্পিড, ওই স্কিল, ওই ব্যাক হ্যান্ড, ওই টপ স্পিন, কোথাও না কোথাও আমাদের হয়তো টেবিল টেনিসের হলে পড়ো ছোট, ফুটবল মাঠটা আয়তনে বড়, কিন্তু সেই স্কিলটার কথা মনে পড়ে। আচ্ছা সিন্ড্রেলা, আর কী কী পছন্দ, এমনি অফ টাইমে কী কী করো? আমাদের শ্রোতা বন্ধুরা তো আজকে নতুনভাবে তোমায় জানলো, শুনলো, শুনছে, তো তাদের জন্য তোমার কী কী পছন্দ, এমনি কী খাওয়ার, বাড়িতে থাকলে যখন একটু এইসব রুটিন ভাঙতে ইচ্ছা হয়, মায়ের হাতের কী বিরিয়ানি, কেটু মাংস, বাদাস, কী কী করতে ভাল লাগে যদি একটু আমাদেরকে জানাও?
0: মা কষা মাংস বানিয়ে দেয় ওটা। আমি যখনই কোনো ট্যুর থেকে ফেরত আসি, তখন মা এরকম মাংস বানিয়ে, কারণ কি আমি বাইরে তো ওরকম ভালো ঝাল ঝাল মাংস খেতে পারি না, তো এখানে এসে মা যখন বানিয়ে দেয় ওটা খাই। আর আরেকটা আছে হচ্ছে কি কোরিয়ান নুডলস, যেটা বুলডাক, ওইটা আমার খুব ভালো লাগে খেতে। এবার আমার বন্ধুরা যারাই হয়তো দেখছে এটা, তারা হয়তো জানে পার্সোনালি, আমাকে যারা চেনে তো তারা জানে যে আমি খুবই বুলডাক খেতে ভালোবাসি। অ্যান্ড অলসো মোমোস খেতে ভাল লাগে।
1: ফরেনে তো মোমো তো ইজিলি অ্যাভেলেবল।
0: হ্যাঁ, গিওজা ডাম্পলিংস, এগুলো খেতে আমার খুব ভালো
1: লাগে, মায়ের হাতের রান্না অবশ্যই। তখন কি কোচ একটু বকে নাকি কোচকে বলে খাও যে আজকে কিন্তু একটু নিয়ম ভাঙছে, আজকে একটু ডায়েট ভাঙছে, এরকম থাকে ব্যাপার?
0: না না না, আমার কোচ ভালো, আমার কোচ কিছু বলে না খাওয়া দাওয়ায়, জাস্ট ফিটনেসটা ভালো থাকলেই হলো।
1: আচ্ছা, আমরা অনেক অ্যাথলিটকে দেখেছি বিফোর স্টার্টিং দ্য ম্যাচ

0: অ্যান্ড ভিজুয়ালাইজেশন অলসো ম্যাচের একদিন আগে রাত্রেবেলা বা কন্টিনিউ ওটা নিয়ে ভাবতে, আর যখন ম্যাচের টাইমে যখন টাইম মাঝে মাঝে থাকে তখন আমি আরেকবার জিনিসটাকে ভিজুয়ালাইজ করে নিই, আর নালে ম্যাচটার আগে ওয়ার্ম আপ করে ম্যাচটা ডাইরেক্টলি খেলতে নামি। আর এখন এশিয়ান গেমস আসছে বলে আমি ওই অ্যাটমসফিয়ারটাকে ইমাজিন করে তাই ভাববো যে আমি এখন হয়তো হলে ঢুকলাম, এখানে ব্যাগ রাখলাম, এখানে ওয়ার্ম আপ করছি, তারপরে আস্তে আস্তে ম্যাচে খেলতে নামছি, গেটিং ইন টু দ্য জোন, তারপরে ম্যাচে আমি ফিয়ার্সলি চেল্লাচ্ছি, ভালো করে খেলছি, এরকমভাবেই রোজ দিন আস্তে আস্তে ভাবতে ভাবতে তাহলেই ওই জিনিসটা, আই বিলিভ তাহলেই ওই জিনিসটা আমি ম্যাচে গিয়ে ওরকমভাবে যে আমি তো এটা আগেও করেছি এরকম যাতে আমার ব্রেন তাই
1: পজিটিভ ভাইবস।
0: এক্স্যাক্টলি।
1: আচ্ছা, এটা কেমন লাগবে সিন্ড্রেলা ওয়েন ইউ রিপ্রেজেন্ট ইন্ডিয়া যখন নামবে মাঠে খেলতে, মানে মানে কোর্টে খেলতে, তিরঙ্গা পতাকাটা উঠছে আমাদের জনগণ মন, হাউ ইউ ফিল? মানে যদি এখন চোখ বন্ধ করে এক সেকেন্ডের জন্য বলি সিন্ড্রেলা কেমন লাগবে সেই মুহূর্তটা যখন দেশকে রিপ্রেজেন্ট করছো, প্রত্যেকের স্বপ্ন থাকে বাবা মা আমরা যারা তোমায় চিনি, আমাদের সৌভাগ্য তোমাদের সাথে আমরা কথা বলি, অভ্যোস করি, আমরা তো ফিল প্রাউড হব, আমরা টিভিতে দেখব, তুমি কিরকম তখন ফিল করবে বা কিরকম ফিলস হয় যারা শুনেছো কোচেদের থেকে, যেহেতু সোমদীপ মৌমা পলমেরা অলরেডি দেশকে রিপ্রেজেন্ট করেছে, তুমি তখন থেকে তাদের সান্নিধ্য পাচ্ছ, কিরকম ফিল হবে, কি এক্সাইটেড কতটা?
0: অ্যান্থাম শুনলে সবসময় কান্না চলে আসে, কারণ কি অ্যাজ এ অ্যাথলিট ইন্ডিয়াকে পুরো গোটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, ইটস নট অ্যান ইজি জোক অ্যান্ড ইটস নট ইজি অলসো টু গেট ইন টু দ্য টিম। আর টিমকে টিমে থাকেও ইন টেবল টেনিস ওয়ার্ল্ড ওয়াইড উইনিং ইজ নট এন ইজি থিং বিকজ টু মেনি গুড প্লেয়ার্স। তো ওখানে যদি জিতে আমাদের ন্যাশনাল অ্যান্থাম শোনা হয়, ইমেন্স প্রাউড মোমেন্ট ফর এভরি ওয়ান অফ আস, নট ইভেন জাস্ট ফর মাই সেলফ না, পুরো ওয়ার্ল্ড।
1: হোয়াট ইজ ইউর মেন এম, স্বপ্নটা কি যেটা সবার থাকে, সেই অলিম্পিক,
0: অলিম্পিক্সে গোল্ড মেডেল জেতার?
1: তার জন্য কতটা টাফ সিন্ড্রেলা, এখন দিনে কত ঘন্টা প্র্যাকটিস করছো বা নিজের এই যে বডি টিউনিং, বিভিন্ন দেশে তুমি খেলে বেড়াচ্ছ, তার সাথে কপ আপ করা সেই ওয়েদার, সেখানকার অ্যাম্বিয়েন্স কতটা ডিফিকাল্ট?
0: এখন আই থিঙ্ক ইন্ডিয়ানরা অনেক বেটার টেবিল টেনিসে, তো আই থিঙ্ক অলসো সেম যেমন আমি বললাম যে আমি গিয়ে শিখছি, তো এটাই সবাই এরকম শিখছে, তো আই থিঙ্ক সবাই এখন ওদের স্টাইলটাও খেলা স্টার্ট করেছে। তো এখন মনে হয় মোস্টলি আমি যদি বলতে চাই ফুটওয়ার্কটাই is what we are lacking, because skill-eo amra ekhon onek age, just amader footwork game ta ar oder mental game ta amader theke high ei muhurte, to oi dutote tei jokhon amra jokhon start kore debo ei jinish tao amader game e implement kora, I think better hoye jabe aro, tokhon we would be a threat to them.
1: কোন কোন দেশের থেকে কি পেলে পরে সিন্ড্রেলার পার্সোনালি মনে হতে পারে যে সিন্ড্রেলা দাস আরো একটা দুটো ধাপ ওভারকাম করে যেতে পারে?
0: ফিটনেস অ্যান্ড রিহ্যাবিটেশন মোস্টলি। বাইরে আমি যদি চান্স পাই আমি প্রবাবলি জাপান বা চায়না, এই দুটো জায়গায় গিয়ে ট্রেনিং করব, কারণ কি অলরেডি আমি ইউরোপে অনেকবার ট্রেনিং করেছি, ইভেন কি আমি লন্ডনেও ট্রেনিং করেছি, তো ওখানেও ফিটনেস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ লাইক চায়নাতে যেমন ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক চায়না জাপানে গিয়ে ওদের সাথে খেলে আরও বেটার হয়ে যাবে, স্পিড, স্পিন ভেরিয়েশন, এভরিথিং।
1: খুব প্রত্যাশার চাপ, কিভাবে সামলাচ্ছ এটাকে?
0: আমি জাস্ট খেলাটাকে,
1: নাকি একদম চিল কুল?
0: আমি চিল কুল, আমি জাস্ট খেলাটাকে এনজয় করি, আমি ভালোবাসি বলে আমি খেলি, ইটস নট লাইক সামবাডি ইজ ফোর্সিং মি। আর এমন এমনও না যে আমি এত জিতছি বলে মানে আমি খুব প্রেশার নিয়ে নেক্সট ম্যাচটাকে ওরকমভাবে জিততেই হবে, এরকম না, আমি এনজয় করতে চাই, আমি যেটা আমি করি আমি সব ছোট থেকে এটা মানি যে আমি যাই করবো আমি এনজয় করে করতে চাই, ইভেন কি আমার বাবা মারাও ওটাতে সাপোর্ট করে, তো আই থিঙ্ক
1: দিল সে করা মন থেকে। আপনারা শুনছিলেন সিন্ড্রেলা, সিন্ড্রেলার হয়ে ওঠার কাহিনী, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, এবার আমরা চলে যাব অনুষ্ঠানের পরবর্তী পর্বে, অর্থাৎ আতস কাছের তলায়।
1: আতস কাছের তলায়। ফুটবলের মহাযজ্ঞ,

শ্রোতা বন্ধুরা, আতশকাচের তলায় প্রথমেই থাকবে বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নরওয়ে। ম্যাচের শুরুতে ইংল্যান্ড বল দখলে আধিপত্য দেখালেও 36 মিনিটে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আন্দ্রেজ শেন্ডরাপ। এরপর প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে নিখুঁত ফিনিশিংয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। তবে এই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়। নরওয়ের গোলকিক থেকে উড়ে আসা বলটি স্টেডিয়ামের ওপরে থাকা ক্যামেরার তারে লেগেছিল বলে দাবি করেন নরওয়ের খেলোয়াড়েরা। নিয়ম অনুযায়ী খেলা বন্ধ হওয়ার কথা থাকলেও রেফারি খেলা চালিয়ে যান ও সেই আক্রমণ থেকেই বেলিংহাম গোল করেন।

ফিফা তাদের কানেক্টেড বল টেকনোলজি অর্থাৎ সিবিটির তথ্য পরীক্ষা করে জানায় বল তারে স্পর্শ করার কোনো প্রমাণ মেলেনি। খেলার 56 মিনিটে নরওয়ের টরবোর্ন হেগেম গোল করে দলকে আবার এগিয়ে দিয়েছিলেন, কিন্তু ভিএআর রিভিউতে দেখা যায় সেই সময় আর্লিং হালান্ড ইংরেজ ডিফেন্ডার এলিয়ট অ্যান্ডারসনকে গোল লাইনের চটলার মধ্যে ফাউল করেছেন, তাই গোলটি বাতিল হয়। খেলায় নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড আজ বিশেষ সুবিধা করতে পারেননি। শেষে অতিরিক্ত সময় ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন বেলিংহাম। এই বিশ্বকাপে এটি ছিল তার ষষ্ঠ গোল। আজকে নিয়ে বিশ্বকাপে মোট 18টি ম্যাচ খেলে পিটার শিলটনের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের হয়ে গোলরক্ষক হিসেবে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন জর্ডান পিকফোর্ড। সেমিফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

অপরদিকে দিনের অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও সুইৎজারল্যান্ড। খেলা শুরুর 10 মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে অ্যালবেসিলেস্তেদের এগিয়ে দেন ম্যাকালিস্টার। অ্যালেক্সিস ম্যাকালিস্টারের গোল হওয়ার পরে সুইৎজারল্যান্ড বেশ কয়েকটি আক্রমণ করে, কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তা রুখে দেন।

দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে। তারই ফলস্বরূপ 67তম মিনিটে গোল করে সুইসদের সমতায় ফেরান ড্যান এনওয়ে। তবে সমতায় ফেরার মাত্র 5 মিনিট পরেই 72 মিনিটে ডাইভিং বা সিমুলেশনের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ম্যাচ থেকে ছিটকে যান সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলো। দশ জনে হয়ে গিয়েও অত্যন্ত সাহসিকতার সাথে খেলাটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান সুইসরা। 112 মিনিটে জুলিয়ান অ্যালভারেজের বাঁক খাওয়ানো শট গোল হওয়ায় আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে যায়। এরপর খেলার একেবারে শেষ মুহূর্তে প্রতি আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউটারো মার্টিনেজ। সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের।

0: চলে যাব বিশ্বকাপের রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।

শ্রোতা বন্ধুরা, চারিদিকে এখন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। এমন পরিস্থিতিতে আমরা এবার আলোচনা করব বিশ্ব ফুটবলের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা। 1998 সালের 12 জুলাই তারিখটি ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই দিনেই ফ্রান্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফি জয় করে। স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত এই ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। ফরাসি কিংবদন্তি জিনেদিন জেদান প্রথমার্ধে দুটি দুর্দান্ত হেডারে গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে দেন দলকে। ম্যাচের অন্তিম লগ্নের 93 মিনিটে ইম্যানুয়েল পেতিত আরেকটি গোল করে 3-0 ব্যবধানে ব্রাজিলকে পরাস্ত করে। খেলার শেষ 20 মিনিট 10 জনে খেলেও ফ্রান্স কোনো গোল খায়নি এবং প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বকাপের ফাইনালে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এটাই ছিল সবচেয়ে বড় ব্যবধানে হেরে যাওয়ার রেকর্ড। ফাইনালের কয়েক ঘন্টা আগে ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং খেলা শুরু হওয়ার মাত্র 45 মিনিট আগে নিজে মাঠে নামার সিদ্ধান্ত নেন। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় সেই খেলায় তিনি নিজের চেনা ছন্দে ছিলেন না, যা ব্রাজিলের পরাজয় অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। এবার চলে আসি এ সপ্তাহের খেলোয়াড়ে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পেনাল্টি মিস করেও চমৎকার প্রত্যাবর্তন। 60 মিনিটে এই বিশ্বকাপে নিজের অষ্টম গোল করে দলকে এগিয়ে দেওয়া। এরপর 66 মিনিটে আবার ডিফেন্স ছেড়া পাস এবং তার থেকে দেম্বেলের গোল, ফ্রান্স পৌঁছে গেল সেমিফাইনালে। আর ফ্রান্সের এই অশ্বমেধের ঘোড়া ছুটে চলার অন্যতম প্রধান কারিগর যিনি, তিনি অধিনায়ক কিলিয়ান এমবাপে। আর এমবাপে মাঠে নামা মানেই নতুন রেকর্ড গড়ার খেলা। ইতিমধ্যেই 8টি গোল ও 3টি অ্যাসিস্টের মাধ্যমে সোনার বুট জেতার দৌড়ে সবার থেকে এগিয়ে তিনি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের দুটি ভিন্ন সংস্করণে 8 বা তার বেশি গোল করেছেন এমবাপে। এর পাশাপাশি সবথেকে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফুটবলে 20টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। তাই এ সপ্তাহের খেলোয়াড় কিলিয়ান এমবাপে। 1991 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন কলম্বিয়ান ফুটবল তারকা হামেস রড্রিগেস। তার গোলটি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয় এবং তার গোলটি পুরস্কার পুরস্কারও জেতে। এছাড়া 1993 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ইতালির অন্যতম ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকার ক্রিশ্চিয়ান ভিয়েরি। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা আপনাদের অভিমত জানাতে পারেন আমাদের ইমেল করে। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন রোহিত গোস্বামী। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, যে সমস্ত গ্রাম বাংলার কৃষক বন্ধুরা, তারা তো বিভিন্ন বিশেষজ্ঞ হোক, বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্র, কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানদের যে সমস্ত বৈজ্ঞানিক যারা রয়েছেন, তাদের কাছ থেকে নানান অনুষ্ঠানে আপনারা একটাই পরামর্শ শুনে আসছেন, বা আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারাও শুনেন, যে রাসায়নিকের ব্যবহার কমিয়ে আপনারা জৈব উপায়ে চাষের দিকে জোর দিন। এবার জৈব উপায় বলতে কি রকম? আপনি চাইলে কি আপনার বাড়িতে জৈব কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারেন, বা কিভাবে করবেন, তা এই ব্যাপারে আমরা আজকের আমাদের মধ্যে পেয়েছি এমন একজন কৃষি বিশেষজ্ঞ, যিনি মূলত এই জৈব কীটনাশক নিয়েই কাজ করেন,

0: দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতা রয়েছে। ডক্টর অনুত্তম পরিয়ারি, তার কাছ থেকে শুনব বাড়িতে বানান জৈব কীটনাশক, তার উপায় এবং কিভাবে করবেন সব কিছু বিস্তারিত। তার আগে ডক্টর পরিয়ারি, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার।
0: জৈব কীটনাশক এর দরকারি বলি বা প্রয়োজনীয়তা চাষের ক্ষেত্রে ঠিক কতটা?
1: দেখুন, রাসায়নিক কীটনাশকের কুপ্রভাব এখন তো সবারই জানা। পরিবেশে জল, বায়ু, মাটি দূষণ তো করছেই, এবং শুধু যে বাস্তুতন্ত্রকে বিনষ্ট করছে তা নয়, আমাদের শরীরে বিষাক্ত অবশেষ, যেমন ধরুন অর্গানোফসফরাস, অর্গানোক্লোরিন, সাইপারমিথ্রিন, লেড এবং আরও আরও অনেক ক্ষতিকর কেমিক্যাল পাকাপাকিভাবে সঞ্চিত হচ্ছে, যা আমাদের স্নায়ুতন্ত্রকে নষ্ট করছে, হরমোনের বৈষম্য ঘটাচ্ছে, স্বাস্থ্যতন্ত্রকে বিকল করছে এবং আরও অনেক ক্ষতি সাধন করছে। এদিকে ভাবুন, পোকাদের শরীরে কিন্তু কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে দিনের পর দিন, তারা আত্মরক্ষা করতে শিখছে। তাহলে কি হলো, আপনি বিপুল ব্যয়ে ওষুধ কিনলেন, জমিতে দিলেন, পোকা মরল না,
0: ঠিক
1: ক্ষতি হলো আপনার। ঠিক এখানেই জৈব কীটনাশকের উপযোগিতা। এমন কিছু উপাদান যা আপনার বাড়ির চারদিকেই পাওয়া যায়, সেগুলো ঠিকমতো ব্যবহার করে আপনি স্বচ্ছন্দে রোগ পোকা দমন করতে পারেন। খরচও অত্যন্ত কম, পরিবেশ দূষণেরও বালাই নেই, কিন্তু ফল অব্যর্থ।
0: ডক্টর পরিয়ারি, যে জৈব কীটনাশক বলতে আমরা সচরাচর যেমনটা শুনে থাকি যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রাক, যারা কীট শত্রুর শরীরে রোগ সৃষ্টি করে তাকে ধ্বংস করে, এই যেমন ধরুন আমাদের ব্যাসিলাস খুব প্রচলিত যেটা রয়েছে, ট্রাইকোডার্মা ভিরিডি ছত্রাক,
1: একদম,
0: কিংবা চন্দ্রমল্লিকা থেকে তৈরি হওয়া যেটা সিনথেটিক পাইরিথ্রয়েট জাতীয় কীটনাশক, এগুলো কি মানে আপনি তাদের কথা বলছেন না অন্য কিছু?
1: না, এগুলো অবশ্যই জৈব কীটনাশক, কিন্তু একটু ভেবে দেখুন, এগুলো আপনার কাছে সহজলভ্য নয়, একজন কৃষকের কাছে সহজলভ্য নয়। আমি খুব সহজলভ্য উপাদান, যেগুলো চাইলেই বাড়ির পাশাপাশি উনি পেতে পারেন, সংগ্রহ করতে পারেন, সেই উপাদানগুলো দিয়ে জৈব কীটনাশক তৈরির কথা বলছি, যেগুলো শুধুমাত্র রোগ বা পোকাকে মারবে এমন নয়, এটা কিন্তু গাছের পুষ্টিও বর্ধন করে এমন কিছু কীটনাশক।
0: আচ্ছা, কীরকম ব্যাপারটা?
1: এক্ষেত্রে আমি প্রথমেই বলবো নিম তেলের কথা। নিম তেল একটা অব্যর্থ কীটনাশক, কৃষকদের মধ্যে এর ব্যবহার যে নেই একেবারেই আমি তা বলবো না, কারণ যখন আমি মাস্টার্স করছিলাম তখন গবেষণা সূত্রে আমি গিয়েছিলাম বহরমপুর, সেখানে গিয়ে দেখি ধান চাষের জমিতে জল ধরিয়ে প্রচুর নিম পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে মাজরা পোকা, পামরি পোকা, চুঙ্গি পোকার সংক্রমণ এড়ানোর জন্যে, এবং পোকার আক্রমণ সত্যিই কমেছে, মানে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই ওনারা কিন্তু এই ইনফেস্টেশন কমিয়ে দিতে পেরেছেন।
0: আচ্ছা, বাহ, তাহলে তো মানে নিমের একটা ভালোই গুণ রয়েছে কৃষি ক্ষেত্রে, যদি এই ব্যাপারটা একটু আর একটু পরিষ্কার করে বলেন।
1: হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। নিমের মূল উপাদান হলো অ্যাজাডিরাকটিন, যা প্রায় সব ধরনের পোকার উপরে কাজ করে এবং বিভিন্ন দিক দিয়ে পোকাকে আক্রমণ করে, যেমন ধরুন গাছকে থেতো করে দেয়, ফলে পোকা রস খাবে না, দ্বিতীয়ত ওদের স্বাস্থ্যতন্ত্রকে আক্রমণ করে, তাই পোকাদের গায়ে পড়লে পোকা জ্বালা অনুভব করে, পালিয়ে যায়, তাছাড়া ওদের বৃদ্ধি হরমোনকে নিষ্ক্রিয় করে দেয়, তাই পোকার যে রূপান্তর বন্ধ হয়ে যায়, পোকা পূর্ণাঙ্গ হয় না, যৌন ক্ষমতা হারিয়ে ফেলে, ওদের স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায়। আপনি দেখবেন, হয় যদি সঙ্গে সঙ্গে নাও মরে, ধীরে ধীরে হলেও কিছুদিন পরে পোকা মারা যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, রাসায়নিক কীটনাশক যেভাবে কাজ করে, নিম তেল অনেক ব্রড স্পেকট্রামে কাজ করে, চারদিক দিয়ে পোকাকে ঘিরে ফেলে, এই জন্য এর কাজ অত্যন্ত কার্যকরী।
0: আচ্ছা, এবারে যদি একটু বলেন যে এর ব্যবহারটা কিভাবে করা যেতে পারে।
1: আচ্ছা, এইটার ব্যাপারে আপনাকে একটু সচেতন হতে হবে। নিমের নির্যাস নিমের বীজ এবং পাতা থেকে নেওয়া যায়। প্রথমে নিমের বীজ গুঁড়ো করে তার থেকে আপনি নির্যাস নিলেন, তারপর 3 লিটার জলে 1 কেজি নিম পাতা ও সেই চূর্ণ বীজ ভিজিয়ে রাখুন, তারপর তাতে 50 গ্রাম সাবান গুঁড়ো বা বাসন ধোয়া লিকুইড সাবান মিশিয়ে নাড়তে থাকুন, এর সঙ্গে প্রথম যে নির্যাস পেয়েছিলেন তার 30 ml মিশিয়ে দিন, দিয়ে আপনি পাতার ওপর এবং নিচের দিকে স্প্রে করুন। মোটামুটি পোকার সংক্রমণের প্রাবল্য অনুযায়ী 7 থেকে 14 দিন অন্তর আপনাকে এটা স্প্রে করে যেতে হবে।
0: আচ্ছা, এটা তো মোটামুটি বোঝা গেল। আর শুরুতে যে কথা বলছিলাম যে কৃষক বন্ধুরা প্রত্যেকটা একটা পরিমাপ রয়েছে, এই যে ডক্টর পরিয়ারি যে সমস্ত পরিমাপের কথা বললেন বা কিভাবে করতে হবে, কি কি দিতে হবে, সেই উপাদানগুলি যদি আপনারা ঠিক ঠিক না ব্যবহার করেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে।
1: না, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি বলতে চাই, যেটা দেখা যায় ভারতের অধিকাংশ জায়গায় নিম ফল বর্ষাকালে যখন নিচে মাটিতে পড়ে থাকে সেখান থেকে সবাই সংগ্রহ করেন, কিন্তু শতকরা 14% বেশি জলীয় পদার্থ থাকা নিম ফলে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস বলে একটি আক্রান্ত ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস নামে একটি ছত্রাক, ঠিক আছে, ওই ছত্রাক দ্বারা আক্রান্ত হয় যেটা অ্যাফ্লাটক্সিন তৈরি করে, এবং এই অ্যাফ্লাটক্সিন তৈরি করলে নির্যাসের কিন্তু কীট দমন ক্ষমতা কমে যায়। অর্থাৎ আপনি কিন্তু মাঠ কুড়িয়ে পাওয়া বীজ আপনি কখনোই সংগ্রহ করতে পারবেন না। কীভাবে করবেন? হলুদ রঙের ফল সহ নিম বীজ গাছ থেকে পাড়তে হবে।
0: আচ্ছা,
1: গাছের নিচে প্লাস্টিক অথবা ত্রিপল অথবা কাপড় আপনি বিছিয়ে নিন, অথবা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিন, এবং গাছের ডাল নাড়া দিয়ে ফল পাড়ুন। এই সংগ্রহ করা নিম ফলগুলো বালতির মধ্যে পরিষ্কার জলে দুই হাতের তালুর মধ্যে দিয়ে ঘষুন, অথবা কোনো অমসৃণ জায়গায় যেমন পাকার মেঝে বা চটের বস্তার উপর ঘষে নিয়ে বীজের পিচ্ছিল অংশ বাদ দিন এবং পরিষ্কার জলে ধুয়ে নিন। এই যে খোসামুক্ত করলেন, এরপর বীজগুলোকে কাপড় বা চটের উপর সমান করে বিছিয়ে ছায়ায় শুকিয়ে নিন। বীজ কখনো এক জায়গায় কিন্তু জড়ো করবেন না। এবার এই শুকনো বীজ ছিদ্রযুক্ত ঝুড়ি বা কাপড় বা চটের ব্যাগে সংরক্ষণ করতে হবে, যাতে করে বীজের মধ্যে দিয়ে বাতাস চলাচল করে, তা না হলে বীজে ছত্রাকের আক্রমণ হতে পারে, ফলে বীজের কার্যকারিতা কমে যাবে। এবার এই সংরক্ষিত বীজকে সবসময় শুকনো এবং ঠান্ডা জায়গায় রাখবেন। এবার এই বীজকে আপনি হামান দিস্তার সাহায্যে গুঁড়ো করুন, এবং গুঁড়ো করার সময় লক্ষ্য রাখুন যেন বীজের ভেতর থেকে কোনোভাবেই তেল না বেরিয়ে আসে।
0: আচ্ছা,
1: এই গুঁড়ো করা বীজ পরিষ্কার জলে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখুন। পরের দিন
0: ওই যে গুঁড়ো করেছেন সেটাই ভিজিয়ে রাখবেন?
1: একদম।
0: বেশ,
1: 10-12 ঘন্টা জলে ভেজানো থাকলো, পরের দিন একটি কাঠের লাঠির সাহায্যে অনেকক্ষণ ধরে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটা দুধের মতো সাদা হয়। একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে এই নির্যাসকে আপনি ছেঁকে নিন। এটাই হলো নিমতেল।
0: আরে বাবা,
1: এবার একটা ডোজ আপনাকে মনে রাখতে হবে যে প্রতি 1 লিটার জলের সঙ্গে আপনাকে 100 গ্রাম বীজ কিন্তু মেশাতে হবে। ৫০ গ্রাম গায়ে মাখা সাবান, বিভিন্ন ধরনের সাবান হয়, আপনাকে সাবান গুঁড়ো করে তার সঙ্গে নিম তেলটি মিলিয়ে নিয়ে ভালো করে ফেটাতে হবে, ফিটিয়ে নিতে হবে, যাতে তেল ও সাবান একসাথে গুলে যায়, এবং পরে ঈষৎ উষ্ণ জলে ওই মিশ্রণটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তখন দেখবেন ঈষৎ উষ্ণ জল হওয়ার কারণে তেল, সাবান এবং জল কিন্তু একসঙ্গে মিশে গেছে। এরপর একে গাছের উপর, বিশেষত পাতার নিচের দিকে আপনাকে স্প্রে করতে হবে। তার কারণ বলে দিই, পোকা কিন্তু পাতার নিচের দিকে ডিম পাড়ে।
0: ঠিক ঠিক,
1: সেই কারণে পাতার নিচের দিকে অবশ্যই স্প্রে করতে হবে এবং উপরেও স্প্রে করতে হবে।
0: আচ্ছা, এর ফলে মূলত এই যে নিম তেল আমাদের কৃষক বন্ধুরা ব্যবহার করবেন এত সুন্দরভাবে তৈরি করে, তার উপকারিতা কী আছে?
1: এর উপকারিতা হচ্ছে মেনলি প্রধানত গোড়া পচা, ফল পচা, পাতা পচা, ধসা, এই সমস্ত রোগে তো অত্যন্ত ভালো কাজ করে, যে কোনো ছত্রাক ঘটিত রোগে।
0: এটা তো নিমের কথা বলে নিয়ে, ছাড়াও কি এমন কোনো নির্যাস বা অন্যান্য কোনো নির্যাস রয়েছে যেগুলো এইভাবে ব্যবহার করা যেতে পারে?
1: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বলছি আপনাকে, আরও কিছু ভেষজ উপাদান রয়েছে যা থেকে আপনি একইভাবে রোগনাশক অথবা কীটনাশক বানাতে পারেন। যেমন ধরুন, আপনি আপনাকে বলছি, নিম, তুঁতে ও সোহাগার একটি দ্রবণ।
0: আচ্ছা,
1: এই দ্রবণ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল, মানে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে, বিশেষ করে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে, পোকার উপরেও কাজ করে।
0: আচ্ছা, এর কি কোনো একটা আলাদা নাম রয়েছে নাকি এটা আবার ওই নিম তেলের মতো করে তৈরি করতে হবে? আর যদি তৈরি করতে হয় কিভাবে করবে?
1: আচ্ছা, এটা তৈরি করার উপায় আপনাকে বলি। আপনাকে নিতে হবে একটি মাটির হাঁড়ি, মাটির হাঁড়ি, কিন্তু অন্য কোনো ধাতব উপাদান ব্যবহার করবেন না, মাটির হাঁড়ি। তাতে 2.5 লিটার জল নিলেন, 1 কেজি কাঁচা নিম পাতা, 10 গ্রাম তুঁতে, 5 গ্রাম সোহাগা এবং 50 গ্রাম সাবান, সেটা লাইফ বয় সাবান বা বোতল সাবান, আমি আগেই বলেছি যে কোনো ধরনের সাবান
0: হতে পারে,
1: আপনি নিলেন। এবার কিভাবে করবেন? ওই মাটির হাঁড়ি বা কলসিতে 1 লিটার জল আড়াইশো গ্রাম কাঁচা নিম পাতা, পাঁচ গ্রাম তুতে এবং সোহাগা আড়াই গ্রাম নিয়ে উনুনে ভালো করে ফুটিয়ে নিন। এটাকে সারা রাত হালকা আগুনে কাঠের উনুনে বসিয়ে ফোটাতে পারলে ভালো হয়।

0: পরের দিন ওই দ্রবণটি ভালোভাবে চটকে নিয়ে একটি পাত্রে ছেঁকে নিতে হবে। দ্রবণে 25 গ্রাম সাবান মিশিয়ে দিতে হবে, 4 লিটার জল মেশাতে হবে। মনে রাখবেন 2 থেকে 3 দিন আপনাকে রাখতে হবে। জমিতে একইভাবে স্প্রে করবেন পাতার উপরে এবং নিচের দিকে, তাহলে কিন্তু খুব সহজেই এটাকে আপনি রোগ বা পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে পারেন। তবে একটা কথা বলে দিই, বিশেষ করে এটা ধান জমিতে বিকেলের দিকে, শাকসবজি এবং ধান জমিতে বিকেলের দিকে এটাকে স্প্রে করা হয়।
1: আচ্ছা, এখানে আপনি যে জিনিসটার কথা বারবার প্রয়োগ করার কথা বলছেন বা যোগ করার কথা বলছেন, যে সাবানটা, সাবানটা কি মূলত আমাদের অন্যান্য ক্ষেত্রে যে স্টিকার বা আঠা জাতীয় পদার্থ হিসেবে ব্যবহার করার জন্য?
0: এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা অ্যাডজুভেন্ট, অর্থাৎ এটা পাতার উপর ওই যে আপনি নিম তেলটা যেটা প্রয়োগ করছি বা যে মিশ্রণটা প্রয়োগ করছি ওটাকে পাতার উপরে ওটা ধরে থাকতে সাহায্য করবে, যার ফলে ওটা, এবং যদি পোকার গায়ে পড়ে এটা, যে পোকার গায়ে এটি সহজেই অ্যাবজর্ব হতে সাহায্য করবে,
1: সেই কারণে সাবান।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা, আরেকটা মিশ্রণ বেশি শোনা না গেলেও শুনেছি যে বোর্দ মিশ্রণ নামে একটা রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা কি জিনিস বা এর কিভাবে, যদি আমাদের কৃষক বন্ধুরা বাড়িতে বানাতে চান কিভাবে করবেন?
0: হ্যাঁ, বোর্দ মিশ্রণ অত্যন্ত উপযোগী একটি জৈব মিশ্রণ। এটা হচ্ছে কি, প্রধানত এটা কিন্তু প্রধানত রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এটা কিছুই নয়, তুঁতে এবং কলিচুন এই দুটির একটি বিশেষ মিশ্রণ। আপনাকে আমি প্রণালীটা বলছি কীভাবে পদ্ধতি এবং তৈরি করা হয়। এর জন্য আপনাকে নিতে হবে 5 লিটার করে 2টি পাত্রে জল নিতে হবে। একটাতে নিলেন কলিচুন 120 গ্রাম, 5 লিটার জলের সঙ্গে মেশালেন। আরেকটিতে 100 গ্রাম তুঁতে 5 লিটার জলের সঙ্গে মেশালেন। এবং এর জন্য আপনি কাঠের পাত্র অথবা প্লাস্টিকের পাত্র অথবা মাটি অথবা সিমেন্টের পাত্র আপনি ব্যবহার করতে পারেন। এবার কি করবেন, যখন 5 লিটার জলের সঙ্গে যেটা 120 গ্রাম কলিচুন মেশানো হয়েছিল একটি পাত্রে এবং অপর পাত্রে 5 লিটারের সঙ্গে 100 গ্রাম তুঁতে মেশানো হয়েছিল, এই দুটোকে আলাদা আলাদাভাবে আস্তে 8 থেকে 10 ঘন্টা আপনাকে রাখতে হবে এবং কাঠি দিয়ে নাড়িয়ে এটাকে মেশাতে হবে। 3 নম্বর পাত্রে 2টি পাত্রের মিশ্রণ সমানভাবে ঢালতে হবে এবং গোলাতে হবে। মিশ্রণটি ঠিকমতো হয়েছে কিনা, অর্থাৎ প্রসম মিশ্রণ হয়েছে কিনা জানার জন্যে আপনাকে ব্লেড বা ছুরি ফেলে দেখতে হবে। যদি মরচে পড়ে যায় তার মানে জানবেন ওর মধ্যে অম্লভাব রয়েছে।
1: মরচে পড়ে যায় বলতে যে ছুরি বা ব্লেডটা সেখানে মেশাচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: সেই তার গায়ে মরচেটা ধরবে,
0: মরচে ধরে যাবে।
1: এবং সেটা কি তৎক্ষণাৎ হবে নাকি?
0: না, আপনি ফেলে রেখে দিন, আপনি 1-2 ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন যে ওটার মধ্যে একটা মরচের মতো লালচে ভাব এসে গেছে।
1: আচ্ছা,
0: যদি লালচে ভাব এসে যায় তার মানে ওটা কিন্তু আম্লিক রয়েছে। আপনাকে কিন্তু আবার চুন মেশাতে হবে, চুন মিশিয়ে ওটাকে প্রসম করতে হবে। এবং এই দ্রবণটাকে আপনি যদি গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে 1% হারে স্প্রে করবেন, আর যদি পাতায় স্প্রে করেন তাহলে 0.5% হারে আপনাকে স্প্রে করতে হবে। এটা বিশেষ করে সবজি, ধান এবং পান, এই সমস্ত ফসলের যে কোনো রোগ প্রতিরোধে এটা ব্যবহার করা যায়। কিন্তু একটা সাবধানতার কথা আমি আগেই বলেছি যে কাঠ, প্লাস্টিক, মাটি এবং সিমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের আধার ব্যবহার করা যাবে না। এবং বোর্দ মিক্সচারের ক্ষেত্রে, মানে বোর্দ মিশ্রণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা তৈরি করার সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে। আপনি মিশ্রণ যখন করে ফেলেছেন তারপরে কিন্তু আপনি সময় নষ্ট করতে পারবেন না, তারপরে কিন্তু আপনাকে তৎক্ষণাৎ প্রয়োগ করতে হবে।
1: বেশ, অনেকগুলো নতুন নতুন মিশ্রণের কথা আপনার থেকে শুনছি এবং আমাদের কৃষক বন্ধুরা উপকৃত হচ্ছেন আশা করি। আরেকটা জিনিস গ্রাম বাংলার দিকে খুবই প্রচলিত যে দোক্তা পাতা বা রসুন যেগুলো রয়েছে, এগুলো থেকে কোনোভাবে এরকম জৈব কীটনাশক তৈরি করা যায়?
0: হ্যাঁ, অবশ্যই যায়। আপনাকে বলি, রসুনের দ্রবণ তো অত্যন্ত উপযোগী একটি জৈব কীটনাশক। তো রসুনকে আপনি যদি ব্যবহার করতে চান, খুব সহজ ব্যাপার, 1 কেজি রসুনকে ভালো করে কুচি কুচি করে নিন অথবা থেতো করে নিন, এর সাথে 100 ml কেরোসিন মিশিয়ে একটি সাদা কাঁচের জারে মুখ বন্ধ করে রেখে দিন।
1: আচ্ছা,
0: কমপক্ষে 7 দিন পেরোতে দিন। 7 দিন পেরিয়ে গেলে এই দ্রবণটি আপনি ব্যবহার করতে পারবেন। মোটামুটি ধরুন 100 ml নিয়ে ঈষৎ উষ্ণ জলে ওই একইভাবে যেটা বলেছিলাম 50 গ্রাম সাবান তার সঙ্গে মেশালেন, দিয়ে রসুনের মিশ্রণটাকে ভালো করে গোলালেন, তারপর তাকে ছেঁকে নিয়ে 15 লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করুন। এটি খুব ভালো একটি। আর একইভাবে আপনি তামাক পাতার দ্রবণ দিয়েও বা দোক্তা পাতার দ্রবণ দিয়েও আপনি কীটশত্রু তাড়াতে পারেন। সেক্ষেত্রেও আমি কম্পোজিশনটা বলে দিচ্ছি।

0: দোক্তার ডাঁটা, মানে দোক্তা আপনাকে টোটাল নিতে হবে 1 কেজি, তার মধ্যে 900 গ্রাম আপনি ডাঁটাটাই নিন আর 100 গ্রাম দোক্তা পাতা নিন, তার সঙ্গে 3 লিটার জল আর 50 গ্রাম সাবান, এই হলো এর উপকরণ। এবার দোক্তা ডাঁটাকে কুচি কুচি করে নিয়ে, পাতাটাকেও কুচি কুচি করে নিয়ে জলে ভিজিয়ে রাখুন কমপক্ষে 12 ঘন্টা। তারপর ছেঁকে নিয়ে 50 গ্রাম সাবান মিশিয়ে মোট 30 লিটার জল হবে এমনভাবে জলে মেশান। আমি যে ডোজটা বললাম এটা আপনার 1 হেক্টর জমির জন্য কিন্তু যথেষ্ট, ঠিক আছে? তো ওই জমিতে আপনি যদি এটা স্প্রে করেন, বিশেষ করে আপনার এই যে বেগুনের কাণ্ড ছিদ্রকারী পোকা এবং চাপ পোকার জন্য এটা কিন্তু অত্যন্ত উপযোগী হিসেবে।
1: আচ্ছা ডক্টর পরিহারি, মোটামুটি আমাদের তো অনেকগুলো নতুন নতুন মিশ্রণের কথা আপনি বললেন, আরও একটা যে জিনিস আমার মাথায় আসছে যে যে সমস্ত নির্যাসগুলো আপনি তৈরির কথা বলছেন সেখানে দেখছি অধিকাংশই উদ্ভিজ, তাদের উপাদান থেকেই তৈরি হচ্ছে, এদের ক্ষেত্রে কি এদের সঙ্গে কোনো রকম প্রাণীজ উপাদান সংমিশ্রণ করা যেতে পারে এবং সেক্ষেত্রে কি হতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই মেশানো যায়। আমি তো বলবো যে যদি ভেষজ উপাদানের সঙ্গে প্রাণীজ উপাদান আপনি যুক্ত করেন তখন জৈব কীটনাশক অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, এবং বিভিন্ন সংস্থাও এগুলো তৈরি করছে বিভিন্ন নামে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন নিমাস্ত্র, এই নিমাস্ত্র তৈরির জন্য উপকরণ হিসেবে নেওয়া হয় 1 কেজি নিম পাতা, গাই গরুর গোবর 1 কেজি, গাই গরুর মূত্র 1 কেজি। এটি কীভাবে বানাবেন? মাটির পাত্রে 20 লিটার জলের মধ্যে গাই গরুর মূত্র এবং গোবর মিশিয়ে দিন, তাতে নিম পাতা ছোটো ছোটো করে কেটে মিশিয়ে 72 ঘন্টা রেখে দিন। প্রত্যেক দিন সন্ধেবেলায় কাঠের লাঠি দিয়ে নাড়ুন, তারপর সুতির কাপড়ে ওটাকে ছেঁকে নিন। এই দ্রবণ 6 মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন। এবার প্রতি লিটার জলে 10 থেকে 20 মিলি মিশিয়ে জমিতে স্প্রে করুন। কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা, রস চুষে খাওয়া পোকা এবং ছত্রাক রোগ দমন হবে। আর ঠিক এই ধরনের একটু অন্যরকম একটা কম্পোজিশনে রয়েছে, তার নাম ব্রহ্মাস্ত্র।
1: ব্রহ্মাস্ত্র, আচ্ছা সেটা তাহলে কিভাবে তৈরি করবেন?
0: ব্রহ্মাস্ত্রের জন্য 10 লিটার গোমূত্রে 3 কিলো নিম পাতা চটকে নিতে হবে।
1: আচ্ছা,
0: এর সঙ্গে আতা পাতা 2 কেজি, পেঁপে পাতা 2 কেজি, ডালিয়া পাতা 2 কেজি, পেয়ারা পাতা 2 কেজি একইভাবে চটকে নিন। আধা ঘন্টা অন্তর 5 বার করে আপনাকে এটা সেদ্ধ করতে হবে। মোট পরিমাণ সেদ্ধ হয়ে যখন অর্ধেক হয়ে এসে যাবে তারপর সেটাকে আপনি রেখে দিন, 24 ঘন্টার পর তাকে ছেঁকে নিন। এই মিশ্রণটি 6 মাস রাখা যাবে বোতলে। একইভাবে 2.5 লিটার নির্যাস 100 লিটার জলে মিশিয়ে 1 একর জমিতে বিকেলে স্প্রে করতে হবে। এই দ্রবণটিও একইভাবে শোষক পোকা এবং সুটি জাতীয় শস্য ছিদ্রকারী পোকার জন্য খুবই কার্যকরী।
1: মানে 100 লিটার জলে সেখানে এই মিশ্রণ ব্রহ্মাস্ত্র,
0: 2.5 লিটার লাগছে, এর পরিমাণটা একটু বেশি লাগছে।
1: বাহ, আর এটা তো আরেকটা যেটা আমরা শুনেছি বা শোনা যায় যে আগ্নেয়াস্ত্র রয়েছে,
0: হ্যাঁ
1: সেটা কি রকম?
0: আচ্ছা, আগ্নেয়াস্ত্র কম্পোজিশন হচ্ছে ঢোলকমলির পাতা 1 কেজি নিতে হবে, ঝাল লঙ্কা নিতে হবে 500 গ্রাম, রসুন 500 গ্রাম, নিম পাতা 500 গ্রাম এবং 10 লিটার গোমূত্র একসঙ্গে মিশিয়ে চটকে নিতে হবে। মাঝে মাঝে একইভাবে বিরতি দিয়ে 5 বার ফোটাতে হবে। মোট মিশ্রণ যখন অর্ধেক হয়ে যাবে পরিমাণে তখন তাকে আবার চটকে নিন। 3 লিটার মিশ্রণ ছেঁকে নিয়ে 100 লিটার জলে মেশাতে হবে। 1 একর জমিতে বিকেলে আপনি স্প্রে করুন। এই দ্রবণকে ছেঁকে নিয়ে বোতলেও রাখতে পারেন, এবং শোষক পোকা এবং সুটি জাতীয় শস্য ছিদ্রকারী পোকার ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত উপযোগী। আর এই মিশ্রণগুলো আপনি আবার একটু অন্যভাবেও করতে পারেন, যেমন ধরুন নিম পাতার গুঁড়ো 3 কেজি দিলেন, নিম বীজের শাঁস 1 কেজি দিলেন, গোমূত্র 10 লিটার দিলেন, একটা তামার, এটাকে তামার পাত্রে 10 দিন ধরে গাঁজিয়ে নিতে হবে। একটু অন্যভাবে এটা 10 দিন ধরে তামার পাত্রে গাঁজিয়ে নেওয়া হয়, অর্ধেক হলে তাকে নামিয়ে ছেঁকে নিন। তারপর 500 গ্রাম রসুন বাটা 1/2 লিটার জলে রাখতে হবে, এবং 250 গ্রাম কাঁচা লঙ্কা বাটা আলাদাভাবে 1/2 লিটার জলে রাখতে হবে। পরের দিন 3টি মিশ্রণ আপনি একসঙ্গে মিশিয়ে নিন, 200 লিটার জলে একে মিশিয়ে বিকেলবেলায় 1 একর জমিতে আপনি স্প্রে করুন। তাহলে এটাও কিন্তু পাতা খেকো পোকার ক্ষেত্রে এবং শোষক পোকার ক্ষেত্রে খুব উপযোগী হিসেবে কাজ করে এটা।
1: বাহ, মানে তাহলে কৃষক বন্ধুরা আজকের আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, ডক্টর পরিহারি কিন্তু আপনাদের অনেকগুলো অস্ত্রশস্ত্রের কথা বলে যাচ্ছেন, যদিও এই অস্ত্রগুলো খুব যুদ্ধাস্ত্র নয় কিন্তু আপনাদের কৃষিক্ষেত্রে একটা যুদ্ধ আনতে পারে, বিপ্লব আনতে পারে, সেই রকম

0: কিছু ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, নিমাস্ত্রের কথা শুনলেন। আচ্ছা ডক্টর পরিয়ারি, এই সব জায়গায় একটা জিনিস আমাদের কৃষক বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে, বলতে পারেন আমারও একটা প্রশ্ন জাগলো যে গোবরকে তো আমরা সচরাচর জৈব সার হিসেবে ব্যবহার করি, সেখানে আবার কীটনাশক হিসেবে আপনি প্রয়োগ করছেন এই মিশ্রণগুলোর সঙ্গে, এটা কিভাবে কাজ করে?
1: হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার, আপনাকে বলি। গরুর গোবর এবং গোমূত্র এদের গন্ধের এবং স্বাদের কারণে নর্ম্যালি পোকাকে দূরে রাখে, এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন। এদের মধ্যে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে তা ক্ষতিকর জীবাণু বা পোকাদের বৃদ্ধি ব্যাহত করে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে গর্ভবতী গাভী অথবা গাই গরুর কথাটা আমি বলেছি, ওদের ক্ষেত্রে এই জীবাণুর পরিমাণ এতটাই বেশি থাকে যে তারা অভ্যর্থ হিসেবে কাজ করে, রোগের প্রকোপ তো কমেই। আর গোবর বা গোমূত্র মাটির গঠনকে উন্নত করে, উদ্ভিদকে পুষ্টি যোগায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আরেকটা বড় বিষয় হলো, গোবরে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা রাসায়নিক কীটনাশকের যে বিষাক্ত অবশেষ যা প্রাকৃতিকভাবে ভাঙে না তাকেও ভেঙে দিতে পারে, এটা একটা বড় ব্যাপার।
0: বাহ, তাহলে গোবরের যে এরকম কীটনাশক গুণ রয়েছে এটাও আমাদের অনেক কৃষক বন্ধুরা হয়তো জানতেন না, সেটা আশা করি আজকে জানতে পারলেন। এবারে আরও কিছু উপাদান যদি আমাদের এই সমস্ত মিশ্রণগুলো, যেগুলো তো আপনি বললেন, এছাড়াও সাম্প্রতিক এমন কিছু রয়েছে যে জিনিসটা খুবই আনকমন আর কি,
1: হ্যাঁ
0: আপনি বলছিলেন, সেটা সেই ব্যাপারটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, আমি একদম নতুন ধরনের একটি জিনিসের কথা বলবো, এটা অনেকেই হয়তো জানেন না। সেটা হচ্ছে কিছু কিছু কৃষক এখন ব্যবহার করছেন লেদার মিল এক্সট্রাক্ট। অর্থাৎ কাঁচা চামড়াকে গরম জলে ভিজিয়ে রাখা হয়, মাটির পাত্রে জল নিয়ে তাতে রক্তযুক্ত কাঁচা চামড়া রেখে মুখ ভালোভাবে বেঁধে দিতে হবে, 72 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর ওটাকে সাবান বা মাথায় দেওয়া শ্যাম্পু মিশিয়ে খুব ভালো করে গুলে দিতে হবে। এইটাকে যদি আপনি গাছে স্প্রে করেন, যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক হিসেবে কাজ করবে, অর্থাৎ যারা যে সমস্ত পোকা রস চুষে খায় তাদের জন্য এটা অভ্যর্থ কাজ করে। আরেকটা বলবো, সেটা হচ্ছে কেরোসিনের সঙ্গে ছাই মিশিয়ে বেগুন গাছের পাতায় অনেকেই স্প্রে করে দেখেছেন, মাকড় পোকা যেটা হয়, মাকড় পোকাকে কিন্তু ওটা খুব ভালোভাবে ওটা দমন করতে পারে, এবং ওই যে ফাঁদ তৈরি করে সেই ফাঁদ ওরা তৈরি করতে পারে না।
0: বাহ, মানে খুব আনকমন একটা জিনিস এবং আমাদের সহজলভ্য, কিন্তু আমরা জানার অভাবে সেই জিনিসগুলো করে উঠি না। আজকের সেই রকম অনেকগুলো বিষয় আপনাদেরকে জানালাম, এবং আরেকটা আমরা প্রায় শেষে চলে এসেছি, একটা জানতে ইচ্ছা করছে যে আমরা প্রতিটা চাষের ক্ষেত্রে একটা বীজ শোধনের কথা বলে থাকি, এই যে জৈব কীটনাশক যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো দিয়ে কি কোনোভাবে বীজ শোধন করা যেতে পারে?
1: অবশ্যই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বীজ শোধন, কারণ চাষের শুরুই বীজ শোধন দিয়ে হয়। আপনি কিন্তু এগুলো দিয়ে আমি বীজ শোধনও করতে পারেন জৈব উপাদান দিয়ে। আপনাকে বলছি, 5 ভাগ জলের সঙ্গে 1 ভাগ গোবর ও 1 ভাগ মূত্র মিশিয়ে 7 দিন ধরে রাখতে হবে। প্রতিদিন ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে কাঠি দিয়ে আপনাকে নাড়তে হবে। এইভাবে রাখলেন, তারপর প্রতি লিটার মিশ্রণে 1 লিটার জল মিশিয়ে তাতে 1 কেজি বীজ ডুবিয়ে রাখলে, ডুবিয়ে আপনি রেখে দিন মোটামুটি 7-8 ঘন্টা, বীজবাহিত সমস্ত জীবাণু নষ্ট হবে এবং বীজ এ থেকে পুষ্টি লাভও করতে পারবে। এবং এই মিশ্রণটা দিয়ে আপনি কিন্তু 30 দিনের কম বয়সী চারাকেও শোধন করতে পারবেন। ঠিক আছে,
0: তো
1: মানে এবার আমি একটা বিষয় আমি বলতে চাইছি যে গাছকে সঠিক খাদ্যোপাদান যোগান দিয়ে যেমন তার রোগ প্রতিরোধক ক্ষমতা আপনি গড়ে দিতে পারেন, ঠিক তেমনিভাবে আপনি তাকে
0: শুধুমাত্র যে আপনারা কৃষিক্ষেত্রে ব্যবহার করবেন তা নয়, কৃষিকাজের পূর্বে যে আপনাদের প্রতিক্ষেত্রেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে বলা হয় যে বীজ শোধনের ব্যাপারে, সেখানেও কিন্তু জৈব কীটনাশক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক কিছু নতুন জানতে পারলেন আপনারা, বিভিন্ন রকম জৈব কীটনাশক নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি। ডক্টর পরিয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর বিভিন্ন ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, নিমাস্ত্রের কথাগুলো সহজভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য আজকের মতো নমস্কার জানাই আপনাকে।
1: ধন্যবাদ, নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা।

0: কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন বর্ষায় পোকামাকড়ের উপদ্রব, বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কৌশিক লাহিড়ি।
1: কবি ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, রেতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি। কলকাতার কেতা যতই বদলে গিয়ে থাকুক, ভৌগোলিক, প্রাকৃতিক, সামাজিক কারণে ওই ব্যাপারগুলি কিন্তু বদলায়নি। আর শুধু কলকাতা কেন, সারা বাংলাতেই অবস্থাটা একই। হ্যাঁ, বিশেষত এই বর্ষাকালে। কবিরা যাই বলুন না কেন, বর্ষার প্রকোপ বিশেষ করে শরীরের বৃহত্তম অঙ্গের উপর কিন্তু বেশ ব্যাপক এবং বিস্তৃত। শরীরের বৃহত্তম অঙ্গ কি জানেন তো? আগে হ্যাঁ, ত্বক। ডেঙ্গু, ম্যালেরিয়া তো বটেই, এমনকি পা ফুলে গোদ বা ফাইলেরিয়াসিস পর্যন্ত হতে পারে ওই মশার কামড় থেকে। আর ছোটদের ক্ষেত্রে প্যাপুলার আর্টিকেরিয়া, হাত আর পায়ের খোলা অংশে লাল লাল দানা, ফুসকুড়ি, চুলকানি, সে ভারী বিচ্ছিরি অসুখ। আর কলেরা, ডিসেন্ট্রি, প্লেগ ছাড়া মাছি থেকে ত্বকের যে বড় অসুখটি হয়, মানে হতো, সেটির নাম কালাজার। এছাড়াও বর্ষার এই দু তিনটি মাস মানুষ ভুগতে থাকেন নানা রকমের চর্মরোগে, তার কোনোটা দংশক প্রাণী থেকে আর তাছাড়া বেশিরভাগটাই সংক্রমণমূলক। এক এক করে বলি। পিয়েড্রাস ডার্মাটাইটিস, এটি বিশেষ প্রজাতির একটি পোকা থেকে হয়, বিটল পোকা। হঠাৎ ত্বকের ওপর লাল দানা, এমনকি ছোট ফোসকা লাইন দিয়ে ফুটে ওঠে, সাথে জ্বলুনি বা চুলকানি। দেখে মনে হয় চাবুক মারা হয়েছে বা অ্যাসিড ছিটিয়ে দেওয়া হয়েছে। খুব ছোটদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

0: বড়দের ক্ষেত্রেও ভোগান্তিটা থাকে দিন সাতেক, আর সেরে যাওয়ার পরেও দীর্ঘদিন থেকে যেতে পারে দাগ। বিছে জাতীয় প্রাণীর দংশনজনিত বেশ কিছু রোগী পাওয়া যায় এ বর্ষাকালে। হুল ফুটিয়ে যে বস্তুটি ঢুকিয়ে দেয় তারা, সেগুলো অম্ল বা ক্ষার জাতীয় রাসায়নিক। শিশুদের হলে বিপদটা বেশি, আর বড়দের হলেও আপদ। অসম্ভব জ্বালা, চুলকানি, ব্যথা হতে থাকে, ফুলে গিয়ে লাল হয়ে ঘাও হয়ে যেতে পারে, অথবা আরও মারাত্মক কোনো অ্যালার্জি। ডাক্তার দেখানো উচিত সঙ্গে সঙ্গে। আর সাপ শহরে কম, গ্রামেগঞ্জে বেশি। তবে সুখের কথা, সব সাপই বিষধর নয়। সাপ কামড়ালে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই আতঙ্কেই কিন্তু শেষ হয়ে যান সর্পদষ্ট অনেক মানুষ। ওঝা একেবারেই নয়, এর চিকিৎসা হাসপাতালে হওয়া উচিত। এছাড়া আছে চোট আঘাতজনিত সমস্যা, জলের নিচে থাকা ইঁট বা পাথরে আঘাত লেগে কেটে ছড়ে যাওয়া। এ সমস্ত ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, টিটেনাস টক্সয়েড খুব জরুরি, ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া তারপর। যাদের নিয়মিত জলে কাদায় নামতেই হয়, তাদের হাঁটুর নিচ থেকে পায়ের গোড়ালি অবধি একটি অসুখ হতে দেখা যায় খুবই বেশি, তাকে বলে ক্রনিক পাস্টুলার ফলিকুলাইটিস। লোমকূপের গোড়াগুলি পেকে গিয়ে তাতে পুঁজ জমে যায়। অন্য অসুখগুলো স্ট্রেপ্টো বা স্টাফাইলোকক্কাস জাতীয় জীবাণুঘটিত খোস পাঁচড়া এই সময় খুব বেশি পাওয়া যায়। সামান্য অসুখ বলে মোটেও অবহেলা করা উচিত নয়, বাচ্চাদের এর থেকে কিডনি সংক্রমণ পর্যন্ত হতে পারে। আর হয় দাদ, টিনিয়া কর্পোরিস যদি গায়ে বা পিঠে হয়, ক্রুরিস যদি কুঁচকিতে হয়, বা পেডিস যদি পায়ে হয়। এইভাবে আক্রান্ত অংশ অনুযায়ী নামও বদলে যায় অসুখটির। হতে পারে আঙুলের ফাঁকে বিশ্রী হাজা, ক্যান্ডিডা জাতীয় ছত্রাকের কারণে ইন্টারট্রিগো, সঙ্গে সুগ্রীব দোষর কিছু জীবাণুর সংক্রমণ থাকাটাও বিচিত্র নয়। তবে বারবার হাজা হতে থাকলে একবার ব্লাড সুগারটা পরীক্ষা করে নেওয়া ভালো, কেননা ডায়াবেটিস থাকলে হাজার প্রবণতা বাড়ে। আর একটা অসুখ, বেশিরভাগ মানুষই হাজা বলে ভুল করেন, পিটেড প্ল্যান্টার কেরাটোলাইসিস। পায়ের তলা ফুটো ফুটো হয়ে চালুনির মতো হয়ে যায়, জলে ভেজা থাকলে সাদা হয়ে জঘন্য লাগে দেখতে। এটি জীবাণুঘটিত একটি অসুখ, সামান্য চিকিৎসাতেই নিরাময় সম্ভব। কোমর জলে প্রায় সাঁতার কেটে ঘরে ফিরে এসে গা ঘিনঘিন তো করবেই, সঙ্গে সঙ্গে ঈষদুষ্ণ গরম জলে স্নান করাটা খুব জরুরি। আর যেটা একেবারে অদরকারি, সেটা হল জীবাণুনাশক বা তথাকথিত জীবাণুনাশক সাবান। বিপদ আসতে পারে তা থেকেই, সাধারণ সাবানই যথেষ্ট, অথবা শুধু জল।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বর্ষায় পোকামাকড়ের উপদ্রব, বললেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কৌশিক লাহিড়ি।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। সন্ধে সাতটায় শুনবেন বেতার নাটক দরজা, রচনা দেবব্রত চৌধুরী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্তর সঙ্গে আলাপচারিতায় থাকবেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 রয়েছে গ্রন্থ পরিচয়, রচনা দিলীপ কুমার রায়, পাঠ পৃথা কুণ্ডু, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন বাগেশ্রী রাগে বেহালা বাদন, পরিবেশনায় শিল্পী তরুণ কুমার চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আরও একটি ঘোষণা, চেনা গণ্ডির এক ফালি জানালা দিয়ে ক্যানভাসের মতো পৃথিবী, সেখানেই জন্ম নেয় ব্যক্তিজীবন থেকে স্বদেশ ভাবনার আগুন, জানালার ধার ঘেঁষে নানান অনুভব, সেখানে গানের সুর অনিবার্য, তাই তারই টুকরো কোলাজ ঘিরে কথা। আজকের মৈত্রীর হারানো দিনের গানে সেই জানালার ধারে ধার ধরে জন্ম নেওয়া অনুভূতির শিকড় ঘিরে গান। সঙ্গী পৌলমী ভট্টাচার্য। ঘোষণাটি শেষ হলো।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে বেতার নাটক দরজা।
1: আজকের নাটক দরজা, রচনা দেবব্রত চৌধুরী, প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। নাটক দরজা।
2: দিল্লিগামী বাস যাত্রীদের প্রতি ঘোষণা, চণ্ডীগড় থেকে দিল্লির সান্দোবাস স্ট্যান্ড থেকে আর মাত্র 5 মিনিটের মধ্যেই ছাড়বে। যাত্রীদের সত্বর নিজেদের আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।
3: বাবা, উদাস হয়ে এত কি ভাবছো গো?
4: ভাবছি আমাদের ছোট্ট ঘরে যে আসছে সেই নতুন আগন্তুকের কথা।
3: তোমরা পুরুষ মানুষ সবসময় ছেলে হবার পক্ষে।

0: আর তোমরা বুঝি মেয়ে হলে খুশি হও?
1: হবই তো, মেয়ে হলে মায়ের দুঃখ বুঝবে।
0: আচ্ছা ছেলেরা বুঝি মায়ের দুঃখ বোঝে না?
1: এই চুপ,
0: কি হলো?
1: ও পাশের সিটে সদাজি আমাদের কথা শুনে একটা মিটিমিটি হাসতে রাখো, কি ভাববে বলো তো?
0: হাসলে নিবা তো, লজ্জার কি হলো? আনন্দের কথা শুনে লোকে তো হাসেই, কি বলেন সিংজি?
2: বোনটির কথা আমার কানে আসছিল, শুনে একটু মজাই পাচ্ছিলাম। তা কোথায় যাবেন আপনারা?
0: দিল্লি।
2: আপাতত দিল্লিতে নামবো, ব্যবসা সংক্রান্ত কিছু কাজ সেরে আসামে রওনা। আপনি কি চণ্ডীগড়েই থাকেন?
0: হ্যাঁ, ব্যাংকে চাকরি করি। দিল্লিতে ওকে ওর বাপের বাড়িতে রেখে আসতে যাচ্ছি।
2: আপনাদের কথাবার্তা থেকে আমি বুঝতে পেরেছি আপনার নামটি কি, তা কিন্তু জানা হলো না।
0: আমার নাম সুমিত ত্রিবেদী।
2: আমি কুলবীর সিং বেদী, আর আমার বোনটির নাম
1: তিন্নি।
2: তিন্নি, বা বা বা, ভারী মিষ্টি নাম।
1: আবার যদি কোনোদিন চণ্ডীগড়ে আসেন আমাদের বাড়িতে ঘুরে যাবেন। ওগো তোমার একটা কার্ড দিয়ে দাও না।
0: ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই সর্দারজি, এই যে নিন আমার কার্ডটা, আসবেন একদিন।
2: নিশ্চয়ই, সুযোগ পেলে নিশ্চয়ই যাব। আপনাদের বাড়ি না গিয়ে পারি তখন তৃতীয় আর একজনকেও দেখতে পাবো আশা করছি।
1: আকাশে কি মেঘ করেছে, জানলা দিয়ে দেখো না গো।
0: হ্যাঁ, চাঁদ যা ডুবে গেছে মেঘের আড়ালে, মনে হচ্ছে ঝড় উঠবে কোথাও। আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি তার দুপাশে আছে গ্রাম, গম আর আখের ক্ষেত।
1: কেমন একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে নাকি?
2: আরে বাসটা এখানে এসে থেমে গেল কেন?
0: কেউ নামবে হয়তো?
2: না না না, কারা যেন একটা জিপকে আড়াআড়ি করে দাঁড় করিয়ে রেখেছে। যুবক নেমে আসছে জিপ থেকে।
1: ওদের হাতে ওটা কি?
0: মেশিন গান।
2: সর্বনাশ, মনে হচ্ছে এরা সন্ত্রাসবাদী।
0: সন্ত্রাসবাদী?
2: হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসের উপর চড়া হয়েছে।
3: আমি
2: দরজা খুলবো না।
3: বোকামি করো না সর্দারজি, আমাদের কাজে দেরি করিও না, ভেতরে ঢুকতে দাও।
2: না না, মানুষের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলতে পারো না।
3: তোমাকে শেষ বারের মতন অনুরোধ, দরজা খোলো, তুমি সরে দাঁড়াও, না হলে
2: নইলে কি করবে? এই বাসের মধ্যে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ এমনকি গর্ভবতী মা পর্যন্ত আছেন। এই সব নির্দোষ মানুষের হয়ে আমি তোমাদের কাছে ওদের প্রাণ ভিক্ষা চাইছি। তোরা দয়া করে ফিরে যাও।
3: বটে, ফিরে যাব।
2: হ্যাঁ,
3: ফায়ার! সব সব খতম, সরে পড়ো এখন, কুইক কুইক।
4: আমি বোধহয় শেষ হয়ে গেলাম।
1: না সুমিত, না, তুমি শেষ হতে পারো না। চলো চলো আমরা পালাই, ওরা ওরা আবার ফিরে আসবে গো।
4: পালাবো, কিন্তু কিন্তু কোথায়? একটা অজানা অচেনা মৃত্যুর দেশে, তাছাড়া আমার আমার পালাবারও শক্তি নেই।
1: তুমি পারবে সুমিত, তুমি পারবে, তোমার কিচ্ছু হয়নি, আমার কাঁধে ভর রাখতে পারবে না, আমি ছুটতে পারবো, আমি তোমাকে নিয়ে যাবো।
4: তিনি সেঞ্জি কোথায়? ওর কথা শুনতে পাচ্ছি না কেন? সেঞ্জি
1: নেই গো, না নেই।
4: আমাদের আমাদের বাঁচাবে বলে ও নিজেই চলে গেল।
1: দেখো ওর মুঠোর মধ্যে তোমার কাটা এখনো কেমন ধরে আছেন। দেখো
4: সিনজি, সিনজি, তোমায় তোমায় প্রণাম। আমি আর আমি আর আমি আর পাচ্ছি না তিনি অন্ধকারে।

0: দিলে আমি তোমাকে নিয়ে যাব। চলো সুমিত, চলো চেষ্টা করো, ওটা চেষ্টা করো, ওঠো।
1: টমটা, টমটা যে আমার ফেরি আশিক, ও
0: না,
1: একটু একটু জল দেবে
0: সুমিত?
2: দেখো লালজিৎ, এভাবে পালিয়ে পালিয়ে বাঁচতে আমার একদম ভালো লাগছে না। মা ভাই আর স্ত্রীকে ফেলে রেখে একটা গ্রামের এই নির্জন প্রান্তে এমন একটা পোড়ো বাড়িতে এভাবে দিনের পর দিন।
3: পুলিশের গুলিতে যদি নেহাত অরুচি না থাকে তবে যাও, এক্ষুনি এই ঝড় বাদলের মধ্যে বেরিয়ে পড়ো। বসে বসে শুধু আফসোস করছো কেন?
2: শুধু মৃত্যুর ভয়েই তো আমরা দুজন এই ভাঙা পরিত্যক্ত বাড়িটার মধ্যে লুকিয়ে আছি লালজিৎ।
3: সারবেন, কাপুরুষের মতো কথা বলো না। নির্জন এই পোড়ো বাড়িটায় অকর্মা হয়ে বসে থাকতে থাকতে তোমার মনের মধ্যে খুন পোকা বাসা বেঁধেছে, ওসব ছেড়ে ফেলো সারবিন্দ। আমি বুঝতে পারছি তোমাকে আবার অ্যাকশনে পাঠাবার প্রয়োজন।
2: লাল লাল, আমি বড় ক্লান্ত, এতটা রক্তাক্ত পথ হেঁটে হেঁটে আমি বড় ক্লান্ত।
3: তোমাকে আবার চাঙা হতে হবে সারবিন্দ। ঠিক আছে, ঝড়ের পরে তোমাকে বেরিয়ে পড়তে হবে আজ।
2: লাল লাল, আমি অনেক দিন বাড়ি ফিরিনি, মা ছোট ভাই আর প্রেমা কেমন আছে কে জানে। চার মাস পরই তো বেচারির মা হবার কথা ছিল, আর আর ঠিক এই সময়ে আমি ওর কাছে নেই।
3: ওদের জন্য ভাবতে হবে না তোমায়।
2: পুলিশ হয়তো প্রত্যেক দিন আমার খোঁজ নিয়ে যায় বাড়িতে, হয়তো হয়তো ওদের জ্বালাতনে বাড়ির সবাই অতিষ্ঠ।
3: সেটা আমারও, বাড়িতে বুড়ো বাবা মা আর দিদি, আমাকে না পেয়ে নিশ্চয়ই পুলিশ আমার বুড়ো বাবাকে নিয়ে যা ইচ্ছে তাই।
2: লাল লাল, শোনো শোনো, তুমি তুমি একবার বাড়ি থেকে ঘুরে এসো, ওরা হয়তো।
3: না, আমি প্রতিজ্ঞা নিয়েই বেরিয়েছি, যুদ্ধ শেষে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠা হলেই আমি বাড়ি ফিরব। উই মাস্ট নিড আ সেপারেট এন্টিটি।
2: কিন্তু নিরীহ মানুষের রক্তে পথ হেঁটে ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়ে নিজেদের প্রতিষ্ঠা করা কি সম্ভব লাল?
3: কেন তুমি বারবার এই এক কথা বলছো সরবিন্দ? কেন বলছো, কেন কেন কেন তুমি ভুলে যাচ্ছ এটা আমাদের, এটা আমাদের বদলা নেবার সময়।
2: আমি আমি জানি তোমার বুকের জ্বালাটা কোথায়। আমি জানি তোমার ছোট ভাইকে সেই দাঙ্গায় মিছিমিছি প্রাণ দিতে হয়েছিল।
3: ওসব কথা বলো না সরবিন্দ, ওসব কথা বলো না, ওসব কথা মনে হলে বুকটা আমার চলে যায়। চাকরির খোঁজ পেয়ে সে দিল্লি যাচ্ছিল, কিন্তু পথের মধ্যেই।
2: লাল লাল, দেখো সেসব ঘটনা ছিল কিছু নির্দিষ্ট রক্ত উন্মাদের পাশব প্রবৃত্তির উল্লাস। দেখো এর জন্যে সবাইকে কি আমাদের দায়ী করা ঠিক হচ্ছে?
3: আমি অন্তত করি, মৃত্যু বনাম মৃত্যু।
2: না লাল না, এ মিথ্যে, অর্থহীন মৃত্যু দিয়ে কখনো মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায় না।
3: যায় যায় যায় যায়, আমি নেব, আমি আমি আমি নেব, আর নেবার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সংসার ছেড়েছি, সব সব ছেড়েছি, সব।
0: কে কোথায় আছো? শুনতে পাচ্ছ আমার কথা? আমি বড় বিপদে পড়েছি গো।
2: লাল লাল, কেউ যেন চিৎকার করলো, মনে হচ্ছে একটা নারী কণ্ঠ।
3: নারী কণ্ঠ? তুমি কি পাগল হয়েছো? এই ঝড় বাদল মাথায় নিয়ে এমন নির্জন প্রান্তে মানুষের বসতহীন তল্লাটে স্ত্রীলোক আসবে কোত্থেকে?
2: কিন্তু আমি যে নিশ্চিত শুনেছি।
3: ও কিছু নয়, বাইরে ঝড়ের শব্দ আর তোমার মনটাও আজকে। ওই ফাঁপা বাঁশটাশের মধ্যে দিয়ে বাতাস বয়ে গেলে গুমড়নোর মতো শব্দ হয়।
2: না না না, তা নয়।
3: সরবিন্দ, সাবধান, তৈরি হও, মনে হচ্ছে কোনো শত্রু।
2: লাল, এ কি করছো তুমি? তুমি বন্দুক তুলছো কেন? কি করবে তুমি?
3: যদি শত্রু হয় গুলি চালিয়ে এক্ষুনি ঝাঁঝা করে দেবো।
2: লাল লাল লাল, দরজাটা তুমি খুলে দাও, ও যেই হোক মনে হচ্ছে ওর ভীষণ বিপদ।
3: বোকামো করো না সরবিন্দ, হাত বাড়িয়ে মৃত্যুকে কাছে টেনো না।
2: লাল, এই ঝড় তুফান

0: মাথায় নিয়ে একটা নারী এরকম জায়গায় কখনো ছলনা করতে পারে না। ঠিক আছে, তুমি পথ ছাড়ো, আমি দরজা খুলছি।
1: খবরদার, খবরদার, এক গুলিতে তোমার মাথাটা আমি চৌচির করে দেবো। সরবিন্দ, অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার।
0: লাল লাল, তোমাকে আমি হাত জোর করে মিনতি করছি। কে
2: কে কে তুমি?
3: শিবানী কথা, বাসে দিল্লি যাচ্ছিলাম আমরা, হঠাৎ পথের মধ্যে কজন যুবক বাসে চড়া হয়ে মেশিন গান চালিয়ে সবাইকে মেরে ফেলেছে গো।
0: তারপর
3: বাসের মধ্যে আরো দু একজনের মতন আমি আর আমার স্বামী কোন রকমে বেঁচে গেছি। আমার স্বামীর গুলি লেগেছে, তবু আমি ওকে নিয়ে না এই ঝড় অন্ধকারের মধ্যে একটা আশ্রয় আশায় ছুটেছি। এখনো জ্ঞান হারিয়ে গাছের তলায় পড়ে আছে। তোমরা দয়া করে ওকে বাঁচাও না গো।
1: তুমি যেই হও, আমরা তোমাকে সাহায্য করতে পারবো না।
3: কেন?
1: তুমি আমাদের শত্রু দলের লোক।
3: আমি আমি তোমাদের শত্রু? কি বলছো তোমরা?
1: হ্যাঁ হ্যাঁ, জেনে রাখো, পথের ওই মেশিন গান ওয়ালারা আমাদেরই দলের লোক।
3: না না না, কি বলছো তোমরা? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমার উপর গুলি চালাও।
1: শোনো, তোমাকে আমরা এক্ষুনি গুলিতে ঝাঁঝরা করে দিতে পারতাম, কিন্তু শুধু একজন স্ত্রীলোক বলেই ছেড়ে দিচ্ছি। আর তাছাড়া তোমার শরীর দেখে বোঝা যাচ্ছে তুমি মা হতে যাচ্ছ। কোন গর্ভবতী স্ত্রীলোকের ওপর হাত তুলতে আমার ঘেন্না হয়, তাই বলছি তুমি শিগগির কেটে পড়ো এখান থেকে।
0: আহ লাল, এভাবে তুমি কথা বলো না।
1: তুমি চুপ করো। শুনবেন,
3: কিন্তু ক্ষমা ঘেন্না, যা খুশি করো, তবু তবু আমার স্বামীকে তোমরা বাঁচাও। তোমাদের পায়ে পড়ি, তোমার পায়ে পড়ছি আমি।
0: আপনি কি করছেন? আর শুনুন, আপনি কি করছেন? আপনার স্বামী কোথায়?
3: ওই তো দূরে ওই গাছটার নিচে জ্ঞান হারিয়ে পড়ে আছে।
0: চলুন
1: সরবেন,
0: আমি যাচ্ছি লাল, লোকটাকে বাঁচাতেই হবে।
1: সরবেন সরবেন, যেও না সরবেন, তুমি যেও না, ফল ভালো হবে না কিন্তু। সরবেন,
3: সুমিত সুমিত, আমি ফিরে এসেছি, একটা আশ্রয় পেয়েছি। দেখো, একজন বন্ধু আমাদের। সুমিত, কি হলো, কি হলো তোমার, সাড়া দিচ্ছ না কেন? সুমিত সুমিত, তুমি কথা বলছো না কেন? বলুন না, বলুন না, ওর কি হয়েছে?
0: দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি।
3: কি হলো, ও সাড়া দিচ্ছে না কেন? বলুন না, ও সাড়া দিচ্ছে না কেন? বলুন না।
0: কি বলবো,
3: কি
0: মানে,
3: উনি আর কি বলেন আপনি? উনি
0: শুনুন শুনুন, আপনি তো আমার কথা শুনুন,
3: আমাকে আমাকে এখন আপনারা শেষ করে দিন। আমার কোনো আফসোস নেই, আপনি আপনার বন্ধুকে গুলিতে ঝাঁঝরা করে দিন আমাকে। আমি বাঁচতে চাই না, চাই না, চাই না।
0: আপনি কি বলছেন? আপনার আপনার সন্তান আসছে, অন্তত তার জন্য তো আপনাকে বাঁচতেই হবে।
3: কি হবে, কি হবে আমার সন্তান দিয়ে? জন্মের আগে যদি তার বাবা হারিয়ে যায়।
0: শুনুন, আপনি আপনি একটু শান্ত হন। দেখুন, এমন সন্তান অনেক আছে এই পৃথিবীতে, জন্মের আগেই তার বাবা হারিয়ে গেছে, কিংবা ধরুন এই আমার মতো, আমার মতো থেকেও হারিয়ে গেছে, তবুও তাকে জন্ম নিতে হয় এই পৃথিবীর জন্য। আপনি আপনি আর কাঁদবেন না, উঠে পড়ুন, চলুন, আপনি আমার সঙ্গে চলুন, চলুন।
3: না, আমি যাব না, ওকে ফেলে আমি কোথাও যাব না, কোথাও না।
0: তা কি হয়, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তাছাড়া তাছাড়া এই অন্ধকারের ঝড়ের মধ্যে আপনি একা, পুলিশ কিংবা আমাদের দলের কোনো লোক আপনাকে দেখে ফেললে ব্যাপারটা খুব সাংঘাতিক হয়ে যাবে।
3: আমি যাব না, আপনি যান, আমি ওকে ফেলে কোথাও যাব না।
0: শুনুন শুনুন, তা হয় না, পুলিশ এলে আমাদের বিপদ হয়ে যাবে। তাছাড়া তাছাড়া মিথ্যে আবেগে আপনি আপনার গর্ভের সন্তানকে নষ্ট করতে পারেন না। চলুন চলুন, আর দেরি করবেন না, দিনের বেলায় গ্রামবাসীরা আপনার স্বামীর সৎকারের কোনো ব্যবস্থা করবে। আপনি চলুন চলুন, আর দেরি করবেন না, চলুন।
3: আমাকে ছেড়ে দিন,

0: ছাড়িয়ে যাবেন না, আমাকে ছেড়ে দিন আপনি, আমাকে ছেড়ে দিন,
1: আপনি আমার সঙ্গে চলুন।
0: কেন কেন এভাবে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন? আমি সংসারে কোথায় বাঁচব?
1: দেখুন, আপনি এভাবে অস্থির হবেন না, আপনার শরীর এখন খুব দুর্বল জানেন। আমরা এখানে অনেক দিন ঘর ছাড়া, বাড়িতে মা, ছোট ভাই আর আমার স্ত্রী প্রেমা আমার ফেরার আশায় বসে আছে। প্রেমারও তো এই প্রথম মা হবার কথা, কিন্তু ঠিক এই সময় আমি আমি ওর কাছে নেই। আর যদি আমি কোনো দিন ফিরতে না পারি তবে তবে বেচারিকে।
0: না না, ওভাবে বলবেন না। আমার মতন কপাল ভেঙে আপনার জীবনের স্বপ্ন নষ্ট করবেন না। আপনি আপনি আপনার স্ত্রীর কাছে ফিরে যান।
1: ফিরে তো যাব, তার জন্য বড্ড সাধ হয়, কিন্তু কিন্তু ফিরে যাবার দরজায় যে আমার বন্ধ হয়ে গেছে।
0: না, বন্ধ হয়ে যায়নি, হারিয়ে ফেলেছেন। অন্ধকারের মধ্যে দরজাটা আপনি শুধু দেখতে পাচ্ছেন না।
2: সার্ভেন্ট, সার্ভেন্ট!
1: কে?
2: আমি। তুমি বাইরে এসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে।
1: বলো বলো লাল।
2: তোমার এই সমস্ত আমার একদম ভালো লাগছে না সার্ভেন্ট। ওই স্ত্রীলোকটির সঙ্গে তোমার এত হৃদ্যতা কিসের?
1: লাল, তুমি কি ধরনের কথা বলছো? বেচারি সদ্য স্বামী হারা আমাদের আশ্রিতা।
2: চুপ করো। আশ্রিতা? এখানে আমরা আত্মগোপন করে আছি, কাউকে আশ্রয় দিতে নেই। যদি গুলি চালিয়ে শেষ করতে না পারো তবে ওকে সত্তর তাড়াও এখান থেকে।
1: লাল লাল, এই মেয়েটির মতো আমার প্রেমাও আজ সন্তান সম্ভবা, আমার আশায়ও পথ চেয়ে আছে।
2: তাতে কি আসে যায়?
1: আচ্ছা আচ্ছা, তুমি একবার ভাবো তো, এমনি করে আমার প্রেমা যদি এই অবস্থায় পড়তো?
2: বলো, ওই মেয়ে লোকটি এতক্ষণে তোমার স্ত্রীর আসনে ঠাঁই পেয়ে গেছে।
1: ছি ছি লাল ছি, মনটাকে তুমি এত হীন করো না।
2: চুপ! আর একটা কথা নয়, আসল কাজের কথা বলি শোনো। আমরা কাল ভোর হবার আগেই এখান থেকে সরে পড়ব।
1: কিন্তু এই মেয়েটির কি হবে লাল?
2: ওর কথা জানি না, ও মরুক, মরতেই ও এখানে এসেছে।
0: কি হলো, কি হলো,
1: কি হলো তোমার?
0: মা, পাচ্ছি না গো, পাচ্ছি না।
1: ধাইমাকে ডেকে আনা যায় না লাল?
2: ধাইমা?
1: হ্যাঁ,
2: তোমার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে মনুষ্যহীন একটা নির্জন তল্লাতে ধাইমা কোথেকে আসবে?
1: দেখো লাল লাল, যেখান থেকেই হোক একজন একজন ধাইমার বড় প্রয়োজন, না হলে ওই মেয়েটির বড় বিপদ।
2: বিপদ তো আমি কি করতে পারি? বিপদ মাথায় নিয়েই তো মরতে এসেছে।
1: লাল লাল, দোহাই তোমার, তুমি ওভাবে বলো না। একজন অসহায় মেয়ে হাজার হোক, ও তো ইচ্ছে করে এখানে আসেনি। তুমি দয়া করে একজন ধাইমাকে ডেকে আনো লাল।
2: আমি?
1: হ্যাঁ,
2: আমি ধাইমা ডেকে আনবো? তুমি কি পাগল হয়েছো সার্ভেন্ট? তবে রাতের অন্ধকারে?
1: লাল লাল, তুমি তুমি আমার মুখ চেয়ে এইটুকু করো লাল, পাশের গ্রাম থেকে অন্তত একজন ধাইমাকে তুমি ডেকে আনো।
2: পাগলের মতো যা খুশি বলো না সার্ভেন্ট, পাশের গ্রাম এখানে নয় যে হুট করে চলে যাওয়া যায়। তাছাড়া তাছাড়া রাতে অন্ধকারে ঝড় বাদল মাথায় নে, অসম্ভব।
1: ঠিক আছে ঠিক আছে, শোনো, তুমি তাহলে ওকে একটু দেখো, আমি যাচ্ছি ধাইমাকে ডেকে আনতে।
2: মানে?
1: মানে বোঝাবার এখন সময় নেই লাল, দেরি হলে বিপদ হয়ে যেতে পারে।
2: দাঁড়াও, পথঘাট তোমার চেনা নেই, কোথায় কখন পুলিশ ওঁত পেতে আছে? আর তাছাড়া একটা ওই প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীলোককে পাহারা ফাহারা দিতে আমি পারবো না সার্ভেন্ট।
1: তাহলে তাহলে কি হবে লাল?
2: তুমি থাকবে পাহারায়, আমি যাচ্ছি ধাইমা আনতে।
1: তুমি তুমি যাবে?
2: হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। এখানকার পথঘাট আমার চেনা আছে, আর স্ত্রীলোকটি যদি ভাগ্য ভালো থাকে তবে এক ঘন্টার মধ্যে ফিরে আসতে পারবো বলে ভাবছি।
1: যাও যাও লাল, তাই যাও, গুরু নানকজি তোমায় কৃপা করুন।
2: দেখ, আমার জন্য আর সুর ভাঁজতে হবে না, তুমি যাও স্ত্রীলোকটির পাহারায়, আমি আসছি।

0: সার্বেন, ধাইমাকে নিয়ে এসেছি।
1: ধন্যবাদ ধন্যবাদ লাল, তোমায় ধন্যবাদ।
2: কইরে কইরে ছেলে, সে কুরুনো মেয়েটা কোথায়?
1: কুরুনো মেয়ে?
2: হ্যাঁ, এই যে ছেলে বলল রাস্তায় বদমাস বন্দুকবাজদের হাত থেকে বাঁচিয়েছিস তোরা, সে কোথায় রে? তার নাকি বাচ্চা হবে।
1: হ্যাঁ আছে আছে, তুমি ভেতরে যাও ধাইমা, তুমি ভেতরে যাও।
2: আচ্ছা আচ্ছা, কই গো, কোথায় মেয়ে?
0: আমার এখন খুব দুঃখ বোধ হচ্ছে সার্বেন্দ।
1: পাপ?
0: হ্যাঁ পাপ, একটা মেয়ের জন্য আমি আমি আমার অঙ্গীকারের সঙ্গে বেইমানি করলাম, আমার আমার আদর্শের সঙ্গে বেইমানি করলাম।
1: না লাল না, সৃষ্টি নাশা রক্তক্ষয় আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় কোনো আদর্শ নেই, কোনো আদর্শ হতে পারে না।
0: দেখ, তোমার কাছ থেকে জ্ঞানের বাণী শুনতে চাই না আমি, তবে দুর্বল কাপুরুষ।
1: না লাল লাল লাল, বাচ্চার কান্না, বাচ্চার কান্না, ও এসেছে এসেছে লাল, শিশুটা তাহলে পৃথিবীর মুখ দেখতে পেয়েছে লাল।
0: সর্বিন্দুকে পৃথিবীতে থাকতে দেব না আমি।
1: তুমি তুমি কি বলছো?
0: ও আমাদের শত্রু, সাপের বাচ্চা, ওরই কোনো পূর্বপুরুষ আমার নিরীহ ভাইটিকে খুন করেছিল।
1: না না লাল না, ওরা ছিল দুশ্মন, মানুষের শত্রু, ওদের কোনো ধর্ম নেই, নীতি নেই, কোনো কোনো নিষ্পাপ শিশু কখনো ওদের উত্তর পুরুষ হতে পারে না।
2: ওরে ওরে ওরে, ও ছেলেরা, আমাদের কুরুনির একটা ছেলে হয়েছে। ও মা, কি সুন্দর ছেলে রে!
1: ছেলে হয়েছে ধাইমা?
2: হ্যাঁ হ্যাঁ, ছেলে হয়েছে, একেবারে ফুটফুটি সুন্দর একটা ছেলে রে।
1: আমারও আমারও প্রেমার কোলে ঠিক এমনি হয়তো একটা ফুটফুটে ছেলে জন্ম নেবে, চাঁদের মতো, চাঁদের মতো হবে তার মুখখানা।
2: প্রেমা? প্রেমা কে?
1: আমার আমার স্ত্রী ধাইমা। হ্যাঁ, অনেকদিন হলো তাকে ঘরে ফেলে এসে আমি সৃষ্টি ছাড়ার মতো আজ এখানে কাল সেখানে একেবারে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি।
2: সৃষ্টি নাশাত্তর!
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাই, আমরা তাই। আর কিছু জানতে চাও?
2: ও আমার তাহলে আরো আগেই বোঝা উচিত ছিল যে এমন একটা মানুষ বর্জিত জায়গায় একটা পুরো ঘরের মধ্যে কোনো ভালো মানুষ ঠাই নিতে আসে।
1: ধাইমা, তুমি আমাদের বিশ্বাস করো, ওকে আমরা ধরে আনিনি, ও অন্য বন্দুকবাজদের হাত থেকে প্রাণে বেঁচে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের এই আত্মগোপন করে থাকা এই ভাঙা বাড়িটায়, আর ওদেরই গুলিতে ওর স্বামীর মৃত্যু হয়েছে। ধাইমা,
2: এ তোরা কি বলছিস? এই হতভাগী মেয়েটার তাহলে এখন কি হবে বলতো? কি হবে?
0: কি আর হতে পারে? পৃথিবীর দরজা পেরিয়ে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে ওর স্বামী যেখানে গেছে সেখানেই যাবে।
2: তার মানে
1: তুমি ওই মেয়েটির জন্য এত বিপদ মাথায় করে ধাইমাকে সঙ্গে নিয়ে এসেছো?
0: হ্যাঁ হ্যাঁ তাই। ক্ষণিকের জন্য আমি দুর্বল হয়ে গিয়েছিলাম সর্বিন্দ, কিন্তু অন্যায়, ওসব মিথ্যে আবেগ, কোন সন্ত্রাসবাদীর পক্ষে শোভা পায় না।
2: বটে, কথায় তো তোর বড় বাহার দেখছি, কিন্তু ওরে তোর কোন কাজটা শোভা আছে বল দেখি।
0: তুমি চুপ করো, আমাদের ব্যাপারে তুমি নাক গলিও না, তুমি একজন ধাই, ধাইয়ের মতো থাকো।
2: তবে আমার বীর পুরুষ রে, বলি গর্ভে ধরেছিলে কোনোদিন?
0: কে
2: বলি, মা হবার যন্ত্রণা কি হয় অনুভব করতে পেরেছিস কোনোদিন?
0: কি পাগলের মতো কথা বলছো তুমি!
2: পাগলের মতো কথা বলছি? ওরে, জীবনে কটা জিনিস সৃষ্টি করেছিস যে নশের এত ক্ষমতা দেখাস তুই?
0: ধাই মা,
2: মারবি মারবি নাকি আমাকে? মারবি? মার মার আমাকে, মার! রক্তের নেশায় তোরা সব পাগল হয়ে গেছি।
0: তুমি আর অমন করে বলো না ধাইমা, ধাইমা আমি যে পাপি ধাইমা, হিংসা আর অবিশ্বাস যে আমাকে অন্ধকার পাপের সমুদ্রে ডুবিয়ে দিয়েছে,
2: মুক্তি নেই। এই বাচ্চাটাকে ধর, বুকের মধ্যে এই বাচ্চাটাকে তুই আঁকড়ে ধর।

বাপ শিশুটাকে বুকের মধ্যে আঁকড়ে চড়িয়ে ধর, আর গুরু নানক জিকে তুই ডাক, গুরু নানক জিকে তুই ডাক, গুরু নানক জিকে তুই ডাক।

0: দরজা নাটকটি শেষ হল। রচনা দেবব্রত চৌধুরী, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিন্নি, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়, সুমিত, দীনেন মুখোপাধ্যায়, সিংজি, কালীপদ চক্রবর্তী, লালজিৎ, গৌতম চক্রবর্তী, সরবিন্দ, কল্যাণ মিত্র, ঘোষক, ইন্দ্রচন্দ্র মিত্র, সন্ত্রাসবাদী যুবক অর্ধেন্দু পাল ও ধাইমা রত্না গোস্বামী, সম্পাদনা ও প্রযোজনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মহুয়া মুখোপাধ্যায়।

মহুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান আকাশবাণী মৈত্রী। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের 7টি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং 3 জন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ESI স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনৎনগরে ESIC হাসপাতালের নতুন OPD ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53,00,000 উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে।

আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলাভি আতাউল্লাহ ওমারি তাঁর ছদিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি চতুর্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণিসম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য ছবি সহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, একজন ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 12 জন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ

সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জ্যোস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি এক্লেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিজ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোসকিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ মলাদেনোভিজ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোসকি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ডস্লাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত 1 সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জ্যানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন 7:50।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্ত, তার সঙ্গে কথা বলবেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: আমরা গতদিন শুনছিলাম আপনার কাছে দাশু থেকে কাকাবাবু, এই যে লেখাগুলো, এগুলো গ্রন্থ আকারে তারপরে প্রকাশ পেল, এবং এই গ্রন্থ আকারে প্রকাশ পাওয়ার পেছনে একটা দারুণ অভিজ্ঞতা রয়েছে আপনার, সেই অভিজ্ঞতাটা আজকে।
2: হ্যাঁ, এটা মানে আমি যদি কখনো আত্মজীবনী লেখার সুযোগ পাই তাহলে এটা একটা চ্যাপ্টার প্রায় হয়ে যাবে, দাশু থেকে কাকাবাবু। ব্যাপারটা হলো এই যে টকবক পত্রিকা তখন বেরোচ্ছে, এবং মূলত এর পাঠক যতটা না ছোটদের কাছে পৌঁছানো গিয়েছিল তার চেয়ে বেশি ছোটদের লেখালেখি নিয়ে যারা করেন এবং লেখালেখি নিয়ে ভাবেন, একটা নস্টালজিয়া কাজ করে ছোটদের লেখালেখি বিষয়ে, তাদের কাছে পৌঁছতো। সেই সূত্রে আমার হাত দিয়ে এই আমার যে দুই মাতাজি নিবোধত পত্রিকার, বেদান্ত প্রাণা মাতাজি এবং সদার্থ প্রাণা মাতাজি, তাদের কাছেও আমি পৌঁছতাম, এবং প্রতি সংখ্যায় ওনারা খুব মন দিয়ে পড়তেন, শুধু যে আমার লেখা পড়তেন তা নয়, তারা আমাকে উৎসাহ দিতেন খুব, যে এটা এইটা একটা সিরিজটা কর, এটা একটা তারপর একটা বই হবে, এরকম উৎসাহ অনেকেই দিতেন। কিন্তু তাদের উৎসাহটা আমি কিছুদিন পর বুঝতে পারলাম যে তাদের উৎসাহটার

0: একটা চিন্তা ভাবনা, একটা পরিকল্পনার মতো করে তারা ভাবছেন। এবং যখন প্রায় ১২টা লেখা হয়ে গেল, তখন তারা বললেন যে এবার এগুলো ফটোকপি করে একবার বাদলবাবুর কাছে দিয়ে। বাদলবাবুর নাম ওনাদের কাছে জানি, কারণ আনন্দ পাবলিশার্সের দ্বিজেন্দ্রনাথ বসু বাদলবাবু বলেই যিনি পরিচিত, তিনি এবং সমস্ত আনন্দবাজার গোষ্ঠী নিবন্ধিত পত্রিকার প্রকাশনের ব্যাপারে প্রথম দুই দশক তো বটে এখনও প্রচুর সাহায্য করে থাকেন। তা আমি অবাক হয়ে তাদের উড়িয়ে দিলাম যে ওনার কাছে যাবো মানে আনন্দ পাবলিশার, সে আবার কী। তা বললেন যা না তুই, কী আর করবে, বকবে টকবে তো না, মারবেও না জমা দিয়ে। তা সেরকম আমি তো ওনারা বললেন বলেই নিতান্ত অনিচ্ছায় কলেজ স্ট্রিট পাড়ায় আরও কিছু এদিক ওদিক যাওয়ার ছিল, তার মাঝে গেলাম ওই দপ্তরে, ওনাদের দপ্তরটা আমি চিনতাম। গেলাম, গিয়ে বাদলবাবু তখনও কোথাও একটা গেছেন, তিনি সিঁড়ি দিয়ে উঠছেন, আমি ওনার জন্য অপেক্ষা করছি। তা আমি ঢুকে বললাম যে আমি এরকম একটা বইয়ের পাণ্ডুলিপি এনেছি। তা বললেন বই, আচ্ছা রেখে যান। উনি ততক্ষণে টেবিলে বসে পড়েছেন এবং যেসব এর পরবর্তী কাজের কাগজগুলো ওনার টেবিলে গোছানোই সেটাতে মনোযোগী হয়ে পড়ছেন। তা আমি বললাম যে হ্যাঁ, বইটার এরকম একটা বিষয় হলো। আচ্ছা ঠিক আছে, ও আমরা দেখে নেব এবং যদি কোনো খবর থাকে তিন মাসের মধ্যে আপনাকে জানাবো। তা এই কথোপকথনটাতে মানে পুরো ৬০ সেকেন্ডও যায়নি। তা আমি তো উঠে আসবার আগে আমি বললাম যে এই যে যে চরিত্র নিয়ে লেখাগুলো আছে তার মধ্যে দুজনের স্রষ্টা এখনো জীবিত, তারা যে আমাকে চিঠি লিখেছিলেন সেই চিঠি দুটোও আমি এর সঙ্গে রেখেছি। তা উনি বললেন সুপারিশপত্র, না না ওসবের কোনো দরকার নেই, ও দুটো নিয়ে চলে যান। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় আর বুদ্ধদেব গুহর চিঠি ছিল। তা আমি তো বার করে নিলাম হতভম্ব হয়ে। তারপরে কি বলে উঠে আসব ভেবে আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে কয়েক মাস পরে যোগাযোগ করব। উনি ততক্ষণে নতুন যে কাজটা মানে যে কাগজপত্র ওনার টেবিলে ছিল তাতে ততক্ষণে উনি মনোনিবেশ করে ফেলেছেন। উনি ওই চশমার ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বললাম যে তিন মাস আমরাই যোগাযোগ করব। তা আমার এখনও মনে আছে ওটা একটা মঙ্গলবার ছিল। তার ঠিক পরের সোমবার আমি হাসপাতাল থেকে ফিরে, তখনও তো মোবাইল হাতে হাতে ফেরে না, তা আমি সোমবার আমি বাড়ি ফিরতে আমার মা বললেন যে ল্যান্ডফোনে একটা ফোন এসেছিল, বললেন তোকে ফোন করতে বলেছেন। তা আমি তো ফোন করলাম এবং অপারেটরকে যথারীতি বাদলবাবুর কথাই বললাম। বাদলবাবু ফোন ধরলেন, আমি বললাম যে এরকম আমি যে দিয়ে এসেছিলাম, মহা উৎসাহিত হয়ে এবং সেই সঙ্গে একটু বুক দুকপুকো করছে, গত মঙ্গলবার দিয়ে এসেছিলাম। তাহলে হ্যাঁ আমি তো আপনাকে বলেছি। উনি খুবই কিঞ্চিত বিরক্তির স্বরেই বললেন, আমি বললাম হ্যাঁ কিন্তু আপনারাই যে ফোন করেছেন, আমি বলেছিলাম যে আপনি বোধহয় ফোন করেছেন। বললো আমি, না না কেন বলুন তো, কেউ ফোন করেছেন? তাহলে হ্যাঁ ফোন করেছেন আমার মা বলছেন। তা মা বলারতে বোধ হয় একটু মন গড়ল ওনার, উনি বললেন দাঁড়ান দেখছি। উনি সুবীরই বললেন, মানে সুবীর বাবুর কথা বললেন, সুবীর মিত্র, ওনাকে ফোনটা দিচ্ছি। তখন শুনলাম সত্যি সুবীর মিত্র পরে পরিচয় হয়, খুবই স্নেহশীল মানুষ সুবীর, দায়ী হয়ে গেছেন আমার। তা তিনি সত্যি ফোন করেছিলেন এবং ওরা বললেন যে এই লেখাগুলির মধ্যে দুটি লেখা আমরা রাখবো না, বাকি ১০টি লেখার সঙ্গে আর দুটি চরিত্র আমাদের প্রস্তাব আছে, এই দুটো নিয়ে আপনি রেডি করুন। তা আমি বললাম আচ্ছা, আমি দিয়ে থতমত খেয়ে ফোন রাখার আগে বললাম আচ্ছা একটা প্রশ্ন করছি, একটু হয়তো বোকা বোকাই লাগছে, যে আপনারা কি বইটা করবেন? তখন উনি একটা ওনার কণ্ঠস্বরের সঙ্গে যারা পরিচিত, উনি ভালো আবৃত্তিও করেন, তারা জানেন যে সেই জলদগম্ভীর গলাটা যতটা সম্ভব মিষ্টি করে তিনি একটা মুচকি হাসির মতো শব্দ পেলাম ফোনের ওপার থেকে, দিয়ে বললেন না হলে আর ফোনে এতক্ষণ কথা বলি। তা এইভাবে বইটা হলো আর কি, দুটি চরিত্র, সেটা আর এখন বলার দরকার নেই কোন দুটি চরিত্র ওনার বাদ দিয়ে ছিলেন, কারণ সবটি চরিত্রই তো আমাদের প্রাতঃস্মরণীয়। আমার বলা হয়ে থাকে দাশু থেকে কাকাবাবুর ব্লার্বে লেখা হয়েছিল যে চার প্রজন্মের দুই মানে বাংলা ভাষাভাষী, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের চার প্রজন্মের পছন্দের চরিত্র থেকে ছেঁকে আনা একাদশ তৈরি করা হয়েছে এবং এই বইয়ে একজন দ্বাদশ ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন ওই আমি হোক বা আমার তৈরি করা চরিত্রটি হোক যে সাক্ষাৎকার নিচ্ছে একালের একটি ছেলে।
1: স্বাস্থ্য সচেতনতা এবং সমাজের নানা স্তরে তার নানান প্রভাব, বিভিন্ন সময়ে এই সমস্ত কিছুতে আপনি কলম ধরছেন। দাশু থেকে কাকাবাবু সেই যে গ্রন্থের কথা বললেন, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন রকমের রং পেয়েছি। আর যে প্রসঙ্গে ছিলাম স্বাস্থ্য সচেতনতা, সমাজ ইত্যাদি বিষয়ে যখন লিখছেন, তখন জন্ম নিয়ন্ত্রণ, বিজ্ঞান, ইতিহাস, সমাজ কিংবা কম্পিউটার থেকে অসুখ বিসুখ, এই সমস্ত বই মানুষ পেলেন আপনার কাছ থেকে। এই যে নিবেদিতা বিবেকানন্দ গবেষণার পাশাপাশি

0: বিষয়গুলিতে যে মনোনিবেশ করলেন, এটি কি খুব সচেতন প্রয়াস ছিল নাকি চিকিৎসকের বাধ্যবাধকতা?
1: হ্যাঁ, বাধ্যবাধকতা কথাটা ভালো বললেন। আসলে সম্পাদকরা যেই শুনেন যে ডাক্তার, তখনই কোনো একটা লেখার প্রস্তাব নিয়ে গেলে বলেন হ্যাঁ ওটা লিখতে পারেন, আর কদিন পরে না হয় লিখবেন, আপাতত এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, এতে যে পেট খারাপ হচ্ছে, এই নিয়ে এটা একটু লিখুন না, এরকম একটা বলতে পারেন একটা বাধ্যবাধকতা। আমি এটা মানে আমার ঘনিষ্ঠ মহলে বলি, আপনাদেরকেও বলে ফেলি সেই কথাটা, যে আমি সম্পাদকদের বলতে চাই, সবসময় সাহস করে বলতে পারি না, যে এই চুল পড়ছে, চুল করছে, কি করব, এই ধরনের লেখা আমায় বলবেন না লিখতে। কিন্তু তবু আমি যেহেতু চিকিৎসক, এবং চিকিৎসক তো হচ্ছে সমাজে একটা শিক্ষকের ভূমিকা আছে, শুধু তো স্টেথোস্কোপ লাগানো আর খসখস করে প্রেসক্রিপশন লেখা নয়, তাই সেই জন্য আমি নিজের থেকে যে তাগিদ যদি কিছু অনুভব করি সেটা লিখতে আমি ভালোবাসি। যেমন ওই দাশু থেকে কাকাবাবুর পরেই, মানে নিবেদিতা রবীন্দ্রনাথেরও আগে, দাশু থেকে কাকাবাবুর ঠিক পরের বইটাই আমার হচ্ছে কম্পিউটার থেকে অসুখ বিসুখ। তা সেই বইটা আমার মনে হয়েছিল যে এইটা তখন যেরকম পেশেন্ট দেখছি, তখনও যে কম্পিউটার খুব একটা ঘরোয়া পরিবারের সদস্য হয়ে গেছেন তা নয়, কিন্তু তবুও তখন মনে হয়েছিল। এবং তখন আমি দু একটা স্বাস্থ্য পত্রিকায় কিছু আলাদা আলাদা চ্যাপ্টার লিখেছিলাম, তারপর এটা সিরিয়াসলি ভেবে যে একটা বই করা উচিত বলে বইয়ের প্রস্তাব দিয়েছিলাম। আর জন্ম নিয়ন্ত্রণ বিষয়টি আমার কর্মক্ষেত্রের যে যে কাজ আমায় নিয়মিত করতে হয়, তার মধ্যে আমার চাকরি জীবনের প্রথম থেকেই জন্ম নিয়ন্ত্রণ বিষয়টা নিয়ে ক্যাম্প করা এবং সরাসরি ডাক্তারি করা আমায় করতে হয়েছে। এবং করতে গিয়ে এই বিষয়টা নিয়ে, এটার মধ্যে যে একটা সমাজতত্ত্ব লুকিয়ে আছে, গরিব বড়লোক, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, এই ব্যাপারটা নিয়ে আমার একটা ভাবনা ছিলই। এর মাঝে হলো কি, সিদ্ধার্থ মুখার্জির যে বই, বিখ্যাত বই দ্য এম্পায়ার অফ অল ম্যালাডিস, দ্য বায়োগ্রাফি অফ এ ডিজিজ, মানে ক্যান্সারের জীবনী তিনি বলছেন, সেই যে পুলিৎজার প্রাপ্ত সেই বই, সেটির অনুবাদ আনন্দ পাবলিশার্স আমাকে করার দায়িত্ব দিলেন। এবং সেটা করতে গিয়ে আমার মনে হলো, বা বেশ তো এই চিকিৎসা শাস্ত্রের ইতিহাস কোনো একটা দিক ধরে, যেমন সিদ্ধার্থ মুখার্জি অনেক বড় বিস্তারে ক্যান্সার রোগটাকে নিয়ে করেছেন, কিন্তু একদম প্রথম মানব সভ্যতার প্রথম থেকে তিনি এগিয়ে গেছেন, সেইভাবে একটা বই লিখলে হয়। এবং তখন আমি আমার এই পছন্দের বিষয় জন্ম নিয়ন্ত্রণটা বেছে নিই, এবং যখন আমি প্রস্তাব দিই তখন আমি এটার অনুবাদ দের চ্যাপ্টারের পর চ্যাপ্টার এক এক করে জমা দিচ্ছি, এডিটিং হচ্ছে। এখন যখন এই বইটির প্রস্তাব দিই, ওনারা এটি অনুমোদন করেন এবং এই বইটা বেরোয়। জন্ম নিয়ন্ত্রণ বইটার নাম থেকেই বোঝা যাচ্ছে এটা যে ঠিক ওই টোটকা বাতলে দেওয়া বই নয়, এই বইটা হচ্ছে একটা ওই ওই যেটা নামেই আছে, যে জন্ম নিয়ন্ত্রণ, বিজ্ঞান, ইতিহাস, সমাজ, এই তিনটে অ্যাসপেক্টে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ধরে ধরে, জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির ফাঁক ফোকর ধরে ধরে এই বইটা আলাদা আলাদা চ্যাপ্টার।
0: এছাড়া অনুবাদের ক্ষেত্রে আপনি বেশ অনেকগুলো কাজ করেছেন, আমরা পেয়েছি বেশ অনেকগুলি গবেষণালব্ধ গ্রন্থ, সেইগুলোর বিষয়ে যদি একটু বলেন।
1: আমি যে ধরনের কাজে ঢুকেছি সেই ধরনের কাজে আমাকে নিজের লেখার জন্যই কিছু অনুবাদ তো করে নিতে হয়েছে। ধরা যাক নিবেদিতা রবীন্দ্রনাথ করতে গিয়ে, নিবেদিতা জগদীশচন্দ্র করতে গিয়ে, নিবেদিতার লেখা ডায়েরি, নিবেদিতার চিঠির অংশ, জগদীশচন্দ্র বসু সম্পর্কে বিদেশি জার্নালে প্রকাশিত লেখা, এগুলো তো আমাকে অনুবাদ করেই, বাংলায় যেহেতু লিখছি অনুবাদ করতে হয়েছে। এবং কখনো কখনো দেখা গেছে সেটা করতে গিয়ে দেখেছি, বা আমি লেখায় দেখিয়েওছি, যে প্রচলিত যে অনুবাদ তাতে কিছু কিছু ফাঁক রয়ে গেছে। তা এই অনুবাদ করতে করতেই এবং গবেষণার কাজ করতে করতেই, খোঁজাখুঁজি করতে করতে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম বিবেকানন্দ চর্চার ক্ষেত্রে, যে বিবেকানন্দের জীবনী আপনারা জানেন, আপনারা তো জানেন যে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি গিয়েছিলেন একদম সামান্য কিছু কানাকড়ি নিয়েই, বলা সামান্য কিছু ডলার নিয়ে, এবং তারপর পথে লোকজন তার পোশাকের জন্য তাকে অপমান করছিলেন। সেই সময় তিনি যখন একটা গাছতলায় বসে আছেন, তখন একজন ভদ্রমহিলা বেরিয়ে এসে বলেছিলেন যে মশাই, আমার মনে হচ্ছে আপনি ধর্ম মহাসভায় যোগদান করতে এসেছেন, আপনি আমার বাড়িতে আসুন। তিনি হচ্ছেন ম্যারি হেল, যাকে বিবেকানন্দ মাতৃ সম্বোধন করেন, এবং বিবেকানন্দের আশ্রয় ছিলেন সেই পরিবার। তাকে তার স্বামীকে ফাদার হেল বলতেন, তার মেয়েরা ছিলেন স্বামীজির বোনের মতো। তা এই মা হেলকে, মা এমনকি স্বামীজি যখন বিভিন্ন জায়গায় পরিব্রজন করছেন বিদেশে, তখনও তার ডাকের ঠিকানা ছিল এই মা হেলের বাড়ি, এবং তাকে যে অনেক

0: চিঠি লিখেছেন সেই চিঠি অনেক পরে আবিষ্কার হয়। কমপ্লিট ওয়ার্কসের শেষতম খণ্ডে সেই চিঠিগুলির বেশিরভাগ আছে। মেরি লুইবার্গ, যিনি স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট নিউ ডিসকভারিজ বলে অত্যন্ত মূল্যবান গবেষণাটি করেছেন, তিনি এইগুলি আবিষ্কার করেন। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে না বিবেকানন্দের পত্রাবলিতে, না বিবেকানন্দের বাণী ও রচনায় মা হেলকে লেখা এই চিঠিগুলি কিন্তু অনুদিত হয়ে স্থান পায়নি। অর্থাৎ বাঙালি পাঠক বিবেকানন্দের এই চিঠিগুলির সঙ্গে পরিচিতই নয়। তখন এই পরিকল্পনাটা যখন আমার মাথায় ঘুরছে, সেই সময় বিদ্যামন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজ, তার প্রিন্সিপাল তখন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, তিনি তখন আমায় বললেন যে আমাদের একটা বিবেকানন্দ রিসার্চ সেন্টার হয়েছে, আপনার কোনো প্রস্তাব থাকলে দিন। তখন আমি এই প্রস্তাবটি দিই, তারা অনুমোদন করেন। এটি এই অনুবাদটি ধারাবাহিকভাবে নিবোধত হয়ে বেরোয়, পাদটিকা এবং সম্পাদিত টিকা সহ, খুব ডিটেইলড এটায় সম্পাদকীয় মন্তব্য সহ এই অনুবাদগুলো করা হয়েছে। এবং সম্পাদিকা মাতাজিরা নিবোধতর, তারা এটা খুব যত্ন করে ছাপেন, পরে প্রকাশনা সংস্থা থেকে একটি এটি বই আকারেও বেরোয়, মা হেলকে বিবেকানন্দ যেসব চিঠি পত্রাবলিতে নেই। এই হলো আমার অনুবাদের।
1: সিস্টার নিবেদিতা এবং রবীন্দ্রনাথ এই বইটিতে এমন অনেক জায়গায় আলো ফেলেছেন যে বিষয়টি হয়তো পরিচিত তথাকথিত যে আমাদের আজকের সমাজ, সেখানে কোথাও বোধহয় একটু আলোড়ন তৈরি হয়েছে। এই আলোড়নটি আপনার কাজের ক্ষেত্রে আপনাকে কিভাবে প্রভাবিত করেছে সেইটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন।
0: আজকাল অনেকে বলেন না যে নেগেটিভ প্রচারও তো প্রচার, তা সেইভাবে বলা যেতে পারে। আমার নিবেদিতা রবীন্দ্রনাথ যখন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে উদ্বোধন পত্রিকায়, এটি তো প্রকাশিত হয়েছিল খোদ রামকৃষ্ণ মিশনের যে মুখপত্র উদ্বোধন পত্রিকায়, পরে বই হয়, তখন কিছু কিছু বিতর্ক দানা বাঁধছিল, কেউ কেউ বলছিলেন যে এই লেখা কেন বেরোচ্ছে। কিন্তু সেই সমস্ত প্রতিবাদেরই, যেটা সম্পাদক মহারাজও বলেছিলেন তাদের ট্রাস্টি বোর্ডের কাছে, যে এই সমস্ত প্রতিবাদই কিন্তু কোনোটাই কিন্তু তথ্যনিষ্ঠ নয়, অর্থাৎ কোনো প্রতিবাদই কিন্তু এইটা বলছে না যে এই তথ্যটা ভুল বা এই তথ্যটার এই ইন্টারপ্রিটেশনটা ভুল। তারা শুধু বলছেন সামগ্রিকভাবে যে এই বিষয়টা নিয়ে আলোচনার কী দরকার। এবং সেক্ষেত্রে ওই একই ব্যাপার যেটা আমি বিবেকানন্দ রবীন্দ্রনাথ আলোচনার প্রসঙ্গে আগের পর্বে বলছিলাম, যে এই বিষয়টা একটা এড়িয়ে চলার মতো বিষয়, এইরকমভাবেই লোকজন একটা স্বতঃসিদ্ধ বলে মেনে নিচ্ছিল। যেহেতু নিবেদিতা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, সেই জন্য রামকৃষ্ণ আন্দোলনের এক মুখ, উজ্জ্বল মুখ নিবেদিতা, তিনি কখনোই ব্রাহ্ম সমাজের যে ভাবধারায় বেড়ে ওঠা রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারেন না, এই স্বতঃসিদ্ধটা ধরে নিয়ে তারা এই আলোচনাটা নিয়ে বিতর্ক করছিলেন। আর কেউ কেউ পুরনো পুরনো কিছু লেখা, যে লেখাগুলোর সঙ্গে আমার লেখার কোনো সম্পর্ক নেই, শনিবারের চিঠিতে বেরিয়েছিল জগদীশ ভট্টাচার্য মশাইয়ের একটি প্রবন্ধ যেখানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের খুব পরিচিত যে মরণ মিলন কবিতাটি, যে এত চুপি চুপি কেন কথা কও গো মরণ হে মোর মরণ, সেই কবিতা প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন এবং সেটাই প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য বলে সবাই ধরেছেন, যে মৃণালিনী দেবী তখন মৃত্যু নিশ্চয় রোগে শয্যাগত, তাকে মনে রেখেই নিবেদিতা এটি লিখছেন। জগদীশ ভট্টাচার্য মশাই তার এক শনিবারের চিঠির প্রবন্ধে বিবেকানন্দের মহাপ্রয়াণে রবীন্দ্রনাথের কবিতা হিসেবে এই মরণ মিলন কবিতাকে চিহ্নিত করেন এবং তিনি বলেন যে এই যে এখানে বলা হচ্ছে শিবের সঙ্গে উমার যোগাযোগ, এটা নাকি এই আমাদের রবীন্দ্রনাথ এটা ভেবেছেন যে বিবেকানন্দ কিছুদিন আগে তার মহাপ্রয়াণ ঘটেছে, বিবেকানন্দের মহাপ্রয়াণের পর বিবেকানন্দের সঙ্গে নিবেদিতার যোগাযোগ হবে উভয়েরই মৃত্যুর পর, এইটা কল্পনা করে লিখেছেন। এটা নিয়ে সেই সময় প্রচুর বিতর্ক হয়েছিল, কিন্তু সেই আবার বলি সেটার সঙ্গে আমার লেখাটার বা আমার গবেষণাপত্রের কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ ওই বিষয়টা উদ্বোধন পত্রিকায় উল্লেখও করা হয়নি। এই ব্যাপারটা, এই বিতর্কগুলো কিছুটা সেই সময় মনে হয়েছিল অনভিপ্রেত, মনে হয়েছিল কেন এটা করা হচ্ছে, আমার লেখাটাকে অসম্মান বুঝি করা হচ্ছে বা আমার চেষ্টাটাকে, কিন্তু পরে মনে হয়েছে ওই যে প্রথমেই যে কথাটা বললাম সেইটা, যে নেগেটিভ প্রচারও তো একটা প্রচার, সেই হিসেবে অনেক মানুষ হয়তো কুতূহলীয় হয়েছেন যে দেখি তো কি লিখেছে, সেই হিসেবেও হয়তো পড়েছেন।
1: বলিসনি তো এত জ্বলন লাগে, ভেতর ভেতর এত গভীর ক্ষত, সারিয়ে দিতাম শুদ্ধ অনুরাগে খরার মাঠে বৃষ্টি ধারার মতো। পাগলি আপনার একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ, গদ্যের চেনা রাস্তায় চিরকাল

0: করছেন, আমরা সেভাবেই পেয়েছি আপনার লেখা। কিন্তু কবিতাগুচ্ছে আপনি অনেকের জীবনের সারাংশ এঁকে দিয়েছেন। প্রেম সেখানে ব্যক্তি পরিচয় থেকে বেরিয়ে সর্বজনীন হয়েছে। মূলত গদ্য লেখক, অথচ কবিতায় এমন আন্তরিক নিমজ্জন। আড়ালের গল্পটা একটু শুনব।
1: আড়ালের গল্প মানে, একটা আড়াল তো আছে, যেটা হচ্ছে অনেকের, যখন আমার সোশ্যাল মিডিয়ায় এই লেখাগুলো বেরোতো, তো একটা আড়াল তো টেনে রাখতে হয়েছিল, যে অনেক মানুষই যখন জিজ্ঞেস করছিলেন যে পাগলি কে, সেই আড়ালের কথা বলছি না, এই লেখাগুলি তৈরি হওয়ার কথা বলছি। আমি ওই যখন যে বলছিলাম না, প্রত্যেক বাঙালি একটা বয়সে কবিতা লেখে, সেই রকম আমার আগে আগে লেখার কবিতার কিছু কিছু লাইন একসময় আমি সোশ্যাল মিডিয়ায় দিতাম। তখন আমার পুরনো কিছু বন্ধুনি আমায় উদ্দীপ্ত করেছিলেন আর কি, যে নতুন কিছু লেখ ইত্যাদি। এবং সেই জন্যই আমার পাগলির যে প্রথম পর্ব, আপনি যখন পাগলি পড়েছেন তখন আপনি আর জানা আছে হয়তো, যে প্রথম পর্বটার আমি নামই দিয়েছি হঠাৎ আমার কাব্যি পেল। কারণ তখনও ঠিক পাগলি ভেবে, পাগলি নিয়েই মেতে থাকবো সেরকম ভাবিনি। তারপরে পাগলি দেখলাম মানুষজন অনেকেই নিজের মধ্যে পাগলিকে খুঁজে পাচ্ছেন, বা নিজের পছন্দের মানুষের মধ্যে পাগলিকে খুঁজে পাচ্ছেন। আর আমিও এখন পাগলি পড়তে গিয়ে মনে হয় পাগলি হচ্ছে আদতে একটা জার্নি আমার পছন্দের মানুষের সঙ্গে। ওই আপনি যেমন বললেন, আমি পাগলির ব্যাক কভারে যেটা লিখেছিলাম, আমি সেটাই বলি, আসুন বসুন আলাপ করুন, ইনি আমার পাগলি, পদ্য ধরে মিলিয়ে নেবেন খাপে খাপ এক্স্যাক্টলি, সব এপিসোড একেই ঘিরে, ভিলেন টিলেন নেই, আর বলতে নজ্জা করে নায়ক অধম এই। তা এই হলো পাগলি। পাগলি আমার আর একটা দুর্বলতার জায়গা, যদি দাশু থেকে কাকাবাবু প্রথম অপত্য হয় তাহলে এইটা হচ্ছে বলতে পারেন ওই ভীমরতি হিসেবে আমার একটা, আমি এটাকে বলেওছি আমার প্রলাপ গাথা। তা সেই পাগলির কথাটা উল্লেখ করলেন, আমার ভালো লাগলো।
0: এই মুহূর্তে আমরা আকাশবাণী স্টুডিওতে বসে আছি এবং আমাদের আলাপ চলছে। আকাশবাণীকে ঘিরে একেবারে ব্যক্তিগত জীবনে আপনার কোনো বিশেষ মুহূর্ত মনে পড়ে?
1: হ্যাঁ, মানে আকাশবাণী ঘরের কোণে সেই ছোট্ট রেডিওটা, তার থেকে কি করে এত শব্দ বেরোচ্ছে এই বিষয়ে যে ছেলেবেলার, তারপরে প্রাত্যহিকী শোনা, তারপরে সন্ধেবেলার ওই দিল্লির খবর, স্থানীয় সংবাদ, মধ্যেখানে সমীক্ষা, সেই সমীক্ষাতে কথা বলার, মানে কলা শোনাবার এবং লেখবার, আবার আমি ডাক পেলাম, তার যে উত্তেজনা, এই সব মিলিয়ে আকাশবাণীর সঙ্গে তো প্রত্যেক, আকাশবাণী কলকাতার সঙ্গে তো প্রত্যেক বাঙালিরই একটা ওতপ্রোত সম্পর্ক। আমারও সেই দুর্বলতা আছে, তবে আকাশবাণীর এই আপনাদের এই যে স্টুডিও, এইতে ঢোকার আমার অভিজ্ঞতা, যখন অভিজ্ঞতা একবারে স্কুল ড্রেস পরে ওই বিদ্যার্থীদের আসরে, আমি বোধহয় বার তিনেক এসেছি আমাদের ইংরেজির মাস্টারমশাইয়ের সঙ্গে, ফিজিক্সের মাস্টারমশাইয়ের সঙ্গে, বাংলার মাস্টারমশাইয়ের সঙ্গে, এবং সেই তারা সবাই খুব সিরিয়াস ছিলেন। তার দুদিন আগে থেকে তারা স্ক্রিপ্ট লিখতেন, দিয়ে তুই এটা বলবি, তারপর এরকমভাবে একটা জিজ্ঞাসার মতো করে শেষ করবি, তখন আরেকজনকে বলছেন যে তুই এটা বলবি, এই এই সব।
0: এবারে একটু র‍্যাপিড ফায়ার রাউন্ডে যাব।
1: ওরে বাবা,
0: প্রিয় চরিত্র অনেকগুলো আপনার নিঃসন্দেহে, কিন্তু তার মধ্যে প্রিয় ঐতিহাসিক চরিত্র যদি বেছে নিতে বলি, তাহলে এক কথায় কাকে বেছে নেবেন, রবীন্দ্রনাথ নাকি বিবেকানন্দ?
1: বিবেকানন্দ।
0: কাকে বেশি এগিয়ে রাখবেন, বক্তা দেবাঞ্জন সেনগুপ্ত নাকি লেখক দেবাঞ্জন সেনগুপ্ত?
1: সবাইকেই পিছিয়ে রাখবো, দুজনকেই। তবে বক্তা, এটা একটু বলা ভালো যে আমি একটু বক্তৃতা টক্তৃতা এদিক ওদিক দেওয়ার সুযোগ পাই বলে, আমার লেখালেখির সময়ও বক্তার দেবাঞ্জন বোধহয় চলে আসে। কারণ আমার মনে করি আমি যেটা লিখছি সেটা যেন কাউকে বলছি, এরমভাবে যদি লিখতে পারি তাহলে আমার এই গবেষণার যে পরিশ্রম, যে ঘামের দাগ, সেই ঘামের দাগটা লেখায় যাতে না আসে, মানে পাঠককে যাতে পরিশ্রম করতে না হয়, এরকম একটা চেষ্টা করি। সেখানে বক্তা দেবাঞ্জন সেনগুপ্ত বোধহয় কিছুটা সাহায্য করে, তার অভিজ্ঞতা বা তার মঞ্চ থেকে শ্রোতার চোখের ভাষা পড়ে নেওয়ার, যে কখন বোর হচ্ছে কি হচ্ছে না এইটা পড়ে নেওয়ার যে অভিজ্ঞতা, সেইটা বোধহয় লেখক দেবাঞ্জনকে একটু সাহায্য করে, তাহলে বক্তাকে এগিয়ে রাখতে হয়।
0: ছোটদের জন্য ছড়া নাকি সিরিয়াস প্রেমের কবিতা?
1: যদি লিখতে পারতাম ঠিকঠাক ননসেন্স ছড়া, তাহলে ওকে এগিয়ে রাখবো, কিন্তু আমার নিজের পছন্দ ছোটদের জন্য ছড়া, কিন্তু আমি লিখতে পারি না, তো ছোটদের ছড়া লেখা খুব শক্ত।
0: অবসর সময়ে কি কেবল বই নাকি অন্য কিছু?
1: না না, অনেক কিছুই, তার মধ্যে বন্ধুদের সঙ্গে গল্প গুজব,

0: আমরা আনতে পারি।
1: আপনার লেখায় ইতিহাস ও সমকাল একই সারিতে দাঁড়িয়ে আমাদের পরিচয় করিয়ে দেন জীবনের সঙ্গে প্রতি মুহূর্তে। সেই জীবনকে আমাদের সকলের নতমস্তকে প্রণাম। আকাশবাণী মৈত্রী পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনার আগামী রচনা সম্ভারের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকব। নমস্কার।
0: নমস্কার, অনেক ধন্যবাদ।
2: শুনলেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি ছিলেন প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্ত। তার সঙ্গে কথা বললেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে।

0: কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীতে প্রতিদিন সন্ধ্যাবেলাটা যখন একটু একটু করে রাত্রির দিকে এগোয়, তখন আমরা বাংলা ব্যান্ডের গানের দিকে মন দেই। বাংলা ব্যান্ডের গানের ইতিহাস, বাংলা ব্যান্ডের গানের যে চলন, তা নিয়ে কথা অনেকবার আপনাদের সঙ্গে হয়েছে, কিন্তু সে কথার শেষ নেই। আসলে বাংলা ব্যান্ডের গানের সঙ্গে আমাদের জীবনের, একেবারে উত্তরাধুনিক জীবনের যে যাপন, তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেজন্যে গানের কথায়, গানের সুরে আমরা আমাদের সময়কে খুঁজে পাই, আর সেই জন্যেই বোধহয় আজলা ভরে তুলে নেই আমাদের ভালো লাগা। আজকের অনুষ্ঠানের প্রথম গানটির পরিবেশনায় মোকাম।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য।

আজকের কথায় গানে নিয়ে আমি পৌলমী ভট্টাচার্য আপনার সঙ্গী। আজকের কথায় গানে সেই মানুষটির গান, যে মানুষটির গান শুনলে আমাদের একই সঙ্গে ভক্তিরসাশ্রিত গানের আস্বাদ আসে মনে, একই সঙ্গে স্বাদেশিকতার ভাব জাগে এবং তার সাথে প্রকৃতির তন্ময়তা তো তৈরি হয়ই। তিনি আর কেউ নন, তিনি দ্বিজেন্দ্রলাল রায়। তার গানের ব্যাপ্তি সে তো বারংবার আমরা উচ্চারণ করি এবং আমরা সেই গানে মোহিত হই। আজকে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের যে বিরাট ধারা, কথায় গানের ছোট্ট পরিসর, সেখানে সেই গানগুলো একটু শোনার চেষ্টা করব যেখানে বর্ষা এসে ধরা দিয়েছে। তার গানে যেরকমভাবে সুর এসে, সুরের নানা রকমের চলন এসে ভিড় করেছে, তেমনি আবেগের যে আশ্চর্য প্রকাশ এবং শব্দ চয়নে সেই প্রকাশের যে অপরূপ মেলবন্ধনে আমাদের মনের মধ্যে যে মনের তারে যে মূর্ছনা তৈরি করা প্রতি মুহূর্তে, সব কিছু মিলিয়ে এখনো এই ভীষণ ব্যস্ত দৌড়ের সময়েও সেই গানগুলোর কাছে কান পাততে আমাদের খুব ইচ্ছে করে। আর একেবারে এই ভরা বর্ষার সন্ধ্যাগুলোতে খুব ইচ্ছে করছে কথায় গানেতে সেই কয়েকটা গান যদি একটু শোনা যায়। আজকের প্রথম গানটির নিশীথ সাধুর গলায় শুনবো।

গানের বাণীর সঙ্গে, বলা যায় বাণীর কবিত্বের সঙ্গে সুরের আশ্চর্য জাদুকে বারংবার মিশিয়েছেন তিনি। প্রাচ্য পাশ্চাত্যের সেই মেলবন্ধন মনের একই ভাবনাকে একাধিক রূপ দিয়েছেন, আর তার সঙ্গে এসে মিশেছে নাটকীয় অভিঘাত। আর সেজন্যই প্রকৃতির যে বিচিত্র রূপ, বর্ষার রূপ, দুর্যোগের রূপ, সেই রূপ এসে যেন আছড়ে পড়েছে জীবনের উঠোনে, সেখান থেকেই নাটকীয় দৃশ্যপট। শুনব তেমনই একটি গান অনুপ ঘোষালের কণ্ঠে।

শব্দের কৌশল আর তার সাথে মেড়ের চলনে আশ্চর্যভাবে তিনি ফুটিয়ে তুললেন প্রকৃতির রূপ আর তার সাথে মানুষের হৃদয়ের আবরণের উন্মোচন। সব কিছু মিলেমিশে এক আশ্চর্য ধনুময়তা তৈরি হল তার গানে। শিখা বসুর কণ্ঠে এবারের গানটি।

প্রকৃতির এই আশ্চর্য তন্ময়তায় আমরা বিভোর হয়ে যাই, কিন্তু সময় শাসন করে, ফলে থেমে যেতে হবে। আজকের কথায় গানে নিয়ে আমি আপনার সঙ্গী ছিলাম পৌলমী ভট্টাচার্য। আবার আগামীকাল অপেক্ষা করবেন এই সময় কথায় গানের জন্য। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকের শিরোনাম, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফের হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের।
1: কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জীবনাবসান, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক।
0: বাংলাদেশে প্রবল বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে 44 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষেরও বেশি পরিবার, বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা।
1: দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্যের দাবিকে অবৈধ আখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক পশ্চিমী ও এশীয় দেশের।
0: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় 11 জন ভারতীয় নাবিকের মধ্যে একজন এখনও নিখোঁজ, ঘটনার তীব্র নিন্দা করে উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানকে ধন্যবাদ জানাল ভারত।
1: ইয়েমেন ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করে নিয়েছে বিদেশ মন্ত্রক।
0: পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ওরফে গুন্ডা দমন আইন আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে।
1: ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আজ 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারালো আর্জেন্টিনা।
0: উইম্বলডনে মহিলাদের ডাবলসের খেতাব জিতলেন চীনের গুয়ো হানিউ এবং ফ্রান্সের ক্রিস্টিনা মলাডিনোভিচ। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি ইয়ানিক সেনার এবং আলেকজান্ডার জেরেভ।
1: আইসিসি হল অব ফেমে স্থান পেলেন ভারতের সৌরভ গাঙ্গুলি ও মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া।
0: আসছে বিস্তারিত খবরে, আজ প্রথমেই বিদেশের খবর। মার্কিন যুক্তরাষ্ট্র আজ ফের ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। হামলার পর কেশনদ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন সেন্টকম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজটিতে হামলার ঘটনায় একজন অসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। মার্কিন প্রশাসন ফের হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। এদিকে উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণেই থাকবে, এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে অবশ্যই মাশুল দিতে হবে।
1: দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়েচেসলাভ ফেডোরিসভ জানিয়েছেন, এই হামলায় একাধিক বাড়ি ও বহুতল ভবনের পাশাপাশি একটি শিল্পকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ওই অঞ্চলের সিজরান তেল শোধনাগার। রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরিস লিউশার জানিয়েছেন, আজভ কৃষ্ণসাগর

0: প্রণালীতে ড্রোন হামলায় একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেনের ওডেসা এবং চর্নমোরস্ক বন্দরে হামলা চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। ইউক্রেনের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
1: কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত, বয়স হয়েছিল 74 বছর। 18 বছর ধরে তিনি সেদেশের ক্ষমতায় ছিলেন। 2013 সালে স্বেচ্ছায় নিজের পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তিনি। তার আমলে কাতার কূটনীতি, গণমাধ্যম প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছিল। তার নেতৃত্বে কাতার জ্বালানি ক্ষেত্রে আন্তর্জাতিক শক্তি কেন্দ্রে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের প্রাক্তন আমিরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার দূরদর্শী নেতৃত্বে কাতার উন্নতি ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছেছিল। তিনি ছিলেন ভারতের প্রকৃত বন্ধু। শ্রী মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সেদেশের রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। কাতারের প্রাক্তন আমিরের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ভারত আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সব স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন।
0: বাংলাদেশে গত এক সপ্তাহে প্রবল বন্যা ও ভূমিধসের ঘটনায় 44 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত রাতের ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার কিছু এলাকা প্লাবিত হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় স্থানীয় মানবিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে স্থল, নৌ ও বায়ুসেনা ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে। বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা। উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
1: দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্যের দাবিকে অবৈধ বলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ একাধিক পশ্চিমী ও এশীয় দেশ আজ আবারও জানিয়েছে। রাষ্ট্রসংঘের সমুদ্র সংক্রান্ত আইন বিষয়ক কনভেনশনের আওতায় দ্য হেগে গঠিত একটি ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে তাদের এই সিদ্ধান্ত। 14টি দেশের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতাবস্থাকে প্রশ্নের মুখে ফেলে এমন কোনো কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেছে। চীন এই রায়কে খারিজ করে বলেছে, এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
0: চীনে ঝেঝিয়াং প্রদেশে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা পরই টাইফুন বাভি শক্তি হারিয়ে ঝড়ে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে এখনও প্রবল বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আনহুই প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দুদিন পূর্ব ও উত্তর পূর্ব চীনের একাধিক শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আনহুই এবং এর পার্শ্ববর্তী কয়েকটি প্রদেশে ইতোমধ্যেই ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারণে সাংহাইয়ের পুডং এবং হংশিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 653টি উড়ান বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।
1: মার্কিন সেনেটর প্রিন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহাম প্রয়াত, বয়স হয়েছিল 71 বছর। রিপাবলিকান পার্টির সদস্য গ্রাহাম 2002 সালে প্রথমবার মার্কিন সেনেটে নির্বাচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মার্কিন বিদেশনীতির ক্ষেত্রে গ্রাহাম অপরিহার্য হয়ে ওঠেন। তিনি 2003 সালে ইরাকে মার্কিন অভিযানের জোরালো সমর্থক ছিলেন এবং দীর্ঘ সময় ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন গ্রাহাম। এবার দেশের খবর।
0: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস এক্স গ্যালাক্সির ওপর হামলার ঘটনার ভারত তীব্র নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনায় নতুন দিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা সম্পন্ন করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক আইন মেনে এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে

0: অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল এবং বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে বলেও বার্তা দেওয়া হয়েছে।
1: ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের ফুকুয়া দ্বীপের কাছে গতকাল নৌকাডুবির ঘটনায় নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, কিছু আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে। দূতাবাস ও কনস্যুলেট জেনারেল ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলছে। ভিয়েতনামের পক্ষ থেকে প্রক্রিয়া সহজতর করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে দূতাবাস জানিয়েছিল, ভয়াবহ এই নৌকাডুবির ঘটনায় জীবিত 15 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাঁরা দ্রুত ভারতে ফিরে আসবেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দুজনের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
0: ভিয়েতনামে গতকাল মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় 15 ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
1: বিদেশমন্ত্রক ইয়েমেন ভ্রমণের ওপর থেকে শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, তবে জরুরি প্রয়োজন ছাড়া সেদেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে নাগরিকদের। মন্ত্রক বলেছে, একান্ত যেতেই হলে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। সংঘাতপূর্ণ এলাকাগুলিতে ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলতে হবে। ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে সহায়তা পেতে সেদেশে থাকা এবং ভ্রমণে ইচ্ছুক নাগরিকদের ভারতীয় দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। উল্লেখ্য, এর আগে 2017 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের ফলে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির প্রেক্ষিতে সেদেশে যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফর শেষে আজ দেশে ফিরে এসেছেন। তিন দেশ সফরের প্রথম পর্বে চলতি মাসের 6-8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে সেদেশ সফর করেন। সেখানে প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্ন সফর করেন। সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেন এবং দুই দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন। সফরের তৃতীয় ও শেষ পর্বে প্রধানমন্ত্রী 10-11 জুলাই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করেন। গত 40 বছরের মধ্যে এটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর।
1: আফগানিস্তানের কৃষি সেচ ও পশুপালন মন্ত্রী মৌলভি আতাউল্লাহ ওমারি আজ তাঁর 6 দিনের ভারত সফর শেষ করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সফরকালে আফগান মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষি সেচ, পশুপালন, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন। আলোচনায় খাদ্য নিরাপত্তা, বীজ ব্যবস্থাপনা এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়গুলি উঠে আসে। জলবায়ু সহনশীল ও বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলের জাত, সুস্থায়ী সেচ পদ্ধতি, জল সংরক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সহযোগিতার মাধ্যমে আফগানিস্তানের কৃষিক্ষেত্রকে সহায়তা করার বিষয়ে ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ানের সঙ্গেও পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন ওমারি। আফগান মন্ত্রী বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গে আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নানা দিক নিয়ে মত বিনিময় করেন।
0: পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ওরফে গুন্ডা দমন আইন আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নতুন এই আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা আর বরদাস্ত করা হবে না। বিশেষ করে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনের সবচেয়ে আলোচিত বিষয় হল প্রতিরোধমূলক গ্রেপ্তারি, অর্থাৎ প্রশাসনের যদি মনে হয় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাহলে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।

0: দেবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। প্রশাসন মনে করলে এমন ক্ষেত্রে আটকের কারণ বা তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ নাও করতে পারে। বিরোধীরা আইনের এই সংস্থানের তীব্র সমালোচনা করে এর অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন। এই আইনের অজুহাতে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হতে পারে বলে তাদের আশঙ্কা। মুখ্যমন্ত্রী অবশ্য এই আশঙ্কা খারিজ করে দিয়ে বিধানসভায় বলেছেন, সরকার এই আইনের কোনো অপব্যবহার করবে না, শুধুমাত্র গুন্ডা ও সমাজবিরোধীদের বিরুদ্ধেই এই আইন প্রয়োগ করা হবে।
1: পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্য সরকারের গঠিত শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায়ের সভাপতিত্বে আগামীকাল এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বৈঠকে অর্থসচিব ছাড়াও ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার এবং শিল্প সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মন্ত্রীগোষ্ঠীতে বাকিদের মধ্যে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন।
0: উত্তরবঙ্গের বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিকদের সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধিরা, শ্রম কমিশনারেট ও টি ডাইরেক্টরেটের আধিকারিকরা, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বন্ধ চা বাগানের মালিক পক্ষ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থরক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
1: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলিকে তাদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন সুযোগ দিয়ে অ্যামনেস্টি স্কিম 2026 চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে এই প্রকল্পটি ৬ মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই প্রকল্পটি সেই সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যারা আয়কর আইন 1961 অধীনে স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট পরিচালনা করছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য প্রতিষ্ঠানগুলিকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে ইমেলের মাধ্যমে নির্ধারিত আনুষ্ঠানিক আবেদন জমা করতে হবে।
0: ভারতের পৌরোহিত্যে নাগপুরে আজ তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের সম্মেলন সমাপ্ত হয়েছে। চলতি মাসের 9 তারিখে শুরু হওয়া 4 দিনব্যাপী এই সম্মেলনে সুস্থায়ী পরিবহন, লজিস্টিক্স, পরিবহন ক্ষেত্রে কার্বন নিঃসরণ হ্রাস, টেকসই অ্যাভিয়েশন ফুয়েল, যোগাযোগ ব্যবস্থা, সার্কুলার ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ে সংক্রান্ত গবেষণার মতো বিষয়গুলোতে ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতার রূপরেখা সম্বলিত একটি যৌথ ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি সম্মেলনে অংশগ্রহণকারী সকল প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
1: প্রখ্যাত সঙ্গীত শিল্পী এস জানকীর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 88 বছর। দক্ষিণ ভারতীয় নেপথ্য সঙ্গীত শিল্পীদের মধ্যে সবচেয়ে পরিচিত এই শিল্পী চলচ্চিত্র, অ্যালবাম, টেলিভিশন এবং রেডিওতে সব মিলিয়ে প্রায় 48,000 গান রেকর্ড করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত প্লেব্যাক শিল্পী এস জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
0: উত্তরবঙ্গের উপর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সন্নিহিত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। আগামীকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: 13 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
1: এবার খেলার খবর। প্রথমেই ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের এবং 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যান এন্ডওয়ে সমতা ফেরান। নির্ধারিত সময় খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে

0: আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শিল্ডেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময় খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময় খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। এর আগে মরক্কোকে হারিয়ে ফ্রান্স এবং বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে ওঠে।
1: দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস 25 বছর বয়সে প্রয়াত হয়েছেন। সেদেশের পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল সকালে কেপটাউনের উপকণ্ঠের এলাকা শর্টসেক ফ্লোকের একটি বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের 3টি ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস।
0: আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই এর প্রধান সৌরভ গাঙ্গুলি, ইংল্যান্ডের তারকা ব্যাটার কেভিন পিটারসন এবং ভারতের মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া। এডিনবারায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গতকাল তাঁদের এই সম্মান দেওয়া হয়। নতুন এই 3 সদস্যকে নিয়ে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো 125-এ।
1: উইম্বলডন টেনিসে চীনের গুয়ো হান ইউ এবং ফ্রান্সের ক্রিস্টিনা ম্ল্যাডেনোভিচ জুটি মহিলাদের ডাবলসে শিরোপা জিতেছেন। প্রতিযোগিতার 10ম বাছাই এই জুটি কানাডার গ্যাব্রিয়েলা ডেব্রোভস্কি এবং ব্রাজিলের লুইসা স্টেফেনের জুটিকে 6-3, 7-5 সেটে পরাজিত করে নিজেদের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি জয় করলেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনার এবং দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। এশিয়ান অনূর্ধ্ব 23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 3টি সোনা, 4টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 16টি পদক জিতে তাদের অভিযান শেষ করেছে। চীনের অর্দোস শহরে প্রতিযোগিতার শেষ দিনে ভারত আরও 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারতীয় মহিলা রিলে দল 4x400 মিটার ইভেন্টে 3 মিনিট 33.62 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করে। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের আনন্দ সিং 80.57 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জয় করেন।
0: শুনবেন কথায় ও গানে মন।

যখন তখন এই মন কেমন করাটা মনের বড় বাজে স্বভাব। মন যে বেশ গোলমেলে একটা ব্যাপার, সেটা মন আছে এমন যে কেউ অন্তত মনে মনে মানেন। ভয়ানক এক ইন্টারভিউতে বকরূপী ধর্মের একের পর এক মারাত্মক জিজ্ঞাসার জবাবে যুধিষ্ঠির নাকি বলেছিলেন, এই বিশ্বপ্রপঞ্চের সবচেয়ে দ্রুতগামী বিষয় হল মন। আচ্ছা, ব্রহ্মাণ্ডের সবকিছুই বস্তু অথবা শক্তি, এই যদি ধরা যায় তবে মন নিশ্চয়ই এক ধরনের শক্তি। মারাত্মক দ্রুতিসম্পন্ন এই শক্তি মানুষকে গড়তে আর ভাঙতেও পারে। মনের বেয়াদপি সামলাতে না পেরে কত মানুষ তলিয়ে যান সীমাহীন তমিশ্রায়, চিকিৎসার দরকার পড়ে কতজনের। কিন্তু এসবই মন আছে বলেই না এরা তাড়াতাড়ি নিজেকে ফিরে পান, এই প্রার্থনা করি। আবার অনেকের মনের বেয়াদপি বলে হয়তো কিছুই নেই, তাই বিপদও নেই, ওসব মনের ডানা নেই বলেই বোধ হয়। কিন্তু সেটাকে কি মন বলে জানি না। যাকে আমরা এমন মন খুঁজি যার ডানা আছে, যেমন উড়তে পারে, বহু সময় বিপদেও ফেলে, কিন্তু ভয়াবহ খেচর হয়ে ওঠে না, মিষ্টি রঙিন পাখি হয়েই থাকে, মানে দুষ্টু মন আর কি। এসব দুষ্টু মনের পাল্লায় পড়ে যারা জ্বলে পুড়ে মরেন, আপাতত তাদের নিয়েই আমাদের কারবার। মনের বেগতিকে নাকাল হওয়াদের মধ্যে অগ্রগণ্য শ্রী কমলাকান্ত চক্রবর্তী, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোশনবিশ, সাবেক ঠিকানা বঙ্গদর্শন, বর্তমান ঠিকানা বঙ্কিম রচনাবলী। কমলাকান্ত চক্রবর্তী বলছেন, আমার মন কোথায় গেল, কে লইল, কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম

কমলাকান্তের পরিক্রমা অব্যাহত। তিনি আরো বলছেন, অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন, পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই।

নীরবতা ক্ষণিক আত্মবিস্মৃত হয়তো করে আমাদের, তবু মনে মনে শুনি অতল জলেরও আহ্বান। সকল ভাবনা ডুবানো ধারায় স্নান করে পরিস্ফুট হতে হলে মনই যে একমাত্র অবলম্বন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফের হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের।
1: কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জীবনাবসান। গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক।
0: বাংলাদেশে প্রবল বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে 44 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 2,50,000-এরও বেশি পরিবার, বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা।
1: দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্যের দাবিকে অবৈধ আখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক পশ্চিমী ও এশীয় দেশের।
0: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় 11 ভারতীয় নাবিকের মধ্যে একজন এখনও নিখোঁজ। ঘটনার তীব্র নিন্দা করে উদ্ধার কাজে সহায়তার জন্য

0: ওমানকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
1: ইয়েমেন ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করে নিয়েছে বিদেশ মন্ত্রক।
0: পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ওরফে গুন্ডা দমন আইন আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে।
1: ফিফা বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আজ 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারালো আর্জেন্টিনা।
0: উইম্বলডনে মহিলাদের ডাবলসের খেতাব জিতলেন চীনের গুয়ো হানিউ ও ফ্রান্সের ক্রিস্টিনা ম্ল্যাডেনোভিচ। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জেরেভ।
1: আইসিসি হল অফ ফেমে স্থান পেলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

এক বন্ধুকে নিয়ে আর এক বন্ধুর স্মৃতিচারণ, কলেজ জীবনের কথা, বিলেতে পড়তে গিয়ে একসঙ্গে দিন কাটানোর নানা স্মৃতি, চিঠির আদান প্রদান, সেই স্মৃতিকথা প্রকাশ পেল বইয়ের আকারে। মনে হতে পারে এ তো খুব স্বাভাবিক, সাধারণ বিষয়, কিন্তু তাঁদের মধ্যে একজনের নাম যদি হয় সুভাষচন্দ্র বসু আর অন্যজন দিলীপ কুমার রায়, তাহলে এই সাধারণ স্মৃতিচারণাই অসাধারণত্বের আলোয় ফুটে ওঠে, সে কথা বলাই বাহুল্য। আমার বন্ধু সুভাষ এমনই এক গ্রন্থ যেখানে বন্ধুকে অতিমানব বা মহানায়ক হিসেবে তুলে ধরার চেয়ে রক্তমাংসের মানুষ হিসেবে তার দোষে গুণে মেশানো আন্তরিক চেহারাখানা সামনে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেছেন দিলীপ কুমার। মূল বইটি অবশ্য বাংলায় লেখা নয়, দিলীপ কুমারের ইংরেজি রচনা থেকে অনুবাদ করেছেন গৌরীশঙ্কর ভট্টাচার্য, আর সে অনুবাদ এমনই প্রাঞ্জল যে পড়তে পড়তে কোথাও বেসুরে লাগে না। দিলীপ কুমারের বাংলা লেখার ধরনের অনেকটাই কাছাকাছি এই অনুবাদ। দিলীপ কুমার রায় দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র, নিজেও প্রবাদ প্রতিম সঙ্গীতজ্ঞ। পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের আশ্রমে সাধকের জীবনে অভ্যস্ত এই মানুষটি লিখেছেন সঙ্গীত ও দর্শন বিষয়ে একাধিক গ্রন্থ, কিন্তু এসবের বাইরেও তার আরেকটি পরিচয়, তিনি সুভাষচন্দ্রের বন্ধু। নেতাজি হয়ে ওঠার অনেক আগে প্রেসিডেন্সি কলেজে ছাত্রজীবনের সূচনা থেকেই এই বন্ধুত্বের শুরু। এমনই এক বন্ধুত্ব যেখানে দুজনের পথ একসময় ভিন্ন হয়ে গেলেও একে অপরের কাছে মনের কথা খুলে বলা যায়, চাওয়া যায় পরামর্শ, দাবি করা যায় আর কটা দিন বন্ধুর কাছে থেকে যাওয়ার, তোমাকে আমার বড় প্রয়োজন, ঠিক এই কথাটি বলেছিলেন সুভাষচন্দ্র তার বন্ধুকে যখন রাজনীতির জটিল আবর্তে তিনি ক্লান্ত, সভা সমিতিতে ছুটে বেড়াচ্ছেন, কর্তব্য করে চলেছেন প্রতিনিয়ত, স্বাধীনতা অর্জনের পন্থা নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বাড়ছে সংঘাত। দিলীপ কুমার কদিনের জন্য পণ্ডিচেরির আশ্রম থেকে কলকাতায় এসেছেন, তাকে নিজের কাছে রেখে দিতে চাইছেন সুভাষ। রাজনীতির সঙ্গে সংস্পর্শ নেই, স্বার্থের সংঘাত নেই, এমন এক বন্ধুকেই তো এমন সময় তার প্রয়োজন। আমার বন্ধু সুভাষ বইটির পাতায় পাতায় এমনই সব মন ছুঁয়ে যাওয়া ঘটনা, যা সুভাষ চরিত্রের এক একটি প্রায় অজানা দিকের কথা তুলে ধরেছে পরম অন্তরঙ্গতায়। বিলেতে থাকার সময় সুভাষচন্দ্র প্রথম দিকে ছিলেন কঠোর ব্রহ্মচারীর মতো, মহিলাদের সঙ্গে সামাজিক মেলামেশাটুকু করতেও তার চরম অস্বস্তি, কিন্তু পরে তিনি নিজেই বুঝতে পেরেছিলেন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে গেলে, মানুষকে বুঝতে গেলে

মহিলা সম্প্রদায়কে তার থেকে আলাদা করে রাখা চলে না। দিলীপ কুমার উল্লেখ করেছেন এই প্রসঙ্গেই এক ইংরেজ মহিলার কথা, যিনি প্রবাসী ভারতীয় ডাক্তার ধরমবীরকে বিয়ে করেছিলেন। ভারতীয় ছাত্রদের তারা আতিথ্য দিতেন নিজেদের বাড়িতে। ফিরে আসার পথে এই ভদ্রমহিলার স্নেহ ও যত্নে মুগ্ধ সুভাষ তাকে কৃতজ্ঞতা জানিয়ে চমৎকার একটি চিঠিও লিখেছিলেন। ইতিহাসের স্বার্থে সুভাষচন্দ্রের জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ কুমার। এভাবেই এসেছে ওটেন সাহেবকে নিগ্রহের বহু চর্চিত প্রসঙ্গ। এতে সুভাষচন্দ্রের ভূমিকা ঠিক কতখানি ছিল তাই নিয়ে রয়েছে নানা মত। দিলীপ কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন, সে ঘটনায় আরও অনেক ছাত্রই সক্রিয় ছিলেন। সুভাষচন্দ্র কিন্তু সব দায় নিজের ওপর নিয়ে প্রকৃত নেতার কাজ করেছিলেন। তারই ফলশ্রুতি কলেজ ছাড়তে হয়েছিল তাঁকেই। সুভাষচন্দ্রের সঙ্গে দিলীপ কুমারের মানসিকতার মিল ছিল একটি দিকে, দুজনেই স্বপ্নদর্শী, দুজনেই আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ বোধ করতেন। এর পাশাপাশি ছিল দিলীপ কুমারের সঙ্গীত প্রতিভা, বাবার কাছ থেকে পাওয়া সাংগীতিক উত্তরাধিকার, প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের বিপুল চর্চা, আর সুভাষচন্দ্রের ছিল জ্বলন্ত দেশপ্রেম, স্বাধীনতার স্বপ্ন, যা তাকে টেনে নিয়েছিল রাজনীতির পথে। এই পথে কোনো আগ্রহ ছিল না দিলীপ কুমারের, আর তাই সুভাষের রাজনৈতিক সত্তার মধ্যেও মানবিক দিকটিকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করা তার পক্ষে সহজ হয়েছিল। সুভাষ তাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য জোর করেননি। তার কথায়, শুধু শুধু আমার জন্য তোমার আদর্শ বিসর্জন দিতে বলব কেন, দিলীপ আমি ঠিক অতটা ছোট রাজনীতিক নই। সুভাষচন্দ্রের চরিত্রে সবচেয়ে বড় দিক ছিল তার সত্যনিষ্ঠা। তার কাছে দেশপ্রেম আর সত্য ছিল সমার্থক। দিলীপ কুমার তাকে পরিহাস করে এমন কথাও বলেছেন যে তার বন্ধুটির পক্ষে রাজনীতি কোনোদিনই সইবে না, কারণ অসাধুতা বা অভদ্রতা কোনোটাই তার চরিত্রে নেই। তবে রাজনীতির জালে জড়িয়ে পড়ায় কখনো কখনো সুভাষকে সত্যের সঙ্গে আপোষ করতে হয়েছে। সে আক্ষেপ তার বন্ধুর কাছে অধরা থাকেনি। নিজে রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকতে চাইলেও দিলীপ কুমারের লেখায় উঠে এসেছে সে সময়ের জাতীয়তাবাদী এবং দলীয় রাজনীতির সামগ্রিক চেহারা, যা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখা হলেও ইতিহাস চর্চার মূল্যবান উপাদান। এসেছে সর্বভারতীয় স্তরে অন্য নেতাদের সঙ্গে সুভাষের মত পার্থক্যের প্রসঙ্গ, ত্রিপুরী কংগ্রেস নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও সুভাষের অসহায়তা, জওহরলাল নেহরুর সঙ্গে তার ব্যক্তিত্ব ও আদর্শগত পার্থক্যের কথা। নেহরুর প্রশংসা করে দিলীপ কুমার সুভাষের মুখ থেকে তার সম্পর্কে খোলাখুলি মতামত জানতে চাইছেন, এমন পরিস্থিতিও বেশ উপভোগ করার মতোই পাঠকের কাছে। শেষ পর্যন্ত সুভাষচন্দ্র যে জাপানের মতো আর একটি সাম্রাজ্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশকে স্বাধীন করতে চেয়েছেন, এ বিষয়ে কিন্তু দিলীপ কুমারের মন সায় দেয়নি। তবে বন্ধুর সশস্ত্র সংগ্রাম নীতির সমালোচনা করলেও তার আবেগ, ত্যাগ আর সংকল্পের দিকটি দিলীপ কুমারের চোখে মোহনীয় রূপেই ধরা দিয়েছে বরাবর। বাইরে অক্লান্ত কর্মযোগী দেশ নেতা হলেও সুভাষচন্দ্রের যাবতীয় আদর্শগত বিশ্বাসের পেছনে ছিল এক মরমিয়া ভাববাদী সুকুমার সত্তা। সে কথাই মনে করিয়ে দিয়েছেন দিলীপ কুমার তার বইতে একাধিকবার। দিলীপ কুমারের জীবনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও পথ দেখিয়েছিলেন সুভাষ। তার সঙ্গীত চর্চার ভবিষ্যৎ নিয়ে অন্য সব আত্মীয় বন্ধুর মতামত ছিল রীতিমতো নেতিবাচক। কেমব্রিজ থেকে ট্রাইপলস পরীক্ষা শেষ না করেই দিলীপ কুমার দেশে ফিরবেন নাকি পাশ্চাত্য সঙ্গীতে উচ্চতর চর্চার জন্য জার্মানি পাড়ি দেবেন, সেই দ্বন্দ্বের সমাধান তিনি চেয়েছিলেন সুভাষের কাছেই। সুভাষের পরিষ্কার উত্তর,
যদি তুমি আন্তরিকভাবে

বিষয়টিকে গ্রহণ করো, তাহলে আমার সমর্থন সব সময়ই তুমি পাবে। আমি অনুভব করি সঙ্গীতের পেছনে একটা আদর্শ আছে। অনেক দিন পরে জেলের অন্তরাল থেকেও তিনি চিঠি লিখেছেন বন্ধুকে, সারা দেশকে সঙ্গীতের বন্যায় প্লাবিত করে দাও, যে সহজ আনন্দ আমরা হারিয়ে ফেলেছি তা আবার ফিরিয়ে আনো। ভারতবর্ষের জনজীবনের সঙ্গে লোকসঙ্গীত আর লোকনৃত্যের যে গভীর সংযোগ পশ্চিমী সভ্যতার প্রভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে ফিরিয়ে এনে দেশীয় সঙ্গীত ঐতিহ্যকে মর্যাদা দেওয়ার কথাও সুভাষ বলেছেন এই চিঠিতে। দিলীপ কুমারকে লেখা সুভাষের ব্যক্তিগত চিঠিগুলি এই বইয়ের সম্পদ। সুভাষের কর্মযজ্ঞের বিশাল পরিধির আড়ালে লুকিয়ে থাকা অন্তর্মুখী আধ্যাত্মিক ভাবপ্রবণতা, তার সঙ্গীত প্রেম বা সাহিত্য রসিক সত্তা, এই সব চিঠিতে একেবারে অকপট খোলামেলা। মনে দাগ রেখে যায় দুই বন্ধুর ঘরোয়া সংলাপ। সুভাষের প্রাণ খোলা হাসি, রুচিশীল রসিকতা, অন্য বন্ধুবান্ধবদের জন্য চিন্তা, তার একাকিত্ব, আনন্দ, বেদনা, সংশয়, এসবই মানুষ হিসেবে সুভাষচন্দ্রকে তুলে ধরেছে আমাদের কাছে। জেল জীবনে কিছুটা অবসর পেয়ে বৈষ্ণব পদাবলীর চর্চা করে সুভাষ প্রেম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন, আর সেই কথা শুনে দিলীপ কুমার রসিকতার সুরে বলছেন, শৈশব কাটিয়ে তাহলে তার বন্ধু বড় হয়ে উঠেছেন। এমন ঘরোয়া আন্তরিক আলাপচারিতার কথা কেই বা জানত আমার বন্ধু সুভাষের মতো একটি বই না থাকলে? নেতাজি সুভাষ নন, মানুষ সুভাষকে আমাদের কাছে আরও কাছে এনে দেওয়ার জন্য দিলীপ কুমারের এই বইটির কাছে ঋণী থাকতেই পারেন যে কোনো সংবেদনশীল পাঠক।

শুনলেন গ্রন্থ পরিচয়, রচনা দিলীপ কুমার রায়, পাঠ পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitreebandhu23@gmail.com।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। ভারত ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানের প্রশংসা করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। কাতারের প্রাক্তন আমিরের প্রয়াণে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা ম্লাদেনোভিচ জুটি খেতাব জয় করেছে। আছে বিস্তারিত খবরে। ভিয়েতনামের ফুকো দ্বীপে পর্যটকদের জলযান দুর্ঘটনায় যে 15 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, তাদের মরদেহ হোচিমিন সিটিতে নিয়ে আসা হয়েছে। ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় কাজকর্মের পর দেহগুলি ভারতে নিয়ে আসা হবে। দ্রুত একাজ সম্পন্ন করতে দূতাবাসের কর্মীরা ভিয়েতনামী কর্তৃপক্ষের সঙ্গে দিন রাত কাজ করে চলেছেন। দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া 17 জন ভারতীয় পর্যটকের মধ্যে 16 জন এখন দেশের পথে, একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আচমকা ঢেউয়ের ধাক্কায় 4 জন ক্রু সদস্য সহ 36 জন পর্যটক নিয়ে জলযানটি ডুবে যায়। 21 জনকে উদ্ধার করা হয়। 2 জন মহিলা সহ 15 জন পর্যটক এই দুর্ঘটনায় প্রাণ হারান। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরালার। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে বলেছেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। সেন্ট্রাল কমান্ড জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতে আর নেই। 800-র ওপর তেলবাহী জাহাজ ওই প্রণালী দিয়ে গত 2 মাসে চলাচল করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আজ আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।

0: এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন শ্রী শাহ। তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। এই অনুষ্ঠানে শ্রী শাহ দহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আরএন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, IPO, SIP এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।
1: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, SIP কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে AI যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিকদের সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম কমিশনারেট ও টি ডিরেক্টরেটের আধিকারিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বন্ধ চা বাগানের মালিকপক্ষ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 212তম জন্মজয়ন্তী আগামীকাল দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পালিত হবে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদি কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বজুড়ে নেপালি ভাষাভাষী মানুষ এই দিনটিতে সশ্রদ্ধ চিত্তে ভানুজয়ন্তী পালন করেন। কাতারের প্রাক্তন আমির প্রয়াত শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ভারত আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যেখানে নিয়মিতভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়। দেশের সেই সব ভবনে পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল কোনো সরকারি প্রমোদ অনুষ্ঠান হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে

0: ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি এবং কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকদের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 6:20 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আগামীকাল সোমবার 13 জুলাই এর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো শুনবেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:30 মহাজীবন, এই মহাজীবনে কাল শুনবেন রানী রাসমণির জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস। 6:55 কৃষক বন্ধুদের জন্য পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক বিষয়ে বলবেন ডক্টর তপন কুমার মাইতি। লোকগীতি শুনবেন 7:05। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় স্পন্দন দাস। গন্তব্য তুরতুক লাদাখ। সকালের আড্ডা সকাল 7:35 উপস্থাপনায় স্পন্দন দাস। 8:30 অতিথি প্রখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন কৌশিক সেন, দ্বিতীয় পর্ব শুনবেন কাল। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৈরাগী ভৈরব রাগে বেহালা পরিবেশনে শিল্পী শুভজিৎ দে, তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। 9:30 মনের মতো গান উপস্থাপনায় পল্লবী সিনহা। 10:30 রামধনু শুনবেন ভজন শিল্পী সায়ন্তন অধিকারী। সকাল 10:45 আধুনিক গান শিল্পী সুজিত কুমার লায়েক। সকাল 11:00 সংগ্রহশালা থেকে গান নজরুল গীতি শুনবেন সকাল 11:15 শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। শুনবেন রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় মৌলি চৌধুরী। 12:30 লোকগীতি। দুপুর 1:00 নাটক শাস্তি নয় রচনা মানস রায় প্রযোজনা দীপঙ্কর ভট্টাচার্য। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় দুপুর 2:30 এবং দ্বিতীয় অধিবেশনের সূচনা 3:30। 3:35 অনুরোধের আসর শুনবেন আকাশবাণী মৈত্রের দ্বিতীয় অধিবেশনে। বিকেল 4:05 শুনবেন মহিলাদের আসর ইতিহাসের পাতা থেকে উপস্থাপনায় দেব পমা মিশ্র। বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় বৃষ্টি দেব। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন কৃষিভিত্তিক নাটক হৈম রচনা কালীপদ সামাই প্রযোজনা সুমিত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য স্তন ক্যান্সারের লক্ষণ ও তার চিকিৎসা এই বিষয়ে বলবেন ডাক্তার দীপ্তেন্দ্রনাথ সরকার। সন্ধ্যে 7:00 নাটক শাস্তি নয় রচনা মানস রায় প্রযোজনা দীপঙ্কর ভট্টাচার্য। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। রাত 9:00

15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9:45 মিনিটে জ্ঞান বিজ্ঞানের আসর হাতিদের করিডোর বিষয়ে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন বিজ্ঞানী শান্তনু ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 3 তালে তবলা পরিবেশন করবেন শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী, হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12:00। শুনলেন আকাশবাণী মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, পরিবেশনায় তরুণ কুমার চক্রবর্তী, রাগ বাগেশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন মলয় বসু। শুনবেন বেহালা, পরিবেশনায় তরুণ কুমার চক্রবর্তী।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহালা পরিবেশনায় তরুণ কুমার চক্রবর্তী। রাগ বাগেশ্রী শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন।

এই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনামে রয়েছে, ইরানে নতুন করে মার্কিন হামলা, ফের হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের, গুরুত্ব দিতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র,
1: কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জীবনাবসান, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক,
0: বাংলাদেশে প্রবল বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে 44 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 250,000-এরও বেশি পরিবার, বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা,
1: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় 11 জন ভারতীয় নাবিকের মধ্যে একজন এখনও নিখোঁজ, ঘটনার তীব্র নিন্দা করে উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানকে ধন্যবাদ জ্ঞাপন ভারতের,
0: পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ওরফে গুন্ডা দমন আইন আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে,
1: ফিফা বিশ্বকাপ ফুটবল সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স, কোয়ার্টার ফাইনালে আজ 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারালো আর্জেন্টিনা,
0: উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জেরেভ, মহিলাদের ডাবলসের খেতাব জিতলেন চীনের গুয়ো হানিউ ও ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাডেনোভিচ জুটি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ ফের ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাল্টা হামলা চালানো হল বলে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এই ঘটনায় একজন নাবিক নিখোঁজ। এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া জর্ডানে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলেও ইরানের দাবি। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে কাতার ও কুয়েত জানিয়েছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে ওই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, বৈধভাবে চলাচলকারী সব জাহাজের জন্যই হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। তারা জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালীর উপর ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই, নিরাপদ নৌ চলাচলের সব পথ খোলা রয়েছে।
1: কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত, বয়স হয়েছিল 74 বছর, 18 বছর ধরে তিনি সেদেশের ক্ষমতায় ছিলেন। 2013 সালে স্বেচ্ছায় নিজের পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তিনি। তার আমলে কাতার কূটনীতি, গণমাধ্যম প্রসার ও বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছিল। তার নেতৃত্বে কাতার জ্বালানি ক্ষেত্রে এক আন্তর্জাতিক শক্তিকেন্দ্রে পরিণত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার দূরদর্শী নেতৃত্বে কাতার উন্নতি ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছেছিল। তিনি ছিলেন ভারতের প্রকৃত বন্ধু। শ্রী মোদী কাতারের আমির এবং সেদেশের রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ভারত আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সব স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে না। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু কাতার যাচ্ছেন।
0: বাংলাদেশে গত এক সপ্তাহে প্রবল বন্যা ও ভূমিধসের ঘটনায় 44 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতরাতের ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার কিছু এলাকা প্লাবিত হয়ে জনজীবন ব্যাহত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় স্থানীয় মানবিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে স্থল, নৌ ও বায়ুসেনা ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে। বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলের পরিস্থিতিও আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
1: দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্যের দাবিকে অবৈধ বলে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ একাধিক পশ্চিমী ও এশীয় দেশ আজ আবারও জানিয়েছে। রাষ্ট্রসংঘের সমুদ্র সংক্রান্ত আইন বিষয়ে

0: কনভেনশনের আওতায় দ্য হেগে গঠিত একটি ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে তাদের এই সিদ্ধান্ত। ১৪টি দেশের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতাবস্থাকে প্রশ্নের মুখে ফেলে এমন কোনো কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। অন্যদিকে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে। চীন এই রায়কে খারিজ করে বলেছে এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
1: চীনের ঝেঝিয়াং প্রদেশে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা পরই টাইফুন বাভি শক্তি হারিয়ে ঝড়ে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে এখনও প্রবল বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আনহুই প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দুদিন পূর্ব ও উত্তর পূর্ব চীনের একাধিক শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার ঘটনার ভারত তীব্র নিন্দা করেছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে পর্যন্ত উদ্ধার করা হয়েছে, একজন এখনও নিখোঁজ। মন্ত্রক জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে।
1: ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, সেদেশের ফুকোয়া দ্বীপের কাছে গতকাল নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ জন ভারতীয় নাগরিকের মৃতদেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, কিছু আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে। দূতাবাস ও কনস্যুলেট জেনারেল ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। ভিয়েতনামের পক্ষ থেকে প্রক্রিয়া সহজতর করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে দূতাবাস জানিয়েছিল, ভয়াবহ এই নৌকাডুবির ঘটনায় জীবিত ১৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা দ্রুত ভারতে ফিরে আসবেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ২ জনের মধ্যে ১জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
0: বিদেশমন্ত্রক ইয়েমেন ভ্রমণের ওপর থেকে শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, তবে জরুরি প্রয়োজন ছাড়া সেদেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে নাগরিকদের। মন্ত্রক বলেছে, একান্ত যেতেই হলে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে, সংঘাতপূর্ণ এলাকাগুলিতে ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলতে হবে। ইয়েমেনে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফর শেষে আজ দেশে ফিরে এসেছেন। তিন দেশ সফরের প্রথম পর্বে চলতি মাসের 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে সেদেশ সফর করেন। সেখানে প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্ন সফর করেন। সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। তিনি ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে যোগ দেন এবং দুই দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেন। সফরের তৃতীয় ও শেষ পর্বে প্রধানমন্ত্রী 10 ও 11 জুলাই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করেন। গত 40 বছরের মধ্যে এটিই ছিল কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর।
1: আফগানিস্তানে কৃষি সেচ ও পশুপালন মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমারি আজ তাঁর 6 দিনের ভারত সফর শেষ করেছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সফরকালে আফগান মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষি সেচ, পশুপালন, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহায়তা পর্যালোচনা করেছেন। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ানের সঙ্গে পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেছেন ওমারি। আফগান মন্ত্রী বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটের সঙ্গে আফগান জনগণের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে মত বিনিময় করেছেন।
0: পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ওরফে গুন্ডা দমন আইন আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নতুন এই আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের উপর হামলা কিংবা সংঘটিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা আর বরদাস্ত করা হবে না। বিশেষ করে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

0: উল্লেখ্য, গত 29শে জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। এরপর রাজ্যপালের সম্মতি মেলায় সেটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনের সবচেয়ে আলোচিত বিষয় হল প্রতিরোধমূলক গ্রেপ্তারি, অর্থাৎ প্রশাসনের যদি মনে হয় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাহলে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। প্রশাসন মনে করলে এমন ক্ষেত্রে আটকের কারণ বা তথ্য সম্পূর্ণভাবে প্রকাশ নাও করতে পারে। বিরোধীরা আইনের এই সংস্থানের তীব্র সমালোচনা করে এর অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন। এই আইনের অজুহাতে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হতে পারে বলেও তাদের আশঙ্কা। মুখ্যমন্ত্রী অবশ্য এই আশঙ্কা খারিজ করে দিয়ে বিধানসভায় বলেছেন, সরকার এই আইনের কোনো অপব্যবহার করবে না, শুধুমাত্র গুন্ডা ও সমাজবিরোধীদের বিরুদ্ধেই এই আইন প্রয়োগ করা হবে।
1: ভারতের পৌরোহিত্যে নাগপুরে আজ তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের সম্মেলন সমাপ্ত হয়েছে। চলতি মাসের 9 তারিখে শুরু হওয়া 4 দিনব্যাপী এই সম্মেলনে সুস্থায়ী পরিবহন, লজিস্টিক্স, পরিবহন ক্ষেত্রে কার্বন নিঃসরণ হ্রাস, সুস্থিত এভিয়েশন ফুয়েল, যোগাযোগ ব্যবস্থা, সার্কুলার ইনফ্রাস্ট্রাকচার এবং রেলওয়ে সংক্রান্ত গবেষণার মতো বিষয়গুলিতে ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতার রূপরেখা সম্বলিত একটি যৌথ ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
0: প্রখ্যাত সঙ্গীতশিল্পী এস জানকীর জীবনাবসান হয়েছে, বয়স হয়েছিল 88 বছর। দক্ষিণ ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পীদের মধ্যে সবচেয়ে পরিচিত এই শিল্পী চলচ্চিত্র, অ্যালবাম, টেলিভিশন ও রেডিওতে সব মিলিয়ে প্রায় 48,000 গান রেকর্ড করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রখ্যাত প্লেব্যাক শিল্পী এস জানকীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
1: উত্তরবঙ্গের উপর অবস্থিত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সন্নিহিত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। এদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এর আগে মরক্কোকে হারিয়ে ফ্রান্স এবং বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে ওঠে।
1: উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনার এবং দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। 7-6 প্রথম সেটে জিতে নিয়েছেন জেরেভ। অন্যদিকে চীনের গু হানিউ এবং ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাডেনোভিচ জুটি মহিলাদের ডাবলসে শিরোপা জিতেছেন।
0: এশিয়ান অনূর্ধ্ব 23 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত 3টি সোনা, 4টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 16টি পদক জিতে তাদের অভিযান শেষ করেছে। চীনের অর্দোস শহরে প্রতিযোগিতার শেষ দিনে ভারত আরও 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইরানে নতুন করে মার্কিন হামলা, ফের হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের, গুরুত্ব দিতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র।
0: কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জীবনাবসান, গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক।
1: বাংলাদেশে প্রবল বন্যা ও ভূমিধসে এক সপ্তাহে 44 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত 2.5 লক্ষেরও বেশি পরিবার, বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা।
0: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় 11 জন ভারতীয় নাবিকের মধ্যে একজন এখনও নিখোঁজ, ঘটনার তীব্র নিন্দা করে উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানকে ধন্যবাদ জানিয়েছে ভারত।
1: পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ওরফে গুন্ডা দমন আইন আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আজ 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারালো আর্জেন্টিনা।
1: উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জেরেভ, মহিলাদের ডাবলসের খেতাব জিতলেন চীনের গু হানিউ এবং ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাডেনোভিচ। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন হারানো দিনের গান। উপস্থাপনায় আমি পৌলমী ভট্টাচার্য।

খুব লম্বা সফরে, তা সে ট্রেনেই হোক বা ফোর হুইলার, যাতে খুশি, জানলার ধারটি কিন্তু চিরকাল আমাদের অনেকেরই খুব পছন্দের, আমার তো বটেই। আর শুধু লম্বা সফর বলি কেন, আমি তো উল্টোডাঙ্গা থেকে শ্যামবাজার যাওয়ার পথেও জানলার ধারটাকে টার্গেট করে নিই, এবং আমি জানি যে আমার শ্রোতা বন্ধুরাও আমার সঙ্গে একমত, অনেকেরই কিন্তু জানলার ধারটি পেতে বড় ভালো লাগে। এই জানলার ধারের আমোদিত আনন্দে কত বিকেল কত দুপুর যে পালিয়ে যায় আঁকা বাঁকা সড়কের মতন, চেনা বাস, চেনা রুট, চেনা রুটি বিস্কুট, তবু ওই চলন্ত জানলার পাশ দিয়ে যে হুস হুস করে সরে যাওয়া পথ ঘাট, মানুষ, বাড়ি, দোকান, ন্যাড়া ন্যাড়া গাছের মাথা, রোজ রোজ, অথচ সেই সমস্ত দৃশ্যগুলোই কিন্তু জানলা দিয়ে যখন বাইরে তাকাই তখন কীরকম নতুন নতুন লাগে, কেন লাগে জানি না, কিন্তু ভীষণ নতুন লাগে। এই নতুনের গন্ধ লেগে থাকে বলেই বোধ হয় জানলার ধার থেকেই ছবির চিত্রনাট্য, গানের কলি, কবিতার মুখরা সব কিছুই যেন একেবারে নিষ্পিষ করে মনের মধ্যে এবং বেরিয়েও আসে বাইরে, বুঁদ হয় বিশ্ব সংসার। আজ আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে সেই বুঁদ হওয়ার আনন্দ, আজ জানলার ধার, আপনার সঙ্গে আমি পৌলমী ভট্টাচার্য।

জানলার ধারে বসলে অন্য একটা জগৎ ভর করে। হ্যাঁ, আমাদের সবার আসলে এই জানলা পাওয়ার জন্য তো সবসময় একেবারে ট্রেনে বাসে চাপতে হবে এমন কোনো মানে নেই। এক ফালি চিরকেলে ফাঁক তো আমাদের সবার ঘরেই রয়েছে, যদিও সেখানকার দৃশ্যপট আমাদের মুখস্থ। জানি আমরা যে আমাদের আকাশের কোন কোণের কোন রোদ্দুরটা ঠিক কোন সময় গায়ে এসে হেলে পড়বে, তবু সেই হেলান দেওয়া সুখ থেকে মনের জানলা খোলার চিরকেলে ইচ্ছেটা কিন্তু উবে যায় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিতর সেই লাইনগুলো একটু বন্ধু মনে করুন। সত্যজিৎ রায় অপুর সংসারে কি চমৎকার তার ইন্টারপ্রিটেশন ঘটালেন ট্রেনের জানলায় শর্মিলা ঠাকুরের একটা ক্লোজ আপ, মনে পড়ছে নিশ্চয়ই বন্ধু। অপর্ণা চিঠি লিখছে অপুকে, আর সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভাবলে হিংসে হয়। কেন জানো? সে যে তোমায় সকাল সন্ধ্যা দেখে, আমি তো দেখি না, এ ভারী অন্যায়, জানলাটা বন্ধ করে রেখো।

শ্যামল মিত্রের গান শুনেছি আজকের হারনদিনের গানের একেবারে শুরুতেই। এবারে শুনলাম মৃণাল চক্রবর্তীর গাওয়া গান। সত্যজিৎ রায় ঘরে বাইরে ছবিতে বিমলাকে দাঁড় করিয়ে দিয়েছেন জানালার পাশে, বৈভবী রূপ থেকে ঋতুসর্বস্ব একটা চেহারা। মিশে রইল সে দৃশ্যে একটি জানালা, যা আসলে অনেক কথা বলে। এই বলা আর না বলার মাঝখানে কিন্তু আশাপূর্ণা দেবীর সুবর্ণলতারা বারবার ভিড় করেছে সমরেশ মজুমদারের মাধবীলতা। জানালা দিয়ে দেখা পৃথিবীর চেহারা সময় সময় তো বদলে যায়, বদলে গেছে শহর, বদলে গেছে গ্রাম জীবন, আর তা কিন্তু ওই খোলা জানালার ফাঁক ফোকর থেকে আমাদের চকিতে দেখে ফেলা। সীমাবদ্ধ ছবির হাইরাইজের জানলা থেকে সত্তর দশকের উত্তাল কলকাতার সকালবেলার ছবি, আপাত শান্ত ছবি, অথচ আমাদের ভাবনার আকাশে উস্কে দিয়ে যায় অন্য এক চিন্তা।

অঞ্জন দত্তের গলায় গান শুনতে শুনতে আবার ফিরে আসা আজ জানলার ধারে। এক ফালি জানলা গোটা পৃথিবী সত্যি সত্যি হয়ে যায় যখন আমরা রোগ শয্যায় থাকি। ডাকঘরের অমল থেকে ছুটি ছবির নন্দিনী মালিয়া, মনে করুন বন্ধু, আবার তপন সিনহার হুইল চেয়ার ছবির সব কটি চরিত্র, এক ফালি মুক্তি আর একটা খোলা জানলা, সেখানে একেবারে সমার্থক। শুধু ছবি বা সাহিত্যে যাই কেন, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের যে রোজকার অভ্যেস, সেখানে দুদিন জ্বরে শয্যাগত থাকলে দেখবেন আপনার ওই এক ফালি জানলা সেটি আপনার মুক্তাঞ্চল। সেখানেই এক টুকরো প্রেম, সেখানেই বর্ষার প্রথম আশ্লিষ্ট শানু অনুভবের দানা বাঁধা ঝিলিক।

পরপর দুটি গান শুনলাম, ভূপেন হাজারিকার কণ্ঠে এবং তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। আসলে বাংলা গানের জানালার সব কটা কপাট চিরকাল উন্মুক্ত এবং সেই কপাট কখনো এতটুকু বন্ধ হয়নি, আর সেজন্যই বোধহয় সাত সুরের সিম্ফনি বাংলা ছবির পর্দা থেকে বেসিক গানের উঠোনে অনায়াসে ঘোরাফেরা করেছে। বাংলা গানের কথায় বা ঘটনার অনুষঙ্গে আক্ষরিক অর্থে কখনো কখনো এসে পড়েছে জালনা, কখনো আবার উপমার চেহারায় থমকে থেকেছে। তবে গান তৈরির আড়ালে জালনার ভূমিকা থেকে যাচ্ছে এমন গল্পের কিন্তু শেষ নেই। কতবার কত রকমভাবে যে জড়িয়ে থেকেছে একটি জালনা, সে তো বলার অপেক্ষা রাখে না। মান

আপনাদের গাওয়া সেই বিখ্যাত গানটির কথা তো আমরা সবাই জানি। সে গানের জন্মই হতো না যদি পুলকবাবু তার চলতি পথে জানলা দিয়ে দেখতে না পেতেন অপরিচিত সেই একটি মেয়ের উদ্ভাস। তারপরেই তো সেই গানের জন্ম।

বৈষ্ণব পদাবলীর যুগ থেকে একেবারে হাইটেক সময় পর্যন্ত প্রেমের সঙ্গে কিন্তু জানালার চিরকালের একটা অসাধারণ মৌতাত আছে। এ কেমিস্ট্রি সহজে যাওয়ার নয়। মৌচাক ছবির কথা একটু মনে করুন বন্ধু, এখানে নায়ক কেন জানলা খুলে রেখেছে, বা বলা ভালো জানলা খুলে না রেখে কেন সে বন্ধ করে রেখেছে, সে প্রশ্নটি দিয়েই প্রেম পর্বের যাত্রা শুরু। আবার তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানে আমরা যেমন পাই সেই জানালার নানা ডাইমেনশন, তেমনি তরুণ মজুমদারের দাদার কীর্তিটি যদি মনে করি, সেখানেও কিন্তু রেল যাত্রার জানালা দিয়ে তাপস পাল দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের প্রেমালাপ। সে গান আমাদের একেবারে মুখে মুখে ফেরে, কিন্তু জানালার ভূমিকাটিকে আমরা অস্বীকার করি কেমন করে। আর সেজন্যই বোধ হয় জানালার ধারটিতে বসবার জন্যে আমাদের সব্বার এত আকুপাকু। আরতি মুখোপাধ্যায়ের গাওয়া সেই গান।

না, আমাদের বইয়েই যায়নি, সাড়া নিশ্চয়ই দেব বন্ধুদের ডাকে। আর সেজন্যেই জানলার ধারটিতে বুঁদ হয়ে থাকা এবং যথারীতি আপনাদের ভালো লাগার সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের ভালো লাগা। আগামীকাল তেমনই এক টুকরো ভালো লাগা আপনার জন্য অপেক্ষা করে আছে হারানো দিনের গানে, যেমন প্রতিদিন থাকে। আগামীকাল কিভাবে হারানো দিনের গান আপনার জন্য অপেক্ষা করে আছে সেটা জানিয়ে দেব। বাংলা গানের আঙিনায় তাঁর আগমন গীতিকার রূপে। তাঁর গীতিরচনার প্রশংসক ছিলেন স্বয়ং গৌরীপ্রসন্ন মজুমদার। সতীনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে ও পরামর্শে তিনি নিজের লেখা গান নিয়ে হাজির হন তখনকার এক বিখ্যাত রেকর্ডিং কোম্পানিতে। চলচ্চিত্র পরিচালক গুরু বাগচি ও প্রযোজক শিশির বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে তিনি হয়ে ওঠেন গীতিকার, সুরকার ও কাহিনীকার। বাংলা কৌতুক গীতি বা প্যারোডি গানও লিখেছেন তিনি। বাংলা সঙ্গীত জগতের সেই বিশিষ্ট গীতিকার ও সুরকারের নাম আনন্দ মুখোপাধ্যায়। আগামীকাল হারানো দিনের গানের অনুষ্ঠানে ধ্বনিত হবে আনন্দ মুখোপাধ্যায়ের লেখা ও সুরারোপিত গানের মূর্ছনা। উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। আবার ফিরে আসি আজকের হারানো দিনের গানের জানলার ধারে। ওই যে বলছিলাম, জানলার ধারের সঙ্গে প্রেমের একটা অসাধারণ মৌতাত আছে। আর প্রেমের কথাই যখন মনে পড়ছে তখন দেশপ্রেমের কথা বাদ থাকবে তা কেমন করে হয়? সমাজ মনের জান

নায় ঘা দেওয়া, পাল্টে দেবার স্বপ্ন দেখা যে মানুষগুলি পণ করেছিলেন জীবন, সত্যি যখন চুপটি এসে তারা দাঁড়ান জয় ছিনিয়ে নেওয়া রাতের একেবারে শেষ প্রান্তে, তখন তখন কথা ফুরিয়ে যায়, পড়ে থাকে খালি সুর।

খোলা জানলার আড়ালে অপেক্ষা থাকে যার কোনো শেষ নেই। এক কক্ষপথ থেকে পেরিয়ে আমরা আরেকটা অন্য কক্ষপথে চলে যাই। যা কিছু হলো না, যা কিছু পেলাম না, তার হদিশের যেন ওই লেখা আছে খোলা জানলাটার গায়ে। আর সেজন্যই বোধ হয় নানান চিত্রনাট্যে, নানান মুহূর্তে আমাদের মনের আলোড়নের ছবিটা ক্যানভাসের মতন ক্যামেরা দেখিয়ে দেয় জানলার গা বেয়ে। সবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনছিলাম। এবার একটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব। এই গানটির সঙ্গে বাইরের দুর্যোগের একটা ছবি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আশ্চর্যভাবে জানলা এখানে একটা চরিত্র হয়ে উঠেছে, অপেক্ষার চরিত্র, প্রতীক্ষার চরিত্র। শুনি গানটি।

পাওয়া না পাওয়ার হদিশ বলছিলাম না, যে জানালা জানে আমাদের, এবং সেটা কিন্তু সব যুগের সব সময়কে একজোট করে চিরকালের জন্য। সেজন্যই বোধ হয় আমরা জানলার আরশিতে মুখ রাখি, কবিতা তৈরি হয়, গান

পাখা মেলে, মন গল্প করে, প্রাণ খুলে। দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে। পাল্লা সারসি ফাটলে ফুটোয়ে কত কাথাকানি গুঁজবে। আকাশ তোমায় খুঁজবে, উঁকি দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই। একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে। যেখানেই কেন রওনা হও না, ঘরেই নিজের ফিরবে। দরজা জানলা ভেজাও যত না, আকাশই তোমায় খুঁজবে। প্রেমেন্দ্র মিত্র লিখলেন নিরর্থক কবিতায়, আকাশ খুঁজে আমাদের, আমরা খুঁজি আকাশ মনের জানলা খুলে। কিশোর কুমারের গাওয়া সেই গান রইল হার্নদিনের গানের এই সংযোজনে।

আজকের হারানো দিনের গানের একেবারে শুরুতেই বলছিলাম না ট্রেন বাসের কথা, বলছিলাম দূর সফরের কথা। সবসময় যে ট্রেন বাসেই জানলার এক খণ্ড থাকে তা নয়, ঘরের কোণেও সবসময় একটা ফাঁক থাকে, আর সেই ফাঁক দিয়ে আমাদের কত কি যাপন। কিন্তু যে ফাঁকটুকু খুব আধুনিক জীবনে থাকে, কিন্তু সেই যাপনের মধ্যে তেমন করে কিন্তু মাথা গলিয়ে দেওয়া যায় না, অথচ প্রকাণ্ড এক শূন্যতা বাইরে খেলা করে, সেই এক আশ্চর্য ব্যাপার, কিছুই নয়।

উড়োজাহাজে চড়বার কথা বলছি। আর সেই জানালার ফাঁক দিয়েও বহুবার বহু দৃশ্য তৈরি হয়েছে। আমরা মেম সাহেব ছবিতে দেখেছি, দেখেছি আরো অন্য ছবিতেও সেই বিদায় দৃশ্য, বা উত্তর ফাল্গুনিতে সুচিত্রা সেন উড়োজাহাজের জানালা দিয়ে এক ঝলক মুখটা দেখিয়ে তারপর আবার দরজায় এসে দাঁড়াচ্ছেন, সেই যে দৃশ্যপটগুলি সেখানে কিন্তু জানলার ওই চকিত চাওয়াটুকু আমাদের ভেতরে এক অন্য অভিঘাত তৈরি করে। ঠিক সেরকমই একখণ্ড জানলা অতিথি ছবিতে পরিচালক আমাদের দেখালেন তপন সিনহা, এবং সেখানেও কি আশ্চর্যভাবে এক ভিন্ন রসায়ন তৈরি হল। অতিথি ছবির কথা যখন উঠল তখন সেই ছবির একটি গান তো আমরা শুনতেই পারি, শুনি একটি গান সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের দ্বৈত কণ্ঠে, যেখানে, বা বলা ভালো সেই দৃশ্যে নয় কিন্তু পুরো ছবি জুড়ে জানালার ভূমিকা রয়েছে। সে ভূমিকা যে শুধু ঘরের জানালা তা নয়, জলপথে যাওয়া নৌকো বা নৌকা বিহার যাকে বলি আমরা, তার ছোট্ট পরিসরের জানলাটুকু, সেখান থেকেও কিন্তু অনুভূতির জন্ম, আর সেই জন্ম থেকে আশ্চর্য এক রসায়ন।

বৈষ্ণব পদাবলী শ্রী রাধিকার কথা কিন্তু বলছি না, আমি বলছি নার্স রাধা মিত্রের কথা। দীপ জ্বেলে যাই চিত্রনাট্যে আমরা যাকে পাই, এক ফালি জাল না, একটা গোটা প্রেম জীবনের সাক্ষী হয়ে থেকেছে এই ছবিতে। একটা বেশ বড় সড়ো একটা জানালা, এমন অনেক জানালার হদিশ আমাদের জীবনেও থাকে যেখানে ওই চেনা চাওয়া পাওয়ার বাইরেও অন্য একটা নামতা চুপি চুপি লেখা হয় রোজ। আজকে জানালার ধারের এই পরিক্রমায় হারানো দিনের গানের প্রায় শেষ প্রান্তে পৌঁছতে পৌঁছতে সেই কাঙ্ক্ষিত সুবাসটুকু পেতে ভীষণ ইচ্ছে করছে। আসলে যাকে হয়তো ছোঁয়া হয় না, তবু আকাঙ্ক্ষাটুকু লগ্ন থেকে যায় রাতের পর রাত, এবং সত্যিই মন তখন হাতরে হাতরে খোঁজে এবং ভাবে রাতের সব তারার মতো দিনের আলোর অন্তরালে নিশ্চয়ই সেই না ছোঁয়াটুকু রয়ে গেল যাকে কখনো না কখনো ছোঁয়া যাবে। আজকের হারানো দিনের গানে সেই ছোঁয়াচটুকু একেবারে শেষ প্রান্তে রইল, সেই বিরাট এক ফালি জানালার দিকে মুখ করে আমাদের সবার যাপন। সময় যেহেতু এগোচ্ছে, তাই হারানো দিনের গানের একেবারে শেষ গানে পৌঁছব, আর এই গানটি শুনতে শুনতে আজকের হারানো দিনের গান থেকে বিদায় নেব। আজ আপনার সঙ্গী ছিলাম পৌলমী ভট্টাচার্য। যে গানটি শুনব সেই গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হারানো দিনের গান আজ এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলাম আমি পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 6:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:59 হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশ সময় রাত 12:29 হয়ে 54 সেকেন্ড। একটু পরে শুনবেন DTH পরিষেবার অনুষ্ঠান।

পৌরসভায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন থেকে রাত দুটো পর্যন্ত শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী ভূপেন হাজারিকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আমরা আধুনিক গানের পরে এখন শুনব বাংলা ছায়াছবির গান। প্রথম ছায়াছবির গুরুদক্ষিণা, শিল্পী কিশোর কুমার।

এবারে ছায়াছবির নাম পরাঞ্জয় জলিয়ারে, শিল্পী জিৎ গাঙ্গুলি, বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানের শেষ গান।

আরে দাদা মিনতি তোর কাছে নইলে নইলে নইলে নইলে সব কি নিলিবে পয়সা যাদের আছে দাদা বুঝিস না দাদা বুঝিস না।

এত জ্বালা বুঝলাম হাড়ে হাড়ে, নামের এত জ্বালা বুঝলাম হাড়ে হাড়ে, চিনতে পেরে আমায় গো সবাই আসি ধরল ঘিরে, তখন ফিরে আসাই হলো দা। আমি নাম দিয়েছি ওই আমি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, শুনবেন রাগ কোমল ঋষভ আশাবরী, তবলায় প্রীতম পল্লে, হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী, তানপুরায় কোয়েল সাহা। কোমল ঋষভ আশাবরীর আগে খেয়াল পরিবেশনায় রাজা আলী খান।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন খেয়াল, কোমল ঋষভ আশাবুরির আগে শিল্পী রাজা আলী খানের পরিবেশনায়। এরপরে শুনবেন শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী, শুনবেন রাগ ভাটিয়ার। ভাটিয়ার রাগে শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন শরৎ, ভাটিয়ার রাগে শিল্পী রাজীব চক্রবর্তী। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:16, 107 মেগাহার্জ FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি, আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী অদিতি গুপ্ত।